সে বেচারা বিলেত থেকে জল ভরা চোখে আমার উদ্দেশ্যে লিখে পাঠালে, তোমারই মনের ছায় সে গান আশ্রয় চায়, একটি নয়ন জল তাহারে করিও দান, আজিকে বিদায় তবে আবার কি দেখা হবে, পাইয়া স্নেহের আলো হৃদয় গাহিবে গান, কিসের বিদায় রবি কার বিদায়, যখন বাল্মীকি প্রতিভা অভিনয় হল ওহ সে কি অনুবদ্য এক সৃষ্টি, বিলেতি গানের সুর ভাঙা কি অসাধারণ সেসব গান, ভানু বাল্মীকি দীর্ঘ দেহ আলখাল্লায় ঢেকে দীঘল মায়াময় দুটি চোখ তুলে যখন বললে, থাম থাম কি করিবি বোধি পাখি চির প্রাণ, যেন রামায়ণ থেকে রত্নাকর উঠে এসে বলছে, মানি সাদ প্রতিষ্ঠান ত্বমগমহ শাশ্বতী সমাহ ইয়ৎক্রঞ্চ মিথুনাং দেকমবধিঃ কামমোহিতম্। আচ্ছা ভানু, তোমার মনে আছে তোমার নতুন দাদার অলিকবাবু নাটকে আমাদের অভিনয়? তুমি অলিক, আমি হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী না গ্রিক দেবী ত্রিমুণ্ড ধারিণী হেকেটি, নাকি শুধুই শ্রীমতী হে? আজ বারবার মনে পড়ে অলিকবাবুতে হেমাঙ্গিনীর চরিত্রে আমার সেই সংলাপ। আমি জনসমক্ষে চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া মুক্ত কণ্ঠে স্পষ্ট স্বরে বলিব, তুমি তুমি আমার স্বামী। শতবার বলিব, সহস্রবার বলিব, আমি তোমার স্ত্রী। তারপর শুরু হলো ভাঙনের পালা। একদিকে ঠাকুরবাড়িতে আমাদের নিয়ে সন্দেহ, অবিশ্বাস, ফিসফাস, গুঞ্জন, অন্যদিকে দিনের পর দিন কোন থিয়েটার পাড়ায় আমার স্বামীর বিনোদ রাত্রি কাটে। তখনই আত্মনাশ করে জীবন ফুরোতে চেয়েছিলাম, বড় বেদনার মতো বেঁচেছিল সেই বঞ্চনা, সেই কলঙ্কের কালিমা।

মানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে 107 FM রেনবো শুনবেন ভোরাই। রবি ঠাকুরের প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত পরবর্তী রচনা গড় ঠিকানি। বেঠিকানা তব আলাপ শব্দভেদি, দিলে বিজনে আমার মৌন ছেদি, দাদুর পদবী পেয়েছি তাহার দায়।

কোনো ছুতো করে কবু কি ঠেকানো যায়? স্পর্ধা করিয়া ছন্দে লিখেছ চিঠি, ছন্দেই তার জবাবটা যাক মিটি। নিশ্চিত তুমি জানিতে মনের মধ্যে, গর্ব আমার খর্ব হবে না গদ্যে। লেখনিটা ছিল শক্ত জাতেরই ঘোড়া, বয়সের দোষে কিছু তো হয়েছে খোঁড়া। তোমাদের কাছে সেই লজ্জাটা ঢেকে, মনে স্বাদ যেন যেতে পারি মান রেখে। তোমার কলম চলে যে হালকা চালে, আমারও কলম চালাবো সে ঝাঁপতালে। হাঁপ ধরে তবু এই সংকল্পটা, টেনে রাখি পাছে দাও বয়সের খোঁটা।

ভিতরে তবু জাগ্রত রয় দর্পহরণ মধুসূদনের ভয়। বয়স হলেই বৃদ্ধ হয়ে যে মরে, বড় ঘৃণামর সেই অভাগার পরে। প্রাণ বেরোলেও তোমাদের কাছে তবু তাই তো ক্লান্তি প্রকাশ করিনে কভু। কিন্তু একটা কথায় লেগেছে ধোঁকা, কবি বলেই কি আমারে পেয়েছ বোকা? নানা উৎপাত করে বটে নানা লোকে, সহ্য তো করি স্পষ্ট দেখছ চোখে। সেই কারণেই তুমি থাকো দূরে দূরে, বলেছ সে কথা অতি সকরুণ সুরে। বেশ জানি তুমি জানো এটা নিশ্চয়, উৎপাত সে যে নানা রকমের হয়। কবিদের পরে দয়া করেছেন বিধি, মিষ্টি মুখের উৎপাত আনে দিদি। চাটু বচনের মিষ্টি রচন জানে, ক্ষীরে স্বরে কেউ মিষ্টি বানিয়ে আনে।

কোকিল কণ্ঠে কেউ বা কলহ করে, কেউ বা ভোলায় গানের তারের স্বরে। তাই ভাবি বিধি যদি দরদের ভুলে, এ উৎপাতের বরাদ্দ দেন তুলে। শুকনো প্রাণটা মহা উৎপাত হবে, উপমা লাগিয়ে কথাটা বোঝাই তবে। সামনে দেখো না পাহাড় শাবল ঠুকে, ইলেকট্রিকের খোঁটা পোঁতে তার বুকে। লেখাটির পরের অংশ আরেকটি গানের পর। এর আগে আনন্দধ্বনিতে পর্ব দুটি গান শুনছিলেন সমবেত কণ্ঠে, এবং তারপরে শিল্পী ইন্দ্রাণী সেনের একক কণ্ঠে বড় বেদনার মতো। এবারে শিল্পী সুচিত্রা মিত্র এবং সমবেত কণ্ঠে আমরা বেঁধেছি কাশের গুচ্ছ। তারপরে শিল্পী ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন।

মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে শুনতে বিদায় চেয়ে নিচ্ছি, সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে রয়েছে আপনাদের। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকমই প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। গড় ঠিকানি লেখাটির পরবর্তী অংশ আমার সঙ্গে এর পরের আগামী যে অনুষ্ঠান তাতে বাকি অংশটি ভাগ করে নেব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন।

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 6 অক্টোবর 2026 মঙ্গলবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:37 ও বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 54 সেকেন্ড।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে চান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য কোনো আগাম সতর্কবার্তা নেই।

ভক্তি কি? হৃদয়ের কোমল অনুরাগ ভক্তি। কোন প্রকারের পদার্থ অবলম্বন করিয়া ভক্তি উদিত হয়? সত্যং শিবং সুন্দরং পদার্থ। যে পদার্থে কেন সত্য শিব সুন্দর ভাব থাকুক না, তাহা দেখিয়াই ভক্তির উদয় হইয়া থাকে। ফলত ভক্তি ভাব বিশেষ, সত্য শিব সুন্দর এই তিন গুণ উহার উদ্দীপক। ভক্তি এই তিন গুণ ভিন্ন আর কিছু চায় না। যেখানে এই তিন গুণের একটিরও অভাব আছে, সেখানে ভাবের পূর্ণতার ব্যাঘাত এবং ভক্তির বিকার উপস্থিত হয়। ভক্তি অবিকৃত কোথায়? সেইখানে যেখানে একজন পুরুষ, যিনি সৎ মঙ্গল ও সুন্দর, তাহাতে উহা অর্পিত হইয়াছে। এই পুরুষ কিসে সুন্দর? মঙ্গলে এবং দয়াতে। সেই দয়া কাহার? যিনি একমাত্র সৎ পদার্থ তাহার। ভক্তি বিশ্বাসমূলক, ভক্তির ভিতরে বিশ্বাস চাই। বিশ্বাস বিনা ভক্তি হয় না, কারণ ভক্তির প্রধান অবলম্বন দয়া ও মঙ্গল ভাব সত্যে প্রতিষ্ঠিত। সেই সত্যের ধারণা বিশ্বাস ভিন্ন হয় না। বিশ্বাস ভক্তি বিনা থাকিতে পারে, ভক্তি বিশ্বাস বিনা থাকিতে পারে না। যেখানে ভক্তি আছে সেখানে বিশ্বাস অন্তরে নিহিত আছে, ইহা নিশ্চয়। যদি ভক্তিতে বিশ্বাসের অল্পতা হয়, তবে নিশ্চয় উহা বিকৃতা হইয়া যায়। ভক্তিতে সর্বপ্রথমে পূর্ণ বিশ্বাসের সহিত জানা চাই, এই যাহাকে দেখিতেছি তিনি সৎ, তিনি আছেন, নিশ্চিত আছেন, তিনি মঙ্গলময় এবং দয়াল পিতা। সত্য আধার তাহাতেই দয়া আরোপিত হয়। এই আরোপিত দয়া সুন্দর ভাব ধারণ করে। এই সৌন্দর্য আর কোনো সৌন্দর্য নহে, দয়ার সৌন্দর্য। সত্য আধারে দয়া পড়িলে উহা সুন্দর হইবেই হইবে, ইহা কল্পনা নহে। কারণ যথার্থ আধারে দয়া আরোপিত হইয়া সুন্দর বস্তুর গঠন হয়, ঈশ্বরের এইরূপই গঠন। কারণ যিনি দয়াতে সুন্দর হইয়াছেন তিনি দয়াতে অনন্ত, সুতরাং সৌন্দর্যেও অনন্ত। যেখানে সৌন্দর্য আছে সেইখানে আকর্ষণ আছে। যিনি সৎ মঙ্গলময় সুন্দর তিনি হৃদয়কে টানেন। এই টানে আকৃষ্ট হওয়ার ভাবই অনুরাগ ভক্তি প্রেম। সত্য শিব সুন্দর এই তিন

দুনিয়াতে যিনি এক, ভক্তি তাঁহাকেই দেখে, তাঁহাকেই চায়। ভক্তিশাস্ত্রে জ্ঞানের কথা এই যে, ভক্তির মূল স্থির চাই, ভক্তির মূল ঠিক করা উচিত। যে ভক্তি প্রকৃত মূলে স্থাপিত নহে, তাহা দুই পাঁচ বৎসর মধ্যে বিলীন হইয়া যায়। যাহার ভক্তির ভূমি স্থিরতর, যাহার ভক্তি সত্য শিব সুন্দরে প্রতিষ্ঠিত, তাহার ভক্তি অনন্তকাল পূর্ণতা লাভ করে।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন আহিরি ও রামকেলি রাগে শরদ। পরিবেশন করবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।

প্রথম আলো অনুষ্ঠানে আহিরি ও রামকেলি রাগে শরদ বাজিয়ে শোনালেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও সুইস প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মিলিত হন, তাকে আপ্যায়িত করেন নৈশ ভোজে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার হুতিদের বিরুদ্ধে এক বড় রকমের সামরিক অভিযান শুরু করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ওড়িশার কোরাপুটে হ্যাল নির্মিত অ্যারো ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন। বিশাখাপত্তনমে উদ্বোধন করবেন একটি জাহাজের। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে উপনির্বাচনে আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হতে চলেছে। গোয়া বিধানসভার রজত জয়ন্তী উপলক্ষে আজ থেকে 9 তারিখ পর্যন্ত পারভারিমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 5 ম্যাচে টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন, যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন এবং শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্রও আজ স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্কের দায়বদ্ধতা রক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত গত বছর অক্টোবর মাসে ইউরোপিয়ান মুক্ত বাণিজ্য সংস্থার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চালু করেছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক রূপরেখা বলে উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, এই চুক্তির অধীনে আগামী 15 বছরে 1,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে, তৈরি হবে 10 লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সামরিক ক্ষমতা হস্তান্তর এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকটি খতিয়ে দেখছে। পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়িয়ে তোলার দিকটিও পর্যালোচনা করছেন তারা।
1: আজ হমনে মিলিটারি এক্সচেঞ্জ আর ডিফেন্স প্রোডাকশন মে সহযোগ কি নই সম্ভাবনাও কি পহচান কি নিউক্লিয়ার এনার্জি মে সহযোগ কো অর প্রগাঢ় করনে পর ভি সহমতি বনি। বারাণসী কা রোপওয়ে, নয়ডা কা জেভর এয়ারপোর্ট और पहाड़ी क्षेत्रों में रेलवे तथा टनलिंग प्रोजेक्ट हमारे इंफ्रास्ट्रक्चर सहयोग के उज्जवल उदाहरण है। इस सहयोग को सुदृढ़ करने के लिए आज हमने ट्रांसपोर्ट, मोबिलिटी और इंफ्रास्ट्रक्चर पर एग्रीमेंट किया है।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিনের সঙ্গে গতকাল রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন। তার সম্মানে সেখানে নৈশ ভোজের আয়োজন করা হয়। পারমেলিনকে স্বাগত জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, গণতন্ত্র এবং আইনের শাসনের অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে ভারত এবং সুইজারল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতে বিনিয়োগ ও অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেছেন তারা। নিউ ইয়র্কে গতকাল তিনি ব্ল্যাকস্টোনের প্রেসিডেন্ট ও সিইও জোনাথান গ্রে, নিউবার্গার বারম্যানের চেয়ারম্যান ও সিইও জর্জ ওয়াকার এবং দ্য ইস্টে লরের কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিইও স্টেফান দ্য লা ফাভেরির সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, G20 বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। রাশিয়ার মস্কোতে আয়োজিত আফগানিস্তান বিষয়ক 8ম মস্কো ফরম্যাট আলোচনা সভায় ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি আফগান জনগণের কল্যাণে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার এবং যুগ্ম সচিব পিআই ডক্টর এম সুরেশ কুমার। রাশিয়া, ভারত, ইরান, কাজাকিস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। এছাড়াও বেলারুশ ও মিশর অতিথি দেশ হিসেবে এতে অংশগ্রহণ করে। বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন সেদেশের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকি। রোমানিয়ায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি রায়াদ মামাদোভে এক হামলার ঘটনায় 2 বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ওই জাহাজের বেশ কয়েকজন কর্মী। সামাজিক মাধ্যমের এক বার্তায় দূতাবাসের তরফে জানানো হয়েছে, জাহাজের কর্মীদের মধ্যে যে 3 জন ভারতীয় ছিলেন তারা অবশ্য নিরাপদেই আছেন। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার হুতিদের বিরুদ্ধে এক বড় রকমের সামরিক অভিযান শুরু করেছে। সরকারি বাহিনী লোহিত সাগর এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বলেও সরকার দাবি করেছে। এই অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন ডন অফ ইয়েমেন। এর উদ্দেশ্য হল হুতিদের দখল করে নেওয়া বিভিন্ন জায়গা পুনরায় নিজেদের দখলে নেওয়া এবং রাজধানী সানার ওপর আধিপত্য কায়েম করা। সরকারি বাহিনী বাব আল মানদেব এবং দুবাব এলাকায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলেও দাবি করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর ওড়িশার কোড়াপুটে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হ্যাল নির্মিত 2000তম অ্যারো ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী আজ বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে ফ্লিপ সাপোর্ট শিপ ওয়ান বা FSI জাহাজেরও উদ্বোধন করবেন। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় রাম মন্দির, সভ্যতাগত চেতনার পুনর্জাগরণ। একটি প্রতিবেদন।
2: অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে ঘিরে ভারতের দীর্ঘ সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরম্পরা নতুন করে আলোচনায় উঠে এসেছে। 2019 সালে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে ঐতিহাসিক রায় দেয়। এরপর 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় পরিকাঠামো, পর্যটন ও তীর্থযাত্রা ব্যবস্থারও বড় পরিবর্তন ঘটেছে। রাম মন্দিরের পুনর্জাগরণ শুধু অতীতের স্মৃতিকে ফিরিয়ে আনা নয়, ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের ভারত গড়ার একটি সংকল্প বলে মনে করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের বেলুড় মঠের সংস্কৃত ও দর্শন বিভাগের প্রধান ডক্টর রাকেশ দাস।
3: বর্তমানে প্রাকৃতিক মানসিক দূষণে ভারাক্রান্ত পৃথিবীর ভার মুক্ত করতে গেলে শ্রী রামচন্দ্রের আদর্শে নতুন সমাজ ধর্ম চেতনা প্রতিষ্ঠা করা প্রয়োজন। মানুষের হৃদয়ে শ্রী রামচন্দ্রকে প্রতিষ্ঠিত করা এবং সমগ্র জগতে সেই চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সেবা সংকল্প অভিযানের সঙ্গে শ্রী রাম মন্দিরকে সংযুক্ত করা একটি ঐতিহাসিক পদক্ষেপ।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5 বিধানসভা এবং অসমের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে আজ আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হতে চলেছে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। এর মধ্যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসন ছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুরম, পুদুচেরির থাট্টানচারাভি এবং অসমের নওগাঁ লোকসভা আসন রয়েছে। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ হিমাচল প্রদেশ যাবেন। সফরকালে শ্রী মুর্মু এইমস বিলাসপুরের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রশিক্ষণরত চিকিৎসকদের ডিগ্রি প্রদান করবেন তিনি। গোয়া বিধানসভার রজত জয়ন্তী উপলক্ষে আজ থেকে 9 তারিখ পর্যন্ত ফরভরি মে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 4 দিনের এই বিশেষ অনুষ্ঠানে বিধায়কদের সম্মানিত করা হবে। গোয়া বিধানসভা প্রাঙ্গণের ইতিহাস তুলে ধরা হবে একটি চিত্র প্রদর্শনীর মাধ্যমে। আজ বিকেল 4টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং গোয়ার রাজ্যপাল পুষাপতি অশোক গজপতি রাজু। মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ান্ত, পরিষদীয় মন্ত্রী মোভিন গোবিন্দ

0: বিধানসভার বিরোধী দলনেতা ইউরি আলেমাও প্রমুখ উপস্থিত থাকবেন। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে সাতটায়। ভারতীয় দল সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে, ফলে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতীয় দল। ভারত ও উরুগুয়ে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায়। টোকিওয় আয়োজিত জাপান ওপেন টেনিসের পুরুষদের সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর কার্লোস আলকারাজ তার প্রতিদ্বন্দ্বী স্পেনের জনে মুনারকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। ওপেনিং সেটে পাঁচ সাথে পিছিয়ে থাকলে দ্বিতীয় সেটে তিনি ছয় তিনে এগিয়ে যান। আগামীকাল ফাইনালে তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে থাকা জিরি লেহেকার সঙ্গে মুখোমুখি হবেন। উল্লেখ্য, লেহেকা সেমিফাইনালে ভ্যালেন্টিন ওয়ারেজকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমিলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুইস প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মিলিত হন, তাকে আপ্যায়িত করেন নৈশ ভোজে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার হুতিদের বিরুদ্ধে এক বড় রকমের সামরিক অভিযান শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন মেঘনাদ সাহার জীবন কথা।

এত বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও সামাজিক কল্যাণে ও ভারতের সার্বিক উন্নতিতে তিনি আজীবন নিয়োজিত ছিলেন। বিশ্বখ্যাত এই বৈজ্ঞানিকের নাম মেঘনাদ সাহা। আইনস্টাইন যার সম্পর্কে বলেছিলেন, ডক্টর রেমন সাহা হ্যাজ ওন অ্যান অনার্ড নেম। ঢাকা জেলার অখ্যাত গ্রাম শেওড়াতলিতে জন্মগ্রহণ করে কলকাতায় সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের প্রতিষ্ঠাতা। সামান্য এক মুদি দোকানির আট পুত্রকন্যার একজন থেকে বিশ্বের এক পথিকৃত পদার্থবিজ্ঞানী এবং সেই সঙ্গে বিশিষ্ট সমাজ সচেতন চিন্তানায়কে উত্তরণ। মেঘনাথ সাহার জন্ম 1893 সালের 6ই অক্টোবর ঢাকা শহর থেকে 50 কিলোমিটার দূরে শেওড়াতলি নামের এক অখ্যাত গ্রামে, যে গ্রামে কোনো বিদ্যালয় ছিল না, এমনকি অল্প স্বল্প ইংরাজির মধ্যবিদ্যালয়ও ছিল 10 কিলোমিটার দূরত্বে। বালক পুত্রের মধ্যে কিছু অসাধারণত্ব লক্ষ্য করে পিতা জগন্নাথ ও মাতা ভুবনেশ্বরী সেখানেই তাকে ভর্তির ব্যবস্থা করেন। এক চিকিৎসক সেখানে নিজের বাড়িতে তার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। বিনিময়ে মেঘনাথকে কিছু ঘরের কাজ করতে হতো। 1905 সালে মেঘনাথ সাহা ছাত্রবৃত্তি নিয়ে ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি হন, কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদ সভায় যোগ দেওয়ার জন্যে স্কুল থেকে বিতাড়িত হয়ে জুবিলি স্কুল থেকে পূর্ববঙ্গের সমস্ত ছাত্রদের মধ্যে প্রথম হয়ে এন্ট্রান্স পাস করেন। ঢাকা কলেজ থেকে 1911 সালে যখন আইএসসি পরীক্ষায় তৃতীয় হন, সে বছর প্রথম হয়েছিলেন বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু। এরপর কলকাতার প্রেসিডেন্সি কলেজ, এখান থেকে 1913 সালে গণিতে অনার্স সহ বিএসসি এবং 1915 সালে হলিত গণিত বিষয়ে এমএসসিতে প্রথম শ্রেণীতে দ্বিতীয় হন। মেঘনাদ সাহার কর্মজীবন শুরু হয় 1916 সালে নবগঠিত রাজাবাজার বিজ্ঞান কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে। 1923 সালে তিনি যোগ দেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের বিভাগীয় প্রধান হিসাবে। কলকাতায় ফিরে এসে বিজ্ঞান কলেজের পালিত অধ্যাপক হন এবং তৈরি করেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। পদার্থবিজ্ঞানের যে শাখার জন্য মেঘনাথ সাহা বিশ্ব সমাদর লাভ করেন সেটি হল জ্যোতিঃ পদার্থবিজ্ঞান বা অ্যাস্ট্রোফিজিক্স। তার প্রথম মৌলিক নিবন্ধ প্রকাশিত হয় 1917 সালে। এরপর একের পর এক তাঁর রচনা বিশ্বের বিভিন্ন নামী পত্রিকায় প্রকাশিত হতে থাকে। অধ্যাপক সাহা ক্রমে গবেষক সাহায় রূপান্তরিত হন। মাত্র 34 বছর বয়সে লন্ডনের রয়্যাল সোসাইটি থেকে তিনি ফেলো মনোনীত হন।

0: এরপরেও ফরাসি ও আমেরিকার দুটি বিখ্যাত সংস্থা থেকেও ফেলো নির্বাচিত হন তিনি। 1934 সালে বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হয়ে তিনি সর্বপ্রথম ভারতের সার্বিক উন্নতিতে বিজ্ঞানের প্রয়োগের কথা বলেন। সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকা মারফত বন্যা নিয়ন্ত্রণ, ওড়িশার উন্নয়ন, খাদ্য ও দুর্ভিক্ষ, ভারতের জাতীয় গবেষণা সমিতি, নদী উপত্যকায় উন্নয়ন ইত্যাদি বিভিন্ন সমস্যা বিষয়ে জাতীয় নেতা সুভাষচন্দ্র ও জওহরলাল নেহরুর দৃষ্টি আকর্ষণ করেন। স্বাধীনতা প্রাপ্তির পরে প্রধানমন্ত্রী নেহরু দেশের উন্নয়ন বিষয়ে অধ্যাপক সাহার মতামতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনতেন এবং পঞ্জিকা সংস্কারের মতো একটি জটিল কাজেরও দায়িত্ব তাকে অর্পণ করেন। তাঁরই গবেষণার ভিত্তিতে রচিত হয় রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ, তার ভিত্তিতেই তৈরি হয়েছে শকাব্দ, যা ভারতের সরকারি কাজে ব্যবহৃত হয়। অধ্যাপক মেঘনাথ সাহার কর্মময় জীবনের অবসান ঘটে 62 বছর বয়সে। 1956 সালের 16 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে প্ল্যানিং কমিশনের অধিবেশনে যাবার পথে হঠাৎই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে যান আর কোনো রকম চিকিৎসা করার সুযোগ দেবার আগেই আকস্মিকভাবে বিশ্বখ্যাত এই মানুষটির জীবনাবসান ঘটে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মেঘনাথ সাহার জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যন্ত্রসঙ্গীতে রবীন্দ্রসঙ্গীতের সুর, পরিবেশনায় বটুক নন্দী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুদেষ্ণা ভট্টাচার্যের কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন সুদেষ্ণা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: বাংলা উপর বাংলা দুই বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পাবদা মাছের চাষ, এ নিয়ে বলছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের মুখ্য বিজ্ঞানী ডক্টর বিজয় কালী মহাপাত্র।
2: পাবদা মাছের এটা কদ যে সবসময় রয়েছে, আমরা বিশেষত বাঙালিরা এটা আমরা সবসময় উপলব্ধি করি। কোন অনুষ্ঠান সেটা পাবদা মাছ ছাড়া যেন আমরা ভাবতেই পারি না। আর পাবদা মাছের ঝাল সেটা তো খুবই একটা প্রিয় খাদ্য। এই পাবদা মাছ তাই জন্য বাড়ানোর জন্য আমাদের একটা সবসময় একটা গবেষণা চলেছে। এখন সেই পাবদা মাছ কিন্তু আমাদের আয়ত্তের ভেতরে, এটা যেমন প্রজনন ঘটানো যাচ্ছে, এর বীজও পাওয়া যাচ্ছে এবং চাষও সম্ভব। এই ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত আমাদের যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচারের একটা কেন্দ্র রয়েছে কল্যাণীতে, সেই কল্যাণী মৎস্য গবেষণা কেন্দ্রে এটা পাবদা মাছের বিশেষত প্রজনন ঘটানো হয়। দীর্ঘদিন ধরে এই পাবদা মাছের প্রজনন ঘটানো হচ্ছে। অনেক চাষি বন্ধুরা তারা কিন্তু ইতিমধ্যে পাবদার বীজ উৎপাদন করছেন, অতি সহজে এটা চাষ করা যায়। এটা সাধারণত একটা এক স্কোয়ার মিটার, অর্থাৎ যদি আমরা ধরি যে একটা পোনা মাছের ক্ষেত্রে মানে 10,000 নাম্বার পার হেক্টারে ছিল, এটাকে সেরকম তার থেকে অন্তত 40-50,000 প্রতি হেক্টার এটা ছাড়া যায়। আর পাবদা মাছের এই যে ফলনও কিন্তু আশাপ্রদ, বাজার দর তো যথেষ্ট রয়েছে, কারণ পাবদা মাছ কোনো সময় 400-500 টাকার নিচে হয় না। এই জন্য এর একটু প্রোটিন রিচ একটা খাবার দরকার। সেই খাবারের যেমন ইতিমধ্যে আমাদের রেডিমেড খাবার বাজারে চলে এসেছে, বিভিন্ন রকম ব্র্যান্ডের যে খাবারগুলো রয়েছে সেগুলো নিয়ে পাবদা মাছকে খাওয়ানো যেতে পারে। এই পাবদা মাছ চাষ এককভাবে করা যায়, আবার এটা মিশ্র মৎস্য চাষেরও করা যায়। এটা অতটা অর্থাৎ কার্নিভোরাস নয়, তার জন্য মিশ্র মৎস্য চাষে এই পাবদা মাছের চাষ কিন্তু করা যায়। যেমন রুই কাতলার সঙ্গে এটা কিন্তু আরও মানে প্রতি স্কোয়ার মিটারে দুটো করে পাবদা ছাড়া যেতেই পারে, এবং সেই জায়গায় একটা পাবদা মাছও একটা সাথী ফসল হিসাবে আসে। এর ইকোনমিক্স দিক যদি দেখা যায় সেই জায়গায় খুবই ভালো। আর এই পাবদা মাছের এখন যেটা দেখা যাচ্ছে যে রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেমে কিন্তু পাবদা মাছ করা যাচ্ছে, এবং সেই দিকটা আর একটা দিক, মানে এমনি পোনা মাছের পুকুরে করা যায় এককভাবে চাষ করে, এবং চৌবাচ্চায় কিন্তু পাবদা মাছের চাষ করা হচ্ছে। আমাদের যদি দেখা যায় ইতিমধ্যে বিভিন্ন চৌবাচ্চা অনেকে চাষ করছেন, সেক্ষেত্রে জলকে পরিবর্তন করে এই মাছকে চাষ করা যেতে পারে। এর জন্য খাবারও রয়েছে আর মাছেরও কিন্তু ভালো। যদি আমরা 10,000 লিটার ট্যাঙ্ক আমরা দেখি, সেক্ষেত্রে আমরা 10-12,000 পাবদা আমরা ছাড়তে পারি। সেই 12,000 পাবদা থেকে আমরা এই অন্তত সেক্ষেত্রে 250-300 কেজি, অর্থাৎ যে চৌবাচ্চায় এই পাবদা মাছকে চাষ করা সম্ভব। এই পাবদা মাছের এটা একটা নতুন দিক, এই ঘরের ভেতরে চৌবাচ্চায় যে মাছ চাষ, যেটা রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেমে এই পাবদা মাছ চাষ করে এর কিন্তু যথেষ্ট উৎপাদন এটা সম্ভব। এছাড়া আমরা মানে এমনি পুকুরেও চাষ হচ্ছে, এবং সেটা লক্ষণীয় বিষয় আজকাল যে পাবদা বাজারে আসছে অনেকটা কিন্তু এটা চাষের মাছ, তাই এর যেহেতু বাজার দর রয়েছে, চাষি বন্ধুরা যারা এখনও এই পাবদা মাছের চাষ শুরু করেননি তারা এটা করতে পারেন। এই মাছের বাজার দর যেরকম ভালো, এই গ্রোথও ভালো, এবং এই পাবদা মাছ চাষ করে আপনারা খুব ভালো লাভ করতে পারবেন। এক হেক্টারে যেটা মানে যেমন এটা বললাম যে প্রতি 10,000 লিটার ট্যাঙ্কে অন্তত দেখা যাচ্ছে 250-300 কিলো পাবদা মাছ এটা করা সম্ভব। পাবদা মাছ চাষের জন্য বা কোনো খাদ্যের জন্য এই যদি কারিগরি সহায়তা হয়, এর জন্য আমাদের কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান রয়েছেন, সঙ্গে বীজের জন্য রয়েছেন আমাদের যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার, তারা তো তৈরি করেন, সেক্ষেত্রে পাবেন। তবে সমস্ত যোগাযোগের জন্য যদি আমাদের কাছে যোগাযোগ করেন, এই পাবদা মাছের যে কারিগরি সহায়তা, কীভাবে চাষ করতে হয়, কোথায় বীজ পাওয়া যায়।

0: খাদ্য সবকিছু এটা আমরা জানাতে পারি।
1: পাবদা মাছের চাষ এ বিষয়ে বললেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের মুখ্য বিজ্ঞানী ডক্টর বিজয় কালী মহাপাত্র।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী, এখন আপনাদের জানিয়ে দেব আজ অর্থাৎ 6ই অক্টোবর 2026 মঙ্গলবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। কিছুক্ষণ বাদেই ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে শুনবেন উড়িষ্যার বিচিত্রপুর সম্পর্কে, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, 8:30 ঐতিহাসিক শহরের কথা আজ শুনবেন মুন্নার সম্পর্কে উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:45 কথাকার রসে না সন্দেশে বলেছেন উদয় চট্টোপাধ্যায়, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আলাহিয়া বিলাবল রাগে খেয়াল পরিবেশন করবেন আরশাদ আলী খান, 9:30 মনের মতো গান উপস্থাপনায় পুনম বাগ, 10:30 নানা রঙের গানের অনুষ্ঠান রামধনুতে, প্রথমে শুনবেন নজরুল গীতি পরিবেশন করবেন তনিকা ভট্টাচার্য, এরপরে আধুনিক গান শুনবেন তনুশ্রী সেনগুপ্তর কণ্ঠে। ভারতীয় সময় সকাল 11:00 গ্রামীণ মহিলাদের জন্য, বিষয় মহিলা তাঁতিদের কথা, আলোচনায় থাকবেন রীনা মালাকার ও আরতি বসাক, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় মৌলি চৌধুরী, 12:30 নাটক প্রভাত ফিরে এসো রচনা মনোজ মিত্র প্রযোজনা সুব্রত মজুমদার, 1:40 বাংলা ব্যান্ডের গান এবং ভারতীয় সময় দুপুর 2:30 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 প্রতিদিনের মতোই অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে আজ থাকছে রেডিও ক্লিনিক, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উমা মৈত্র, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, বিকেল 4:35 অন্বেষা, প্রথমে থাকবে বিজ্ঞানের খবর, তারপর অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন, বিষয় IFA শিল্ড, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, আধুনিক ভারতে পাট ও সহজাত তন্তুর ব্যবহার ও প্রসার বিষয়ে শৈলেশ গানেরিওয়ালার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে, 6:50 আপনার স্বাস্থ্যে শুনবেন অসারতা বা পেশি দুর্বলতা নিয়ে কথিকা, বলবেন ডাক্তার সৌভিক দুবে, 7:00 যুববাণী থেকে অজানার সন্ধানে উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, 7:45 কবি কণ্ঠে কবি জয়া মিত্রর সঙ্গে আলাপচারিতায় থাকবেন কৌশিক সেন, আজ শুনবেন প্রথম পর্ব, 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী ডক্টর সাবিত্রী ঝুরির সাক্ষাৎকার গ্রহণ করেছেন শর্মিষ্ঠা রায়, আজ প্রথম পর্ব, সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 9:00 কথায় গানে উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান বিশ্ব ডার্ট চ্যাম্পিয়নশিপ, এ বিষয়ে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন আরশাদ আলী খান, 10:45 উপমহাদেশের খবর এবং ভারতীয় সময় রাত 11:00 প্রতিদিনের মতোই হারানো দিনের গান শুনবেন আজ উপস্থাপনায়।

থাকবেন সাক্ষ্যদীপা সরকার। ভারতীয় সময় রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি জানিয়ে দিলাম। আজ অর্থাৎ 6 অক্টোবর 2026 মঙ্গলবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে।

শেষ হলো লোকগীতির অনুষ্ঠান। আজ শুনলেন তপন রায় ও স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে লোকগীতি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখনকার অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় থাকছি শ্রাবণী মুখোপাধ্যায়। বাঙালির চটজলদি বেড়ানোর ক্ষেত্রে দীপুদা প্রবাদ হয়ে আছে। হ্যাঁ, আমরা সবাই জানি দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং। দার্জিলিংকে, পাহাড়কে আজ একটু সরিয়ে রাখি, থাকব বঙ্গোপসাগরের তীরে, সমুদ্রের উপকূলেই। তাহলে কি সমুদ্রপ্রেমীদের জন্য দীঘা, পুরী এই দুটো জায়গার কথা বলবো বলে ভাবছেন? না, তাও ঠিক নয়। দীঘা পশ্চিমবঙ্গের মেদিনীপুরে আর পুরী উড়িষ্যাতে, আমরা সবাই জানি। কিন্তু আজ আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মেলবন্ধন ঘটাব। কি শুনতে বিচিত্র লাগছে? তাহলে বলি, আজ কিন্তু বিচিত্রপুরের কথাই শোনাব। হ্যাঁ, বিচিত্রপুর নামটা খুব বেশি পরিচিত হয়তো নয়, আবার জায়গাটার নামও বিচিত্র। তবে সেটা কিন্তু অবস্থিত আমাদের খুব চেনা দীঘার কাছেই। তবে তালসারি চন্দনেশ্বর শিব মন্দির পেরিয়ে তা ঢুকে পড়েছে প্রতিবেশী রাজ্য উড়িষ্যা বা উড়িষ্যায়। সেই জন্যই তো বললাম পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মেলবন্ধন ঘটাবো আজ। উড়িষ্যা মানেই শুধু পুরীর জগন্নাথ মন্দির বা সমুদ্রের অগাধ জলরাশি তো নয়, সেখানে আছে নোনা জলের পাশাপাশি জঙ্গল, মোহনা আর বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারিও। হ্যাঁ, বিচিত্রপুর ম্যানগ্রোভ ইকো ট্যুরিজমের কথাই বলছি। সুবর্ণরেখা নদীর মোহনায় গড়ে ওঠা এই জায়গাটা ছোট সুন্দরবন নামেও পরিচিত। সমুদ্র ভালোবাসেন কিন্তু ভিড়ে ঠাসাঠাসি ঘিঞ্জি কংক্রিটের জঙ্গলে থাকা যদি আপনার হয় না পছন্দ, তাহলে দীঘার বদলে দুদিন এক রাতের ট্রিপ হিসেবে বেছে নিতে পারেন ওড়িশার বালাসোর ডিভিশনের জলেশ্বরের অন্তর্গত বিচিত্রপুরকে। এটা একটা উপকূলবর্তী প্রান্তিক গ্রাম, এখানকার বাসিন্দারা সকলেই মৎস্যজীবী। নিউ দীঘা থেকে স্পিডবোটে করে গিয়ে একবেলায় বিচিত্রপুরের সুবর্ণ আইল্যান্ড ঘুরে চলে আসাও সম্ভব, কিন্তু যদি প্রকৃতির কোলে নিরিবিলি পরিবেশে বিচিত্রপুরেই থাকতে চান আর সেখান থেকেই দীঘা, শঙ্করপুর, তালসারিতে সাইটসিংয়ে যেতে চান, তাহলে ওড়িশা ইকো ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারেন বিচিত্রপুর নেচার ক্যাম্প। ঝাউবনের মধ্যে অবস্থিত মনোরম নির্জন এই নেচার ক্যাম্পে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। রয়েছে 4টে কটেজ আর 7টা টেন্ট। বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় টেন্টগুলো ভাড়া দেওয়া হয়। নেচার ক্যাম্পের ক্যাম্পাসের বাউন্ডারি কাঁটা তার দিয়ে ঘেরা। দীঘার মতো এখানে থেকেও বিচিত্রপুরের মূল আকর্ষণ সুবর্ণ আইল্যান্ড ও শঙ্করপুর, তালসারির মতো অন্যান্য জায়গায় ঘুরে আসা যায়। আবার শুধু এখানে থেকেও নিরিবিলিতে একটা দিন ছুটি কাটানোই যায় ইচ্ছে করলে। তবে বিচিত্রপুর ভ্রমণের মূল আকর্ষণ কিন্তু অবশ্যই সুবর্ণরেখা নদীর মোহনায় গড়ে ওঠা ছোট সুন্দরবন। ম্যানগ্রোভ

অরণ্যের মধ্যে দিয়ে বোট সাফারিতে বৈচিত্র্যময় সুবর্ণ আইল্যান্ডের অপরূপ শোভা দেখতে যাওয়া। তবে এক্ষেত্রে একটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আর সেটা হলো জোয়ারের সময়। প্রতিদিন জোয়ারের এক ঘন্টা আগে পরের সময়টাই এই দ্বীপ ঘুরে দেখার আদর্শ সময়। ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে বিচিত্রপুর ইকো ট্যুরিজম অফিস থেকে টিকিট কেটে জেটিঘাট থেকে চেপে বসতে হয় স্পিডবোটে। বোট সাফারির সময় আপনার চোখকে আরাম দেবে দুপাশের ম্যানগ্রোভ অঞ্চল, তা যেন জলের পাড়ে জেগে থাকা প্রাকৃতিক সবুজ দেওয়াল, যা ভূমিক্ষয় রোধ করতে কড়া প্রহরীর মতো পাহারায় রয়েছে অবিচল। বেশ চওড়া জলপথের বুক চিরে স্পিডবোট মোটামুটি মিনিট দশেকের মধ্যেই সরু খালবিল পেরিয়ে পৌঁছে দেয় চারিদিকে জলবেষ্টিত নির্জন মনোরম বিচিত্রপুর দ্বীপে। সারাদিনে ৬-৭ ঘন্টার মতো এই দ্বীপ জেগে থাকে জলের উপর। অদূরেই মোহনা, যেখানে সুবর্ণরেখা নদী এসে মিশেছে বঙ্গোপসাগরের বুকে। দ্বীপের বিস্তীর্ণ বালিরাশির ওপর দিগন্ত জুড়ে রয়েছে ঝাউবন, আর নোনা জলের সঙ্গে লড়াই করা ম্যানগ্রোভ অরণ্যের শ্বাসমূলেরা মাথা উঁচু করে জানান দেয় নিজেদের অস্তিত্ব। সুন্দরবনের মতোই সুন্দরী গরান গেওয়া গোলপাতা গাছের দেখা মেলে। ঘুরতে ঘুরতে চোখে পড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অসংখ্য ম্যানগ্রোভের চারা লাগানো হয়েছে। প্রায়শই প্রবল ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ম্যানগ্রোভ অঞ্চল ও ওড়িশা উপকূলকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অদ্ভুত সুন্দর মনোরম এই নির্জন দ্বীপে অবাধে দৌড়ে বেড়ায় লাল কাঁকড়া, কাদামাটিতে লাফায় মার্ডস্কিপার, জলে পা ডুবিয়ে খাবার খোঁজে সাদা বক, বালিতে আটকে থাকে ঝিনুকের খোলস, দেখা মেলে নানান প্রজাতির সরীসৃপ ও পাখিদের। নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে ডিম পাড়তে আসে অলিভ রিডলে কচ্ছপ, আসে নানান পরিযায়ী পাখির দল। বিপুল জীববৈচিত্র্যের ভাণ্ডার এই বিচিত্রপুর দ্বীপের মধ্যে। বিক্ষিপ্তভাবে কিছু হাড়গোড় ছড়িয়ে থাকতে দেখে অনুমান করা যায় জঙ্গলে কিছু বন্য প্রাণীও হয়তো আছে। ওড়িশা সরকারের দক্ষ পরিচালনায় ও ব্যবস্থাপনায় বিচিত্রপুর ক্রমশ প্রকৃতিপ্রেমী ও পক্ষীপ্রেমীদের পছন্দের জায়গা হয়ে উঠছে। ভাটার সময় বিচিত্রপুরের সুবর্ণরেখা বিচ মাত্র ৫-৭ কিলোমিটার পর্যন্তই জেগে থাকে, তবে সমুদ্রের গর্জন দিব্যি শোনা যায়। পায়ে হেঁটে এই দ্বীপ ঘুরে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লে দুদণ্ড জিরিয়ে নিতে পারেন জলের পাড়ে গাছের ডালে বাঁধা দোলনায় বসে। চোখে পড়বে সুবর্ণরেখা নদীর খাঁড়ির মুখে সারি সারি মাছ ধরার নৌকো জোয়ারের অপেক্ষায় বাঁধা আছে। তবে খুব বেশি সময় পাওয়া যায় না এখানে থাকার, এই দ্বীপ ঘুরে বেড়ানোর জন্য মোটামুটি এক ঘন্টা সময়ই পাওয়া যায়। নৌকো থেকে নামার সময় বলে দেওয়া হবে এক ঘন্টার মধ্যেই আবার ফিরে আসার জন্য, কারণ তারপর জলপথেই তো ফিরতে হবে। তাই তটভূমি ছেড়ে আবার গিয়ে বসতে হবে স্পিডবোটের সিটে। তবে খেয়াল রাখবেন বন্ধু, বিচিত্রপুরের সুবর্ণরেখা দ্বীপে ঘুরতে যাওয়ার সময় সঙ্গে প্লাস্টিকের জলের বোতল বা খাবার প্যাকেট প্লাস্টিক ইত্যাদি নিয়ে গেলে তা কিন্তু কোনো মতেই ফেলে আসবেন না সেখানে, তাহলে কিন্তু জরিমানা দিতে হবে। দীঘা থেকে বিচিত্রপুরের দূরত্ব কম বেশি ১৫ কিলোমিটার, টোটো বা গাড়ি বুক করে সড়ক পথেও পৌঁছানো যায় বিচিত্রপুর। কংক্রিটের সরু আঁকাবাঁকা রাস্তার দুধারে সুদৃশ্য পানের বরোজ, মাঝে মাঝে জলাভূমি, দু চারটে বিক্ষিপ্ত বাড়ি, বালিমাটিতে কাজু গাছ দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় বিচিত্রপুর ম্যানগ্রোভ বনাঞ্চলের সামনে। আর দীঘা না হয়ে গেলে কলকাতা থেকে সরাসরি বিচিত্রপুর যেতে চাইলে ট্রেনে বা বাসে প্রথমে পৌঁছতে হবে ঝাড়গ্রাম, তারপর ঝাড়গ্রাম বাসস্ট্যান্ড থেকে বাসে বা গাড়িতে হাতিবাড়ি, কলকাতা থেকে বরবিল বা কেউনঝড়গামী বাসেও সরাসরি হাতিবাড়ি পৌঁছানো যায়, খড়গপুর হয়েও যাওয়া যায়। হাতিবাড়ি বন বাংলোতে থেকেও বিচিত্রপুর ঘুরতে পারেন। তবে পর্যটকদের জন্য একটু

আমাদের বিষয় হলো এখানে চা খেতে হলেও অন্তত 2 কিলোমিটার পথ পেরোতে হয়, এতটাই নির্জন জায়গাটা। কিন্তু এমন পরিবেশে থাকাটাও তো একটা অন্যরকম অভিজ্ঞতা বলুন। তাই চট জলদি বেড়ানোতেও একটু বৈচিত্র্য আনতে চাইলে ওড়িশার এই অববিট জায়গা বিচিত্রপুরে যাবেন নাকি, কী ভাবছেন? আর কেমন লাগলো জায়গাটা শুনে তা আমাদের জানাতে পারেন maitribondhu23@gmail.com এই মেল আইডিতে মেল করে। আজ তাহলে এখানেই শেষ করি, আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠান বিচিত্রপুর নিয়ে। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের পাঁচ বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ওড়িশার কোরাপুটে হ্যাল নির্মিত এয়ারো ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন। বিশাখাপত্তনমে উদ্বোধন করবেন একটি জাহাজের। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের সংস্কারে ব্যর্থতার ফলাফল সম্পর্কে সদস্য দেশগুলিকে সতর্ক করেছেন। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। ভারত ও উরুগুয়ে আজ কলকাতায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের পাঁচ বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসন ছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুরম, পুদুচেরির থাট্টানচাভাডি এবং অসমের নওগাঁ লোকসভা আসন রয়েছে। রেজিনগরে ১৫ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন 2,57,000-এর বেশি ভোট। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 315, প্রায় 70% বুথই সংকট প্রবণ বলে চিহ্নিত। নন্দীগ্রামে 9 জন প্রার্থী রয়েছেন, ভোটদাতার সংখ্যা 2,67,000-এর কিছু বেশি। 323টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে সংকট প্রবণ বুথের সংখ্যা 85 বলে জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন। সবকটি আসনেই গণনা 9ই অক্টোবর। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন এবং শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্কের দায়বদ্ধতা রক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত গত বছর অক্টোবর মাসে ইউরোপিয়ান মুক্ত বাণিজ্য সংস্থার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চালু করেছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক রূপরেখা বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সামরিক ক্ষমতা হস্তান্তর এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকটি খতিয়ে দেখেছে। পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়িয়ে তোলার বিষয়েও পর্যালোচনা করেছেন তাঁরা।
1: আজ হমনে মিলিটারি এক্সচেঞ্জ আর ডিফেন্স প্রোডাকশন মে সহযোগ কি নই সম্ভাবনাও কি পহচান কি নিউক্লিয়ার এনার্জি মে সহযোগ কো অর প্রগাঢ় করনে পর ভি সহমতি বনি। বারাণসী কা রোপওয়ে, নোয়েডা কা জেভর এয়ারপোর্ট और पहाड़ी क्षेत्रों में रेलवे तथा टनलिंग प्रोजेक्ट हमारे इंफ्रास्ट्रक्चर सहयोग के उज्जवल उदाहरण है। इस सहयोग को सुदृढ़ करने के लिए आज हमने ट्रांसपोर्ट, मोबिलिटी और इंफ्रास्ट्रक्चर पर एग्रीमेंट किया है।
0: স্বাগত অনুষ্ঠানের পর পারমেলিন সাংবাদিকদের বলেন, এই সফর দুদেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিনের সঙ্গে গতকাল রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন। তাঁর সম্মানে সেখানে নৈশভোজের আয়োজন করা হয়। পারমেলিনকে স্বাগত জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, গণতন্ত্র এবং আইনের শাসনের অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র ক্রমশ প্রসারিত হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

ওড়িশার কোরাপুটে হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড হ্যাল নির্মিত 2000তম এয়ারো ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার এবং প্রচণ্ড লাইট কমব্যাট হেলিকপ্টারের মতো দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রতিরক্ষা হেলিকপ্টারের কার্যক্ষমতা বৃদ্ধিতে এই ইঞ্জিন বিশেষ সহায়ক হবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, 6 দশকেরও বেশি সময় ধরে ভারতের এয়ারোস্পেস এবং প্রতিরক্ষা উৎপাদন ও সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে হ্যাল কোরাপুটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অনুষ্ঠানে শক্তি ইঞ্জিনের জন্য দ্বিতীয় উৎপাদন ব্যবস্থা স্থাপনের বিষয়টিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসবে। এর জন্য 200 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে ফ্লিট সাপোর্ট শিপ বা FSS-1 জাহাজের উদ্বোধন করবেন। এছাড়াও তার ফ্লিট সাপোর্ট শিপ বা FSS-5 জাহাজটির পরিকাঠামো নির্মাণের সূচনা করার কথা রয়েছে। 43,500 টনের এই জাহাজগুলি গভীর সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর রণতরীগুলিতে প্রয়োজনীয় রসদ ও জ্বালানি সরবরাহ করবে, যার ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ হিমাচল প্রদেশ যাবেন। সফরের প্রথম দিনে শ্রীমতী মুর্মু এইমস বিলাসপুরের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্নাতক চিকিৎসকদের ডিগ্রি প্রদান করবেন তিনি। হিমাচল প্রদেশের রাজ্যপাল কবিন্দর গুপ্তা, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্ষু এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সফরের দ্বিতীয় দিনে আগামীকাল রাষ্ট্রপতি মানালির হিরিম্বা মন্দির এবং রোহটাংয়ে অটল টানেল পরিদর্শন করবেন। 8 তারিখ তাঁর দিল্লি ফেরার কথা। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতে বিনিয়োগ অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে মত বিনিময় করেছেন তারা। নিউ ইয়র্কে গতকাল তিনি ব্ল্যাকস্টোনের প্রেসিডেন্ট ও সিইও জোনাথন গ্রে, নিউ বার্গার বারম্যানের চেয়ারম্যান ও সিইও জর্জ ওয়াকার এবং দ্য এস্টে লিডার কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিইও স্টেফান দ্য লা ফাভেরির সঙ্গে বৈঠক করেন। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের সংস্কারের ব্যর্থতার ফলাফল সম্পর্কে সদস্য দেশগুলিকে সতর্ক করেছেন। উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, গুতেরেস স্থগিত হয়ে পড়া সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অংশকে প্রাসঙ্গিক থাকতে হলে আশু সংস্কার সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের এই মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে হক একথা জানান। 1945 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে। এর প্রেক্ষিতে গুতেরেস সর্বদাই সংস্কার এবং পরিবর্তনের ওপর জোর দিয়েছেন বলে তিনি জানান। রোমানিয়ায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ MV রয়াত মামাতোফে এক হামলার ঘটনায় 2 বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ওই জাহাজের বেশ কয়েকজন কর্মী। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের তরফে জানানো হয়েছে, জাহাজের কর্মীদের মধ্যে যে 3 জন ভারতীয় ছিলেন তারা অবশ্যই নিরাপদে আছেন, তবে এদের 1 জন সামান্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমানে ওমানি কো পাইলটের সন্ত্রাসবাদী হামলার জন্য ইরানই দায়ী বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প একথা জানান। উল্লেখ্য, গত 30 সেপ্টেম্বর ফ্লাই দুবাইয়ের বিমান হাইজ্যাক এবং ধ্বংস করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ঘটনার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার হুথিদের বিরুদ্ধে এক বড় রকমের সামরিক অভিযান শুরু করেছে। সরকারি বাহিনী লোহিত সাগর এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বলেও সরকার দাবি করেছে। এই অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন ডন অফ ইয়েমেন। এর উদ্দেশ্য হল হুথিদের দখল করে নেওয়া, বিভিন্ন জায়গা পুনরায় নিজেদের দখলে নেওয়া এবং রাজধানী সানার ওপর আধিপত্য কায়েম করা। গোয়া বিধানসভার রজত জয়ন্তী উপলক্ষে আজ থেকে 9 তারিখ পর্যন্ত পারভারিমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 4 দিনের এই বিশেষ অনুষ্ঠানে বিধায়কদের সম্মানিত করা হবে। গোয়া বিধানসভা প্রাঙ্গণের ইতিহাস তুলে ধরা হবে একটি চিত্র প্রদর্শনীর মাধ্যমে।
5 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম

0: ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ভারত ও উরুগুয়ে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। ভারতীয় দল এর আগে পানামার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। শনিবার ব্রাজিলের কাছে 0-4 গোলে পরাজিত হয়েছে। গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে শেষ প্রীতি ম্যাচে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে ভালো ফল করতে মরিয়া ভারতীয় দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5 বিধানসভা এবং অসমের 1টি লোকসভা আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে সকালের আড্ডা।

আপনারা যারা এখন রেডিও সেটে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে নিউজ অন এয়ার অ্যাপে কিংবা গুগল লিংক থেকে আকাশবাণী মৈত্রী টিউন করেছেন, তাদের সকলকে জানাই আজকের সকালের আড্ডায় স্বাগত। গান গল্পের এই আসরে আজ শুনবেন একজন রেডিও ম্যানের কথা, থাকছে আজকের বিশেষ দিবস পালন প্রসঙ্গে কিছু কথা। মনে করিয়ে দেব টিকিট পরীক্ষায় ভারতীয় রেলের জিরো টলারেন্স নীতির কথা, থাকছে গোরক্ষপুরের 3 বোনের ব্যতিক্রমী জীবন সংগ্রামের গল্প, আর খেলা সম্পর্কে টুকরো কিছু কথা। আর তার সঙ্গে রোজ যেমন থাকে দৃষ্টিকোণ, জানা অজানা, আবহাওয়ার খবর আর সুন্দর সুন্দর গান, সেসব তো থাকছেই। আর সঙ্গে থাকছি আমি, আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। তবে প্রথমেই, বেশি কথা নয়, আড্ডার আমেজটা শুরু হোক শরতের গানে গানে মান্নাদের কণ্ঠে।

সত্যিই তো, মন বিদেশে রইব কি করে, পূজোর গন্ধ এসে গেছে না? রেডিও যাদের আজীবনের সাথী তাদের কথা বাদ দিলে এখন অনেকেই হয়তো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে নিউজ অন এআইআর অ্যাপ বা গুগল লিঙ্কের মাধ্যমে সকালের আড্ডা শুনছেন, তো বিদেশে যারা রয়েছেন তারাও হয়তো শুনছেন, কারণ এখন সব জায়গা থেকেই শোনা যায়। তারাও সকালের আড্ডা ছাড়াও অন্যান্য অনেক অনুষ্ঠানই হয়তো শোনেন, কিন্তু যেসব বাড়িতে সারা বছর এখন আর হয়তো সেভাবে রেডিও শোনা হয় না, অ্যাপের মাধ্যমেও না, কিন্তু তিন দিন বাদেই যেহেতু মহালয়া, তারাও নস্টালজিয়াকে বহন করে মহালয়ার ভোরে আকাশবাণী থেকে সম্প্রচারিত মহিষাসুর মর্দিনী শুনবেন বলে হয়তো কেউ নতুন রেডিও কিনছেন, কিংবা কেউ হয়তো পুরনো অচল রেডিও খুঁজে পেতে সারাই করতে নিয়ে যাচ্ছেন। প্রত্যেক বছরের মতো অনেক বাড়িতেই এই প্রস্তুতি শুরু হয়ে গেছে, খোঁজ খোঁজ রব পড়ে গেছে তা বেশ আন্দাজ করা যায়। কিন্তু যুগের সঙ্গে সঙ্গে রেডিও শোনার চল কমে গেছে বলে রেডিও সারানোর পেশাটাও তো অনেকটাই অন্তরালে চলে গেছে, তাই চাইলেই হয়তো রেডিও সারানোটা অত সহজ নাও হতে পারে সব এলাকায়, আপনার এলাকায়। তাই এখন এমন একজনের খোঁজ দেব যেখানে গেলে নস্টালজিয়াকে পাবেন ডাবল করে, কুমোরটুলিপাড়ায়। হ্যাঁ, কুমোরটুলিপাড়ায় প্রতিমা শিল্পীদের পাশেই রেডিও ম্যান অমিত রঞ্জন কর্মকারের রেডিও মেরামতির দোকান। তিনি যখন এই পেশায় এসেছিলেন তখন রেডিও ছিল বিনোদনের প্রধান অঙ্গ, তাই রেডিও সারানোটাও ছিল একটা অন্যতম পেশা। সে যুগে নানান কোম্পানির নানান মডেলের রেডিওতে বাজার ছেয়ে থাকত। আজ সেসব অতীত, কিন্তু আকাশবাণী থেকে ভেসে আসা মহিষাসুর মর্দিনী তো অতীত হয়ে যায়নি, তা আজও ভীষণভাবে বর্তমান, আর বোধ করি চিরকাল তাই থাকবে। আজ তো 6 তারিখ আর 10 তারিখ মহালয়া, তাই মাঝে মাত্র 3টে দিন। তাই 3 দিন আগে যদি আপনাদের মাথায় হাত পড়ে কি হবে, রেডিওটা তো এখনও সারানো হলো না, কোথায় গেলে সারানো যাবে রেডিও? এই যদি সত্যি সত্যি আপনার চিন্তার বিষয় হয় তাহলে বলি, নতুন রেডিও না কিনে একবার ঘুরে আসতে পারেন কিন্তু কুমোরটুলির রেডিও ম্যান অমিত রঞ্জন কর্মকারের দোকান থেকে। সেখানে গেলে এখনও চাক্ষুষ করতে পারবেন বিভিন্ন কোম্পানির, বিভিন্ন মডেলের, বিভিন্ন সাইজের কত ছোট বড় রেডিও, সেসবের বেশ কিছু তার দোকানে এখনও ডাই করে রাখা আছে। বর্তমানে তো বাজারে মোটে 2-1টা কোম্পানির 2-1টা মডেলের রেডিওই পাওয়া যায়, তার চট করে একটা কিনে নেওয়ার অবকাশ তো থাকলোই, 3 দিন বাকি রয়েছে। কিন্তু দেখুন না, আপনার বাড়ির পুরনো নীরব রেডিওটা রেডিও ম্যানের হাতের জাদুতে আবার সরব হয়ে ওঠে কিনা এই 3 দিনে চেষ্টা করে দেখতে পারেন কিন্তু। আর তার সঙ্গে উপরি পাওনা হিসেবে কুমোরটুলি পাড়ায় ঘুরে প্রতিমা তৈরি হতে দেখা আর কচুরি জিলিপি সহযোগে জলযোগ সেরে উত্তর কলকাতার চা পান করে এলে মন্দ লাগবে না কিন্তু, বরং নস্টালজিয়ার সুঘ্রাণ ফুসফুস ভরে নিয়ে আসতে পারবেন। আর একটা গান শুনিয়ে সেটুকুই আমি সাহায্য করি আপনাদের।

0: হ্যাঁ, শরৎ এসেছে, আকাশে সোনালি রং লেগেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দূষণের মাত্রা বাড়ার দুর্ভাবনাও থেকে যাচ্ছে। তাই রইল মৈত্রীর কিছু সতর্কবার্তা।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
2: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

কিছু মানুষের দিকে বিশেষ করে সযত্নে হাত বাড়িয়ে দেওয়ার দিন আজ। তাদের নিয়ে ভাবার দিন, কিছু করার দিন, কারণ আজ 6ই অক্টোবর ওয়ার্ল্ড সেরিব্রাল পালসি ডে। 2012 সাল থেকে সেরিব্রাল পালসি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তিদের শিক্ষা, কর্মক্ষেত্র এবং দৈনন্দিন জীবনে সমান অধিকার ও সুযোগ সুনিশ্চিত করার লক্ষ্যে

দিবস পালিত হয়ে আসছে। সেরিব্রাল পালসি সম্পর্কে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় আজকের দিনে, মানে এই বিশেষ দিবসে। যেহেতু সচেতনতা বৃদ্ধি করা এই বিশেষ দিবস পালনের উদ্দেশ্য, তাই আমরাও একটু মনে করে নিই যে সেরিব্রাল পালসি কিন্তু বিশেষ কোনো রোগ নয়। জন্মের আগে বা পরে

0: এবং নড়াচড়া করার ক্ষমতাকে প্রভাবিত করে। ব্যক্তিবিশেষে সেরিব্রাল পালসির প্রভাব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কারো ক্ষেত্রে ভারসাম্য বা সমন্বয়ের হালকা সমস্যা যেমন হতে পারে, তেমনই আবার কারো কারো ক্ষেত্রে একটু বেশিও হতে পারে। তা নির্ভর করে মস্তিষ্কে কতটুকু ক্ষতি হয়েছে তার উপর। তবে যেহেতু এটা কোনো বিশেষ রোগ নয়, তাই এটা সময়ের সঙ্গে সঙ্গে আরও খারাপের দিকে যায় না, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব পরিবর্তিত হতে পারে। সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্করা অনেক ক্ষেত্রেই থেরাপি, সহায়ক যন্ত্র বা সরঞ্জাম থেকে উপকৃত হন, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। যে সমস্ত পরিবারে সেরিব্রাল পালসিতে আক্রান্ত কোনো শিশু বা ব্যক্তি রয়েছে, তারা ছাড়া আমরা অনেকেই হয়তো বিষয়টি সম্পর্কে ততটা ওয়াকিবহাল নই। তাই আজকের এই বিশেষ দিনে খুব ছোট্ট করে কিছু কথা আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে রইল সেরিব্রাল পালসি সম্পর্কে।
1: ১৭ই অগস্ট থেকে ১৬ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে ২৬শে অক্টোবর থেকে ১লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। ২০২৬ সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন ১৭ই অগস্ট থেকে ১৬ই নভেম্বর ২০২৬। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ১৭ই অগস্ট থেকে ১৬ই নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ১৭ই অগস্ট থেকে ১৬ই নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা, আর সকালের আড্ডার এই পর্যায়ে এসে আমার সব শ্রোতা বন্ধুদের জন্য রইল এখন পরপর দুটো গান, প্রথমে কেকে, তারপর শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

ঘড়ির কাঁটা, ভারতীয় সময়, সকাল 8টা ছুঁয়েছে, মানে সকালের আড্ডায় এখন সময়টা দৃষ্টিকোণের। আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় আজ দৃষ্টিকোণে শুনবেন কথায় ও গানে মন।

যখন তখন এই মন কেমন করাটা মনের বড় বাজে স্বভাব। মন যে বেশ গোলমেলে একটা ব্যাপার, সেটা মন আছে এমন যে কেউ অন্তত মনে মনে মানেন। ভয়ানক এক ইন্টারভিউতে বকরূপী ধর্মের একের পর এক মারাত্মক জিজ্ঞাসার জবাবে যুধিষ্ঠির নাকি বলেছিলেন, এই বিশ্বপ্রপঞ্চের সবচেয়ে দ্রুতগামী বিষয় হল মন। আচ্ছা, ব্রহ্মাণ্ডের সবকিছুই বস্তু অথবা শক্তি, এই যদি ধরা যায় তবে মন নিশ্চয়ই এক ধরনের শক্তি। মারাত্মক দ্রুতিসম্পন্ন এই শক্তি মানুষকে গড়তে আর ভাঙতেও পারে। মনের বেয়াদপি সামলাতে না পেরে কত মানুষ তলিয়ে যান সীমাহীন তমিশ্রায়, চিকিৎসার দরকার পড়ে কতজনের। কিন্তু এসবই মন আছে বলেই না, এরা তাড়াতাড়ি নিজেকে ফিরে পান এই প্রার্থনা করি। আবার অনেকের মনের বেয়াদপি বলে হয়তো কিছুই নেই, তাই বিপদও নেই, ওসব মনের ডানা নেই বলেই বোধ হয়। কিন্তু সেটাকে কি মন বলে জানি না। যাকে আমরা এমন মন খুঁজি যার ডানা আছে, যেমন উড়তে পারে, বহু সময় বিপদেও ফেলে, কিন্তু ভয়াবহ খেচর হয়ে ওঠে না, মিষ্টি রঙিন পাখি হয়েই থাকে, মানে দুষ্টু মন আর কি। এইসব দুষ্টু মনের পাল্লায় পড়ে যারা জ্বলে পুড়ে মরেন, আপাতত তাদের নিয়েই আমাদের কারবার। মনের বেগতিকে নাকাল হওয়াদের মধ্যে অগ্রগণ্য শ্রী কমলাকান্ত চক্রবর্তী, পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা শ্রী ভীষ্মদেব খোশনবিশ, সাবেক ঠিকানা বঙ্গদর্শন, বর্তমান ঠিকানা বঙ্কিম রচনাবলী। কমলাকান্ত চক্রবর্তী বলছেন, আমার মন কোথায় গেল, কে লইল, কই, যেখানে আমার মন ছিল সেখানে তো নাই, যেখানে রাখিয়াছিলাম সেখানে নাই, কে চুরি করিল, কই, সাত পৃথিবী খুঁজিয়া তো আমার মনোচর কাহাকে পাইলাম না, তবে কে চুরি করিল,

কমলাকান্তের পরিক্রমা অব্যাহত। তিনি আরো বলছেন, অনুসন্ধান করিয়া দেখিয়াছি পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই।

তোমরা এত কল করিতেছ, মনুষ্যে মনুষ্যে প্রণয় বৃদ্ধির জন্য কি একটা কিছু কল হয় না? একটু বুদ্ধি খাটাইয়া দেখো, নহিলে সকল বেকল।

শক্তির জড়তা ক্ষণিক আত্মবিস্মৃত হয়তো করে আমাদের, তবু মনে মনে শুনি অতল জলের আহ্বান। সকল ভাবনা ডুবানো ধারায় স্নান করে পরিস্ফুট হতে হলে মনই যে একমাত্র অবলম্বন।

সকালের আড্ডায় এতক্ষণ দৃষ্টিকোণে শুনলেন কথায় ও গানে মন, দৃষ্টিকোণ প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ।

0: টাটা বাই বাই বলে ঝিকঝিক রেলগাড়িতে চড়ে বসার জন্য নিশ্চয়ই অনেকেই দিন গুনছেন, কারণ চলছে অক্টোবর মাস, মানে পুজোর মাস। আর পুজোর মাস মানেই উৎসব, হইহুল্লোড়, খাওয়া দাওয়ার পাশাপাশি বেড়াতে যাওয়ার ধুম তো। হ্যাঁ, প্রতি বছর পুজোর সময় বেড়াতে যাবেন বলে অনেকেই টার্গেট করে থাকেন, তাই দু তিন মাস আগে থেকেই হয়তো গন্তব্যস্থলে যাওয়ার জন্য ট্রেনের টিকিটও বুক করা হয়ে গেছে আপনাদের। এ মাসে যারা বেড়াতে যাবেন তাদের বেশিরভাগের হাতে থুড়ি থুড়ি থুড়ি থুড়ি থুড়ি ফোনেই হয়তো রয়েছে কনফার্মড টিকিট, তাই বেড়াতে যাওয়ার এক্সাইটমেন্ট এখন তুঙ্গে। নির্দিষ্ট দিনে ট্রেনে চেপে বসার শুধু অপেক্ষা। কিন্তু দাঁড়ান বন্ধু, একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই পয়লা অক্টোবর থেকে লাগু হওয়া ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী হাতে কনফার্ম টিকিট থাকলেও কিন্তু সঙ্গে অরিজিনাল ফটো আইডেন্টিটি কার্ড অর্থাৎ সচিত্র পরিচয়পত্র, যেমন পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্টুডেন্ট আইডি বা সরকারের দেওয়া যে কোনো সিরিয়াল নাম্বারযুক্ত ফটো আইডি অরিজিনাল অবশ্যই দেখাতে হবে টিকিট পরীক্ষককে। ট্রেনে ওঠার সময় সেটি যেন অবশ্যই আপনাদের সঙ্গে থাকে। ফোনে ছবি দেখালে কিংবা ফটোকপি দেখালেও কিন্তু হবে না, হ্যাঁ হবে না, অরিজিনাল ফটো আইডি দেখাতে হবে। তা দেখাতে না পারলে বিনা টিকিটের যাত্রী হিসেবে ট্রেন থেকে কিন্তু নামিয়ে দেওয়া হবে। হ্যাঁ ঠিকই শুনছেন, অরিজিনাল ফটো আইডেন্টিটি কার্ড সঙ্গে না থাকলে, কনফার্ম টিকিট থাকলেও ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। শুধু নয়, বিনা টিকিটের যাত্রীদের যে জরিমানা দিতে হয় তাও দিতে হবে। আসলে টিকিট চেকিং নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ভারতীয় রেল, কারণ পুজোর সময় টিকিটের অতিরিক্ত চাহিদার জন্য অনেক ক্ষেত্রেই সিনিয়র সিটিজেন বা অন্য কোনো স্পেশাল কোটার টিকিট বেআইনিভাবে বুক করেন অনেকেই, অনেক এজেন্টরা। এই জালিয়াতি রুখতেই পয়লা অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত সারা দেশ জুড়ে ভারতীয় রেল খুব কড়াকড়িভাবে টিকিট পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে পরিবার বা বন্ধুদের সঙ্গে গ্রুপে সফর করলে একটু ছাড় পাওয়া যাবে। কিরকম? একই পিএনআর নাম্বারের আন্ডারে চার পাঁচজন একসঙ্গে সফর করলে সেই গ্রুপের মধ্যে অন্তত একজনের আসল ফটো আইডি দেখালেই চলবে। কিন্তু যদি একজনেরও অরিজিনাল আইডি দেখাতে না পারেন তাহলে পুরো গ্রুপটাকেই বিনা টিকিটের যাত্রী বলে ধরে নেওয়া হবে এবং মোটা টাকা জরিমানা দিতে হবে। তাহলে বন্ধুরা চিন্তার কিছু নেই, প্যাকিংয়ের সময় শুধু মনে করে পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা সিরিয়াল নাম্বারযুক্ত সরকারের দেওয়া যে কোনো একটা ফটো আইডি অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল অবশ্যই অবশ্যই নিয়ে রাখবেন। কিন্তু শুভ হোক আপনাদের যাত্রা, আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে রইল শুভেচ্ছা। কিন্তু উৎসবের মধ্যেও ভীষণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় ভুলে গেলে চলবে না, তাই শুনিয়ে দেব আরও কিছু সতর্কবার্তা।
1: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: এখন আপনাদের জানিয়ে দেব আজকের আবহাওয়া সম্পর্কে ছোট করে। আজ আকাশ কিছুটা মেঘলাই থাকছে, দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে, তাই ছাতা বা রেনকোট অবশ্যই সঙ্গে রাখবেন। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে মোটামুটি 32 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 97% ও সর্বনিম্ন 59% মতো থাকার কথা। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য কোনো আগাম সতর্কবার্তা এখনও পর্যন্ত নেই।

অনেক আলালের ঘরের দুলাল সব রকম সুযোগ সুবিধা পেয়েও পড়াশোনায় ভালো ফল করতে পারে না, না বলা ভালো, চাই না হয়তো। পড়াশোনা বিষয়টাকেই গুরুত্ব দিতে চায় না আজকালকার অনেক ছেলে মেয়ে, আগেও হয়তো ছিল, এখন মোবাইল ফোন এসে যাওয়ায় বিষয়টা আরও গুরুতর হয়ে গেছে। কিন্তু আবার টাকার উল্টো পিঠের মতোই ইচ্ছে থাকলেই যে সব প্রতিকূলতাকে জয় করে পড়াশোনা করে স্বপ্নের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া যায়, তা আবারও প্রমাণ করছে গোরক্ষপুরের বর্তিকা, বন্দিতা এবং অবন্তিকা, এই তিন বোন। 2017 সালে তাদের বাবার প্যারালাইসিস হওয়ায় পরিবারে নেমে আসে দুর্যোগের ঘনঘটা, আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তারা। কিন্তু তিন বোন হাল না ছেড়ে দিয়ে পণ করেছে প্রতিকূলতাকে জয় করার, লড়াই করছে তারা। কিভাবে? প্রথমেই তারা তিনজনে মিলে 8,000 টাকা জোগাড় করে DDV গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে একটা ছোট দোকান চালাতে শুরু করে। দোকানটার নাম দিয়েছে বিলিভার বিস্ট্রো। সেই দোকান থেকে তারা চা, কফি, নুডলস বিক্রি করতে শুরু করে। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সেই দোকান চালিয়ে যা আয় হয় তা দিয়েই সংসার চালানোর পাশাপাশি নিজেদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেছে বর্তিকা, বন্দিতা ও অবন্তিকা তিন বোন। আর কি তাদের স্বপ্ন? যে সে স্বপ্ন নয়, বিরাট সে স্বপ্ন। তারা তিনজনেই UPSC পরীক্ষায় সফল হতে চায়। বর্তিকা চায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে, বন্দিতা চায় IPS অফিসার হতে, আর অবন্তিকার ইচ্ছা IAS অফিসার হওয়ার। আর সেই জন্য সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান চালানোর পর রাত 2টো পর্যন্ত তারা তিনজনেই মন দিয়ে পড়াশোনা করে চলেছে। সত্যি, যেখানে কত শত তরুণ অল্পতেই ভেঙে পড়ে, হাল ছেড়ে দেয় বা অনেকেই সুযোগ পেয়েও পড়াশোনা করতে চায় না, অবহেলা করে, সেখানে এই তিন কন্যার পণ ও প্রচেষ্টার কথা জানতে পেরে ভালো লাগছে না বলুন? যারা লড়াই করে বাঁচতে চায় তাদের মন মনের জোর বাড়ায় এই তিন বোনের গল্প। আর এই ভালো লাগার খবরের পর রইল ভীষণ ভালো লাগার মেয়েদের এগিয়ে চলার জয়গান সোমলতা আচার্যের কণ্ঠে।

0: জানা অজানায় পরপর তিন দিন শুনবেন মহলানবিশ রামানুজন সংবাদ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন অধ্যাপক সমীর সাহা।
1: ৯৫ বছর আগে তৈরি করা প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আজ পৃথিবীজোড়া নামডাক। গড়ে তুলেছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ ওরফে PCM বা প্রফেসর। আর ১০৮ বছর আগে তার কালজয়ী ইকুয়েশন ভর্তি নোটবুকের জন্য রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছিলেন শ্রীনিবাস রামানুজন। দ্বিতীয়জনের জন্মদিন আমাদের দেশে পালিত হয় ম্যাথমেটিক্স ডে হিসাবে। রামানুজনকে আখ্যা দেওয়া হয় ফাদার অব ম্যাথমেটিক্স ভারতবর্ষের। আর প্রথমজনের জন্মদিন ২৯ জুন ভারতে স্ট্যাটিস্টিক্স ডে হিসাবে মানা হয়। PCMকে মানা হয় ফাদার অব স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া। অনেকেরই জানা নেই ভারতের এই দুই বিজ্ঞানীর, একজন কলকাতা শহরের ননভেজ বাঙালি আর একজন মাদ্রাসের ভেজিটেরিয়াল নিষ্ঠাবান ব্রাহ্মণের দেখা হয়েছিল শুধু নয়, গাঢ় বন্ধুত্বও হয়েছিল ২১ বছরের বাঙালির সঙ্গে ২৭ বছরের দক্ষিণ ভারতীয় মাদ্রাজির। দুটো মিল ছিল, লেখা ও বলার ভাষা ইংরাজি আর ভালোবাসার বিষয় অঙ্ক। আর অবশ্যই সংস্কৃতি ছিল ভারতীয়। স্থান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, কাল ঠিক প্রথম মহাযুদ্ধের আগে ১৯১৪ খ্রিস্টাব্দ। প্রশান্তচন্দ্র নিজের বন্ধুত্বের কথা কম লিখে গেছেন, তার বেশি লেখা বয়সে বড় কিন্তু প্রায় গুরুর মতো শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তবুও সময়ের গ্রাস থেকে রক্ষা পেয়েছে তার ছোট একটা লেখা শ্রীনিবাস রামানুজন সম্বন্ধে। ভারতীয় ইতিহাসে এই লেখাটা বিশেষ দাম। মহলানবিশ রামানুজন সংবাদে এই আলোচনাই আজ আমরা করব। তার আগে আমরা প্রথমে প্রশান্তচন্দ্র এবং রামানুজনের জীবনের চালচিত্রটা চট করে আঁকি। কাজের ব্যাপ্তি দুজনেরই বিশাল, সময় বাধা থাকার জন্য সেটা ছোট করে বলবার চেষ্টা করছি। প্রশান্তচন্দ্রের জন্ম ১৮৯৩ সালের ২৯ জুন কলকাতা শহরের কর্নওয়ালি স্ট্রিটের ২১০ নং বাড়িতে। বাড়িটা এখনও আছে না, PCM মিউজিয়াম এখানে নয়, বড়নগরের ISI-তে। বাড়িটা সাধারণ ব্রাহ্ম সমাজের বাড়ি, রাস্তার এখনকার নাম বিধান সরণী। পুরানো স্ট্রিট ডাইরেক্টরিতে পাওয়া যাচ্ছে এই বাড়িটা ছিল গুরুচরণ মহলানবিশের বাড়ি ও বাড়িটার নিচে ছিল ফার্মেসি দোকান। PCM-এর জীবন ও মননে যাদের প্রভাব অসীম তার মধ্যে ঠাকুরদা গুরুচরণের নাম প্রথমেই আসে। যেদি একগুয়ে স্বভাবটা PCM বোধহয় ঠাকুরদার কাছেই পেয়েছিলেন। কলকাতায় তখন যে কটা বাড়ি খুব নাম করা তার মধ্যে এই বাড়িটা অন্যতম। এছাড়াও ছিল মল্লিক বাড়ি, রাজা সুবোধ মল্লিকের পরিবারের বাড়ি অধুনা ওয়েলিংটন স্কোয়ারের কাছে, আর জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, দেবেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ ঠাকুরের বাসগৃহ, আর রায়বাড়ি, উপেন্দ্রকিশোর, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের বাড়ি। PCM, রবি ঠাকুর ও সুকুমার এক ত্রিকোণ বন্ধুত্ব রীতিমতো গবেষণার বিষয়। PCM-এর মানসিক গঠন এদের প্রভাব তো ছিলই, যা তাকে সাহিত্য ও দর্শনে উদ্বুদ্ধ করে। প্রথম জীবনে তিনি সাহিত্য অনুরাগী ছিলেন। ৭ বছর বয়সে স্কুলে উনি অরিজিনাল শেক্সপিয়ার থেকে জুলিয়াস সিজার পড়ে ফেলেছিলেন। দেবনাগরী ভাষাও তার জানা ছিল। স্কুলে পড়েছেন ঠাকুর।

0: শিক্ষিকার তৈরি ব্রাহ্ম বয়েজ স্কুলে, ঝামাপুকুরে এই স্কুলটি এখনও আছে। তারপরে স্কুল ফাইনাল ইন্টারমিডিয়েট পাস করে প্রেসিডেন্সি থেকে ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি পাস করেন 1912 সালে। ওই সময়ই প্রেসিডেন্সিতে ছাত্র ছিলেন মেঘনাথ সাহা ও সত্যেন্দ্রনাথ বসু, এদের সঙ্গে বন্ধুত্ব সারা জীবন ছিল। এই প্রসঙ্গে তিনটে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করা দরকার। 1920 সালে মেঘনাথ সাহা ও সত্যেন্দ্রনাথ বোসের রিলেটিভিটি থিওরির আইনস্টাইনের জার্মান ভাষায় গবেষণাপত্রের ইংরাজি অনুবাদের ভূমিকা লিখেছিলেন প্রেসিডেন্সির ফিজিক্সের অধ্যাপক প্রশান্ত চন্দ্র। 1922-এ উনি প্রফেসরশিপ পার্মানেন্ট পোস্ট পান। 1935-এ আবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্ল্যানিং কমিটিতে মেঘনাথ সাহার সঙ্গে বিশেষত কাজ করেন নদীর বন্যা নিয়ন্ত্রণ নিয়ে। এছাড়াও পরবর্তীকালে সত্যেন্দ্রনাথ বোসকে উনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সভাপতি করেন। প্রশান্ত মহলানবিশ বহুমুখী ব্যক্তিত্ব ছিলেন। জীবনে প্রভাব ছিল মা নীরদবাসিনী, মামা ডাক্তার নীলরতন সরকার, জ্যাঠামশাই ডক্টর সুবোধচন্দ্র মহলানবিশ, যিনি ছিলেন এডিনবরার ফিজিওলজির পিএইচডি ও প্রেসিডেন্সিতে ফিজিওলজির প্রথম অধ্যাপক, আর অবশ্যই চিরসখা শ্রীমতী নির্মল কুমারী মহলানবিশ, তার স্ত্রী ও সবসময়ের সঙ্গী।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন মহলানবিশ রামানুজন সংবাদ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব। বললেন অধ্যাপক সমীর সাহা।
2: সকালের আড্ডায় শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। আর সকালের আড্ডার একদম শেষ লগ্নে এসে টুকরো টুকরো করে খেলার কিছু আপডেট শুনিয়ে যাই। এবারের এশিয়ান গেমসে চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত। সোনা, রূপ ও ব্রোঞ্জ মিলিয়ে মোট 85টা পদক পেয়েছে ভারত। বিশেষ করে উল্লেখ করতে হয় ক্রিকেট ও হকিতে পুরুষ ও মহিলা উভয় খেলোয়াড়রাই প্রতিভার পরিচয় রেখেছেন। ওয়ানডে সিরিজেও ভারত জিতে গেছে। এবার শুরু হবে টি-20 সিরিজ। আজ বিবেকানন্দ যুববাণী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা 7:30টায় ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে মুখোমুখি হবে ভারত ও উরুগুয়ে। এই খবরের সঙ্গেই শেষ করব আজকের সকালের আড্ডা। সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে পারেন আমাদের মেল করে মৈত্রীবন্ধু@gmail.com এই মেল আইডিতে মেল করে, আর চোখ রাখুন আমাদের আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে। সকালের আড্ডা থেকে যেতে যেতে শুনিয়ে যাই একটি গান উদিত নারায়ণের কণ্ঠে।

এই গানটির মতোই আকাশবাণী মৈত্রীও আপনাদের গান শুনিয়ে যাবে, বন্ধুদের খুশি করে যাবে। তবে আজ সকালের আড্ডা এই পর্যন্তই, বিদায় নিচ্ছি শ্রাবণী মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর মুন্নার। পরিচয় করাবেন শ্রাবণী চট্টোপাধ্যায়।

আজ থেকে প্রায় 850 বছর আগের কথা, সময়টা 1152 খ্রিস্টাব্দ, স্থান সুদূর তামিলনাড়ুর ঐতিহ্যবাহী মাদুরাই নগরী। তখন মাদুরাই কাঁপছে চোল রাজাদের উপর্যুপরি আক্রমণে। গৌরবময় পাণ্ড্য রাজবংশ তখন পতনের মুখে। চোলদের নির্মম আগ্রাসন থেকে নিজেদের বংশকে রক্ষা করতে পাণ্ড্য যুবরাজ মানবিক্রম কুলাশেখর পেরুমল এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের বিশ্বস্ত অনুচর ও রাজপরিবারের সদস্যদের নিয়ে মাদুরাই ত্যাগ করলেন। সঙ্গে নিলেন পাণ্ড্য রাজাদের পরম আরাধ্যা দেবী মীনাক্ষী আম্মানের মূল মন্দিরের অত্যন্ত জাগ্রত বিগ্রহ। গিরিপথ পার হয়ে যুবরাজ মানবিক্রম অবশেষে এসে পৌঁছলেন কেরালা সীমানায়। সেখানে থেক্কুমকুর রাজপরিবারের কাছ থেকে তিনি জমি কিনলেন আর পত্তন করলেন এক নতুন রাজবংশের, ইতিহাস যাকে চেনে পুঞ্জার রাজপরিবার নামে। এই স্বাধীনচেতা রাজাদের অধীনে পশ্চিমঘাট পর্বতের বুকে মাইলের পর মাইল বিস্তৃত এক আদিম অরণ্য অঞ্চল ছিল তাঁদেরই শিকারভূমি। পুঞ্জার রাজপরিবারের সেই হাজার বছরের প্রাচীন অরণ্য, যেখানে তিনটি পাহাড়ি নদী মুথিরাপুঝা, নাল্লাথান্নি ও কুন্দলি একে অপরকে জড়িয়ে ধরে ছুটে চলত, সেই পবিত্র মিলনস্থলই হল আজকের বিশ্বখ্যাত পাহাড়ি শহর মুন্নার। তামিল ও মালায়ালাম শব্দের মুন অর্থাৎ তিন এবং আরু অর্থাৎ নদী এক হয়ে এই শহরের নাম হয়েছে মুন্নার। আজ যে পর্যটক মুন্নারের সবুজ মকমলি পাহাড়ের গায়ে কুয়াশার চাদর দেখে মুগ্ধ হন, তিনি হয়তো জানেন না এই শান্ত রূপের নিচে চাপা পড়ে আছে এক আদিম লড়াই, সাম্রাজ্যবাদী থাবা আর এক মহাপ্রলয়ের ইতিহাস। আর এই ইতিহাস জানতে হলে এই শহরের সূত্র ধরেই প্রবেশ করতে হবে পুঞ্জার রাজাদের সেই আদিম অরণ্যে। মাদুরাই থেকে পালিয়ে আসার সেই ভয়ঙ্কর দিনগুলোতে রাজপরিবারের আসল রক্ষাকর্তা এবং পথপ্রদর্শক ছিল পশ্চিমঘাট পর্বতমালার প্রাচীনতম অরণ্যচারী জনজাতি মুথুভান, আদিবাসী সম্প্রদায়। লোককথা ও নৃতাত্ত্বিক নথিতে পাওয়া যায়, পাণ্ড্য রাজারা যখন গভীর রাতে বনের মধ্য দিয়ে দুর্গম পথ পার হচ্ছিলেন, তখন এই বিশ্বস্ত আদিবাসীরাই রাজাদের ছোট ছোট সন্তানদের আর তাঁদের দেবী মীনাক্ষী আম্মানের সেই পবিত্র বিগ্রহকে নিজেদের পিঠে বেঁধে পাহাড়ের পর পাহাড় পার করে এনেছিলেন। তামিল ও মালায়ালাম ভাষায় মুথুকো শব্দের অর্থ হল পিঠ, আর যেহেতু এই আদিবাসীরা তাঁদের আরাধ্যা রাজা এবং দেবীকে নিজেদের পিঠে করে বয়ে এনেছিলেন, তাই তাঁদের নাম হয়েছিল মুথুভান। পুঞ্জরের রাজারা এই আদিবাসীদের আনুগত্যের কথা কোনোদিন ভোলেননি। রাজা মানবিক্রম এই আদিবাসীদের বনের স্বাধীন প্রহরীও অধিপতি হিসেবে ঘোষণা করেছিলেন। বহু শতাব্দী ধরে এই মুথুভানরা প্রকৃতির সাথে একাত্ম হয়ে বাস করেছে। তারা জঙ্গলকে দেবতা মানত এবং বুনো হাতির দলের সাথে একই অরণ্যে কোনো সংঘাত ছাড়াই বাঁচতে জানত।

আধুনিক সভ্যতার কোনো লোভ সেখানে পৌঁছতে পারেনি। 1877 সাল পুঞ্জার রাজপ্রাসাদের সিংহাসনে তখন আসীন রাজপরিবারের প্রধান রোহিণী তিরুনাল কেরালা বর্মা ভালিয়া রাজা, ইতিহাস যাকে মনে রেখেছে কেলা বর্মা রাজা নামে। ঠিক এই সময় ভারতের এই অংশে পা ফেলেন ব্রিটিশ প্রেসিডেন্ট জন ড্যানিয়েল মুনরো। মাদ্রাজের প্রেসিডেন্সি আর ত্রাভাঙ্কোর রাজ্যের মধ্যকার সীমানা বিরোধ মেটাতে এসে মুনরো সাহেব যখন এই উচ্চভূমির দিকে তাকালেন, তার ঔপনিবেশিক জুহুরির চোখ চিনে নিল এই মাটির সীমাহীন বাণিজ্যিক ক্ষমতা। তিনি রাজার সাথে দীর্ঘ আলোচনা করলেন। মুনরো সাহেব রাজাকে বোঝাতে সক্ষম হলেন যে এই পাথুরে পাহাড়ে ব্রিটিশ প্রযুক্তি দিয়ে চাষাবাদ করলে রাজকোষের আয় বহু গুণ বাড়বে। 1877 সালের সেই ঐতিহাসিক চুক্তিতে রাজা কেরালা বর্মা বার্ষিক 3,000 টাকা খাজনার বিনিময়ে প্রায় 1,36,000 একর দুর্গম পাহাড়ি জমি ব্রিটিশদের লিজ দিলেন। এই একটি চুক্তি এই আদিম বনের ভাগ্য চিরতরে বদলে দিয়েছিল। কিন্তু এই ঘন কুয়াশাচ্ছন্ন বনে সাহেবরা প্রতি পদক্ষেপে পথ হারিয়ে ফেলতেন। তখন রাজার আদেশে আবার এগিয়ে এলেন মুথুভান আদিবাসীদের এক নির্ভীক দলপতি, যার নাম ছিল কান্নান দেবন। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ব্রিটিশ সাহেবদের পথ দেখিয়ে নিয়ে গেলেন আনাইমুদি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আদিবাসীদের সেই ত্যাগের ইতিহাসকে চিরস্থায়ী করতে ব্রিটিশরাই সমগ্র অঞ্চলের নাম দিয়েছিল কান্নান দেবন হিলস। একদিকে ছিল পাহাড়ের বহু পুরনো অধিকার, রাজপরিবারের জমির ইতিহাস এবং অরণ্য নির্ভর জীবন, অন্যদিকে ছিল ঔপনিবেশিক অর্থনীতির নতুন হিসাব। কোন জমিতে কোন ফসল ফলবে, কতটা জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে, কিভাবে পাহাড় থেকে উৎপাদিত ফসল বাজারে পৌঁছবে, 1879 সালে মুনরো নর্থ ত্রিভাঙ্কুর ল্যান্ড প্ল্যান্টিং অ্যান্ড এগ্রিকালচার সোসাইটি গড়ে তুললেন। প্রথমে নানা ফসল নিয়ে পরীক্ষা শুরু হল সেখানে, কফি, সিঙ্কোনা, সিসাল। কিন্তু পাহাড় যেন অপেক্ষা করছিল অন্য একটি গাছের জন্য। 1880 সালে ব্রিটিশ সাহেব এইচ শার্প যখন এই অঞ্চলের প্রথম পাহাড়ের ঢালে ছোট একটি চায়ের চারা রোপণ করলেন, তখন থেকেই মুন্নারের চেহারা সম্পূর্ণ বদলে যেতে শুরু করে। হয়তো তখন কেউ ভাবেনি এই ছোট্ট পরীক্ষাই একদিন পাহাড়ের চেহারা পাল্টে দেবে। ধীরে ধীরে চা বাগান বাড়ল। 1895 সালে ফিনলে কোম্পানির মতো বড় বড় ব্রিটিশ পুঁজি এখানে এল। আদিবাসী মুথুমানদের তাঁদের আদিম উপাসনা ভূমি থেকে উচ্ছেদ করে ঠেলে দেওয়া হল বনের আরও গভীর ও দুর্গম কোণে। তামিলনাড়ুর তিরুনেলভেলি আর মাদুরাই থেকে নিয়ে আসা হল হাজার হাজার অভুক্ত দরিদ্র চা শ্রমিককে। দেখতে দেখতে আদিম জঙ্গল রূপান্তরিত হল মাইলের পর মাইল বিস্তৃত সবুজ মখমলের সাজানো চা বাগানে। সাহেবদের বিনোদনের জন্য তৈরি হল ইউরোপীয় ক্লাব, গলফ গ্রাউন্ড, আর পাহাড় থেকে চা পাতা নিচে নামানোর জন্য 1902 সালে ব্রিটিশরা তৈরি করল এশিয়ার অন্যতম বিস্ময় কুন্ডলা ভ্যালি রেলওয়ে, যা ছিল ভারতের প্রথম লাইট মনোরেল ব্যবস্থা। 1908 সালে তাকে ন্যারোগেজে রূপান্তরিত করা হল। মুন্নার তখন ত্রাভাঙ্কোর এক আধুনিক ইউরোপীয় শহর, ব্রিটিশদের গ্রীষ্মকালীন স্বর্গ। ঐতিহাসিক ও সাহিত্যিকদের লেখাতো মুন্নারের এই রূপান্তরের কথা বারবার উঠে এসেছে। ভায়োলেট মার্টিনের লেখা ঐতিহাসিক গ্রন্থ হিস্ট্রি অব দ্য হাইরেঞ্জ বইটিতে সাহেবদের ডায়েরি থেকে সে যুগের আদিম অরণ্য ভাঙার নিখুঁত বিবরণ রয়েছে। আবার সুলোচনা নালাপ্পাটের বিখ্যাত বই দ্য স্টোরি অব মুন্নার, এখানে স্পষ্ট করে লেখা হয়েছে কিভাবে এই অঞ্চলের চা বাগানের প্রতিটি পাতার ভাঁজে শ্রমিকদের রক্ত, ঘাম আর আদিবাসীদের দীর্ঘশ্বাস মিশে আছে। এমনকি আধুনিক ভারতের প্রখ্যাত সাহিত্যিক অরুন্ধতী রায়ের বুকার পুরস্কারজয়ী উপন্যাস দ্য গড অব স্মল থিংসে কেরালার এই অঞ্চলের ওপর ঔপনিবেশিক শাসনের সেই গভীর ঐতিহাসিক ক্ষতের এক প্রচ্ছন্ন বাস্তব রূপ ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু প্রকৃতি মানুষের এই সীমাহীন আগ্রাসন ও রূপান্তরকে সহজভাবে মেনে নেয়নি। 1924 সালের জুলাই মাস, মালায়ালাম ক্যালেন্ডার অনুযায়ী যা ছিল 1099 সাল, মুন্নারের ইতিহাসে এটি 99-এর মহাপ্রলয় নামে পরিচিত। টানা 3 সপ্তাহ ধরে আকাশ ভেঙে এমন প্রলয়ঙ্করে বৃষ্টি নামল যা কেরালা তার ইতিহাসে আগে কখনো দেখেনি। মাইলের পর

আইল পাহাড় তাসের ঘরের মতো ধসে পড়ল। নদীগুলো রুদ্রমূর্তি ধারণ করে ভাসিয়ে নিয়ে গেল আস্ত আধুনিক শহরটিকে। ব্রিটিশদের তৈরি করা সেই গর্বের কুন্ডলা ভ্যালি রেলওয়ে, রেল স্টেশন, সেতু, মনোরেল লাইন সব চোখের পলকে মাটির নিচে বিলীন হয়ে গেল। ব্রিটিশ ম্যানেজাররা ধরে নিয়েছিলেন মুন্নার আর কোনোদিন পৃথিবীর মানচিত্রে ফিরবে না, কিন্তু মুন্নার হার মানেনি। আর মানবেই বা কেন? সে দেখেছে সব হারিয়েও পুঞ্জর রাজপরিবার কিভাবে আবার শেষ থেকে শুরু করেছিল। শূন্য থেকে শুরু করার গল্প তার স্মৃতিতে রয়েছে, এক্ষেত্রেও অন্যথা হল না। তাই সেই ভাগ্যহীন চা শ্রমিকদের রক্ত জল করা অদম্য পরিশ্রমে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই পুনর্জন্ম হল আজকের মুন্নারের। রেললাইন আর কোনোদিন ফেরেনি ঠিকই, তবে তার জায়গায় তৈরি হল নতুন রাস্তাঘাট। দেশ স্বাধীন হওয়ার পর 1976 সালে এই বিশাল চা বাগানের দায়িত্ব নেয় ভারতের টাটা গোষ্ঠী। আর আজ বর্তমান সময়ে এই কান্নান দেবন হিলস প্ল্যান্টেশনের সবচেয়ে বড় রূপান্তর হল। এর সাধারণ চা শ্রমিকরাই আজ এই কোম্পানির সিংহভাগ শেয়ারের মালিক। আজকের মুন্নার এক আধুনিক বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র, যেখানে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি আজও সগৌরবে মেঘেদের ছুঁয়ে দাঁড়িয়ে থাকে। প্রতি 12 বছর অন্তর এখানকার পাহাড়ের ঢালে নীল কুড়িঞ্জি ফুল ফুটে পুরো উপত্যকাকে এক স্বর্গীয় বেগুনি চাদরে মুড়িয়ে দেয়। পুঞ্জার রাজপরিবারের সেই প্রাচীন ইজারা নেওয়া জমি আজ কোটি মানুষের ভ্রমণের স্বর্গরাজ্য। আর মুথুহান আদিবাসীরা, তারা আজও আছেন মুন্নারের বনের গভীরে, আধুনিকতার কোলাহল থেকে দূরে। তাঁদের সেই প্রাচীন সংস্কৃতি আর পিঠে করে দেবী মীনাক্ষীকে বয়ে আনার আদিম লোকগাথাকে বুকে আঁকড়ে ধরে। মাদুরাইয়ের রাজপ্রাসাদের পতন থেকে শুরু করে আদিম অরণ্যের মুথুভানদের গল্প, ব্রিটিশদের মনোরেলের উত্থান আর 1924-এর মহাপ্রলয়, সবকিছু নিজের বুকে ধারণ করে মুন্নার আজও পাহাড়ের রানী হয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশার চাদর সরিয়ে এখানে কান পাতলেই আজও শোনা যায় সেই 850 বছরের পুরনো ইতিহাসের স্পন্দন।

শুনলেন ঐতিহাসিক শহরের কথা, আজকের শহর মুন্নার। পরিচয় করালেন শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

0: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাক যুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: আপনারা কান পেতে

0: আছেন আকাশবাণী মৈত্রীদেব, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে আকাশবাণী মৈত্রী। এখন কথাকার অনুষ্ঠানে শুনবেন একটি কথিকা, রসে না সন্দেশে। এটি বলেছেন উদয় চট্টোপাধ্যায়।
1: রসগোল্লার হেরিটেজ ট্যাগ বা পরম্পরাগত স্বীকৃতি পেতে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ আর ওড়িশার মধ্যে টানাপোড়েন চলল বেশ কয়েক বছর। শেষ পর্যন্ত বাংলার দাবি স্বীকৃতি পেয়েছে। ওড়িশা জগন্নাথদেবের ভোগের রসগোল্লা সদৃশ এক রসালো ছানার মিষ্টির হেরিটেজ ট্যাগ পেতে উদ্যোগী হয়েছে। আমাদের মতো মিষ্টান্ন রসিকদের কাছে অবশ্য আইনের এই কচকচি অর্থহীন। আমরা রসগোল্লার স্বাদ উপভোগ করব বাংলায় বসে, পুরী গেলে অবশ্যই জগন্নাথদেবের ভোগ থেকে নিজেদের বঞ্চিত রাখব না, আর ফেরার সময় এক বাক্স ছেনাপড়া নিয়ে আসতে ভুলব না। ছেনাপড়া ওড়িশার একান্ত নিজস্ব, বাংলার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। মনে রাখা দরকার, ফুটন্ত দুধে অম্ল মিশিয়ে ছানা কাটানো উত্তর ভারতে গুণা বা পাপকর্ম বলে বিবেচিত হতো। তাই দুধকে জাল দিয়ে ঘন করে তার থেকে রাবড়ি, ক্ষীর আর ক্ষীরজাত প্যাঁড়া, বরফি, কালাকাঁদ, এরাই হল উত্তর ভারতের ঐতিহ্যবাহী দুগ্ধজাত মিষ্টি। ছানা কাটানোর কৃতিত্ব বা অপকীর্তি সম্পূর্ণভাবে ভারতের পূর্ব ভূভাগের, এবং তারই ফলশ্রুতি নানা কিসিমের সন্দেশ এবং রসগোল্লা সমেত নানা ধরনের রসের মিষ্টি। বাঙালির মিষ্টি বললেই কিন্তু টানাপোড়েন চলবে সন্দেশ আর রসের মিষ্টির মধ্যে, কোনটা পাবে অগ্রাধিকার এর কোনো ফয়সালা নেই। ভিন্ন রুচিরই লোকা, মানুষের মধ্যে রুচিভেদ থাকবেই, তাই এটা ভোক্তার উপরেই ছেড়ে দেয়া যাক। তবে আমার অভিজ্ঞতা বলে এ বিষয়ে অধিকাংশ ভোক্তার কোনো কট্টর মনোভাব নেই। তাঁদের মনোভাব দুধও খাবো তামুকও খাবো, দ্বন্দ্ব কিসের? হক কথা, সন্দেশ অবশ্যই রসগোল্লার পূর্ববর্তী, তবে ঠিক কোন সময়ের আবির্ভাব সেটা সঠিকভাবে বলা মুশকিল। মনসামঙ্গল চণ্ডীমঙ্গলে সন্দেশের উল্লেখ নেই। পঞ্চদশ শতকের শেষ ভাগে রচিত মনসামঙ্গল কাব্যে বিজয়গুপ্ত চাঁদ সদাগর গৃহিণী সনকার রন্ধনের বিস্তারিত বিবরণ দিয়ে শেষকালে জানাচ্ছেন, মিষ্টান্ন অনেক রান্ধে নানাবিধ রস, দুই তিন প্রকারের পিষ্টক পায়স, দুগ্ধে দিয়া ভালো মতো রান্ধে ততক্ষণ, রন্ধন করিয়া হইল হরষিত মন। এর 100 বছর পরে 16 শতকের শেষ ভাগে দ্বিজ বংশীদাস তার মনসামঙ্গলে লিখছেন, কত যত ব্যঞ্জন যে নাহি লেখা জোখা, পরমান্য পিষ্টক যে রান্ধিছে সনকা, ঘৃতপোয়া চন্দ্রকাইট আর দুগ্ধপুলি, ডাইল বড়া ভাজিলেখ ঘৃতের মিশালি, জাতিপুলি ক্ষীরপুলি চিতলৌটি আর মনোহরা রান্ধিলেখ অনেক প্রকার। দেখা যাচ্ছে সন্দেশ নেই, রসগোল্লা নেই, আছে পিঠা পুলি পরমান্য, ঘিয়ে ভাজা ডালের বড়া যার রসে ফেলা সংস্করণকে আমরা বলি রসবড়া, এবং ঘিয়ে ভাজা মালপোয়া। দেখা যাচ্ছে ডালবড়া মালপোয়া ভাজা হয়েছে ঘিয়ে, তেল দিয়ে নয়। আমরা অবশ্য এগুলোর তেলে ভাজা সংস্করণেই সন্তুষ্ট। সন্তুষ্ট না হয় উপায় কি? সে রামও নেই, সে অযোধ্যাও নেই। ছেলেবেলায় ছড়া শুনেছি, কড়াতে চড়িলে ঘৃত, গন্ধে পাড়া আমোদিত, না হইলে নিমন্ত্রিত, আপনি যেতে বাসনা। এখন সব ঘি পরশুরামের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেডে বর্ণিত ঘই, পাড়া আমোদিত করার এলেম তার নেই। তবে ঘিয়ে ভাজা মালপোয়া, দ্বিজ বংশীদাস যেটাকে ঘৃতপোয়া বলেছেন, ঘিপোয়া নামে কলকাতার বউবাজারে কোনো কোনো মিষ্টির দোকানে এখনও পাওয়া যায় দোলের সময়ে সীমিত 2-4 দিন, আগ্রহীজনেরা সন্ধান নিতে পারেন। 16 শতাব্দীতে রচিত আর এক মঙ্গলকাব্য চণ্ডীমঙ্গলে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী খুল্লনার রন্ধন আয়োজনের বিশদ বিবরণ দিয়েছেন। মিষ্টির তালিকা সংক্ষিপ্ত, ক্ষীর রান্ধে জাল করি ভাটি, কলাবড়া মুগশাউলি, ক্ষীর মোয়া ক্ষীরপুলি, নানা পিঠা রান্ধে অবশেষে। সন্দেশের উল্লেখ পাওয়া যাচ্ছে গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃতে, যার সম্ভাব্য রচনাকাল 1616, অর্থাৎ 17 শতকের গোড়ায়। শ্রীক্ষেত্রে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে চৈতন্য মহাপ্রভু নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন। ভট্টাচার্য গৃহিণী 50 ব্যঞ্জনের সাথে যে মিষ্টপদের আয়োজন করেছিলেন তার বর্ণনা দিতে গিয়ে কবিরাজ জানাচ্ছেন, মুদগড়া মাসবড়া কলাবড়া মিষ্ট, ক্ষীরপুলি নারিকেল পুলিয়ার পিষ্ট, কাঞ্জিবড়া দুগ্ধ চিরা দুগ্ধ লক লোকি, আর যত পিঠা কইল কহিতে না সকি, ঘৃতসিক্ত পরমান্ন মৃৎকুণ্ডিকা ভরি, চাপাকলা ঘন দুগ্ধ আম্রতার পরি, রসালা মতিত দধি সন্দেশ অপার গৌ।

0: ভারে ভারে কলা, ভারে ভারে ক্ষীর ঘৃত শর্করা উজলা, সন্দেশের ভার লয়ে গেল ভারীগণ, অধিবাস করিবারে চলেন ব্রাহ্মণ। তবে বিদ্বজ্জনের অভিমত সেই সব সন্দেশ ছিল নেহাতি চিনির মন্ডা, কেননা মনুর বিধান অনুসারে দুধ কাটিয়ে তৈরি ছানা অন্ততপক্ষে ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে অভক্ষই ছিল। এখানে বলা প্রয়োজন, কৃত্তিবাসের জন্মসময় নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সুকুমার সেনের মতে প্রাচীনতম রামায়ণ পুঁথিটি সপ্তদশ শতাব্দীর শেষভাগের আগেকার নয়। নানা বিবর্তনের মধ্য দিয়ে ছানা চিনির পাকে বর্তমান চেহারা সন্দেশ জন্ম নিল। ১৯ শতকের মাঝামাঝি সময়ে হুগলি জেলা সন্দেশের জন্য সারা বাংলায় খ্যাতি লাভ করেছে। জনায়ের মনোহরা, চন্দননগরের তালশাঁস, শ্রীরামপুরের গোপসন্দেশ, সেই জেলা থেকে আসা মহেশচন্দ্র দে কলকাতাবাসীকে সন্দেশে আসক্ত করলেন। তাঁরই পুত্র করাপাক সন্দেশের আবিষ্কর্তা স্বনামধন্য গিরিশচন্দ্র দে। নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা নরম পাকের সন্দেশ খুব মিষ্টি নয়, দানা জিভে লাগে। তারই এক সংস্করণ হুগলি সন্নিহিত বর্ধমান জেলায় মাকা সন্দেশ নামে পরিচিত এবং সেটি অতি উপাদেয় এক মিষ্টান্ন। সন্দেশ প্রসঙ্গে বলতেই হয় যে সন্দেশ শব্দটির আদি অর্থ সংবাদ বা বার্তা। সুসংবাদ লোকমার্ফত পাঠানোর সময় সঙ্গে থাকত মিষ্টান্ন, ক্রমে সেই মিষ্টান্নই সন্দেশকে তার আদি অর্থ থেকে স্থানচ্যুত করে নিজেই সমাসীন হয়েছে। এই মেটামরফোসিসকে রবীন্দ্রনাথ বর্ণনা করেছেন, সন্দেশ বাংলাদেশে বাজিমাত করেছে, যা ছিল খবর, বাংলাদেশ তাকেই সাকার বানিয়ে করে দিল খাবার। রসের মিষ্টিতেও বিবর্তন কিছু কম হয়নি। এসেছে স্পঞ্জ রসগোল্লা, মুখের মধ্যে ভরে একটু চাপ দিলেই যা চুপসে যায় আর তার পাতলা রস সারা মুখের মধ্যে ছড়িয়ে পড়ে। রসগোল্লার আকার বাড়িয়ে দিয়ে সৃষ্টি হয়েছে রাজভোগের, কমলালেবুর রং এবং গন্ধের কমলাভোগ, একটু সুগন্ধি মিষ্টিত ক্ষীরের স্বাদের গোপালভোগ, আর পাতলা ক্ষীরের মধ্যে ছোট ছোট সাইজের রসগোল্লাকে হাবুডুবু খাইয়ে রসমালাই। করাপাকের রসগোল্লার উপরে চিনি ছড়িয়ে হয়েছে দানাদার, যার বাইরেটা শুকনো অন্তর রসালো। চিনির বদলে ক্ষীরের প্রলেপ দিয়ে রসকদম্ব। মালদা গেলে দেখা যাবে ক্ষীরের প্রলেপের উপরে পোস্তদানা, দেখতে একেবারে কদম ফুল। করাপাকের রসগোল্লাকে লম্বাকৃতি করে এবং আরেকটু রসালো করে তৈরি হয়েছে চমচম, গজার মতো চৌকো আকৃতি দিয়ে ছানার গজা, সেটাকেই ছোট আকার দিয়ে ছানার মুড়কি, দুধে ফোটালে যা ছানার পায়েস। বাংলার মিষ্টান্ন শিল্পীরা এখানেই থেমে থাকেননি, ছানার গোল্লাকে ঘিয়ে ভেজে আর রসে ফুটিয়ে তৈরি করেছেন পান্তুয়া, যেটা উত্তর ভারতে গুলাবজামুন আখ্যা পেয়েছে। আর ইংরেজ বড়লাট লর্ড চার্লস জন ক্যানিংয়ের স্ত্রী লেডি শার্লট ক্যানিংয়ের পাতে যা একদা লেডি কেনি নামে পরিবেশিত হয়েছিল। এককালে রানাঘাটের পান্তুয়ার বিশেষ নাম ডাক ছিল। সেই পান্তুয়ার আকৃতি গোলাকার নয়, লম্বাটে, তারই নধর এবং একটু কড়া করে ভাজা সংস্করণ হল ল্যাংচা। দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে যাবার সময় শক্তিগড়ে একটু দাঁড়িয়ে যার স্বাদ না নিয়েছেন এমন পথিক বিরল। বর্ণিত সন্দেশ আর রসের মিষ্টির বাইরে যারা রয়ে গেল তারা কেউ ব্রাত্য নয়, বরং সকলেই স্বমহিমায় বিরাজমান। এদের মধ্যে রয়েছে বর্ধমানের মিহিদানা সীতাভোগ, জয়নগরের মোয়া, ঢাকার অমৃতি, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, খাগড়ার ছানাবড়া, নৈহাটির গজা, কৃষ্ণনগরের সরভাজার সরপুরিয়া এবং আরও অনেকে। এদের বর্ণনা দিতে গেলে মহাভারত না হোক একটা হৃষ্টপুষ্ট বই হয়ে যাবে, সুতরাং অলনীতি বিস্তারেণ।
1: কথাকার অনুষ্ঠান শুনলেন কথিকা রসে না সন্দেশে, এটি বললেন উদয় চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: 16ই নভেম্বর অবধি পালি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
2: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
3: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
2: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
3: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
4: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আলাহিয়া বিলাবল রাগে খেয়াল পরিবেশন করবেন আরশাদ আলী খান। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন দেবাশিস সরকার এবং হারমোনিয়ামে থাকছেন অমিতাভ ভট্টাচার্য। অনুষ্ঠানটি পুনঃসম্প্রচারিত হচ্ছে।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আলাইয়া বিলাওয়াল রাগে খেয়াল পরিবেশন করলেন আরশাদ আলী খাঁ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন দেবাশিস সরকার, হারমোনিয়ামে সহযোগিতা করলেন অমিতাভ ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে। এই সুন্দর সকালের মন ভালো করা একটি অনুষ্ঠান, আমার আপনার সবার প্রিয় মনের মতো গান। স্টুডিওর এ প্রান্তে রয়েছি আজ আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ।

শ্রোতা বন্ধুগণ, কথা অর্থাৎ মনের যত শব্দ, প্রবাদ আছে না, কথাতেই বিষ, কথাতেই মধু। আবার দেখুন, এই কথা দিয়েই যত সুর প্রাণ পায় গানে, তাই না? তাই তো, সুর তাল লয় ছন্দ যত আছে তা তো প্রাণ পায় এই শব্দ বা কথার মাধ্যমেই। বলা ভালো, গিটারের তারে কিংবা বাঁশির তানে সুর তো কথা বলে মনেরই টানে। যে কথা মুখে বলা হয়ে না ওঠে, গানের ভেতরে সে কথাকে বেঁধে রাখে শব্দ আর সুরের এই যে মেলা, এ তো নয় শুধু কোনো ক্ষণিকের খেলা। গানের ভেতরে বেঁচে থাকে যত কথা, মুছে দেয় মানুষের সব নীরবতা। আজ তাই মনের মতো গান অনুষ্ঠান জুড়ে রইবে মনের মতো কথাও। এই আবেশ আরও চমৎকারভাবে ফুটিয়ে তুলতে রইল বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে অপূর্ব সুন্দর এই গানটি।

মুখের ভাষা তো সবাই বোঝে, চোখের ভাষা বোঝে কজন? মনের কথাটি বলতে গেলেই হারিয়ে যায় যে প্রিয়জন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, মনের কথা যখন মুখের ভাষায় প্রকাশ করা যায় না, তখন আমাদের একমাত্র আশ্রয় কি? অবশ্যই গান। গানই তো আমাদের অবাধ্য মনের অব্যক্ত কথাগুলিকে সুরে সুরে অন্য কারো হৃদয়ে পৌঁছে দেয়। আর মনের এই যে না বলা ব্যাকুলতার কথা যখনই আসে, তখন কবিগুরুর চেয়ে আপন আর কেই বা হতে পারে বলুন তো? না, আর কেউ হতে পারে না। 1295 বঙ্গাব্দে রবি ঠাকুর লিখেছিলেন মনের এক পরম আকুতির কথা, আর সেই আকুতি আমাদের সবাইরই। তাই তো, এখন শুনুন সেই কালজয়ী রবীন্দ্রসঙ্গীতটি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনারা শুনছেন অনুষ্ঠান মনের মতো গান। আর আজকের আড্ডায় আমাদের বিষয় তো হল মনের মতো কথা। আর যেখানে মন সেখানে প্রেম, অবশ্যই প্রেমের কথা সে তো আসবেই। হৃদয়ের গভীর ভালোবাসার কথা যখন আসে, তখন একটি অদ্ভুত দ্বিধা আমাদের গ্রাস করে, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। তার সামনে গেলেই কেমন যেন একটি নার্ভাসনেস কাজ করে, তাই না? আয়নার সামনে দাঁড়িয়ে যে কথাগুলি হাজারবার প্র্যাকটিস করা হয়, প্রিয় মানুষটার চোখের দিকে তাকালেই

সব সুন্দর কথাগুলি ম্যাজিকের মতো কোথাও যেন উধাও হয়ে যায়। মন বলতে চায়, ছটফট করে, কিন্তু মুখ ফুটে আর সেই বিশেষ কথাটি বলা হয়েই ওঠে না। আসলে সত্যিকারের মনের কথাগুলো মুখে বলা বড্ড কঠিন, কিন্তু সেই না বলা কথাগুলোই যখন গানের সুর হয়ে ঝরে পড়ে, তখন তা সরাসরি আঘাত করে অন্যদিকের সেই চেনা হৃদয়ে। মনের কথাকে গানে গানে প্রকাশ করার এই জাদুকরী ক্ষমতা বাংলা সঙ্গীতে যার কণ্ঠ সবচেয়ে বেশি ফুটিয়ে তুলেছে, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় চিরসবুজ কিশোর কুমার। তার কণ্ঠের সেই মায়াবী টান, সেই যে রোম্যান্টিকতা, আজও প্রতিটি প্রেমিকের মনের না বলা কথাকে ভাষা দেয়, ঠিক যেমন এই গানটি।

কিছু মনের কথা থাকেই যা আমাদের এই বোকাশোকা মনকে বোঝাতে চাই। মনকে বলি, আরে ভাই, এত আবেগ ভালো নয়, অত গভীরে ডুব দিস না। বিশেষ করে যখন মন কোনো মায়াবী প্রেমের সাগরে ডুব দিতে যায়, তখন আমাদের ভিতরের এক অদ্ভুত অনুভূতি আমাদের সাবধান করতে চায়। কিন্তু এই অবাধ্য মন কি আর কারো বারণ শোনে? শোনে কি শ্রোতা বন্ধুগণ? সে তো নিজের খেয়ালেই ভেসে চলে, তাই না? নব্বই দশকের সেই নস্টালজিয়া আর প্রেমের এই চিরন্তন টানকে যিনি আমাদের মনের ভাষা করে তুলেছিলেন, এবার পালা তাঁর সুরে হারানোর। মনকে আমি হাজার বলি, চলিস না তুই উল্টো পথে, মনের কথা শুনল না মন, চলল সে তার নিজের রথে। হ্যাঁ, মনের এই অদ্ভুত দোলাচল আর প্রেমের গভীর বাণীকে যিনি তার মখমলি কণ্ঠ দিয়ে বাঙালির ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছেন, তিনি মেলোডি কিং কুমার শানু। গান রইল এখন তার কণ্ঠে শুধুমাত্র আপনাদের জন্য।

মনের কথার জার্নি সে তো আমরা শুরু করে দিয়েছি সেই না বলা কথা, ব্যাকুলতা আর লুকোচুরি দিয়ে। কিন্তু যখন প্রেম একটু গভীর হয়, তখন মনের ভিতরের অনুভূতিগুলো আর শুধু ভালো লাগার গণ্ডিতে আটকে থাকেই না, সে রূপ নেয় এক পরম বিশ্বাসে, এক অদ্ভুত সমর্পণে। তখন মনে হয় প্রিয় মানুষটার একটা ইশারা আর তার মুখের একটা কথাই আমাদের পুরো পৃথিবীকে ওলট পালট করে দিতে পারে। তার জন্য আমরা জীবনের যে কোনো বাজি ধরতেও এক পায়ে রাজি হয়ে যাই। আজকের প্রজন্মের ভালোবাসার যে তীব্রতা, যে উন্মাদনা আর যে গভীরতা, তাকে খুব সহজ কথায় মনের আসল ভাষা দিয়েছে এই গানটি। কোনটি? বেশ করেছি, প্রেম করেছি, এই বাংলা ছায়াছবিতে আমাদের মেলোডি কিং অরিজিৎ সিং এর একটি গান রয়েছে। আর সেই গানটি শোনেনি বা গুনগুন করেনি এমন কোনো প্রেমিক মন আজ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। চলুন আর এক মুহূর্ত অপেক্ষা না করে মনের সেই তীব্র ভালোবাসার কথাটি প্রিয় মানুষের কানে কানে পৌঁছে দিই অরিজিৎ সিংয়ের এই গানটির মাধ্যমে।

শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই ডায়েরি লেখেন, তাই না? আমি নিশ্চিত হতে পারি। এবং ডায়েরির সব পাতাগুলি কি আমরা কোনোদিন কাউকে দেখাতে পারি? আরে উচিত নয়, পারিও না। কিছু পাতা শুধু নিজেদের জন্যই তোলা থাকে। ঠিক তেমনই একটি পাতা গতকাল উল্টেপাল্টে দেখছিলাম। কলেজের সেই শেষ দিনটির কথা মনে আছে নিশ্চয়ই, যখন ব্যাগ গোছানো হয়েই গেছে, সবাই একে অপরকে বিদায় জানাচ্ছে, কিন্তু দুজন মানুষ ভিড়ের মধ্যেও শুধু দুজনের দিকেই তাকিয়ে রয়েছে। মনের ভিতর হাজারটা কথা উথাল পাথাল করছে, অথচ ঠোঁটের কোণে এসে সব যেন আটকে আটকে যাচ্ছে। হাত দুটো কাঁপছে, বুক ঢিপ ঢিপ করছে। ঠিক সেই মুহূর্তে ট্রেনের হুইসল বেজে উঠল, আর তখনই একটি হাত অন্য একটি হাতকে ধরে খুব মৃদু গলায় বলে উঠেছিল, একটা কথা বলবো। ব্যাস ওই একটা লাইনেই আটকে গিয়েছিল দুটো জীবন, দুটো হৃদয়। আজ হয়তো সময় বদলেছে, ব্যস্ততা বেড়েছে, কিন্তু জীবনের প্রথম সেই প্রেমের অনুভূতি, সেই যে প্রথম হাত ধরার স্মৃতি, আজও কি একই রকম অমলিন নেই? নিশ্চয়ই আছে। আজ এই মনের মতো গান অনুষ্ঠানে এখন রইল তেমন হাজারো প্রেমিক প্রেমিকার মনের মতো সেই কথা, বাংলা চলচ্চিত্র আই লাভ ইউ থেকে এই গানটির মাধ্যমে। শিল্পী বাবুল সুপ্রিয় এবং শ্রেয়া ঘোষাল

মনের ভিতরে জমে থাকা সব কথা কি আমরা মুখে বলতে পারি? কিছু কথা না বলা হয়েই তো থেকে যায়, তাই না? ঠিক যেমন কিছু মেঘ না বৃষ্টি হয়েই আকাশ জুড়ে জমে থাকে। যখন বাতাস এসে কানে কানে কোনো গোপন ডাকনাম মনে করিয়ে দিয়ে যায়, ঠিক তখনই মনের কোনো এক কোণে মিছিমিছি একটা চিনচিনে ব্যথা শুরু হয়ে যায়, যেন কোনো এক চেনা মানুষ খুব চেনা এক সুর তুলে ভীষণ অভিমান করে দূরে কোথাও চলে গেছে। আর আমরা আমরা শুধু দূর আকাশের দিকে তাকিয়ে এক নীরব চিঠির অপেক্ষা করি, তাই না? যদি আপনার মনের মেঘগুলো আজ এমন কোনো না বলা গল্প বলতে চায়, তবে এই সুরটি, এই গানের কথাগুলি ঠিক আপনার সেই মনের মতো কথাই রইল রাজ বর্মণ এবং সোহিনী সাহার দ্বৈত কণ্ঠে এই গানটি।

মনের মতো গান অনুষ্ঠানে আজ মনের মতো কথা, যেখানে আছে সেখানে সদ্যবিবাহিত দম্পতিদের কথা হবে না? তাই কি হয়, বিয়ে মানে তো শুধু দুটো হাত এক হওয়া নয়, বিয়ে মানে দুটো আলাদা জীবনের এক হয়ে পথ চলার এক অলিখিত চুক্তি, চোখের ভাষা বুঝে নেওয়ার এক মিষ্টি খেলা। আর এই নতুন জীবনের প্রথম দিনগুলোয় সবচেয়ে সুন্দর জিনিসটা কি জানেন? সে হলো একে অপরের হাত ধরে ভালোবেসে আজীবন পাশে থাকার শপথ নেওয়া। সুখের দিনে যেমন হাসি মুখে পাশে থাকা, ঠিক তেমনি ঝড়ের দিনেও একে অপরের ছাতা হয়ে দাঁড়িয়ে থাকার সেই অটুট অঙ্গীকার। এই যে এই একে অপরকে মনে মনে বা কথার মাধ্যমেও বলা, আমি আছি, যে কোনো পরিস্থিতিতে আমি তোমার কথা রাখব, এই তো, এই জাদুর মতো কথাই কিন্তু একটা সম্পর্ককে আজীবন সতেজ রাখে। আর ঠিক এই মুহূর্তেই আমাদের স্টুডিওর স্পিকারে বেজে উঠবে দুই কিংবদন্তি শিল্পী কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে এমন এক গান যা ভালোবাসার এই প্রতিশ্রুতির কথা বলে, যা অবশ্যই মনের মতো কথা।

আর বিয়ের ঠিক পরেই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত মধুচন্দ্রিমা। সমস্ত কোলাহল, ব্যস্ততা, আত্মীয় স্বজনদের ভিড় পেরিয়ে যখন দুটি মানুষ প্রথমবারের মতো একেবারে নিজেদের মতো সময় কাটাতে কোনো এক পাহাড়ি কটেজে যায়, সে অনুভূতিই অন্যরকম। ভাবুন তো একবার, চারদিকে পাইন বনের নিস্তব্ধতা, আলতো কুয়াশার চাদর আর কনকনে ঠান্ডা বাতাস, ঠিক এমন একটা ভোরে যখন ঘরের সমস্ত ক্লান্তি ভুলে দুটি মানুষ এক কাপ গরম কফি হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ায়, তখন কিন্তু আর কোনো কথার প্রয়োজন হয় না। দুজনের হাতের উষ্ণতা আর চোখের নীরব ভাষাই তখন সব গল্প বলে দেয়। আর ঠিক তখনই সেই শান্ত পাহাড়ের বুক চিরে যখন এক ঝাঁক পাহাড়ি পাখি ডানা মেলে আকাশে উড়ে যায়, মনে হয় শুধু ওরাই নয়, পুরো প্রকৃতি যেন চুপি চুপি ওদের ভালোবাসার গল্প বুনছে। মনে হয় এই পাখিরাও যেন ওদের নতুন জীবনের কথাই বলছে। যারা এই মিষ্টি মুহূর্তগুলি পার করে এসেছেন, বুকটা একটু হুহু করে উঠল তো। আর আর যারা নতুন জীবনের স্বপ্ন দেখছেন, তাদের মনটাও কি পাহাড়ে উড়ে যেতে চাইছে না? চলুন সকালের এই রোম্যান্টিক ফিলটাকে আর একটু গাঢ় করা যাক বাপ্পি লাহিড়ি আর কবিতা কৃষ্ণমূর্তির এই রোম্যান্টিক কণ্ঠের সেই ম্যাজিক্যাল গান দিয়ে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা অনুষ্ঠান মনের মতো গান। আর মনের মতো গানে আজকের এই আয়োজনে রয়েছে মনের মতো কথা, লুকোচুরি। লুকোচুরি মানুষের এক চিরন্তন স্বভাব, তাই না? কিন্তু হৃদয়ের যে আবেগ তীব্র, তাকে কি আর গোপন করে মনের মাঝে বন্দি রাখা যায়? সুরের আলোয় সে তো একদিন প্রকাশ পাবেই। রবি ঠাকুরের লেখনীতে সেই চিরন্তন সত্যই যেন এক অপূর্ব রূপ পেয়েছে। চলুন সবাই হারিয়ে যাই সেই চিরচেনা সুরের সাগরে, শিল্পী তন্ময় মুখোপাধ্যায়।

সময় যেন এক নদীর মতো, যা কেবলই বয়ে চলে, আর আমরা সেই নদীতে ভাসতে ভাসতে প্রতিদিন কত কথাই না বলি, কিন্তু প্রতি কথারই তো শেষ আছে, তাই না? মনের মতো গান অনুষ্ঠানে মনের মতো কথার আজকের এই আয়োজন এখানেই শেষ হচ্ছে। আমাদের আজকের কথাগুলো হয়তো ফুরিয়ে এলো, কিন্তু যে সুর আর অনুভূতি আমরা ভাগ করে নিলাম তা কিন্তু ফুরবে না, রয়ে যাবে আমাদের আপনাদের স্মৃতির কোনো এক চিলতে আকাশে। আজ মনের মতো গান অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পালা। আপনারা ভালো থাকুন, মনের কথা বলতে থাকুন এবং রোজ শুনতে থাকুন মনের মতো গান অনুষ্ঠান। যাওয়ার আগে রেখে গেলাম সমবেত কণ্ঠে এই গানটি।

মনের মতো গান অনুষ্ঠান আজ এই পর্যন্তই। উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, তারপর আধুনিক গান। এখন নজরুল গীতি পরিবেশন করবেন তনিকা ভট্টাচার্য।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তনিকা ভট্টাচার্যের কণ্ঠে নজরুল গীতি, এখন শুনুন তনুশ্রী সেনগুপ্তের কণ্ঠে আধুনিক গান।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান রামধনু আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান গ্রামীণ মহিলাদের জন্য।
2: গ্রামবাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন সকলে। আর ওই যে বলেছি, মানে আমি আপনাদের বন্ধু স্বাগতা বলেছি কি, আপনাদের সকলকে ভালো কিন্তু থাকতেই হবে, আমাদের সকলকে ভালো থাকতে হবে। আর ভালো থাকার নানান উপায় আমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে। আজকে কিন্তু আমরা এই রকমই ভালো থাকার একটি গল্প শুনব। আমার সঙ্গে রয়েছেন দুজন মহিলা তাঁতি দিদি, আমরা শুনব মহিলা তাঁতিদের কথা। সঙ্গে রয়েছেন বিখ্যাত জায়গা, একেবারে শাড়ির যেখানে খাজানা সেই বিখ্যাত জায়গা ফুলিয়া নদিয়া থেকে দুজন মহিলা তাঁতি। আমার সঙ্গে রয়েছেন রীনা মালাকার,
3: নমস্কার,
2: এবং আমার সঙ্গে রয়েছেন আরতি বসাক। দুজনেই এসেছেন আমাদের একেবারে সীমান্তের জেলা ফুলিয়া নদিয়া থেকে। কেমন লাগছে আকাশবাণী স্টুডিওতে এসে?
3: এখানে এসে খুব ভালো লাগছে, এরকম একটা, মানে আমরা তো তাঁতি, আমাদের ভালো একটা জায়গায় আসলে পরে, মানে আমরা যে আমাদের মনের কথাটা বলতে পারছি, এটা বলতে পারবো এখানটায় এসে, এটাতে আমাদের খুব ভালো লাগছে যে আমরা তো আমাদের কথাগুলো বলতেই পারি না ঠিক মতো।
2: বেশ বেশ,
3: এটাই ভালো লাগছে।
2: বেশ, আর আমাদেরও ভালো লাগে যখন

0: আপনাদের মতন একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষ যারা নিজেরা প্রতিদিন পরিশ্রম করে ঘাম ঝরিয়ে একটা শিরোনামে উঠে আসতে পারেন, একটা নিজেদের জায়গা তৈরি করতে পারেন, পায়ের তলার মাটিটাকে শক্ত করতে পারেন, তাদের গল্প আরও অনেক অনেক মা বোনেদের কাছে পৌঁছে দিতে পারলে খুব ভালো লাগে। এবং আপনারা অনেকের ইন্সপিরেশন বা আপনারা অনেকের অনুপ্রেরণা হতে পারেন, তাই না?
1: হ্যাঁ, একদম একদম
0: ঠিক। আজকে এরকমই গল্প আমরা করব, কোনো জটিল বিষয় নয়। প্রথমে আমি আসি রীনাদির কাছে। উত্তম কুমারের সিনেমার একটা গান আছে, এবার মলে সুত হব তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেরে শাড়ি পরে দুলব তোমার কোমরে। জন্মসূত্রে তাঁতি?
1: জন্মসূত্রেই তাঁতি, জন্মসূত্রেই একদম তাঁতি। জন্ম লগ্নেই দেখেছি বাবাকে তাঁত বুনতে, মাকে সুতো করতে। পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে পড়াশোনা করতে করতে তাঁতের সাথে যুক্ত হইনি, আস্তে আস্তে বড় হলাম। বড় হয়ে পড়াশোনা শিখে তারপরে যখন তাও তাঁতটা ধরিনি, তাঁতটা দেখতাম সব সময়, মা সুতো করত, বাবা তাঁত বুনত, অন্য অন্য তাঁতিরা তাঁত বুনত, শাড়িটা হতো, এগুলো দেখতাম। তারপরে বিয়ে হলো। এবার বিয়ে হওয়ার পরে 2007 সাল থেকে তখন আমার মনে হলো, মানে নিজের পায়ে একটা দাঁড়ানোর একটা ইচ্ছা। তখন সেই যে ছোটবেলায় তাঁতটা দেখতাম, সেই তাঁতের দিকেই ঝোঁকটা গেল তখন, মানে 2007 সালে।
0: তখন বয়স কত?
1: তখন আমার বিয়ের পরে, আমার হলো একটা ছেলে হয়, তারপরে আমার মেয়ে তখন হয়নি, আমার এক ছেলে এক মেয়ে, মেয়ে হয়নি। তখন আমার ইচ্ছা নিজের পায়ে দাঁড়ানোর একটা, স্বাবলম্বী হওয়ার ইচ্ছা, তখন তাঁতের দিকে ঝোঁকটা যায়। প্রথম তখন হাতে খড়ি তাঁতটা ধরি, তাঁতটা ধরে তাঁতটা শিখে নিই আস্তে আস্তে। তারপর তো তাঁতের প্রসেসিংটা অনেক থাকে, যেমন সুতো করা, প্রথমে একদম নলি করা, ড্রাম করা, তারপরে একটা তানা হাঁটাতে হবে।
0: আসবো একে একে সব গল্পে আমরা আসবো, আমাকেও অনেক কিছু জানতে হবে, এসব আমি তো কোনোদিনও শুনিনি।
1: আচ্ছা,
0: তার আগে একটুখানি আসি আরতির কাছে। আরতি, তোমারও কি ফুলিয়াতেই জন্ম এবং তাঁতি পরিবারেই জন্ম?
2: আমার ফুলিয়াতে নয়, আমার হবিবপুরে জন্ম, তাঁতি বাড়িতেই জন্ম। তখন তাঁতি বলতে গামছা তৈরি হয়, যে সেটা বাবার বাড়িতে আমাদের গামছা ছিল, সেই গামছা দেখেই, মানে তাঁতি গামছা তৈরি হয় সেটা দেখেই আমরা বড় হয়েছি।
0: হবিবপুর মানে সেটাও নদিয়াতে?
2: নদিয়াতে। তারপরে বিবাহ সূত্রে গিয়ে তাঁতের শাড়িতে যুক্ত হলাম,
0: সেটা ফুলিয়া,
2: ফুলিয়াতে এসে।
0: এবং মানে এই যে তাঁতের কাজ করবে সেই ইচ্ছেটা কিভাবে?
2: যেহেতু শ্বশুর বাড়িতে তাঁত, বাবার বাড়িতেও তাঁত, সেটা তো ইচ্ছে ছোটবেলার থেকেই তাঁতের সঙ্গে যুক্ত। তারপরে শ্বশুর বাড়িতে এসে ধীরে ধীরে তাঁতের সাথে সুতো করা, নলি করা, মানে কর্মচারী খাটানো, এগুলো দেখে তারপরে নিজে ভাবলাম কর্মচারীর থেকে যদি নিজেরা করতে পারি, সেই টাকাটা নিজেদের থেকে
0: একটু বেশি
2: থাকবে। তখন তাঁতের সাথে আমি নিজেও যুক্ত হই, তাঁত বোনা। তারপরে ধীরে ধীরে তাঁতের শাড়ি নিয়ে বাইরে বেরিয়ে ব্যবসা করা, বিয়ের পরেই করেছি।
0: আচ্ছা, এবার রীনাদির কাছে আসি। এই যে একটা শব্দ শুনলাম, নলি করা, ড্রাম করা, এই যে প্রসেসিং, এই একটা একটা পরোতে পরোতে একটা সুন্দর শাড়ি তৈরি করা, যে শাড়িটা আমরা বাজারে গিয়ে দেখছি পছন্দ হচ্ছে, আমরা এটা নেব না ওটা নেব ভাবছি, কিন্তু সেইটা তৈরির পেছনে যে পরিশ্রম সেটা আপনারা করেন।
1: হ্যাঁ, একদম।
0: এবার এই যে যাত্রাটা, আপনি বলছেন যে বিয়ের পর আপনি যখন শ্বশুর বাড়িতে?
1: হ্যাঁ, আমার যখন ছেলে হয়ে যায় তারপরে আমি তাঁতের সাথে যুক্ত হই।
0: মানে সেটা তো শ্বশুর বাড়ির যে ব্যবসা ছিল সেটার সঙ্গেই আপনি যুক্ত হলেন?
1: শাড়ির ব্যবসা, যেহেতু শাড়ির সাথে যুক্ত, সেই আমার হাজবেন্ড হলো শাড়ির ব্যবসায়ী।
0: আচ্ছা,
1: সেই শাড়ির ব্যবসাটাকে আমি দেখেই মনে মনে তখন ভাবলাম, শাড়িটা তো কিনে আনতে হচ্ছে, তাহলে এটা যদি আমরা নিজেরা তৈরি করতে পারি তাহলে আমাদের যে খরচটা পড়বে, তাহলে আমাদের লভ্যাংশটা দেখতে পারবো আমরা।
0: মানে তখন কিনে এনে বিক্রি করা হতো? দোকান ছিল?
1: কিনে এনে না, বিভিন্ন মহাজন বাড়ির থেকে এরকম কিনে আনা হতো।
0: বিক্রিটা কোথায় করতেন?
1: বিক্রিটা মার্কেটে বিক্রি হতো আর বিভিন্ন মেলায় বিক্রি হতো।
0: বেশ, আর এখন তাঁত আছে বাড়িতে?
1: হ্যাঁ, এখন তাঁত বলতে একটা তাঁত না, আমরা এই তাঁতের সূত্রেই বলি, এসএইচজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ হলো এসজিএসআই এবং এসএইচজি গ্রুপ। তখন আর কি লোন খুব কম পেতাম, সামান্য লোন নিয়ে তখন একটা তাঁত করা হয়েছিল।
0: তারপর
1: সেটা 2007 সালে, 7 থেকে 8 সালে, 2011 সালে এনআরএলএম হয়ে গেল আনন্দধারা। আনন্দধারার হওয়ার পরে এসএইচজি গ্রুপের সুবিধাটা বেড়ে গেল।
0: আপনি জানতে পারলেন কিভাবে, বা এই যে প্রকল্পগুলোর সাহায্যে স্বনির্ভর হওয়া যায়?
1: স্বনির্ভর হওয়া

0: আমরা প্রথম
1: কিভাবে জানলেন?
0: প্রথম আমরা মায়েদের দেখেছি একসাথে 10-12 জন বসে ওরা একটা গোষ্ঠীর দল গঠন করছে, তখন ওদের কাছ থেকে শুনলাম যে এখানে সবাই মিলে কিছু কিছু সঞ্চয় করে যদি দল করা যায় তাহলে দলের থেকে লোন নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো করা যায়, সরকারি সাহায্য পাওয়া যায়, সেটার থেকেই আমরা দলগুলো করি। দলগুলো করার পরে আমরা আস্তে আস্তে প্রসেসিং গুলো জানতে পারি, যেমন একটা সিসি লোন, ক্যাশ ক্রেডিট লোন যেটা আর কি দেওয়া নেওয়া হয়, যেটা সেটাকে জানতে পারলাম, আমরা টার্ম লোনটা জানতে পারলাম
1: কোনটা কি ধরনের লোন,
0: কি ধরনের লোন। এবার লোন নেওয়ার ফলে কিন্তু তাঁতের সংখ্যাটা বেড়ে গেল, তাঁতের সংখ্যাটা যখনই বেড়ে গেল, আগে যেমন একটা তাঁত ছিল আর হয়তো মহাজন বাড়ি থেকে শাড়ি টাড়ি এনে ব্যবসা করা হতো, তারপর যখন নিজের বাড়িতে যখন 10টা তাঁত হলো তখন আমি 5টা কারিগর,
1: 10টা,
0: হ্যাঁ 10টা তাঁত, অনেক কারিগর, অনেক কারিগর কাজ করে, তারা বাড়িতেই কাজ করে, তারা তাঁত বুনছে। দেখবেন তাঁত আর পাওয়ার লুম দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, কিন্তু
1: কি আলাদা একটু যদি বলেন?
0: আলাদা বলতে তাঁতে যে জিনিসটা হচ্ছে সেটা আমরা হাত দিয়ে টেনে তাঁতটাকে বুনছি, একটা ঝাঁপ আছে এরকম, সেই ঝাঁপটা আসছে, মাকুটা যাচ্ছে, ওটা হাতে বোনা হচ্ছে। আর ডিজাইনটাও আমরা হলো এরকম কাঠি আছে ওটা দিয়ে ডিজাইনটা তুলছি, আর একটা ডিজাইন আপনার ওপরে মেশিনে কাগজ ফুটো ফুটো করে আমার ডিজাইনটা করা হয়, ওটা আর কি সুতোটা ওর মধ্যে রোলিং হয়ে এসে ডিজাইনটা হচ্ছে, আমার হাতে করছি পুরো জিনিসটা, কিন্তু হাতে, হয়তো কখনো সুতোটা ছিঁড়ে গেল সেটাও কিন্তু হাতে আবার নিয়ে সুতোটাকে জোড়া করে আবার বোনানো হচ্ছে, হাতে বোনানো হচ্ছে, টাইম লাগছে। আর আমার ডিজাইনটা পুরো পাড়ের ডিজাইন, নকশাগুলো পুরো সবটাই হাতে হচ্ছে, নিখুঁত ভাবে, তাঁত বলছে কেন। আর পাওয়ার লুম যেটা, সেটা তো কিছুই করতে হচ্ছে না, মেশিনটা চলছে কিনা দেখছি খালি, মেশিনে অনবরত রোলিং হচ্ছে আর শাড়ি হয়েই যাচ্ছে অনবরত। পাওয়ারলুমে অনেক শাড়ি তৈরি হবে কিন্তু সেই সুতোটা আর সেই শাড়িটা হবে না, আমার হাতে তৈরি যে তাঁতের শাড়িটা সেই শাড়িটা কখনোই হবে না, বলে না টাঙ্গাইল শাড়ি,
1: ঠিক এই যে
0: বাংলার শাড়ি। আমি একটা
1: শ্রোতা বন্ধুরা আপনাদের যদি দেখাতে পারতাম, একটা খুব সুন্দর, এটা হাজার বুটি তাই তো?
0: এটা হাজার বুটি,
1: একদম হাজার শাড়ি, শাড়ি বা দেখবো, সব দেখবো আজকে। আরতি যেমন রীনাদি বললেন যে একটা তাঁত থেকে ব্যবসাটা শুরু করেছিলেন 2007 সালে, আজ গিয়ে 2026 এ দাঁড়িয়ে 10টা তাঁত রয়েছে, তোমার জার্নিটা একটু বলো।
2: আমারও তাই, যখন একটা তাঁতের থেকে শুরু হয়,
1: কত সালে
2: সেটা? আমার বিয়ের আগেই আমার হাজবেন্ডের একটা তাঁত ছিল, তারপরে ধীরে ধীরে আমার 2006 সালে বিয়ে হয়, 8-এর থেকে আমাদের তাঁতটা বেড়ে যায়। তখন কুচবিহারি কর্মচারীরা আসতো অনেক দূরে থেকে, এসে থেকে কাজ করতো, মানে ওদের রান্না করে খাওয়াতে হতো, সেই থেকে জার্নিং, মানে ফ্যামিলি থাকে না হলে কর্মচারীরা বাড়িতে থাকে ওদের রাখা হয়, তখন থেকে আমাদের 8খানা তাঁত হয়ে যায়।
1: এখন 8টা?
2: হ্যাঁ। এরপরও আমাদের এখনো পারলুম চলছে, এখন আমরা পারলুমও চালাচ্ছি।
1: আচ্ছা, পারলুম কটা?
2: দুটো
1: পারলুম,
2: মানে ধীরে ধীরে।
1: আচ্ছা, কর্মচারী কতজন আছে?
2: কর্মচারী 8 জন, 10 জন, 15 জন, মানে সাথে যুক্ত থাকে সুতো নলি। পারলুমের যে নলিগুলো সেটাও হচ্ছে মেশিন এই তৈরি হয়।
1: নলিটা কি জিনিস?
2: সুতো ঘুরিয়ে ঘুরিয়ে যেটা তাঁতের শাড়িটা তৈরি হচ্ছে, সুতো দিয়ে দিয়ে তৈরি হচ্ছে, তো ঝাঁপে যাচ্ছে, মাকু, যেমন মাকু আছে, একটা নলি তৈরি হয়ে সেই মাকুতে যাচ্ছে, যখন ঝাঁপ টানা হচ্ছে এপাশ থেকে ওপাশে মাকু যাচ্ছে আসছে, তবেই সুতোটা কিন্তু ভেতরে গিয়ে এটে যাচ্ছে,
1: বুননটা তৈরি হচ্ছে।
2: হ্যাঁ, বুননাটা তৈরি হচ্ছে।
1: আমি আসবো আরেকবার আরতিদির কাছেই আসবো। যেমন রীনাদি বললো, সেলফ হেল্প গ্রুপের সহযোগিতা নিয়ে একে একে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে গেছেন, তুমিও কি সেই পথেই গেলে?
2: স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে একে একে লোন নিয়েছি, লোন নিয়ে যেমন তাঁতের সাথে যুক্ত হয়ে তাঁতটা বাড়িয়েছি, ব্যবসাটা বাড়িয়েছি, প্লাস আমি বাড়ি ঘরও করেছি।
1: বাহ, খুব সুন্দর।
2: আমার মাথার উপরে ছাদ ছিল না, সেটা করেছি, তারপরে ছেলেকে এখন পড়াচ্ছি, মানে সব এর সাথে যুক্ত হয়ে।
1: বাহ, ছেলে কি পড়ছে?
2: ছেলে এবার বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি, কমেন্ট করছে।
1: বাহ, খুব সুন্দর। রীনাদির কাছে আসবো, এই ব্যবসাটা তো প্রায় 10 বছরের উপর চলছে, মাল তৈরি হচ্ছে, তাঁত বাড়িতে হয়ে গেল, কতজন কর্মচারী এখন আপনার কাছে?
0: 9 জন কর্মচারী কাজ করছে, কিন্তু তাঁতের প্রসেসিংটা লম্বা, তো ওটা তাঁতটা বুনছে 9 জন, কিন্তু এর পেছনে অনেক লোক কাজ করছে, যেমন কেউ সুতো করছে, কেউ নলি করছে, কেউ চরকা করছে, কেউ সানাবা করছে।
1: তোমার যে জার্নিটা শুরু হয়েছিল, তুমি যে কাজে এগোলে, কোনো ট্রেনিং নিয়েছিলে কি?
0: হ্যাঁ, তাঁতের ট্রেনিং নিয়েছিলাম।
1: কোথা থেকে নিলে, কিভাবে নিলে?
0: এসএসজি গ্রুপ আনন্দধারায় তাঁতের ট্রেনিং হয়েছিল, সেখান থেকে ট্রেনিং করেছি ফার্স্ট, হাতে খড়ি ট্রেনিংটা করে নিয়েই, তারপর তো বাড়িতে তো তাঁত আছেই, ওখানে বসে নিয়ে আস্তে আস্তে

0: অভ্যাস করে করে তারপরে ডিজাইনগুলো ডিজাইনার কাছ থেকে শিখে নিতে হয়। সেটা এমনি করা যায় না, ডিজাইনাররা ডিজাইনটা শিখিয়ে দেয়, তারপর আস্তে আস্তে এইভাবেই এগোনো আস্তে আস্তে।
1: মানে লোনটা নেওয়ার আগে ট্রেনিংটা করতে হয়।
0: লোনটা নেওয়ার আগে আমার ট্রেনিংটা, কারণ এমআইপি ছাড়া তো কখনোই লোন নেওয়া যায় না। আমার পরিকল্পনাটা করতে হবে আমি লোনটা নিয়ে কি করব, সেটার আগেই ট্রেনিংটা।
1: এবারে একটা ট্রেনিং করলে তারপরে লোনের জন্য অ্যাপ্লাই করলে, লোন পেলে ব্যবসাটা শুরু হলো, তারপরে কি পরবর্তীতে বারবার করে কি কয়েকটা কয়েকটা ট্রেনিং নিয়ে যেতে হয় নিজেদের আরো বেশি কাজ জানার জন্য?
0: আরো বেশি কাজ জানার জন্য ট্রেনিং নিতেই হয়। তাঁতটা এমন জিনিস, তাতে ট্রেনিংটা নিতেই হবে। তাতে ট্রেনিংটা না করলে সব তাঁতগুলো বোনানো যাবে না। তাঁতের তো অনেক রকম তাঁত আছে, জ্যাকেট তাঁত আছে, চিত্তরঞ্জন তাঁত আছে, মাঠা তাঁত আছে, টাঙ্গাল তাঁত আছে, তাঁতগুলো তো আলাদা আলাদা।
1: মানে এক একটা ডিজাইনের জন্য কি এক এক রকমের তাঁত?
0: এক এক রকম তাঁতটাই পুরো আলাদা থাকবে একদম।
1: আচ্ছা,
0: তাহলে তো সেটা তো ট্রেনিং করতেই হবে, ট্রেনিং ছাড়া কখনোই তাঁত বোনা যাবে না।
1: আরতি, এই যে ট্রেনিং গুলো তোমরা করছো, তুমিও নিশ্চয়ই অনেক ট্রেনিং করেছো, এই ট্রেনিং গুলো কি সরকারি সহযোগিতাতেই করছো নাকি নিজেদেরও কিছু পয়সা করে দিতে হচ্ছে?
2: আমি সরকারি সহযোগিতায় করেছি একটা ট্রেনিং, যেটা 45 দিনের একটা করেছি, 10 দিনের একটা করেছি। তারপরে আমি লোন নিয়ে আমার হাজবেন্ডকে আসাম শিলচর পাঠিয়েছিলাম 17 দিনের একটা ট্রেনিং, সেটা শুধু আমাদের খরচে। রেশমের যে মেখলা গুলো তৈরি হয় তার উপরে একটা ট্রেনিং নিতে আমরা সেটা নিজেরাই পাঠিয়েছি।
1: মানে ট্রেনিংটার জন্য পয়সা নিজেদের?
2: হ্যাঁ, নিজেদের করে ওখান থেকে, মানে ওটা তো এখানে তৈরি হয় না, সেটা রেশমে, যেমন রেশম পোকার থেকে যে সুতোটা তৈরি হয় সেই সুতোর মেখলা তৈরি হয়।
1: সেটা কি কোনো প্রাইভেট সংস্থা নাকি সরকারি
2: সংস্থা? সরকারি না, প্রাইভেট থেকেই করে এসছে,
1: সেই জন্য নিজেদের
2: খরচ, মানে ওখানে থাকা খাওয়া, তারপরে যে ওই 17 দিন ট্রেনিংটা নিতে তাদের একটা পারিশ্রমিক দিতে হয়, তারা শিখিয়েছে, ওখান থেকে নিয়ে এসে আমার হাজবেন্ড ওই মেখলা এখানে তৈরি করছে।
1: আচ্ছা, এই যে ট্রেনিংটা নিয়ে এলো একটা প্রাইভেট সংস্থা থেকে, তো সেখান থেকে কি সার্টিফিকেট দিল?
2: না, ওখান থেকে শিখে এসেছে,
1: তাহলে সেটা যে
2: ওখানকার তাঁতি যে তাদের কাছে শিখতে গিয়েছিল,
1: সেটা করে তোমার কি উপকার হলো?
2: আমার উপকার হয়েছে, এখানে আমার হাজবেন্ড ওই মেখলাগুলো এখন করতে পারছে, যেটা এখানে কেউ করে না সেটা এখানে আমার হাজবেন্ড করে।
1: রিনাদিকে জিজ্ঞেস করি যে কত টাকা পুঁজি নিয়ে প্রথম শুরু করেছিলেন?
0: আমার একদম প্রথম তাঁতের যে শাড়ির ব্যবসাটা শুরু করি, মাত্র 70টা শাড়ি 20,000 টাকা আমি লোন নিয়েছিলাম। লোন নিয়ে একদম কমা, যেগুলো একদম ইয়ে বাড়ির তাঁতে তৈরি হচ্ছে, 70টা শাড়ি নিয়ে ফার্স্ট আমি ব্যবসা শুরু করি। তা ব্যবসা শুরু করার পর আমি কিন্তু স্টেটের অন্য স্টেটেও মেলায় যাই, মেলায় গিয়ে আমার ফার্স্ট 70টা শাড়ির মধ্যে আমার 5টা শাড়ি চুরি হয়ে যায়।
1: মানে আপনি যে ব্যবসাটা করেন সেটা মেলায় মেলায় বিক্রি?
0: হ্যাঁ, মেলায় মেলায়, আর আমার ঘরেতেও বিক্রি হয়,
1: মানে বাড়ি থেকে সরাসরি বিক্রি হয়,
0: সরাসরি বাইরের থেকে অনলাইন ব্যবসা, যেটা আমার কুরিয়ার করে দিচ্ছি বাইরে, এরকম আর কি। ফার্স্ট তো আমার 5টা শাড়ি চুরি হয়ে যায়, তখন আমার একটু মনটা খারাপ লাগে, আমি একটু ডাউন পড়ে গেলাম। তারপরের থেকে আমার ব্যবসায় অনবরত, এখন আমি কিন্তু অন্য স্টেটেও যাই মেলা করতে, বিভিন্ন জায়গায়।
1: বা কোন কোন স্টেটে গেছেন?
0: আমি রাজস্থানে মেলা করেছি, দিল্লির হরিয়ানাতে মেলা করেছি 3 বছর পর পর, এই বছর খালি হলো না আমার অন্য জায়গায়। আর রাজ্যের মধ্যে যেমন দার্জিলিং এ করেছি, ব্যাঙ্গালোরে করেছি, ওটা স্টেটের বাইরে হচ্ছে, ভুবনেশ্বরে করেছি, কাঁথিতে করেছি।
1: বেশ, আরতিরও কি একই রকম ভাবে ব্যবসাটা এগিয়ে চলেছে?
2: মেলায় মেলায় শাড়ি, মেলা টানাসপুরে জায়গায় জায়গায় মাল পাঠাই, ব্যবসাটা আমি আর আমার হাজবেন্ড দুজনেই যুক্ত হয়ে গেছি।
1: আচ্ছা, মানে ট্রান্সপোর্টে মাল পাঠাও, মানে বিভিন্ন
2: জায়গায়
1: অর্ডার আসে,
2: অর্ডার আসে, আমাদের মালগুলো চলে যায়
1: সেখান থেকে, সরাসরি মালটা চলে যায়।
2: যেমন আমরা হাটও করি, হাটেও আমাদের বিক্রি হয়।
1: হাট কোথায় হয়?
2: যেমন হরিষা হাট, যেমন বিধাননগরের,
1: আচ্ছা,
2: ওখানে একটা শান্তিপুরের হাট আছে, গড়ের হাট, যেমন তাঁতি হাট, ওটা ওখানেও আমাদের মাল বিক্রি হয়।
1: আচ্ছা, মানে ব্যবসায়ীদের কাছে সরাসরি শাড়িটা চলে যাচ্ছে তোমাদের ঘর থেকে?
2: আমাদের ঘর থেকে।
1: বেশ, তুমি যখন শুরু করেছিলে কতটা পুঁজি নিয়ে শুরু করেছিলে?
2: আমি যখন আমার হাজবেন্ডের প্রথম বিবাহ সূত্র, মানে আমাকে তাঁত দেখে বিয়ে দেয় একটা তাঁত, তারপরে আমি ধীরে ধীরে একটা মাঠা তাঁত করি, তখন আমার একটা নেকলেস বিক্রি করে আমি একটা তাঁত করি, তখন
1: সোনার নেকলেস।
2: হ্যাঁ, আমার বিয়ের যে গয়না, মানে বাড়াতে হবে, করতে হবে, সেই একটা যে ওই গয়নাটা ঘরে রেখে দিলে তো আমার ইনকামটা হচ্ছে না, তখন ওই গয়নাটা বিক্রি করে আমি আরেকটা তাঁত করা হয়, তারপরে ওই তাঁত করে ওর থেকে আমরা হাটের একটা চালানি, যেমন 70,000 টাকা স্যালারি দিয়ে বসা হয়। এইভাবে করতে করতে তখন আমার 8-10টা তাঁত হয়ে যায়, এখন পারলুম চলছে।
1: রীনাদি বলল যে প্রথম রীনাদির 5টা শাড়ি চলে গিয়েছে, তোমার একটা সোনার নেকলেস,
2: আমার গয়না।
1: ব্যবসায় কথা আছে জানো তো, ঝুঁকি না নিলে লাভ পাওয়া যাবে না, তো ঝুঁকি তো নিতেই হবে। কিন্তু এই যে আজকে এই যে সেই হাসিটা তোমরা দুজনে হাসছো, আজ

0: কি অবস্থা আমি একটু রিনাদের কাছে জিজ্ঞেস করব, আজকে আজ কতটা রোজগার মাস গেলে করছো?
1: প্রত্যেক মাসে হয় না, এটা বছরে হয়। বছরে মাসে তিন মাস চার মাস পর, যেমন আমার অনলাইন যেমন ব্যবসাটা করছি, এটা মাসে ধরলে হয়তো মাসে আমার সংসারে কাজকর্ম করে 12-13 হাজার টাকা এমনি হয়ে যাচ্ছে মাসে। কিন্তু আবার বছরের একটা সময় আছে 2.5-3 লাখ টাকা এমনি রোজগার হবে, যে কোনো একটা মেলায় যখন যেতে পারবো, আমি যখন আমার স্টেটের বাইরের স্টেটে যখন মেলায় যেতে পারবো, তখন হলো আমি আমার তৈরি শাড়িটা নিয়ে যাচ্ছি, তো তাহলে আমার ওখানটা পুঁজিটা বেশি থাকছে, বিক্রি করে ওখান থেকে আমরা রোজগারটা বেশি করতে পারছি।
0: মানে সেটা যদি ধরি গড় হিসেবে, হ্যাঁ, মাসে সেটা বা বছরে গিয়ে সেটা 4-5 লাখ টাকা ইনকাম হচ্ছে, তাই তো?
1: হ্যাঁ, 4-5 লাখ টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আমি সংসার চালিয়ে নিয়ে সংসারের কাজকর্ম করে, একজন মহিলা তো সংসারে প্রচুর কাজ থাকে, সেটা করে নিয়ে বাইরে যেটা করছি সেটাই তো অনেক।
0: মানে মেয়েরা তো দশভুজা,
1: হ্যাঁ, দশভুজা,
0: অনেকগুলো কাজ
1: ঘরেও সামলাতে হচ্ছে, বাইরেও সামলাতে হচ্ছে,
0: ঠিক, একদম
1: ঘর বাইরে দুটোতেই সামলাতে হচ্ছে। এখন কিন্তু আমার অনেক মেয়েও কাজ করে, কারণ আমার যে তাঁতের যে শাড়িটা হচ্ছে তার উপরে আমি কাঁথা স্টিচ সেলাই করাচ্ছি, সেখানে অনেক মেয়ে কাজ করছে।
0: মানে তোমার কাছেও?
1: হ্যাঁ, আমার কাছেও অনেক মেয়ে কাজ করছে, এই জায়গাটা এখন পৌঁছাতে পেরেছি।
0: তারা কি রকম রোজগার করছে এক একজন?
1: তারা এক একজনে মাস গেলে 2,000-2,500 হয়ে যাচ্ছে, দুই একজনের বেশিও হয়, যে যেরকম সেলাইয়ের উপর ভিত্তি করে।
0: মানে যতদিন কাজ করছে তার উপরে নির্ভর
1: না, যতটা শাড়ি সেলাই করতে পারছে, তাঁতের শাড়ির উপরে কাঁথা স্টিচ হাতে সুচ দিয়ে সেলাই করছে, কাঁথা স্টিচ সেটা যতটা শাড়ি করতে পারবে ততটা ইনকাম করতে পারবে, সেটা তার কাজের উপর ভিত্তি করে এরকম কাজ করতে পারছে অনেক মেয়ে। আবার কেউ কেউ শাড়ি ভাঁজ করছে, ভাঁজেও লোক লাগছে আমার, এখানেও কাজ করছে মেয়েরা। আমি একজন মেয়ে হয়ে অনেক মেয়েকে কাজ দিতে পেরেছি।
0: মানে সংসার সামলে পাশে এটা করছে, তার সঙ্গে তার কিছু আয় হচ্ছে,
1: তার কিছু আয় হচ্ছে,
0: সেও কিছুটা স্বনির্ভর,
1: কিছুটা স্বনির্ভর হচ্ছে।
0: বেশ, এটা কি স্বামী স্ত্রী দুজনে মিলে তোমরা ব্যবসাটা করছো?
1: না, আমার ব্যবসাটা, আমার স্বামীর বাড়িতেও তাঁত না, আমার বাবার বাড়িতে তাঁতের ই ছিল, স্বামী হেল্প করেছে আমার ব্যবসাটাকে, কিন্তু ব্যবসার সাথে আমার সাথে জড়িত না স্বামী, আমি একাই করছি।
0: আচ্ছা, বাজারে তো অনেক রকম শাড়ি পাই, কখনো দেখছি 500 টাকার তাঁতের শাড়িও রয়েছে, আবার কখনো 5,000 টাকার তাঁতের শাড়িও রয়েছে। কোন শাড়িটা কিরকম দাম বা তোমাদের তৈরি করতে কতটা পড়ছে এবং সেটা কি কতটা দামে বাজারে বিক্রি হচ্ছে একটু যদি বল।
2: তসর যে শাড়িটা ওটা তৈরি যেমন 5,000-7,000-10,000 টাকায় বিক্রি হচ্ছে, সেটা আমাদের তৈরি করতে গেলে 6,000-7,000 টাকা খরচ পড়ে যায়।
0: তসর,
2: হ্যাঁ, তসর যেটা 12,000 টাকায় আপনারা কিনতে পারেন, সেটা তৈরি হয়ে ওটা তো হাত বদল হয়, কাজেই আমরা যদি 7,000 টাকায় বিক্রি করি সেটা গিয়ে মহাজনের কাছে চলে যায়, মহাজন ওটাকে 10,000-12,000 মানে দুটো তিনটে হাত বদলের পরে ওটা বিক্রি হচ্ছে। আর সরাসরি যদি আপনি তাঁতিদের কাছ থেকে কিনতে চান, 7,000 টাকা যদি খরচ হয়, মোটামুটি আপনি ওখানে 500-1,000 টাকায়, মানে 7,000 যদি আমাদের খরচ হয়, আপনি 8,000 টাকায় ওই শাড়িটা পেয়ে যাবেন। যত হাত বদল হবে ওই শাড়িটার দাম বেড়ে যাবে।
0: আর একটা টাঙ্গাইল শাড়ি, সেটা কিরকম?
2: হ্যাঁ, টাঙ্গাইল শাড়ি যেমন 500 টাকায় আছে, আবার এখন মোটামুটি 200-250 টাকায়ও আপনি যদি হাটে যান পাওয়া যায়। সেটা হচ্ছে রেশম না, রিলায়েন্স যাকে বলে, প্লাস্টিকের তৈরি শাড়িটা, ওটা আমাদের যেমন খরচ 200 টাকায়, ওটা আপনি হাট থেকে বা কিনতে গেলে ওটা 300 টাকায় মিনিমাম একটা শাড়িও পাওয়া যায়। সুতোর উপরে নির্ভর, আপনি যদি 60 সুতোর একটা শাড়ি কিনতে যান সেটা 400 টাকায় পাওয়া যাবে, আর 100 সুতোর যে কাজ হয় সেই শাড়িটা কিনতে গেলে আপনি 2,000 টাকার নিচে কোনো শাড়ি কিনতে পারবেন না।
0: আচ্ছা রিনাদি, এই যে 60 সুতো 100 সুতো, এই এই তফাতটা কি?
1: তফাতটা 7 সুতোটা হলো মোটা, যেমন শান্তিপুরের তাঁত, শান্তিপুরের তাঁতে 60-80 সুতো থাকে, আর আমাদের ফুলিয়ার তাতে 100/100 সুতোটা এভাবে আড়েও যেভাবে আসবে আর লম্বায়ও সেইভাবে যাবে, এটাই হলো 100/100 সুতো। 100টা সুতো এভাবেও যাবে, এভাবেও যাবে, এই দুইভাবে সুতোটা 100 আসলে সেটা হলো 100 সুতো, একদম পাতলা সুন্দর মসৃণ হবে, যেটা দিয়ে নাকি টাঙ্গাইল শাড়ি তৈরি করা হয়।
0: মানে লম্বায়ও যাবে আর আড়েও
1: যাবে, সব দিকেই যাবে, 100/100 সুতো 100, 60-60 মানে একটু মোটা, 80টা তার থেকে আর একটুখানি পাতলা, খুব পাতলা হবে না, 100 সুতো মানে একদম আসল মসৃণ সুতোটা, পাতলা সুতো।
0: অনেক রকমের তাঁত আছে, ফুলিয়ার তাঁত আছে, সমুদ্রগড়ের তাঁত আছে, শান্তিপুরের তাঁত আছে, মানে তফাতগুলো কি কি?
1: তফাতগুলো যেমন ফুলিয়ার তাঁত, ফুলিয়ার তাঁতে সবসময় 100 সুতো থাকে, মানে সুতোটা খুব পাতলা হয়, সুন্দর হয়,
0: মানে শাড়ির কোয়ালিটিটা
1: অনেকটা আলাদা হবে, মসৃণ হবে একদম,
0: রং
1: রং একদম পাকা, ফুলিয়ার শাড়ির রং উঠবে না। 100 সুতো মানে সেই

0: সুতোটা সেরকমই তৈরি হবে, সে কালারটাও সেইভাবে তৈরি হবে, সেই কালার উঠবে না, কখনোই যাবে না। আর ষাট সুতো আশি সুতো সেটা তো একটু আলাদা হবেই, শাড়িটাও একটু ভার হবে।
1: আরতির কাছে আসি, এই যে শাড়িগুলো তোমরা সোজা, তুমি বললে যে একেবারে তোমরা ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছ বা তোমাদের ঘর থেকে চলে যাচ্ছে, কোথায় কোথায় গেছে তোমার শাড়ি?
2: আমার শাড়ি বহু দূরে দূরেও গেছে, যেমন ব্যাঙ্গালোর গেছে, যেমন কিছুদিন আগে আমাদের শাড়ি কিছুটা আহমেদাবাদ গেল, মানে একটা বিয়ে বাড়িতে অর্ডার ছিল, সেখানে প্রচুর শাড়ি, হলুদ আর লাল শাড়ি ওখানে গেছে।
1: তার মানে দেশের মধ্যেই তুমি পাঠাচ্ছ, বিদেশে যায়নি?
0: না,
1: বাইরে, মানে ভারতবর্ষের বাইরে কখনো যায়নি?
2: না, এখনো আমরা সেটা পাঠাতে পারিনি।
1: রিনাদির ক্ষেত্রেও তাই, তাই তো?
0: হ্যাঁ, একদম বাইরে পাঠাতে পারিনি।
1: আচ্ছা, এই যে মেলায় যাও, মেলাগুলো কি সব সরকারি মেলা?
0: সরকারি মেলা বাদেও পয়সা দিয়ে বুক করেও মেলা করি আমি।
1: কিভাবে মেলাগুলোর খোঁজ পাওয়া যায়?
0: মেলাগুলো যেমন
1: বা মেলাতে যে যাওয়ার জন্য এই যে যে তাঁতিদেরকে সিলেক্ট করা হয়, সেই সিলেকশনটা কিভাবে হয়?
0: সিলেকশনটা হয় যেমন আমার ডিআইসি কার্ড আছে একটা, ডিসি কার্ড আছে একটা, আমি একজন আর্টিসিয়ান, আমার আর্টিসিয়ান কার্ড আছে, সেই কার্ডের মারফত যোগাযোগটা হয়। যেমন ডিসি অফিস আমাদের বর্ধমান, আমরা বর্ধমান অফিসের সাথে যোগাযোগ করি, ডিআইসি অফিস যেমন আমাদের কৃষ্ণনগর, ডিআরডিসি যেমন আমাদের কৃষ্ণনগর, এরকম আমরা সবসময়ের জন্য যোগাযোগ রাখি।
1: মানে এই কার্ডটা কিভাবে পাই? ধরুন আমি কি কার্ড পাবো?
0: আমি একজন আর্টিসিয়ান না, সবাই কার্ড পাবে না, আমি একজন তাঁতি, আমার হলো ডব্লিউ কার্ড আছে, তাই আমি কার্ড পাবো, সবাই কার্ড পাবে না, এখানে যে তাঁতি সেই কার্ড পাবে।
1: আরতির কাছে আসি, ধরো আমি আমার বাড়িতে অনেক একটা বড় অনুষ্ঠান আছে, আমি গেলাম তোমার বাড়িতে, গিয়ে অনেকগুলো শাড়ি কিনবো, কিনতে পারবো?
2: হ্যাঁ, অবশ্যই কিনতে পারবেন।
1: হ্যাঁ, কিভাবে সেটা?
2: সেটা আমার বাড়িতে গেলে, এবার আপনি কি ধরনের শাড়িগুলো নেবেন এবার তানার উপরে নির্ভর করে। আমার ধরেন লাল পার হলুদ শাড়ি হচ্ছে, এবার আপনার যদি ওই শাড়িটা লাগে, তার যেমন আপনার শাড়ি লাগবে সেটা আমাকে আগে বলতে হবে যে আমার এতগুলো শাড়ি লাগবে একই কালারে, তাহলে আমরা সেটা তৈরি করে আপনাকে দিতে পারবো। আর যদি আপনার মনে হয় যে আমার বাড়িতে যেই শাড়িগুলো তৈরি হচ্ছে ওইগুলোর মধ্যেই আপনি নেবেন, সেটা আমরা সঙ্গে সঙ্গেই আপনাকে ঘরে থাকলেই দিয়ে দিতে পারবো।
1: এবারে ধরো দোকান থেকে কিনলে যে দামে কিনি, সেক্ষেত্রে কি তোমার বাড়ি থেকে গিয়ে কিনলে সরাসরি সেক্ষেত্রে কি কিছু বেশি ছাড় পাওয়া যাবে?
2: একদম ছাড় পাওয়া যাবে। যেটা দোকানে যায় সেটা হাত বদল, আমি প্রথমেই বলেছিলাম হাত বদলের উপরে একটা নির্ভর হয়, কিন্তু আমাদের কাছ থেকে যদি কেউ সরাসরি কেনে সেটা আমরা অনেকটাই কমে দিতে পারি।
1: দুজনের কাছেই আমার শেষ প্রশ্ন, এই যে রিনাদিও শুরুতে বলেছে আর আরতি তুমিও বললে, নিজে স্বনির্ভর হওয়ার জন্য এই কাজটার সঙ্গে যুক্ত হয়েছো বা এই ব্যবসাটার সঙ্গে যুক্ত হয়েছো, প্রথমে রিনাদি আজকে নিজে কতটা সচ্ছল বলে মনে হয়, কতটা স্বনির্ভর বলে মনে হয়, এবং কতজন মানুষকে তুমি তোমার পাশাপাশি স্বনির্ভর দেখতে পেয়ে খুশি হয়েছো?
0: আমি হলো নিজে স্বনির্ভর হয়েছি, প্রথম কথা হলো নিজে আমি নিজে সংসার চালাচ্ছি, আমার সংসারটা আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, আমার হাজবেন্ড এখন আপাতত কিছুই করে না, পুরোটাই আমার উপর নির্ভর। এটা একটা যেমন আমার ভালো লাগছে যে আমি নিজে সংসার চালাচ্ছি, আমার পাশাপাশি আমার আরো দশটা গ্রুপের মেয়েরা স্বনির্ভর হতে পেরেছে, তারাও আমার সাথে সাথে স্বনির্ভর হয়েছে। এছাড়াও আমি যে পাইকারি মালটা দিচ্ছি তারাও কিন্তু অনেকটা আমার কাছ থেকে পেয়ে অনেকটা কমে পাচ্ছে শাড়িটা, যেমন আমরা তৈরি করছি আমাদের থেকে নিচ্ছে মানে কমে পাচ্ছে, এরকমভাবে আমি অনেককেই স্বনির্ভর করতে পেরেছি এবং আমি নিজেও স্বনির্ভর এখন
1: একেবারেই। আর আরতির কথা একটু শুনি।
2: আমি নিজে স্বনির্ভর হয়েছি, প্লাস পাঁচজন আমার সাথে স্বনির্ভর হয়েছে, তার থেকে বড় প্লাস আমি কখনো আমার হাজবেন্ডের কাছে এক টাকাও হাত খরচ চাই না, প্লাস আমার ছেলেকে মানুষ করছি, কোনো দিন হাজবেন্ডকে বলি না যে টিউশনের টাকা লাগবে বা ছেলের যাবতীয় খরচ, আমার খরচ, আমার মায়ের খরচ আমি দিতে পারি।
1: বেশ, আজকে আমরা শুনলাম একেবারে দুজন খুব খুশি সফল মহিলা তাঁতিদের কথা। আমার সঙ্গে ছিলেন আজকে স্টুডিওতে রিনা মালাকার ও আরতি বসাক। আমি এই ফুলিয়া থেকে আসা দুই তাঁতি দিদিকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের এই কাজ আরো আরো এগিয়ে চলুক, তোমরা আরো ভালো থাকো এবং তোমাদের পাশাপাশি আরো অনেক মা বোনেদের ভালো রাখো। আর যে মা বোনেরা শুনছেন তাদের সকলকে বলছি, এইভাবেই কিন্তু ভালো থাকার রাস্তা আমাদের প্রত্যেককে খুঁজে নিতে হবে। আর আজকে এখানেই ইতি টানছি অনুষ্ঠানে। রিনা মালাকার ও আরতি বসাক দুজন তাঁতি আজকে আমাদের সঙ্গে ছিলেন, তোমাদের অসংখ্য ধন্যবাদ।
2: নমস্কার, এখানে এসে খুব ভালো লাগলো, আমাদের অভিজ্ঞতা আমরা জানাতে পারলাম,
0: অভিজ্ঞতাটা শেয়ার করে খুবই আনন্দ পেলাম, এটাই আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারলাম।
1: বেশ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, কথা

0: হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে, ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

রম্যগীতি আজ প্রথমেই শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং মীরা দাশগুপ্তের দ্বৈত কণ্ঠে, গীতিকার শ্যামল গুপ্ত।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্যগীতির অনুষ্ঠান। এবারে ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে শুনুন রম্যগীতি, গীতিকার সরল গুহ, সুরকার নির্মল ভট্টাচার্য।

এখন রম্যগীতি শুনুন শ্যামল মিত্রের কণ্ঠে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার নিখিল ঘোষ।

রম্যগীতি এবারে গোড়াচাঁদ মুখোপাধ্যায় এবং গীতা চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার নীতা সেন।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্যগীতির অনুষ্ঠান। এবারে প্রবীর মজুমদারের কথায় ও সুরে শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় রইবেন মৌলি চৌধুরী।

একবার ভাবো তো, শহর কলকাতা, সন্ধ্যা নেমেছে অথচ কোথাও কোনো আলো নেই। নেই রাস্তার ধারে ঝলমলে আলোর মালা, নেই বাড়ির বারান্দায় টুনি লাইট, নেই দোকানের সামনে রঙিন সাজ, নেই মণ্ডপে চোখ ধাঁধানো আলোকসজ্জা। কেমন লাগবে তখন আমাদের এই প্রিয় শহরটাকে? হয়তো কলকাতাকে তখন ঠিক কলকাতার মতোই লাগবে না, কারণ এই শহরের উৎসব আর আলোর সম্পর্কটা যেন বহুদিনের। উৎসব এলেই কলকাতা বদলে যায়। অন্ধকার গলি থেকে বড় রাস্তা, ছোট বাড়ি বারান্দা থেকে বিশাল মণ্ডপ, সব কিছুই ছড়িয়ে পড়ে, সব কিছুতেই থাকে সেই উৎসবের রং। আর সেই উৎসবের রং নিয়ে আজ আড্ডা হবে উৎসবের মরশুমে অল্প অল্প গল্পকথার আড্ডায়। আর তোমার সঙ্গে আছি আমি মৌলি। আর যেহেতু আজকে কথা হবে উৎসবের রং নিয়ে, তাই একটা রঙিন গানের পরে ফিরে আসছি তোমার জন্য। এখন থাকছে অরিজিৎ দেবের কণ্ঠে তোমাকে চাই সিনেমা থেকে।

ফিরে এসেছি গানের পর, আর তুমি শুনছো অল্প অল্প গল্প কথার আড্ডায়। আজকে তোমার সঙ্গে আছি আমি মৌলি, আর আজকে আমাদের আড্ডা হচ্ছে উৎসবের আলো নিয়ে। একটা শহর বা যে কোনো জায়গায় দেখবে যে যেখানে আলো থাকে সে জায়গাটা কিন্তু সুন্দর হয়ে ওঠে, কারণ আলো ছাড়া উৎসব কেমন জানি একটা অসম্পূর্ণ। যেমন ধরো দুর্গা পুজো, কালী পুজো, দীপাবলি, বড়দিন, ঈদ, সরস্বতী পুজো কিংবা নতুন বছর, উৎসবের ধরন আলাদা হলেও আলো প্রায় কিন্তু সব রকম উদযাপনেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু কেন বলো তো, এই যে উৎসবের আলো, এই আলো আমাদের কি এমন আছে? হয়তো কারণটা অনেকটাই সহজ, কারণ আলো মানে অন্ধকারকে দূর করা। আর উৎসবও তো আমাদের রোজকার যে ক্লান্তি, সারাদিনের যে একঘেয়েমি ব্যস্ততা,

তার মধ্যে একটুখানি আনন্দের জায়গা তৈরি করে দেয়, আর সেই আনন্দকে চোখের সামনে আরও স্পষ্ট করে তোলে আলো। সারা বছর আমরা যেই কলকাতা শহরকে দেখছি, আর উৎসবের আগে সেই শহরটা সেটা যেন একটু অন্য রকমই হয়ে ওঠে। তুমি যখন অফিস থেকে বাড়ি ফিরছো কিংবা কলেজ থেকে বাড়ি ফিরছো, সেই ফেরার পথে হঠাৎ চোখে পড়ে রাস্তার ধারে ঝুলছে আলোর মালা, পাড়ার মোড়ে তৈরি হচ্ছে তোরণ, কোনো বাড়ির বারান্দা থেকে নেমে এসেছে রঙিন ফেরি লাইট, দোকানগুলো নিজের মতো করে সাজতে শুরু করেছে, আর তখনই বোঝা যায় যে উৎসব আর বেশি দূরে একেবারেই নেই। বাড়ির ক্ষেত্রে ধরো আমরা যখন ঘরগুলোকে সাজাই, সেক্ষেত্রেও কিন্তু আগে যেভাবে আমরা ঘরদোর সাজাতাম সেখানকার থেকে একটা বদল এসেছে। আগে যেমন আমরা মাটির প্রদীপ, মোমবাতি কিংবা সাধারণ যে বাল্ব, সেগুলো দিয়েই আমরা ঘরদোর সাজাতাম এবং সেগুলোই ছিল আমাদের মূল ভরসা। এখন কিন্তু তার সঙ্গে যোগ দিয়েছে এলইডি, ফেরি লাইট, স্ট্রিং লাইট, কার্টেন লাইট, রং বদলানোর লাইট, আরও নানান ধরনের ডিজিটাল লাইট। কেউ বারান্দার রেলিং জুড়ে আলো লাগায়, কেউ আবার জানলার চারপাশ দিয়ে সুন্দর করে আলোর বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করে, কেউ আবার ছাদ বা দরজার সামনে তৈরি করে নিজের মতন ছোট্ট করে আলোর একটা সাজ। আর একটা সাধারণ বাড়িও এই কয়েকটা আলোয় সন্ধ্যার পর সম্পূর্ণ অন্যরকম দেখতে লাগে। অবশ্যই মাটির প্রদীপের জায়গা তো এখনও আছেই, কারণ মাটির প্রদীপের যে ঐতিহ্য সেটা তো আমাদের মধ্যে সবসময়ই বর্তমান। কিন্তু আমরা যেটা দেখতে পারি, এই যে উৎসবের সময় যে আলোগুলো থাকে, এই উৎসবের আলোর মধ্যে দেখবে বিশেষ করে দীপাবলি বা কালী পুজোর সময় দরজার সামনে সবাই যে সারি সারি প্রদীপ জ্বালানো দৃশ্যর মধ্যে, এগুলোর মধ্যে দেখবে একটা অন্য রকম ব্যাপার থাকে। একটা প্রদীপ হয়তো হাজার ওয়াটের আলোর মতন ঝলমলে নয়, কিন্তু তার মধ্যে আছে উষ্ণতা, ঐতিহ্য আর পরিবারের সবাই মিলে উৎসব তৈরি করার সৃষ্টি। এই যে আমরা আড্ডা দিচ্ছি উৎসবের আলো নিয়ে, তাহলে আলোর সবচেয়ে বড় যে পরিবর্তনটা সেটাও কিন্তু আমাদের চোখে পড়ে এই শহর কলকাতার রাস্তায়। কারণ উৎসবের আগে শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয় আলোকসজ্জার প্রস্তুতি, কোথাও বিশাল বিশাল বড় বড় তোরণ, কোথাও মণ্ডপের থিমের সঙ্গে মিলিয়ে আলোর নকশা, আবার কোথাও আলো দিয়েই তৈরি হচ্ছে কোনো গল্প বা দৃশ্য। মানে এখনকার আলোকসজ্জা শুধু যে আলো জ্বলে আর নেবে সেটা নয়, আলো চলতে থাকে, রং বদলায়, একের পর এক দৃশ্য তৈরি করে, কোথাও বাংলার গ্রাম, কোথাও লোকশিল্প, কোথাও ইতিহাস, আর কোথাও আধুনিক প্রযুক্তির একটা নতুন চমক থাকে সবার জন্য। উৎসব এলেই তো আমরা সবাই এটা জানি কি, যে আমরা সবাই নিজেদের প্রিয়জনদের জন্য একটু সময় বের করি। সারা বছর কাজের চাপে থাকা যেই মানুষটি, সেও একটুখানি সময় বের করে তার পরিবারের সঙ্গে একটা সন্ধ্যায় বেরিয়ে পড়ার জন্য, বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য। আর ছোটরা তো আলোকসজ্জা দেখে ভীষণই আনন্দ পায়, সেটা আমরা সবাই জানি। আবার দেখবে আমরা যারা তরুণ, আমাদের সবার মধ্যে একটাই ছবি তোলার প্রবণতাও থাকে, সেখানেও যদি সুন্দর আলো না থাকে তাহলে কি চলে বলো? আবার দেখবে পরিবারে যারা বয়স্ক মানুষেরা থাকে, তারাও কিন্তু আলোগুলোকে উপভোগ করতে পারে। দোকানদাররা তাদের নিজেদের দোকানগুলোকে সুন্দর করে সাজান এবং তার ফলে আমাদের মনে হয় যে চাই আমরাও গিয়ে একটুখানি দেখি যে কত সুন্দর করে তারা জিনিসগুলোকে সাজিয়েছে। আর কারিগরেরা তাদের আলো তৈরি করে নিয়ে পৌঁছে যান এক শহর থেকে অন্য শহর, এক জেলা থেকে অন্য জেলা। আর এইভাবেই একটা আলো শুধু রাস্তা সাজায় না, মানুষকেও একসঙ্গে নিয়ে আসে। আর এই কারণেই হয়তো কলকাতার উৎসবে আলোকসজ্জা শুধু সাজসজ্জা বলা হয় না, এটা হয়তো বলতে হয় যে এটা পুরো বিষয়টাকে শুধুমাত্র সাজসজ্জার মধ্যেই আটকানো যাবে না, কারণ এই শহরের সংস্কৃতিরও কিন্তু একটা বড় অংশ আলো। আর শহর কলকাতা কেন, সারা বাংলা জুড়েই কিন্তু এটা আমরা সবাই দেখতে পারি। তো যেই শহরে সারা বছর কাটে জঞ্জাটে, কাজ আর ব্যস্ততায় ভরা, উৎসবের রাতে সেই শহরটাই যেন একটু হালকা হয়ে যায়। রাস্তায় মানুষের ভিড়, চারপাশের আলো আর দোকানের সাজসজ্জা, পাড়ায় পাড়ায় উৎসবের গন্ধ, আর এই সব কিছু মিলিয়েই তৈরি হয় একটা আলাদা আবহ, যেই আবহ আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা উৎসব সব কিছুই কিন্তু এই আলোর ওপরে নির্ভর করে আমাদের মনের মধ্যে অনেকটা আনন্দ দিতে পারে। আর যেহেতু আমরা এত আলো নিয়ে কথা হচ্ছে, তাই শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা থাকছে তোমার জন্য।

ফিরে এসেছে গানের পর, আর তুমি শুনছো অল্প অল্প গল্প কথা, আর তোমার সঙ্গে আজকে আছি আমি মৌরি। আর এই যে আলোর জগতের সঙ্গে আমাদের পশ্চিমবাংলার যে শহরটার নাম বিশেষভাবে জড়িয়ে আছে, মানে হ্যাঁ শুধুমাত্র যে শহর কলকাতার কথা বলছি সেটা একেবারেই নয়, আমি বলছি চন্দননগরের কথা। আর এই চন্দননগর শহরকে অনেকেই বলেন আলোর শহর, কেন বলেন বলো?

হতো, কারণ বহু বছর ধরে এখানকার শিল্পী ও কারিগরেরা আলোকসজ্জার জন্য কাজের জন্য তারা পরিচিত। কলকাতা এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উৎসবের সময় যে বড় বড় আলোকসজ্জাগুলো নিয়ে যাওয়া যায় এবং যেগুলো তোমরা দেখতে পাও, তাদের কিন্তু অনেকটাই তৈরি হয় এই চন্দননগর শহরে। আর আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে বিশাল কোনো আলোর কাঠামো দেখছি, তখন হয়তো শুধু তার সৌন্দর্যটাই আমরা চোখে পড়ে, কিন্তু তার পিছনে থাকে অসংখ্য মানুষের পরিশ্রম। আর দেখবে কেউ থাকে তারা শুধু নকশা করে, কেউ কাঠামো তৈরি করে, কেউ তার লাগান, আর কেউ একের পর এক আলো বসাতে থাকেন। আর কাজ শেষ হলে সেই কাঠামো ট্রাকে করে পৌঁছে যায় কলকাতা কিংবা অন্যরকম শহরে, আর তারপরেই কোনো এক সন্ধ্যায় সুইচ অন হয়, আর কয়েক মুহূর্তেই আলোর ভরে ওঠে শহরের রাস্তা, আর সেই আলোর মধ্যে তৈরি হয় বিভিন্ন রকমের নকশা। আর এই যে চন্দননগরের আলো, এগুলোর যে বিশেষত্ব শুধুমাত্র এই যে ঝলমালের রং সেটা কিন্তু নয়, এখানে আলোকে ব্যবহার করা হয় গল্প বলার মাধ্যমে। মানে ধরো, কখনো আলোর মাধ্যমে ফুটে ওঠে কোনো একটা দৃশ্য, কখনো তৈরি হয় মানুষের চলাফেরার ছবি, কোথাও বাংলার সংস্কৃতি বা ইতিহাসকে তুলে ধরা হয়। আর আজকের দিনে যেখানে প্রযুক্তি যতটা এগিয়ে গেছে, এই কাজ কিন্তু ততটাই আকর্ষণীয় হয়ে উঠেছে। মানে সাধারণ বাল্বের জায়গায় এখন আমরা ব্যবহার করতে দেখতে পাই, তারা ব্যবহার করে এলইডি বা প্রোগ্রামড লাইট, যেই লাইটগুলো কিন্তু নিজেদের মতন করেই একটা অটোমেটিক প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন রকমের যে ছবিগুলো সেই ছবিগুলোকে কিন্তু তুলে ধরে। আর আলোকসজ্জা এখন অনেকটাই একটা শিল্পর রূপও নিয়েছে, আর এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের জীবিকা। আর উৎসবের কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় প্রচণ্ড ব্যস্ততা এই শিল্পীদের মধ্যে, কী নকশা হবে আর কত বড় কাঠামো হবে, কোথায় যাবে, কীভাবে নিয়ে যাওয়া হবে, আর এই সব কিছুর পরিকল্পনা করতে হয় তাদেরকে। আর সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য অনেক কারিগর তো তারা অনেক দীর্ঘ সময় ধরেই এই কাজগুলো করতে থাকে। তাই আমরা যখন যে কোনো উৎসবের সময় রাস্তায় আলো দেখে মুগ্ধ হই, তখন তার পাশাপাশি কিন্তু আমাদের এটাও মনে রাখা দরকার যে সেই মানুষগুলো যারা তাদের অনেকটা পরিশ্রম দিয়ে এই সুন্দর আলোকসজ্জা আমাদেরকে উপহার দিয়েছে। তবে হ্যাঁ, উৎসবের আলো যতই সুন্দর হোক না কেন, দেখবে যে একটা আলোকসজ্জার পেছনে কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে এত আলো আমরা ব্যবহার করছি, এই আলোগুলো কতটা পরিবেশ বান্ধব। উৎসবের আনন্দ করতে গিয়ে যদি দেখা যায় যে আমরা অকারণে অনেকটা বিদ্যুৎ নষ্ট করছি, কিংবা আমরা প্রচুর প্লাস্টিকের সাজসজ্জা ব্যবহার করছি, আর উৎসব শেষে সেই সব উপকরণগুলোকে বর্জ্য করে থাকছি, তাহলে কি হবে? আমরা আনন্দ হয়তো করছি, কিন্তু কোথাও গিয়ে আমরা আমাদের আনন্দের সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশকেও কিন্তু ক্ষতি করছি। তাহলে আমাদের কি করা উচিত বলতো? তাহলে আমাদের উচিত, আমরা যখন নিজেদের বাড়িতে বিভিন্ন রকম উৎসবগুলোকে পালন করছি, তখন যেই ধরনের আলো আমরা ব্যবহার করছি সেগুলোর ক্ষেত্রে আমরা একটু সচেতন হতে পারি। যেমন ধরো, আমরা এলইডি লাইট ব্যবহার করতে পারি, কারণ এগুলো তো এক তুলনামূলকভাবে এগুলো বিদ্যুৎ খরচ কম হয়, আর সাধারণত আলো জ্বালিয়ে না রেখে যদি আমরা নির্দিষ্ট সময়ের পরে আলোটা বন্ধ করে দিতে পারি, বা ধরো এই ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে এখনকার দিনে বেরিয়ে গেছে টাইমার বা অটোমেটিক সুইচ, সেখানে তুমি হয়তো কয়েকটা সময়ের জন্য বা একটা নির্ধারিত সময়ের জন্য তুমি আলোটাকে অন করে রাখলে, কিন্তু তুমি তোমার নিজের মতন কাজ করতে যাও, ঘুরতে যাও, যা ইচ্ছা করো, সে টাইমার বা সুইচ কিন্তু ঠিক সেই সময় গিয়ে সেই আলোগুলোকে বন্ধ করে দেবে। আর দেখবে যদি ধরো তোমার কাছে সুযোগ থাকে, তুমি তাহলে আমাদের যে সৌরশক্তি সেটা দিয়েও কিন্তু আলো ব্যবহার করতে পারো। মানে বিশেষ করে ধরো তোমার বাড়ির বাগান, তোমার বাড়ির বারান্দা বা বাড়ির বাইরের যে অংশ, সেখানেও কিন্তু সেটা সাজাতে পারো। তাই শুধু আলো নয়, সাজসজ্জার যে উপকরণ সেটা নিয়েও কিন্তু আমাদের ভাবা দরকার। তুমি কি একটা জিনিস জানো, যে আমরা আলো দিয়ে তো ঘর সাজাই সবাই জানি, আলো দিয়ে রাস্তা সাজাই, কিন্তু এইটা কি তুমি শুনেছ যে আমরা আলো আমাদের পোশাকে, আমাদের প্রসাধনেও ব্যবহার করি? পূজোর সময় বা বিভিন্ন রকমের উৎসবের সময় দেখবে আমরা নানান রকমের জামা কাপড় পরি। এক ধরনের মেয়েদের পোশাকের ক্ষেত্রে কানের দুল হয়, সেই কানের দুলের মধ্যে কিন্তু থাকে আলো, যেটাকে তুমি সুইচ অন করলে আলো জ্বলে উঠবে। মানে ধরো অন্ধকার রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, তার কোনোরকম কোনো টর্চ লাইটের প্রয়োজন হবে না, কারণ তার কানের মধ্যেই সে আলো নিয়ে ঘুরে যাচ্ছে। আবার ধরো, আমরা কিন্তু একটা সময় যখন অনেকটা ছোট ছিলাম, তখন অনেকেই আমরা এই আলোগুলো ব্যবহার করেছি। সেটা হচ্ছে আমাদের সেই ছোট্ট ছোট বাচ্চাদের যে জুতোগুলো হয়, সেই জুতোর মধ্যেই থাকে বিভিন্ন রকমের আলো। সে একটা

ছোট্ট বাচ্চা যখন এক পা দু পা ফেলে ফেলে এগিয়ে যাবে, প্রত্যেকটা পায়ের পদক্ষেপের মধ্যে দেখবে একটা করে আলো জ্বলে উঠছে, আর সেটা দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর আরেকটা জিনিস, সেটা আমরা এখন বিভিন্ন রকমের যে সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে দেখেছি, যে সোশ্যাল মিডিয়ার পোস্টে যে বিভিন্ন রকমের জামা কাপড় তৈরি হয়, যে জামা কাপড়ের মধ্যে কিন্তু থাকে এই ফ্লুরোসেন্ট লাইট। মানে তোমার জামা, সেটা হতে পারে তোমার একটা গাউন কিংবা একটা শার্ট কিংবা ধরো তোমার একটা প্যান্ট, সেখানে কোনো একটা জায়গায় কোনো একটা ডিজাইনের মধ্যেই থাকছে সেই আলো। মানে শুধুমাত্র যে আমরা আমাদের ঘর বাড়ির মধ্যে সীমিত থাকছি তাই নয়, আমরা কিন্তু আলোটাকে আমাদের নিজেদের একটা অংশ করি, মানে করতে পারছি। তাহলে এই যে আমরা আড্ডা দিচ্ছি উৎসবের আলো নিয়ে, তাহলে এতক্ষণ তো শহরের কথাই বললাম, তাহলে কি উৎসবের সময় আমাদের গ্রামে কোনো আলোই জ্বলে না? জ্বলে তো, আমাদের শহরে গ্রামে এখন কিন্তু সব রকমের আলো জ্বলে। আর যদি দেখবে যে তারা হয়তো গ্রামের দিকে একটা হতে পারে যে এত রকমের বাহারি আলো নেই বা এত রকমের সাজসজ্জার আলো নেই, কিন্তু গ্রামেও একটা খুব সুন্দর সৃজনশীল আলো থাকে, সেটা আমরা দেখতে পারি গ্রামের বাড়ির বারান্দায় কিংবা গ্রামের বাড়ির উঠোনে কিংবা গ্রামের বাড়ির যে রাস্তায় বিভিন্ন রকমের যখন উৎসব হয়। আর উৎসবের সময় নতুন জামা কাপড়, বন্ধুদের সঙ্গে দেখা করা, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যেই দেখবে যদি এই আলো না থাকতো তাহলে কিন্তু কোথাও একটা অভাব থেকে যেত, সবই হতো কিন্তু কিছু একটা যেন বাদ থেকে যেত। তাই যে কোনো উৎসবের ক্ষেত্রেই আলোকে কিন্তু কখনোই আলাদা করে দেখা যাবে না, কারণ প্রত্যেকটা উৎসবে আলো একটা আমাদের আলাদা মাত্রা এনে দেয়। কারণ আলো মানুষকে কাছে আনে, স্মৃতি তৈরি করে, একটা শহরকে নতুন করে চিনতে শেখায়। আর উৎসবের আলো হয়তো আমাদের সেই কথাটাই মনে করে দেয় যে জীবন যতই ব্যস্ত হোক মাঝে মাঝে একটুখানি আমরা থামতে পারি, এবং থামাটা দরকার। আমাদের চারপাশে তাকাতে হয় আর মানুষের সঙ্গে অনেকটা আনন্দ ভাগ করে নিতে হয়। আর যেহেতু আজকের আমাদের আড্ডা হচ্ছিল উৎসবের আলো নিয়ে, তাই সবশেষে সেটাই বলতে হবে যে উৎসবের সবচেয়ে সুন্দর আলো হয়তো কোনো বিশাল তোরণে নয় বা হাজার হাজার এলইডির কোনো ঝলকানিতেও নেই, কোথায় আছে বলতো? সেই আলো জ্বলে মানুষের মনে, আর সেই আলোতেই আমাদের কলকাতা শহর থেকে গ্রাম বাংলা প্রত্যেকটা উৎসব এবং প্রত্যেকটা পার্বণে কিন্তু আলোকিত হয়ে ওঠে। আর এতক্ষণ তোমার সাথে অল্প অল্প গল্প কথার আড্ডায় ছিলাম আমি মৌলি, আর আজ আমাদের আড্ডা হচ্ছিল উৎসবের আলো নিয়ে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। যেতে যেতে তোমার জন্য থাকছে অনুপম রয়ের কণ্ঠে এই গানটা।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মৌলি চৌধুরী, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নাটক। আজকের নাটক প্রভাত ফিরে এসো।
1: আজকের নাটক প্রভাত ফিরে এসো, রচনা মনোজ মিত্র, প্রযোজনা সুব্রত মজুমদার। নাটক প্রভাত ফিরে এসো।

0: ইস, তুমি এখনো জামা কাপড় পাল্টালে না? আচ্ছা, আমাদের বাড়িতে একজন অতিথি আসছে।
1: তোমার অতিথি তোমার কাছে আসছে?
0: ব্যস তো, ঠিক আছে আমার, কিন্তু তোমার কেউ এলে আমি তার সামনে নোংরা ভূত সেজে ঘুরে বেড়াই? লক্ষ্মীটি যাও না গো, চেঞ্জ করে নাও, যে কোনো মুহূর্তে এসে পড়বে প্রভাত।
1: প্রভাতের জন্য সারা দিন দেখছি দরজায় কান পেতে বসে আছো।

0: এই বলো না, বলো না কোন ছবিতে শুনেছো বলো তো। কি তুমি দাড়িটা পর্যন্ত কাটোনি?
1: এই প্রভাত ভদ্রলোকটি কে
0: কে
1: কে?

0: বাবা, কতবার বলবো, প্রভাত আমার ক্লাসমেট। ব্যাস স্কটিশ চার্চ কলেজে আমাদের ক্লাসে 130 জন ছেলে মেয়ে ছিল, বুঝেছো? তার মধ্যে হচ্ছে প্রভাত একজন।
1: ব্যাস এই সিংহাসনটি বুঝি তার জন্য বিশেষভাবে সংরক্ষিত?
0: ব্যানার্জিতে ড্রয়িং রুম থেকে তুলে এনেছি।
1: এই ডিনার সেট?
0: উপরের বৌদির।
1: পর্দা?
0: পর্দা।
1: গলার হারটা?
0: টুসির কাছ থেকে এনেছি। হার আর দুল ভালো লাগছে না আমাকে, দেখো না বয়সটা যেন কত কমে গেছে, তাই না গো?
1: 130 জন ছেলে মেয়েদের মধ্যে প্রভাত একজন, তার জন্যে বয়স ভাঁড়াবার দরকার পড়ছে কেন?
0: এই শোনো, তুমি একটা কথা বলবে, আজ সন্ধেবেলায় চুঁচড়োয় ড্রামা কম্পিটিশনে তোমার জাজ হয়ে যাবার কথা ছিল, লাস্ট মোমেন্টে সেটা তুমি ক্যান্সেল করলে কেন?
1: আমার শরীর খারাপ, অতটা স্ট্রেন নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
0: ও
1: কেন, বাড়ি থাকলে তোমাদের অসুবিধা হবে?
0: হচ্ছেই তো, সারাক্ষণ আমার পেছনে টিকটিক করছো কেন? দিনভর আমার পায়ে পায়ে ঘুরঘুর করতে স্ট্রেন হচ্ছে না?
1: আচ্ছা,
0: আর আমার একজন পুরনো বন্ধু আজ এক যুগ বাদে আমার কাছে আসবে বলে চিঠি দিয়েছে। হ্যাঁ, আমি তার জন্য একটু অ্যারেঞ্জমেন্ট করেছি। এটা তোমার ওই চিলের মতো চোখ দিয়ে পর্যবেক্ষণের কি হয়েছে গো? কি হয়েছে শুনি। আমি তার জন্য একটু চিকেন আনছি। হ্যাঁ, এই এই যে চিকেন, এমনি করে দেখছে। মাছ আনছি, মাছ, এই যে মাছ, এমনি করে দেখছে। পুডিং বানাচ্ছি, তাও এমনি করে দেখছে বাবা।
1: আপেলের পুডিং বেশ যত্ন সহকারেই বানাতে দেখলো।
0: তুমি যে দেখছিলে তাও আমি দেখেছি, যে দুর্বাসার দৃষ্টি তুমি জিনিসটার উপর ছেড়েছো, খেয়ে তার হজম হলে হয়।
1: আগেও তো কত বন্ধু বান্ধব এসেছে, তো কোনোদিন দেখিনি যে কারুর জন্য এত ঘটা করে সাজগোজ হচ্ছে, কোরমা কোপ্তা পুডিং বানানো হচ্ছে।
0: একটু বেশি বেশি লাগছে, তা লাগুক। আজ তোমার জন্মদিন।
1: তোমার জন্মদিন আজ?
0: আহা, প্রভাত জানে আজ আমার জন্মদিন।
1: তোমার জন্মদিন কি এক একজন এক এক রকম জানে?
0: আচ্ছা কি আশ্চর্য বলতো, রোজ সকালে আর বিকেলবেলা তুমি 4 মাইল ধরে তোমার হাঁটার কথা, কি তাই না? মাস্ট, ডাক্তারবাবু বলে দিয়েছেন মাস্ট। আমাকে না খুঁচিয়ে যাও না গো, হেঁটে এসো না, যাও গঙ্গার ধারে, না অনেক নাটকের প্লট পাবে, তুমি চুটিয়ে লিখতে পারবে।
1: প্রভাত হালদার লোকটা কে? কে এই লোকটা?
0: ও কি হঠাৎ চেঁচালে কেন গো? একটা সর্বনাশ না ঘটিয়ে ছাড়বে না, নিজের শরীর নিচে না রাখলে 10টা ডাক্তার পেলা দিয়েও কিছু করতে পারবে না তোমার, বুঝেছো?
1: কিন্তু তুমিই বা পরিষ্কার করে সব কিছু আমাকে বলবে না কেন?
0: তোমারই বা সব কিছুর আদি নারী নক্ষত্র জানবার জন্য অত বায়না কেন? হ্যাঁ হ্যাঁ, পরের জিনিস এখনই যেত ভেঙে, টেনশন আর টেনশন, আজকাল সব ব্যাপারে তুমি একটুতেই অস্থির হয়ে পড়ো সৌম্য। তোমার খেয়াল রাখা উচিত যে তোমার বুকে
1: আছে। আছে, আমার যথেষ্ট খেয়াল আছে, আমার বুকের খেয়ালটা নেই তোমার, খেয়াল করো না তুমি।
0: কি বললে গো তুমি? আমি আমি খেয়াল করি না, আমি?
1: হ্যাঁ তুমি, তুমি তুমি আমার টেনশন সৃষ্টি করো এবং করছো।
0: হ্যাঁ তা তো বলবেই, আমি যত চুপ করে থাকি কি না, দিন রাত বাঁকা বাঁকা কথা বলে কত ঘা দাও, আমি কখনো গায়ে মাখি না, আমি হেসে সব কিছু উড়িয়ে দিই, মজা করে গা থেকে ঝেড়ে ফেলি কি না।
1: হাসি মজা কিছু ভালো লাগছে না ঝুমুর। কে এই লোকটা প্রভাত হালদার? কোনোদিন যার নাম পর্যন্ত তোমার মুখে শুনিনি, হঠাৎ কোত্থেকে সে আজ উড়ে এলো?
0: নাম শোনাবার দরকার হয়নি বলেই শোনোনি, কলেজ ছাড়ার পর কে কার খবর রাখছে? তাছাড়া প্রভাত অনেকদিন বিদেশে ছিল, এই দিন 20 আগে দেশে ফিরে এসেছে।
1: ফিরেই তোমার কথা মনে পড়লো?
0: পড়লে আমি কি করব?
1: পড়লে তুমি কি করবে? সেদিন যখন নীল খামে তোমার কাছে প্রভাত হালদারের চিঠিটা এলো, তুমি কিছুতেই আমাকে একবার পড়তে দিলে না, অদ্যাবধি দাওনি।
0: ভালো ভালো, আমার একটা চিঠি দেখতে না পেলেই তোমার মাথা খারাপ হয়ে যাবে, আমি তোমার সব চিঠি দেখেছি, আর তাছাড়া প্রভাতের চিঠিটা হারিয়ে গেছে।
1: তোমার এই সব থিয়েটারি প্যাঁচ পয়জার আমার ভালো লাগে না ঝুমি।
0: সত্যি? ও মা, সে কি গো, একদিন না আমার থিয়েটার দেখেই নাট্যকার মহাশয় আমায় বিয়ে করেছিলেন। থিয়েটার ভালো লাগে না, এটা কি বললে গো তুমি? হ্যাঁ, গ্রুপ থিয়েটারের আন্দোলন চলবে কার ভরসায়? হ্যাঁ।

0: আর আমরা অফিস ক্লাবের ভাড়াটে অভিনেত্রীরা, আমরা যে পথে বসে পড়বো গো! অফিস ক্লাবে রং মেখে সং সেজে কোনো রকমে পেট চালাচ্ছি, থিয়েটারের ওপর তুমি গোসা করো না গো।
1: অসহ্য, সত্যি অসহ্য।
0: আরে দাঁড়াও না, দাঁড়াও না, কি আশ্চর্য! ঠিক আছে, সন্ধ্যাবেলা গঙ্গার ধারে যেতে হবে না। যাকগে বাবা, বলেই ফেলি, প্রভাত কে সত্যি! আর কতক্ষণই বা ওর কাছ থেকে চেপে রাখবো, প্রভাত এসে গেলে সবই তো ফাঁস হয়ে যাবে। ইস, তুমি যদি চুচুড়ায় যেতে না জজগিরি করতে! আরে বাবা, শোনো শোনো শোনো, উফ, বাপ রে বাপ, খালি রাগ আর রাগ। শোনো বলছি, প্রভাত হচ্ছে, হ্যাঁ গো, প্রেশারের ওষুধটা খেয়েছো তুমি? খেয়েছো? আশ্চর্য ছেলে বটে। আচ্ছা, যেটা একবেলা না খেলে তোমার চলবে না, সেটা কি করে তুমি ভুলে যাও শুনি। হ্যাঁ সত্যি বলছি সৌম্য, নিজের শরীর নিয়ে তুমি একটা ভয়ঙ্কর খেলা শুরু করেছো। শোনো, ওষুধটা দিই কেমন?
2: যা বলছিলে সেটা বলে যাও।
0: কি বলছিলুম গো?
2: আবার
0: প্রভাত, এখনো তোমায় বলিনি না? আমারও বলি আরই বটে, উফ, বাই ডায়লগ দিতে দিতে আসল নাটক কোথায় পড়ে থাকে। প্রভাত, মোস্ট অর্ডিনারি ছেলে গো। বারাসাত থেকে কলেজে আসতো, গায়ে মফস্বলী গন্ধ, মাথায় নারকোল তেল, পায়ে কাবলি জুতো, পকেটে কোঁচা, এক গাল বোকা বোকা হাসি। আমি যাই ওষুধটা নিয়ে আসি।
2: কোথায় যাচ্ছ?
0: বললাম তো, আর কি বলবো, আর তো তেমন কিছু বলার মতো। ও হ্যাঁ, আপেলের পুডিং ভালোবাসতো, আর যেন নস্যি টানতো, ফোঁস ফোঁস করে দু নাকে নস্যি টানতো। ইস বাবা গো, কি বিশ্রীভাবে হাঁচতো। ডিবেটা ছিল ডিবে, হ্যাঁ ঠিক একটা শামুকের মতো, নিজেও ছিল শামুকের মতো লাজুক লাজুক।
2: বাজে কথা ছাড়ো, প্রভাত মানে এই প্রভাতের সঙ্গে কি ছিল তোমার, কি সম্পর্ক ছিল?
0: যা বলার বলেছি, এরপর তোমার যা খুশি তুমি ভেবে নিতে পারো।
3: কে ভাবছো বোধ হয়? আমি কে বলো তো ঝুমি, কে আমি? আমি এক রাতের পাখি, গাই একাকী সঙ্গীবিহীন অন্ধকারে। ভাবছো বোধ হয় কোথায় ছিলাম এতদিন? ছিলাম অনেক দূরে আরব দেশে সাগর তটে, কুয়েতের মরুভূমিতে, তৈল খনির ঠিকাদারি নিয়ে তোমায় ভুলেছিলাম। কিন্তু ভুলতে কি পেরেছি, ভোলা কি যায়? কলেজের সেই চার চারটে বছর, শেখের দেশে এসে লাখ লাখ টাকা জমিয়েছি, বুকের ফাঁকাটা ফাঁকাই রয়ে গেছে ঝুমি। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো, স্বদেশে ফিরেই আগে তোমার কথা মনে হলো। ঝুমি, আমার ঝুমি, অনেক খোঁজপাতি করে তোমার চন্দননগরের ঠিকানা জোগাড় করেছি। আমি তোমায় দেখতে যাব ঝুমুর, পয়লা অক্টোবর সন্ধ্যায়। আমার মনে আছে দিনটা, তোমার জন্মদিন।
4: শুনুন,
3: আমায় কিছু বলছেন?
4: আপনি কি আজ আমাদের এখানে আসছেন?
3: আগে হ্যাঁ, এই কিছুক্ষণের মধ্যে এসে পড়ব।
4: কেন?
3: ঝুমিকে দেখতে, কতদিন দেখিনি, কত বছর। ঝুমির জন্য আমার মন কেমন করছে।
4: কেমন করছে মন? ঝুমুর আপনার কে যে না দেখে মন কেমন করছে?
3: কে মানে? লজ্জা লাগছে।
4: আপনি লিখেছেন, ভুলতে কি পেরেছি, ভোলা কি যায়। কি ভোলার কথা বলছেন? হাসবেন না, হাসবেন না, বোকার মতন হাসবেন না, এদিকে তাকান, যা জিজ্ঞেস করছি বলুন।
3: ঝুমুর, ঝুমুর আমার জীবনের প্রথম
4: প্রথম প্রথম কি
3: প্রথম ইয়ে
4: ইয়ে
3: সত্যি সত্যি সত্যি একটুও বানিয়ে বলছি না, ঝুমুরও তাই বলতো। বলতো
4: কি কি বলতো ঝুমুর?
3: বলতো, প্রভাত, তুমি আমার জীবন প্রভাতের প্রথম প্রভাত।
4: চুপ, আপনি আমাদের বাড়িতে আসবেন না।
3: সে কি, ঝুমি আমার জন্য অপেক্ষা করছে।
4: করুক, আপনি আসবেন না।
3: দূর মশাই, আপনার কথা আমি শুনছি, কোথায় সেই আরব কান্ট্রি থেকে ফিরে এলাম ঝুমুরের টানে, দুনিয়ার কেউ আমাকে ঠেকাতে পারবে না, আমি আজ যেখানে আসবই। আর শুধু আজ কেন, এরপর ঘন ঘন আসবো, রোজ আসবো। জমিকে চোখের বাইরে আর আমি ছেড়ে রাখবো না।

0: রাখতে পারবো না।
1: না আসবেন না, আমি বলছি আপনি এখানে আসবেন না, শুনছেন? আমি আমি বলছি আপনাকে আপনি আসবেন না।
0: কি হলো, কি হলো আপনার সৌম্য বাবু?
2: বুকে, আমার বুকে।
0: কি বুকে যন্ত্রণা?
2: যন্ত্রণা না, যন্ত্র মশাই, যন্ত্র। বুকে একটা যন্ত্র বসানো আছে আমার।
0: বুকের মধ্যে যন্ত্র? সে কি?
2: পেসমেকার, বোঝেন পেসমেকার? যন্ত্র, একটা কৃত্রিম হৃদযন্ত্র বসানো আছে।
0: আপনার নিজের হার্ট কাজ করে না?
2: না, এই যন্ত্রটা দিয়ে নিজের হার্টটাকে চালু করে রাখা হয়েছে। দেখুন, দেখুন ছুরির দাগ দেখতে পাচ্ছেন?
0: জায়গাটা ফুলেও আছে।
2: এইখানেই আছে দেশলাই মাপের ছোট্ট যন্ত্রটা, টিপে টিপে দেখুন, শক্ত নুড়ি পাথরের মতো লাগবে। এটা ধুকধুক করে চলে বলেই আমি বেঁচে রয়েছি। আমার আয়ু ভরে দেয়া আছে এটার মধ্যে, আমার প্রাণ ভোমরা। দেখুন তো, ভোমরাটা ঘুমিয়ে পড়েনি তো।
0: কি সর্বনাশ, সারাক্ষণ এই মেশিনটার দিকে তাকিয়ে আপনাকে বাঁচতে হয়?
2: হয়, আকাশে মেঘ দেখলে আমি দড়াই, বজ্রপাতে সত্যি সত্যি বুক কেঁপে ওঠে আমার। যদি বৈদ্যুতিক ছোবলে এটা বিকল হয়ে যায়।
0: বলছেন কি মশাই?
2: যে কোনো মুহূর্তে এটা থেমে যেতে পারে, ডেড স্টপ।
0: হ্যাঁ, আপনার কি সেই রকম মনে হচ্ছে?
2: হচ্ছে। এটা যে গোলমাল শুরু করেছে প্রভাতবাবু, 12 বছরের গ্যারেন্টি ছিল, তো 5 বছরের মাথায় ধরা পড়েছে গোলমালটা, রিডিংয়ে ধরা পড়েছে। এক্ষুনি এটাকে না পাল্টালে।
0: তবে দেরি করছেন কেন, পাল্টে ফেলুন।
2: ফেলুন বললেই তো আর ফেলা যায় না মশাই। ম্যাটার অফ 25,000, অন্তত 25,000 টাকা।
0: টাকাটা নো ফ্যাক্টর, জীবন আগে।
2: হ্যাঁ, সেটা আপনিই বলতে পারেন। কুয়েতের তেলের খনিতে আপনি টাকার খনির সন্ধান পেয়েছেন, কিন্তু আমি একজন নাট্যকার, তাই বাংলা ভাষার নাট্যকার, তাই নন কমার্শিয়াল গ্রুপ থিয়েটারের জন্য লিখি। 25,000 কি বলছেন মশাই? 25টা টাকা রয়্যালটি আদায় করতে জুতোর তলা যার খয়ে যেত।
0: হ্যাঁ, যেত কেন, এখন যায় না,
2: ডাক্তারের নিষেধ আছে।
0: রয়্যালটি আদায় নিষেধ?
2: হাসবেন না মশাই, হাসবেন না। নো টেনশন, সব রকম টেনশন আমার শত্রু।
0: কিন্তু তাহলে?
2: তাহলে কি, কেমন করে চলে? চলে অভিনেত্রী স্ত্রীর ভরসায়, অফিস ক্লাবে থিয়েটার করে ঝুমুর যা আনে তাই।
0: আপনার হাতে পড়ে ঝুমুরের জীবনটা দেখছি একেবারে ব্যাঙের ছাতা হয়ে গেল।
2: এই মশাই, কি বলছেন আপনি?
0: তাই না, সে আপনাকে খাওয়াচ্ছে, আপনার চিকিৎসা করাচ্ছে, একটা মেয়ে আর কত করবে?
2: আমার স্ত্রীকে নিয়ে আপনাকে অত মাথা ঘামাতে হবে না।
0: স্ত্রী, স্ত্রী? কি করেছেন স্ত্রীর জন্য, কি দিয়েছেন তাকে? রুগ্ন স্বামী হয়ে তার ঘাড়ে ভর দিয়ে আছেন, এমন একটা ভাবভঙ্গি যেন আপনার মতো মহাপ্রতিভাধর দুস্থ নাট্যকারকে বাঁচিয়ে তোলা তার মহান কর্তব্য, আপনি ওকে এক্সপ্লয়েট করছেন।
2: চুপ, চুপ করুন, দোহাই আপনার।
0: অত ভয় পাচ্ছেন কেন, ঝুমুর শুনতে পাবে? শুনুক, শুনুক, আজ সময় এসেছে ঝুমির চোখ ফোটানোর। ঠিক এই কথাগুলো শোনাবো বলেই তো আমি আজ আপনাদের এখানে আসছি।
2: প্রভাতবাবু,
0: আমি ওকে বলবো, বলবো না, আর না, আর না ঝুমি, বেরিয়ে এসো, বেরিয়ে এসো ঝুমি, ওই লোকটার ভাঁওতা সব কিছু নষ্ট করো না।
2: না
0: কেন, অফিস ক্লাবে পড়ে আছো, তোমার অ্যাক্টিং ট্যালেন্ট আছে, আমার টাকা আছে, টাকার জোরে তোমাকে আমি কোথায় তুলে দেব?
2: না না না না, আপনি আসবেন না, আমাদের এখানে আসবেন না, ঝুমির মনটা আপনি ভেঙে দেবেন না। এই যে, এই যে বেঁচে আছি, সেও তো ওর ভরসায়। 5 বছর আগে এই যন্ত্রটা বসানোর সময় ঝুমি টাকাটা জোগাড় করে এনেছিল ওর মায়ের কাছ থেকে, এবারেও ওকেই এটা পাল্টানোর ব্যবস্থা করে দিতে হবে। আমি ওর দিকে চেয়ে আছি, ও ছাড়া আমার আর কেউ নেই। আপনি আপনি ওকে সরিয়ে নেবেন না, প্লিজ, বিলিভ মি, আমি আমি বানিয়ে বলছি না, এটা, এই যন্ত্রটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, ডেড স্টপ।
3: কি হলো, হ্যাঁ, এখানে এভাবে শুয়ে পড়লে যে? হ্যাঁ,

0: শোমো, ওঠো নাও নাও, ওষুধটা খেয়ে নাও, ওঠো। এ কি, এটা কোথায় ফেলে তুমি?
1: পড়েছি।
0: কেন পড়লে? চুরি করে অন্যের চিঠি পড়লে তুমি? কেন কেন, কি বিশ্রী স্বভাব তোমার!
1: চিঠিটা অতি যত্নে লুকিয়ে রাখবার তাহলে কারণ আছে?
0: না থাকলে রাখবো কেন শুনি? এই সামান্য ব্যাপারটা বুঝতে আজকাল এত দেরি বা হয় কেন তোমার? তোমার সঙ্গে ঘর করা আমার অসম্ভব হয়ে উঠেছে।
1: ঝুমুর,
0: আমার নিজের বলতে কিছু থাকবে না, একার বলতে কিছু থাকবে না, না সব কিছুর উপর দিন রাত ওই সার্চ লাইট দুটো ঘুরছে। উফ ভগবান, আমি পাচ্ছি না, সত্যি আমি আর পাচ্ছি না।
1: প্রভাত, তুমি আমার জীবন প্রভাতের প্রথম প্রভাত। এই চিঠিতে আছে তুমি বলেছিলে প্রভাত হালদারকে।
0: যদি বলেই থাকি, কি হয়েছে তাতে শুনি?
1: কিছু না, নাথিং। অনেক মেয়েই সেটা অনেক ছেলেকে বলতে পারে, বলে। কিন্তু বহু বর্ষ পরে যখন সেই প্রভাতের প্রত্যাগমনের জন্য ঘর সাজানো হয়, নিজে সাজানো হয়, জন্মদিন পাল্টানো হয়, না আসবে না, আসবে না প্রভাত, কিছুতেই আসবে না, খবরদার সে যেন না আসে।
0: ভগবান, ঠিক জানতাম এটাই হবে। চিঠিটা পড়লে তুমি এইরকমই ভাববে আমাকে, তোমার টেনশন বাড়বে, তাই তো আমি ওটা লুকিয়ে রেখেছিলাম গো। তোমার অবস্থা স্বাভাবিক হলে এসব লুকোছাপার কোনো দরকারই পড়তো না। প্রভাতকে আমি ভালোবাসি, ওই রকম একটা ন্যাকা বোকা হাঁদাকে ভালোবাসা। কলেজ সোশ্যালে আমার অভিনয় দেখে প্রভাত হয়ে পড়েছিল আমার ফ্যান, গুণমুগ্ধ ভক্ত। দেখতাম কলেজে সারাক্ষণ ও আমার পিছু পিছু ঘুরতো, হা করে আমার মুখের দিকে তাকিয়ে থাকতো আর ফিক ফিক করে হাসতো। মাবুশাল ক্যাবলা ছেলেদের ক্যাবলা আমি দেখলে আমার হাসি পায়। হাসতে হয়, অন্য কোথাও গিয়ে হাসো যাও।
2: আহা, তুমি বুঝি তোমার বন্ধুদের কাছে বলনি আমার কথা?
0: কি কি বলেছি?
2: বলেছিলে আমায় তুমি খুব
0: বাজে কথা, বাজে কথা।
2: বাজে কথা? বারে রিনা অপর্ণারা আমাকে সবচেয়ে বলেছিল।
0: ওরে বোকা ছেলে, রিনা অপর্ণারা তোমার সঙ্গে মজা করতো, মজা।
2: হা হা, নিজে কতদিন রেস্টুরেন্টে আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা বসেছ, কত খেয়েছো।
0: খেয়েছি, বেশ করেছি। বারাসাতে তোমার বাবা চিংড়ি মাছের কোল্ড স্টোরেজ ছিল, তুমি ক্যাশ ভেঙে প্রেম করতে আসতে। খাবোই তো, বেশ করবো, অমনি অমনি ছেড়ে দেবো? আসলে তুমি তো ছিলে আমাদের মুরগা, কলেজের নাম করা মেয়েদের ওরকম একটা আধটা মুরগা থাকেই, বুঝেছ?
2: বরের কাছে ভালোবাসার কথাটা চেপে আছো।
0: ভালোবাসা না চাই।
2: তাহলে তুমি আমায় তোমার জন্মদিনে নিমন্ত্রণ করেছিলে কেন? কেবল আমাকেই? আমি তোমাকে রিস্ট ওয়াচ প্রেজেন্ট করেছিলাম ঝুমি।
0: ন্যাকামি করো না, সেটা মোটেও আমার জন্মদিন ছিল না, বুঝেছ? আমার নিজের ঘড়িটা হারিয়ে গিয়েছিল, নীলু মামা খুব বকাবকি করেছিলেন আমাকে, জন্মদিনের ধোকা দিয়ে ঘড়িটা তোমার কাছ থেকে আমি বাগিয়ে নিয়েছিলাম। কি নোংরা, দিলে দিলে সব নোংরা করে দিলে, এই ভগবান! মনে পড়ে? মনে করো তো তোমার শামুকের মধ্যে একদিন আমরা বন্ধুরা মিলে লঙ্কার গুঁড়ো ভরে দিয়েছিলাম।
2: আমি সেদিন 100 বার হেঁচে হেঁচে
0: র‍্যাগিং করতাম তোমাকে নিয়ে, ভালোবাসার ভান করতাম, অভিনয় করতাম।
2: র‍্যাগিং
0: না তো কি, ভালোবাসা। থিয়েটার ছাড়া কোনোদিনও কিচ্ছু ভালোবাসিনি আমি, বুঝলে? কলকাতা তখন থিয়েটার নিয়ে উত্তাল, নতুন থিয়েটার, রাগি থিয়েটার, দুরন্ত থিয়েটার, তখন চাবুক চালাচ্ছে, যত ভণ্ড নষ্ট দুষ্টকে তাক করে ভেঙে ফেলছে, যা কিছু ঘুণ ধরা, যা কিছু পচা। আর সৌম্য, ঠিক এইখানটিতে সৌম্য, দুর্দান্ত সৌম্য, আগুন, নাটক লেখে, নাটকের দল চালায়, সৌম্য আমার ভালোবাসা, আমার প্যাশন। তুমি এসব কথা বুঝবে না,
2: সত্যি কিচ্ছু বুঝতে পারছি না।
0: পাচ্ছ না বলেই তো সুযোগ।
2: সুযোগ?
0: সুযোগ। তোমার বুক পকেটটা ফুলে আছে কেন গো?
2: বুক পকেট? হ্যাঁ, টাকা আছে।
0: এই সুযোগে ওটা আজ

0: ফাঁকা করব।
1: মানে
0: 25,000 টাকা নেব।
1: 25,000?
0: হ্যাঁ, তার কমে হবে না। টাকাটা আমাকে পেতেই হবে, নিতেই হবে, নইলে সব কিছু বন্ধ হয়ে যাবে যে কোনো মুহূর্তে।
1: টাকা? তোমার জন্য আমি জীবন দিতে পারি জুমি।
0: আমি তা জানি, জানি, আমি জানি। আজও সেই সেদিনের মতো বুদ্ধুরাম আছো তা আমি জানি।

0: রাতটা ভিজে গেছে, এত দেরি হচ্ছে কেন?
1: ট্যাক্সি পাচ্ছি না, অনেকদিন পরে কলকাতায় ফিরে দেখি ট্যাক্সির মিটার সব কাপড় জড়ানো।
0: আরে বাবা, ডাবল ভাড়া দাও, কাপড় খুলে যাবে, সরিয়ে দেবে। কলকাতার খেলা তুমি এখনো বুঝলে না?
1: ডাবল ভাড়াই দিলাম।
0: ধরেছো ট্যাক্সি?
1: ধরলাম।
0: আসছো?
1: ট্যাক্সি ছুটছে।
0: এখন কোথায়?
1: বালি ব্রিজ।
0: অনেক দূর, সে অনেক দূর।
1: তবে কোন নগর?
0: তাড়াতাড়ি এসো।
1: শেওড়া ফুলি।
0: আরো আরো জোরে চালাতে বলো।
1: চন্দননগর চৌমাথা, ওই তো, ওই তো গঙ্গা, চন্দননগর ফেরিঘাট, ওই ওই তোর বাড়ির সামনে, ওই

0: 8টা বেজে গেল।
1: তাই তো।
0: তাহলে কি আসবে না?
1: না না, লিখেছে যখন ঠিকই আসবে।
0: কি জানি, কলকাতা থেকে এত দূরে আসবে, এত রাত করবে কেন?
1: এরপরে এলে,
0: এরপরে এলে খেয়ে চলে যাবে, কাজের কথা কিছুই বলতে পারবে না। মানে টাকার কথাটা তোলার সুযোগ হবে কি?
1: দেখো না, রাস্তাঘাট নির্জন হয়ে আসছে, এদিকটায় যেন ঝুপ করে মাঝরাত নেমে আসে, পথের আলোগুলো আজও জ্বলেনি।
0: পথে জ্বললে ঘরে আলো জ্বলে না, আর ঘরে জ্বললে পথ অন্ধকার। বেশ হয়েছে।
1: কিন্তু প্রভাত, প্রভাত তো কখনো এমন করে না, মানে কখনো করতো না। যখন যেখানে দেখা করতে বলেছি অন্তত ঘন্টা দুয়েক আগে সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকেছে, আর এবারও নিজেই আসবে লিখল।
0: তোমার ভুয়ো জন্মদিনটা কি ও এখনো মনে রেখেছে?
1: রাখবেই তো, রাখবে না? ও আমাকে ভুলবে?
0: আচ্ছা, তুমি ও চিঠির উত্তর দিয়েছ, তাহলে আসবে না। আরে তুমি একটা চিঠি দিয়ে কনফার্ম করবে তো? আরে সে তো বুঝতেই পারছে না যে তুমি তার চিঠিটা পেলে কি না পেলে। কি যে করো না!
1: আরে কোথায় উত্তর পাঠাবো? তুমি তো চিঠিটা পড়লে, কোনো ঠিকানা দেখতে পেলে?
0: ঠিকানা দেয়নি। কি জানি, আমি অত লক্ষ্য করিনি।
1: কোনো ঠিকানাই নেই, তার মানে প্রভাত আমার উত্তরের তোয়াক্কাই করছে না। ও ওই রকমই ভেবেছে, আমি যদি আসতে বারণ করি, কোনো রিস্কই নেয়নি। আসলে আমাকে দেখার জন্য এমন পাগল হয়েছে।
0: এত?
1: হ্যাঁ মশাই, এত
0: এতদিন পরেও?
1: হ্যাঁ গো হ্যাঁ, সেই চির পুরাতন প্রভাত লাভ দিতে দিতে চলে আসলো বলে এই দেখো না।
0: টাকাটা দেবে তো?
1: আরে ওর কি, ওর কি আজ টাকার অভাব? তেলের ব্যবসার টাকা শেখের দেশে গিয়ে শেখ বনে ফিরেছে প্রভাত।
0: আমার চিকিৎসার জন্য দেবে তো?
1: তোমার অসুখের কথা থোড়াই বলছি আমি ওকে, আমি যা বলবো সেটা আমার ভাবা হয়ে গেছে।
0: কি কি বলবে?
1: অ্যাক্টিং করব। হ্যাঁ শোনো না, গলাটা একটু ভিজে ভিজে করে নেব, হ্যাঁ, তারপর ওইখানটিতে বসিয়ে কানে কানে ফিসফিস করে বলবো, প্রভাত সমুর সঙ্গে আমার মোটেই বনি বনা হচ্ছে না, আমি ওকে ডিভোর্স করতে চাই প্রভাত, কিন্তু জানো ওনার ডিভোর্স দিচ্ছে না, 1025 টাকা না পেলে শয়তানটা কিছুতেই আমাকে ছাড়বে না প্রভাত।
0: এসব অবিশ্বাস করো?
1: আরে ওর নাম প্রভাত, আমার মুখের কথা বেদবাক্য, বলবো প্রভাত, প্রভাত একদিন ওর লেখা নাটক দেখে আমার মাথাটা ঘুরে গিয়েছিল, এখন আমি বুঝতে পেরেছি মৌলিকতা বলতে কিচ্ছু নেই ওর, সব চুরি করা, বাংলার আর পাঁচটা নাট্যকারের মতো বিদেশি লেখা থেকে চুরি করে নিজের করে চালা।
0: না না না না, মোটেই না, মিথ্যে কথা, আমি কখনো চুরি করি না।
1: আরে বাবা মিথ্যেই তো বলবো, বলবো আমার স্বপ্নটা সব চুরমার হয়ে গেছে। হ্যাঁ শোনো না, এমনি করে বলবো, জানো প্রভাত আমার সব স্বপ্ন চুরমার হয়ে গেছে, ওকে দিয়ে আর কিচ্ছু হবে না, আর উঠে দাঁড়াতে পারবে না প্রভাত, এই হতাশা এই বঞ্চনা থেকে তুমি আমায় বার করে নিয়ে চলো।
0: সত্যি, সব সত্যি।
1: কি হলো?
0: আমি আর উঠে দাঁড়াতে পারবো না।
1: হ্যাঁ
0: আমি অকেজ হয়ে গেছি, আমাকে দিয়ে আর নাটক হবে না, কিচ্ছু হবে না।
1: কে বললে?
0: সবাই বলে, তুমিও বললে।
1: ও সৌম্য, সত্যি

0: তোমার সঙ্গে আজকাল কথা বলা যায় না, কোনো কথাই বলা যায় না।
1: আমি বোঝার মতো হয়ে আছি তোমার উপর, তুমি পালাতে চাও, সত্যি বলো, চাও না?
0: সত্যি কিভাবে যে তোমার সঙ্গে আমি আছি?
1: ওই তো বলছো।
0: বলছি না, বলছি না, বলিয়ে নিচ্ছ। অদ্ভুত প্যাঁচ দিয়ে যা বলার নয় তাও তুমি বলিয়ে ছাড়ছ।
1: ঝুমুর, কথাগুলো তোমার মনের কথা, সত্যি কিনা বলো, বলো বলো।
0: দোহাই তোমার, হাত সরাও। হ্যাঁ গো, কি বললে তোমার? তোমার দিয়ে কিছু হবে না? হ্যাঁ, তুমি আর উঠে দাঁড়াতে পারবে না, আর তুমি লিখতে পারবে না? এসব ছাইপাশ কি ঢোকায় তোমার মাথায় শুনি? তোমার যা হয়েছে বহু লোকেরই হয়। এনে তারা ফুটবল খেলছে, টেনিস খেলছে, ঘোড়া চড়াচ্ছে, নৌকো পাইছে, কি না করছে। মেডিকেল বুলেটিনগুলো পড়ো না তুমি? হ্যাঁ, পেসমেকারটা গন্ডগোল করছে, ঠিক আছে, বেশ, ওটাকে পাল্টে নেব। টাকা নিয়েও তোমাকে ভাবতে হচ্ছে না। হ্যাঁ, আমাকে আমার মতো চলতে দাও তো, আমি তোমাকে আগের মতো, হ্যাঁ, আগের মতো সারিয়ে তুলবো। হ্যাঁ সোম, তোমাকে আমি আগের মতো করে তুলবই।
1: ঝুমুর, হ্যাঁ,
0: আর তুমি কি বললে আমি তুমি সহ্য করতে পারি না? কি সুন্দর বললে তুমি। তুমি কি জানো, তুমি যখন ঘুমো, তোমার তোমার এই এখানটায় আমি কান রেখে শোনার চেষ্টা করি, পেসমেকারটা চলছে কি না। আমার কি মনে হয় জানো, মনে হয় আমি আমার নিজেরই বুকে, আমার নিজেরই বুকে আমি। কি হয়েছে তোমার? তোমার কিচ্ছু হয়নি, মুখ কালো করে থাকবে না কিন্তু, হাসো, হাসো বলছি, হাসো।

0: এখনো এলো না।
1: আসবেই।
0: টাকাটা যদি নিতে পারো।
1: যদি কি বলছো গো, টাকা আমার উঠোর মধ্যে। জানো এই যে বস্তুটা তোমার বুকে বসানো রয়েছে, এটা ওই প্রভাতের টাকা।
0: প্রভাতের টাকা?
1: হ্যাঁ গো, প্রভাতের।
0: এর টাকা তো তোমার মা দিয়েছিলেন।
1: হ্যাঁ, মাই দিয়েছিলেন, তবে প্রভাতের নামে। পরোক্ষে ছিল প্রভাত।
0: পরোক্ষে প্রভাত? কি আবল তাবল বকছো!
1: কোনোদিন তোমায় বলিনি জানো। তুমি জানতে তোমার অসুখের নাম করে মার কাছ থেকে টাকাটা আমি নিয়েছিলাম।
0: তবে
1: তোমার মনে আছে সে সময় মাকে আমি খবর পাঠিয়েছিলাম, মা আমার বড় বিপদ, শিগগির এসো।
0: হ্যাঁ, খবর পেয়ে তোমার মা, তোমার নীলু মামা এর
1: পরদিনই দুপুরবেলা ছুটতে ছুটতে এসেছিলেন। কিন্তু তারপর
0: তারপর
1: তারপর তারপর তবে ব্যাপারটা শোনো।

0: জমি জমি ও জমি তুই কোথায় রে?
1: ও বাবা, বাসা বাজার আর জায়গা পাইনি মেয়ে, সেটা চন্দননগরের এঁদো গলিতে। ছা, এধারের গঙ্গার হালটা দেখলে? ঠিক ঠিক করছে নোংরা। ছা ছা, নৈয়াটি কাকিনালা জুট পুলে যত ওয়েস্ট হয়েছে, তোমার তো আবার এই গঙ্গার বাড়ি না হলে পুজো পাঠ হয় না।
0: হয় নাই তা? ও ঝুমি, ওরে আমরা এসেছি।
1: মেয়ে কোথায়?
0: তাই তো, কোনো সারা শব্দ নেই। ভর দুপুর বেলা, এদিকে দেখো দরজাটা, দরজাটা খোলা।
1: না না, শোনো শোনো শোনো, ওই বাথরুম টাথরুম দেখো, কেয়ারলেস। না না না, তাড়াতাড়ি সেরে নাও, শুনে নাও কি হয়েছে। বেশি করে আসতে বলে আমি বুঝতে পারবো না।
0: ঠিক করো না, আমার বড্ড ভয় করছে। নীলু নীলু, ঝুমির কিছু হয়নি তো?
1: কিছু একটা না হলে লিখবে কেন? বড় বিপদ, আমায় বাঁচাও মা। মাস্টে ঝামেলা একটা কিছু বেঁধেছে ঠিকই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি কি হতে পারে বলো তো?
1: অনেক কিছুই হতে পারে, হবেও তাই। তোমারও সোহাগী মেয়ের কপালে অনেক কিছু আছে, ভাব করে বিয়ে করার ছেলে পেলে না।
0: সৌমকে যে কেন তুমি দেখতে পারো না দুচোখ?
1: না পারি নে পারি নে, ওইসব নাটকে ছোঁড়াদের আমার সহ্য হয় না। থিয়েটার করে দেশোদ্ধার করা হচ্ছে। আজকালকার থিয়েটার মানেই তো ওই ঝড়পিট ঠ্যাং ঠ্যাঙাড়ে আখড়া, স্টেজে বিপ্লব হচ্ছে, রেভলিউশন।

0: থিয়েটার ছেলে আমাদের ছেলেবেলায় কত রং তামাশা।
1: চুপ করো না, চুপ করো না, আমার কিছু ভালো লাগছে না। দেখো আমার মনে হয় না তেমন কিছু নয়, কি বলো? হ্যাঁ, হয়তো কোনো ব্যাপারে সৌম্যর সঙ্গে একটু একটু ঝগড়াঝাটি হয়েছে এই আর কি।
0: হ্যাঁ, ওই একটু থেকেই এতটা হয়, গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে জ্বালিয়ে গলায় দড়ি বেঁধে আড়াই ঝুলিয়ে রাখে, এরকম ছেলেরা সব পারে।
1: থামো তো, ভর দুপুরে একটু ডাক দেখো না, এমনিতেই আমার
0: ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে হাম্বা হাম্বা করে। এখনো বুঝতে পারছো না মেয়ে জামাইতে কি নিয়ে বেঁধেছে?
1: না বুঝতে পারছি না কি নিয়ে বেঁধেছে।
0: ওই তোমাকে আমাকে নিয়েই বেঁধেছে
1: নীলু।
0: তোমার বড় মেয়ের বেলা তো তাই হয়েছিল, এরও হলো। এই জন্যই বলেছিলাম যে চেনা জানা পরিবারে মেয়ের বিয়ে দাও, যারা আমাদের দুজনের সব কথা জানে।
1: চুপ করে চুপ করে, আমাদের দুজনের সব কথা জানে। শোনো, মেয়ে যা ভালো বুঝেছে করেছে, আমি আমার সুবিধে দেখতে যাব কেন? ও ঝুমি,
0: শুধু জেনে নেবে ব্যাপারটা কি হয়েছে, খবরদার ওদের ব্যাপারে জড়াবে না, বুঝলে? কিছু কি বুঝলে? মোট কথা আমরা ক্লিন থাকতে চাই,
1: ক্লিন থাকতে চাই।
2: মা ভেতরে ঢুকে দেখলেন আমি কাঁদছি, ঘরের কোণে বসে আঁচলে মুখ ঢেকে ফুলে ফুলে ডুকরে ডুকরে কাঁদছি। মা কিছু বুঝতে না পেরে পাগলের মতো আমাকে জাপটে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে জমি, আমাকে বল লক্ষ্মী মা, তোর কোনো ভয় নেই বল আমাকে। আমিও তখন বললাম, দু হাতে মার গলা জড়িয়ে বুকের মধ্যে মুখ গুঁজে মক্ষম চালটা ছাড়লাম।
3: মক্ষম চালটা?
2: প্রভাত
3: প্রভাত।
2: হ্যাঁ গো, প্রভাত প্রভাত। ও মা, মা গো, প্রভাত প্রভাত, মা প্রভাত।
1: নীল নীল।
0: আরে কি হলো, কি কি কি আবার সেই তোমার আমার ব্যাপার নিয়ে?
1: না গো না, তা নয়, প্রভাত
0: প্রভাত।
1: হ্যাঁ প্রভাত, প্রভাত বলে একটা ছেলে পড়তো না ওর সঙ্গে, মাঝে মধ্যে ঝুমির সঙ্গে আমাদের বাড়িতে এসেছে, তুমি তো দেখেছো।
0: ও হ্যাঁ হ্যাঁ, সেই বারাসাতের ছেলে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: মালদার ছেলে, বাপের চিংড়ি মাছের কোল্ড স্টোরেজ।
1: হ্যাঁ গো হ্যাঁ, ওর পেছনে ঘুর ঘুর করতো, ঝুমিকে বিয়ে করতে চেয়েছিল।
0: হ্যাঁ, আমারও মত ছিল, ইনফ্যাক্ট প্রভাতের মতো ছেলেই ছিল তোমার মেয়ের পক্ষে আইডিয়াল। হাবা গোবা ছেলে, সাত মাঝে নিয়ে মাথা কামাতো না।
1: না ঝুমি বলছে যে প্রভাত নাকি কয়েকদিন আগে এখানে এসেছিল, ঝুমির কাছে ২৫,০০০ টাকা ডিম্যান্ড করে গেছে।
0: টাকা ডিম্যান্ড কিসের জন্য?
1: শাসিয়ে গেছে, যদি তাকে ওই টাকা দেওয়া না হয় ঝুমির যাবতীয় গোপন চিঠিপত্র ও সৌম্যর হাতে তুলে দেবে।
0: গোপন চিঠি? তোমার মেয়ে তাকে লাভ লেটার লিখতো নাকি?
1: দূর দূর, মরতে ওকে লিখতে যাবে কেন? ওই ঝুমির বন্ধুরা গো, ওই যে রিনা অপর্ণা, ওকে নিয়ে দুষ্টুমি করতো না, ঝুমিও করতো, আমিও তো কত করেছি।
0: হ্যাঁ কিন্তু মেয়ে তো বলছে গোপন চিঠি।
1: তাই তো বলছে, তো যে চিঠি লিখতো, ফটো তুলতো।
0: ইন্টিমেট ফটো?
1: তা আমি কি করে জানবো?
0: ও বাবা, তাহলে ব্যবসা তো অনেক দূর গড়িয়েছে।
1: বাজে কথা, বাজে কথা হতেই পারে না।
0: না হলে প্রভাত শাসাচ্ছে কেন?
1: ও যতই শাসাক, আমার মেয়েকে আমি জানি, প্রভাতের মতন ছেলের সঙ্গে ওর কিচ্ছু হতে পারে না।
0: আহা, মেয়ে তো বলছে হয়েছিল।
1: তাই তো বললো, কিন্তু কিন্তু আমি বলছি হতে পারে না।
0: আরে আচ্ছা, ঢপের পাল্লা পড়লাম তো, যার হয়েছে সে বলছে হয়েছে, আর তুমি বলছো হয়নি। কীর্তিকলা কোন লেভেলে পৌঁছলে একটা বিয়েওয়ালা মেয়ে নিজের মুখে নিজের ক্যারেক্টার ফাঁস করে দেয় ভাবতে পারো?
1: নীলু, প্রভাতকে তুমি টাকাটা দিয়ে দাও না।
0: টাকা?
1: হ্যাঁ, ২৫,০০০।
0: বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো।
1: ও নীলু, ও নীলু, সত্যি যদি প্রভাতের কাছে ঝুমির চিঠি ফটো এসব থাকে, আর সেসব যদি সৌম্যর হাতে গিয়ে পড়ে, ও জীবনটা নষ্ট হয়ে যাবে।
0: তুমি আর তোমার মেয়ে দুটি আমার জীবনটাই নষ্ট করেছো, বুঝলে? কি বুঝলে? আজ পর্যন্ত কত টাকা যে তোমাদের জন্য গেল?
1: দাঁড়া দাঁড়া, কত টাকা গেল? আমিও তো একেবারে নিঃস্ব ছিলাম না, ঝুমুরের বাবা তো কম টাকা রেখে যায়নি, আর সেসব তো তোমারই হাতে।
0: হোয়াট? তাহলে হিসেব হোক, সে কি রেখে গিয়েছিল আর আমি কত ব্যয় করেছি,
1: হিসেব হোক
0: হোক হোক হোক। বেপর দেখ, ২৫টা খোলাপ গুচিও আমি ছাড়বো না। না,
1: আমার মেয়ে যদি আজ মরেও যেত, আমি তার মুখে আগুন দেওয়ার জন্য তোমার কাছে পয়সা চাইতাম না। কিন্তু কিন্তু কেলেঙ্কারি, ও যে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়বে নীলু, যে জ্বালায় আমি সারা জীবন জ্বললাম, আমার মেয়েকে আমি তা ভোগ করতে দেব না।
0: মা মেয়ে দুই সমান, দুজনেই এক পাঠশালা।
1: নীলু,
0: তুমি আমার জীবন

0: জীবনটা ধ্বংস করেছ, মেয়ে করলো প্রভাতের জীবনটা।
1: না না মা, আমার কাঁদিস না মা, কাঁদিস না ঝুমি, আমার কাছে যা আছে সব যাক, কিন্তু তোর ক্ষতি আমি হতে দেব না, টাকাটি পাবি মা গো, টাকাটি পাবি।
2: এবার বুঝলে তো কি থেকে কি হলো? পরদিনই মা তোড়া বেঁধে নোটগুলো পাঠিয়ে দিল, আর তুমিও নার্সিংহোমে ভর্তি হলে।
3: আর আমার বুকে ট্রেঞ্চ কেটে এই মেশিনটা পোঁতা হলো।
2: বলো কার টাকা? হ্যাঁ, যদিও মাই দিল, কিন্তু টাকাটা পেলাম কার জন্যে?
3: প্রভাতের জন্যে।
2: ভাগ্যিস বলো, আমার জীবনে একটা প্রভাত ছিল।
3: কটা লোকের বউয়ের জীবনে এমন প্রভাত থাকে? অভিনয়টা ভালোই করেছিলে।
2: খুব বেশি কিছু করতে হয়নি গো, আমি ভালোই জানতাম কেলেঙ্কারি রাজ পেলেই মা নীলুমামা দুজনেই চুপসে যাবে, তাই প্রভাতকে রঙ্গমঞ্চে টেনে আনতেই।
3: তোমার মা ভেবেছিলেন যে প্রভাত তোমাকে ব্ল্যাকমেল করছে, আসলে না, প্রভাতকেই তুমি ব্ল্যাকমেল করলে।
2: সৌম্য
3: বেচারা প্রভাত আজও জানে না যে কি সাংঘাতিক মেয়ের খপ্পর এসে পড়েছিল।
2: হ্যাঁ, এছাড়া আর কি উপায় ছিল সৌম্য? অত টাকা অত তাড়াতাড়ি আমি কোথা থেকে জোগাড় করতাম বলো?
3: তোমার মাকে বলতে পারতে আমার অসুখের কথা?
2: পেতাম না, পেতাম না। জগতের আর কোনো কারণ দেখিয়ে নীলু ঘোষের ট্যাক্স থেকে আমি টাকা আদায় করতে পারতাম না। আমি অনেক ভেবেই মক্ষম চালটা ছেড়েছিলাম।
3: ওই এক চালেই মাকে মারলে?
2: কি বললে?
3: তারপর ভদ্রমহিলা ছ মাসও বাঁচেননি।
2: কে কখন কেন মরবে কেউ জানে না সৌম্য। মায়ের চেয়ে ঢের বেশি আঘাত পেয়ে সর্বস্ব হারিয়েও বহু বহু কাল অনেক লোক বেঁচে থাকে, বেঁচে আছে। আজ তুমি আমায় খেপিও না, বুঝেছ? মাকে আমি ফাঁকি দিতে চাইনি, আমি জানতাম তুমি ভালো হয়ে উঠবে, তুমি ভালো হয়ে উঠবে, তুমি আরও লিখবে, তোমার নাম হবে, তোমার যশ হবে, তোমার টাকা হবে, মায়ের দেন আমি সুদে দেব। কিন্তু কিন্তু আমি তো বুঝিনি, আমি তো বুঝিনি তুমি মাঝ রাস্তায় হুমড়ি খেয়ে পড়বে।
3: এখন তো বুঝেছ? দয়া করে আর আমাকে দাঁড় করাবার চেষ্টাটা করো না, ঘেন্না হচ্ছে, সত্যি ঘেন্না হচ্ছে। সিন্ধুকের মধ্যে এই ফাঁকির, এই চালাকির, এই চোট্টামির ঐশ্বর্যটা বয়ে বেড়াতে আমার গা ঘুরিয়ে উঠছে।
2: ও সৌম্য, যা করেছি আমি করেছি, তুমি কেন নিজেকে এর মধ্যে জড়াচ্ছ?
3: খবরদার, প্রভাতের কাছ থেকে আজ আর আমার জন্য তুমি টাকা নেবে না।
2: তোমার জন্য টাকা? প্রভাত তো সে কথা জানবে না।
3: প্রভাতের জানার কথা বলছি না, আমি যেন না জানি যে প্রভাতকে আবার ঠকানো হয়েছে।
2: না ঠকি আমি কি করব গো, কত জায়গায় তো আমি হাত পেতেছি, কে দিল সাহায্য বলো? অনেক পরে কার্শিয়াঙে রিনাকে লিখেছিলাম, রিনার উত্তরটাও সেদিন সেদিন আমাকে লুকিয়ে তুমি পড়ে নিয়েছিলে। ওর বাড়িতে ডাকাতি হয়েছে, দুপুরবেলা ওর কবজিতে ছুরি মেরে আলমারি ভেঙে, এখন প্রভাত ছাড়া।
3: হ্যাঁ, এখন প্রভাত ছাড়া, কুয়ের ফেরত ওই টাকার কাঁড়ি ছাড়া আর কেউ নেই। প্রভাত ছাড়া, প্রভাতের সরল বিশ্বাস, সরল ভালোবাসা ছাড়া আর কোনো পুঁজি নেই তোমার।
2: ডাক্তাররা বলেছেন তুমি যত যাই বলো আমি যেন চুপ করে থাকি। হ্যাঁ বুঝেছি, সেই সুযোগটাই তুমি নিচ্ছ, হয়তো বাকি জীবনটা আমাকে শুনে যেতেই হবে, আমি জবাব দিতে পারবো না।
3: কি জবাব দেবে তুমি? ও, পরের বাড়ি থেকে পরের বাসন চেয়ে এনেছে, চেয়ার চেয়ে এনেছে, পরের হার, পরের দুল পড়েছে। রাত্রির বেলা গঙ্গার পাড়ে ঘরে আবছা আলো জ্বালিয়ে আধখানা দরজা খুলে দাঁড়িয়ে আছে প্রভাতকে পাশাবে বলে। এ বাঁচাকে না বাঁচলে নয়, ইচ্ছে করছে, ইচ্ছে করছে বুক খুঁড়ে উপড়ে ফেলি এই বোমাটাকে, যেটা যে কোনো দিন যে কোনো সময় ফেটে বেরিয়ে আসবে।

0: আজ তো একটু দেরি হয়ে গেল, কি দেখছো? চিনতে পারছো না তুমি?
1: পাচ্ছি, এত বেশি করে পাচ্ছি যে আমি অবাক হয়ে দেখছি। তুমি তুমি একই রকম কি করে রয়ে গেলে প্রভা?
0: একই রকম?
1: কত কাল কেটে গেছে, কোন মরুভূমির দেশে দিন কাটিয়ে এলে, কত টাকা আয় করলে, তবু তুমি সেই একই, সেই একই রকম।
0: সবাই তাই বলে, আমি পাল্টাইনি।
1: বসো বসো, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি বলো তো, এমন সময় তুমি এলে যখন তোমাকে আর আমার দরকারই নেই। প্রভাত,
0: কি দরকার? আমার কাছে তোমার কি দরকার ছিল ঝুমি?
1: না না প্রভাত, প্রভাত একটু আগেও আমি জানতাম প্রভাত, তুমি আমার সব, আমার সাদ আহ্লাদ, আমার হার জিত, সব সব কিছু তোমার উপর।
0: ঝুমুর,
1: ভেবেছিলাম সে আগের মতো তোমাকে ঠকিয়ে তোমার কাছ থেকে আমি 25,000 টাকা ছিনিয়ে নেব।
0: ঠকিয়ে বলছো কেন ঝুমুর? আমি তো আজ দিতেই এসেছি।
1: না না না, আমার দরকার নেই, আর তোমাকে নিয়ে আমি খেলা করব না প্রভাত। প্রভাত তুমি জানো না তোমাকে নিয়ে আমি কত খেলা খেলেছি, আমি কত চালাকি করেছি, ফাঁকি দিয়েছি।
0: কিসব বলছো ঝুমি, আমি কিছু বুঝতে পারছি না।
1: কেউ বোঝেনি জানো, কেউ বোঝেনি, এতদিন পরে ধরা পড়েছি। হ্যাঁ, আমি ধরা পড়ে গেছি একজনের কাছে, সৌম্য। সৌম্য আজ আমার ভেতরটা দেখতে পেয়েছে প্রভাত। প্রভাত, কতদিন তোমার কাছ থেকে কত কি নিয়েছি জানো, জানো আমি একটা দিনও এতটুকু তোমাকে ভালোবাসিনি প্রভাত, এতটুকুও না। সৌম্য কোনোদিন কোনোদিনও তোমাকে চোখেও দেখেনি, অথচ জানো জানো সে তোমাকে ভালোবাসলো ওইখানটিতে। সৌম্য, সেই দরদি সৌম্য, আমি যদি ওর একটা কণাও পেতাম।
0: সৌম্যবাবু তো চুঁচুড়ায় গেছেন তাই না?
1: যাইনি যাইনি, তুমি আসছো বলে রয়ে গেছে। চুঁচুড়ার কথা তুমি জানলে কেমন করে?
0: চুঁচুড়ার এক ভদ্রলোকের কাছে শুনেছিলাম, উনি তবে বাড়িতে। আমি তবে চলি।
1: হ্যাঁ না না না না, যাবে না যাবে না, তুমি কিছুতেই যাবে না, আজ বিনা প্রয়োজনে বিনা স্বার্থে তোমার সঙ্গে কাটাবো প্রভাত, তোমার সঙ্গে গল্প করব, তোমাকে খাওয়াবো।
0: ঝুমি, হ্যাঁ ঝুমি, তোমার জন্মদিনে দেব বলে এনেছি, তোমার যা দরকার তার ডবল আছে এর মধ্যে।
1: না না না প্রভাত, আমার জন্মদিন আজ নয় প্রভাত, আমাকে আমাকে তুমি উপহার দিও না।
0: ঝুমুর ঝুমুর, আমি একবার যা সত্যি বলে জানি তাই আমার চিরসত্য।
1: না না না, তুমি যদি কোনোদিনও কোনোদিনও আমাকে একটুও ভালোবাসো, আজ তুমি আমাকে কিচ্ছু দিও না প্রভা, কিচ্ছু না, আজ আমি তোমার কাছ থেকে কিচ্ছু নিতে পারবো না প্রভা, আমি মরে গেলেও নিতে পারবো না।
0: কুয়েত তেলের খনি, লাখ লাখ টাকা, সব গল্প কথা, আমি এখন নিঃস্ব ফকির। বাবার কোল্ড স্টোরেজ, ঘরবাড়ি সব ফুকে গেছে, দুনিয়ার লোক ঠকিয়ে ঠকিয়ে আমায় ভূত করে দিয়েছে, ভূত।
1: প্রভাত, আমার কানের দুল খুলছো কেন?
0: এটা শোনার তো।
1: কি ব্যাপার, কি হলো, আমার গলার হার ধরছো কেন?
0: এখন এই করি খাই, এই করি খাই, চিন্তাই রাহা জানি, দিন দুপুরে চুরি চামারি, এখন এটাই আমার প্রফেশন। কেউ আমাকে দেখে বুঝতে পারে না, ভাবে সেই আগের প্রভাত, সেই শালা হাঁদা কেষ্ট প্রভাতটাকে সামনে রেখে আমি চেনা আর চেনা সদ্য চেনা লোকের ঘরে ঢুকে এই করি। এই আরে, এই টেপ রেকর্ডারটা তো বেশ সুন্দর
1: প্রভাত,
0: দেখি এটাও দরকার।
1: না
0: আরে না না, আমি যা করছি সে তো দেখতেই পাচ্ছ, আমাদের সঙ্গে পড়তো না গেল মাসে কাশিয়াং, ওর বাড়িতেও ওই কাণ্ডই করেছে। ভেবেছিলাম রীনা বুঝি পুলিশে আমার নামে ডায়েরি করবে, কদিন শিলিগুড়িতে ওই সংবাদ পেপারে দেখলুম, ও হরি, রীনা বলেছে অজ্ঞাত পরিচয় ডাকাতের কীর্তি।
2: এখানেও শালা সেই আগের প্রভাবটা কলকাঠি নাড়ছে, সেই প্রভাবটা।
0: হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি, তুমিও আমার নাম করবে না, আর নাম করেই বা কি করবে, আমার তো ঠিকানাই নেই। তুমি কিন্তু ভুলেও ভেবো না, আমি তোমার উপর প্রতিশোধ নিলাম, বললাম যে এটাই এখন আমার প্রফেশন।

0: না
1: জীবিকা
0: না না প্রভাত,
2: চলে
3: জুমি,
2: সব মিলে বাণিজ্য খারাপ হলো না, মাসখানেক চলে যাবে,
0: না
2: তারপর আবার কোথাও,
3: যতদিন না ধরা
0: পড়ে, না
3: জুমি
0: না জুমি
3: জুমি
0: জুমি না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না।

0: প্রভাত ফিরে এসো নাটকটি এখানেই শেষ হল। রচনা মনোজ মিত্র, অভিনয়ে সৌম্য, অরুণ মুখোপাধ্যায়, নীলু মামা, ধীমান চক্রবর্তী, মা শিপ্রা মিত্র, ঝুমুর অনামিকা সাহা এবং প্রভাতের ভূমিকায় গৌরী শঙ্কর পাণ্ডা। সম্পাদনা বিশ্বনাথ দাস। নাটকটি প্রযোজনা করেছেন সুব্রত মজুমদার।
1: প্রভাত ফিরে এসো নাটকটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন।

কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং তামিলনাড়ুর দুটি ও পুডুচেরির একটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ভোট নেওয়া হচ্ছে আসামের নওগাঁ লোকসভা আসনেও। বিজেপি উত্তরপ্রদেশের জন্য রাজ্যসভায় তাদের 8 প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রতিরক্ষা মন্ত্রী বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের নৌবাহিনীর জন্য একটি জাহাজের উদ্বোধন করেছেন। বিদেশমন্ত্রী 5 দিনের সফরে ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া যাচ্ছেন। আফগান জনগণের কল্যাণে ভারত তার অঙ্গীকার আবারও ব্যক্ত করেছে। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। বেলা 11টা পর্যন্ত রেজিনগরে 38.71% ভোট পড়ার খবর মিলেছে। নন্দীগ্রামে 11টা পর্যন্ত ভোট পড়েছে 43.95%। এদিকে নন্দীগ্রামে ভোট পর্ব মোটামুটি শান্তিপূর্ণ হলেও দু একটি বিক্ষিপ্ত ঘটনার খবর মিলেছে। সোনাচূড়ায় দুটি বুথে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার কিছু ভোটদাতা। বাহাদুরপুর ও হরিপুরে কংগ্রেসের বুথ কর্মীকে ভীতি প্রদর্শন করা হচ্ছে এই দাবিতে মিলন প্রধানের নির্বাচনী প্রতিনিধি সুব্রত মহাপাত্র বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন। নন্দীগ্রাম এক ব্লকের নন্দনায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোট দেন। নন্দীগ্রামে মোট 9 প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হচ্ছে। ভোটদাতার সংখ্যা 2,67,000-এর কিছু বেশি। 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ সকালে শান্তিপূর্ণভাবে শুরু হলেও বেলা 12টার সঙ্গে সঙ্গে নানা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কংগ্রেস, সিপিআইএম এবং আম জনতা উন্নয়ন পার্টির অভিযোগ, রেজিনগর বিধানসভার প্রায় 70% বুথ দখল করেছে বিজেপি। শক্তিপুরের সোমপাড়ায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিহারপাড়া, মোহাম্মদপুর, পলিতাপাড়া ও মহৎপুর সহ 6টি বুথ, বাছরা গ্রাম পঞ্চায়েতের বিদুপাড়ায় 3টি, বাছরার 2টি ও কাতখালি 2টি বুথ দখলের অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে সকালে বারবার উস্কানিমূলক মন্তব্যের পাশাপাশি নির্বাচনী বিধি ভাঙার অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে দলীয় কার্যালয় থেকে প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার সঙ্গে থাকা দলীয় প্রার্থী গোলাম নবী আজাদ। ভোট লুটের অভিযোগ তুলে রেজিনগর থানার সামনে অবস্থানে বসেন কংগ্রেস প্রার্থী আবদুল্লাহিল কাফি।

0: তার ইলেকশন এজেন্টরা। একই অভিযোগে বহরমপুরে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস, শাহনাজ বেগম ও হিরু হালদারের নেতৃত্বে জেলাশাসক কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ অবস্থান শুরু হয়েছে। কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছেন দলের নেতা অধীর চৌধুরী। এছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুরম, পুডুচেরির থাত্তানচাভাডি এবং আসামের নওগাঁ লোকসভা আসনেও ভোট নেওয়া হচ্ছে। এই কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ পর্ব এ পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ বলে খবর। ভোট গণনা 9 অক্টোবর। বিজেপি উত্তরপ্রদেশের জন্য রাজ্যসভায় তাদের 8 প্রার্থীর নাম ঘোষণা করেছে। এরা হল ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সনকার, গোপীকৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি গাঙ্গওয়ার। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। এ মাসের 16 তারিখ উত্তরপ্রদেশ ছাড়াও উত্তরাখণ্ডের রাজ্যসভার একটি আসনে ভোট নেওয়া হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনও ওই দিন হবে। বিজেপি পশ্চিমবঙ্গের এই আসনে রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিককে প্রার্থী করেছে। শ্রীমতী মল্লিক গতকাল তার মনোনয়ন জমা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের ফ্লিট সাপোর্ট শিপ 1 বা FSS-1 জাহাজের উদ্বোধন করেন। তিনি ফ্লিট সাপোর্ট শিপ 5 বা FSS-5 জাহাজটির কাঠামো নির্মাণেরও সূচনা করেছেন। 43,500 টনের এই জাহাজগুলি গভীর সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর রণতরীগুলিকে প্রয়োজনীয় রসদ ও জ্বালানি সরবরাহ করবে, যার ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর কর্মক্ষমতা আরও বৃদ্ধি পাবে। শ্রী সিং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন,
1: হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড ভারত কি ন্যাশনাল ম্যারিটাইম ক্যাপেবিলিটি কা কাস্টোডিয়ান হ্যায়। পিছলে 8 ডিকেডস সে ভি অধিক সময় সে HSL নে দেশ কি ম্যারিটাইম অর ডিফেন্স রিকোয়ারমেন্টস কো পুরা করনে মে বহুত হি মহত্বপূর্ণ ভূমিকা কা নির্বাহ কিয়া হ্যায়।
0: দেশে নৈরাজ্যের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিরোধী দলগুলি, বিশেষ করে কংগ্রেস, একটি পরিকল্পিত উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, এই উদ্দেশ্যে বিরোধী দলগুলি পরিকল্পিতভাবে দেশের সাংবিধানিক সংস্থাগুলির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছে। তিনি উল্লেখ করেন, বিরোধী দলগুলি বিভিন্ন সময়ে ভারতীয় সেনাবাহিনী, সুপ্রিম কোর্ট, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ইভিএমকে লক্ষ্যবস্তু করেছে। সম্বিত পাত্রর আরও অভিযোগ, নৈরাজ্যের পরিবেশ তৈরির লক্ষ্যে গত কয়েক সপ্তাহ ও মাস ধরে নির্বাচন কমিশনকেও বিরোধীরা নিশানা করছে। সামাজিক মাধ্যমে একটি বিকৃত সিসিটিভি ফুটেজ আপলোড করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে দিল্লি পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। নতুন দিল্লিতে এক সংবাদ সম্মেলনে দিল্লি পুলিশের পক্ষে মঞ্জিত সুওরান জানান, সাইবার থানা বিষয়টি শনাক্ত করার পর একটি FIR দায়ের করা হয়। তদন্তে জানা গেছে সংশ্লিষ্ট ব্যক্তি হরিয়ানার বাসিন্দা। ওই ব্যক্তি AI এর সাহায্যে বিকৃত এই ফুটেজটি তৈরি করে। এর মূল উদ্দেশ্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, বিশৃঙ্খলা ছড়ানো এবং এমন এক অস্থির পরিবেশ তৈরি করা যা বিক্ষোভকারীদের উত্তেজিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, পশ্চিম এশিয়ার সংকট অন্যতম উদ্বেগের বিষয়। এর ফলে বিমান পরিবহনে কিছু সমস্যা দেখা যাচ্ছে এবং বিমান পরিবহনের জ্বালানি বা ATF এর দাম বেড়েছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী নাইডু বলেন, বিমানের জ্বালানির দাম নিয়ে পরিস্থিতির পর্যালোচনা করতে সরকার বিমান সংস্থা এবং তেল বিপণন সংস্থাগুলির সঙ্গে আলোচনা করছে। মন্ত্রক সমস্ত সংশ্লিষ্ট পক্ষকে নিয়ে একটি বৈঠকের পর পরিস্থিতির পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে 5 দিনের সফরে ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া যাচ্ছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর পাশাপাশি এই 3 দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার কথা বলার পরিকল্পনা রয়েছে। বাণিজ্য ও অর্থনীতি, উন্নয়নের সহযোগিতা এবং জনসাধারণের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও মত বিনিময় করা হবে। আদ্দিস আবাবায় বিদেশমন্ত্রী আঞ্চলিক মিশনগুলির প্রধানদের সম্মেলনে সভাপতিত্ব করবেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ন্যাটো গোষ্ঠীভুক্ত তিন দেশ সফর শুরু করেছেন। তিনি বলেছেন, আইসল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু, সুমেরু অঞ্চলের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলোচনা করবেন। সফরের পরবর্তী পর্যায়ে তিনি গ্রিস এবং পর্তুগাল যাবেন।

0: গ্রিসে জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানের সার্বভৌমত্ব, ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতার পক্ষে ভারত তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মস্কোতে অনুষ্ঠিত আফগানিস্তান নিয়ে অষ্টম আলোচনা পর্বে ভারতীয় প্রতিনিধি দল আফগান জনগণের কল্যাণের পক্ষে মত প্রকাশ করেছে। এই আলোচনায় ভারতের নেতৃত্ব দিচ্ছেন রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত বিনয় কুমার এবং বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব ডক্টর এম সুরেশ কুমার। ভারত এবং রাশিয়া ছাড়াও ইরান, কাজাকিস্তান, চীন, কিরগিজিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিরা আলোচনায় যোগ দিয়েছেন। বেলারুশ এবং মিশর অতিথি হিসেবে এই আলোচনায় উপস্থিত। দক্ষিণী বিশ্বের বৃহত্তর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং উন্নয়নশীল দেশগুলির জন্য ব্যয় সাশ্রয়ী নানা উন্নয়নে অর্থের যোগান সুনিশ্চিত করতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের আহ্বান জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটিতে বক্তব্য রাখার সময় ভারতের প্রতিনিধি সাংসদ সিপি যোশী বলেন, একবিংশ শতাব্দীর চাহিদা পূরণের লক্ষ্যে এই আর্থিক প্রতিষ্ঠানগুলির পুনর্গঠন করতে হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, সংস্কৃত ভাষা হল সেই সোনালী সূত্র যা ভারতের সমস্ত ভাষাকে সংযুক্ত করে। নতুন দিল্লিতে আজ শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাতটায়। ভারতীয় দল সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে, ফলে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এই দল। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং তামিলনাড়ুর দুটি ও পুডুচেরির একটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ভোট নেওয়া হচ্ছে আসামের নওগাঁ লোকসভা আসনেও। বিজেপি উত্তরপ্রদেশের জন্য রাজ্যসভায় তাদের আট প্রার্থীর নাম ঘোষণা করেছে। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্সে। শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। উপস্থাপনায় রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। প্রথমেই শুনুন মাইলস থেকে এই গানটি।

তাই তো, কেটে যায় এ জীবন, সে যেমন ভাবেই জীবন চলুক। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এবারের বাংলা ব্যান্ড কায়া, শুনুন এই গানটি।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আপনারা বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এবারে ক্যাকটাস, ফসিলস এবং লক্ষ্মী ছাড়া থেকে শুনুন এই গানটি।

রয়েছি বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। যেতে যেতে আপনাদের সবার জন্য রইল ভূমি ব্যান্ড থেকে এই গানটি।

এখানেই শেষ হলো বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় দুপুর 2:30 হয়ে 25 সেকেন্ড এবং বাংলাদেশ সময় দুপুর 3:01 হয়ে 42 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:26। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শুরুতেই জানিয়ে দেব আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, কিছু কিছু এলাকায় হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 32.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 59%। বৃষ্টিপাত হয়নি। সমুদ্রে মৎস্যজীবী ভাইদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর আপাতত এটুকুই। এবারে জানিয়ে দিই আজ মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 3:35 অনুরোধের আসর, আপনাদের সঙ্গে আপনাদের অনুরোধ নিয়ে তন্ময়ী ভট্টাচার্য। 4:05 মহিলাদের আসর রেডিও ক্লিনিক, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উমা মৈত্র, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 4:35 অন্বেষা, থাকবে বিজ্ঞানের খবর এবং অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় আমি তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, বিষয় IFS শিল্ড, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, আধুনিক ভারতে পাট ও সহজাত তন্তুর ব্যবহার ও প্রসার, এ বিষয়ে শৈলেশ জ্ঞানীরওয়ালার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, কথিকা অসারতা বা পেশি দুর্বলতা, এ বিষয়ে বলবেন ডাক্তার সৌভিক দুবে। 7:00 যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 7:45 কবি কণ্ঠে, কবি জয়া মিত্রের সঙ্গে আলাপচারিতায় কৌশিক সেন, শুনবেন প্রথম পর্ব। 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী ডক্টর সাবিত্রী ঝুরির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা রায়, শুনবেন প্রথম পর্ব। সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, বিশ্ব ডার্ট চ্যাম্পিয়নশিপ, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর।

মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন আরশাদ আলী খান। 10:15 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অনুরোধের আসর।

আমার দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। স্বাগতম আরও একটি পর্বের অনুরোধের আসরে নিয়ে। আপনাদের অনুরোধ আর শোনানো হবে আপনাদের কাছে, আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য এপাতে তন্ময় ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই এখন এই মুহূর্তে দুর্গোৎসবের বিভিন্ন ব্যস্ততায়, প্রাক পুজোর ব্যস্ততায় মেতে উঠেছেন সবাই, এবং আকাশে বাতাসে কিন্তু তারই প্রস্তুতি, সাজসাজো রব। তবে মাঝে মাঝে একটু আবহাওয়া বিপাকে ফেলছে বটে, তবু যে কাজ সে তোমাদের করতেই হবে। আর রইল এই দুপুরের অবকাশে আপনাদের অনুরোধের আসরের গান। আজ প্রথমেই যে গানটি শোনাবো সে গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়। আর কে অনুরোধ করেছেন, কোথা থেকে, অবশ্যই বলবো, তবে আগে শোনাবো গানটি।

হ্যাঁ, প্রথম গান অনুরোধের আসরে আজ বিলম্বিত লয় ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে চেয়েছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। বন্ধুর নাম কিন্তু আমাদের অনুরোধের আসরে মৈত্রী শ্রোতা বন্ধু হিসেবে নিয়মিত নাম, তাই না? আমরা কিন্তু প্রায়ই আপনার অনুরোধের গান বাজাই, কিন্তু আপনি আপনার অনুরোধের সঙ্গে একটি লাইন আমাদের জন্য লিখেছেন, উপেক্ষার পরেও চলুক অপেক্ষা। ঠিক বললেন কি বন্ধু? আপনার নাম খুব নিয়মিত উচ্চারিত হয় এবং আপনার অনুরোধ রাখা হয়। আমরা চেষ্টা করি আপনাদের অনুরোধের গানগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে, কিন্তু নানান রকম কারণ থাকে যে প্রতিবার আপনার গান শোনানো সম্ভব হয় না। তাই এমন কথা বোধহয় আপনাদের মুখে শোভা পায় না, যারা প্রতিদিন আমাদের কাছে আদরণীয়। আমরা দুই প্রান্তে ঠিকই বসে থাকি, কিন্তু আমাদের মধ্যে রয়েছে মৈত্রীর বন্ধুত্বের টান। গান তো থাকেই, কারো না কারো অনুরোধের গান। আমরাও চাই নতুন পুরনো সমস্ত বন্ধুদের অনুরোধের গান আপনাদের কাছে পৌঁছে দিতে। নিশ্চয়ই অভিমান কেটে গেল আর উপেক্ষা যে একেবারেই নেই, বরং আপনাদের সবাইকে আমরা মনে রাখি সে কথাও নিশ্চয়ই পরিষ্কার হলো, কি বলেন? চলে যাই পরের গানের অনুরোধে। ছদ্মবেশী ছবি থেকে মান্নাদের কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন আনারুল ইসলাম, বেগমপুর বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা থেকে। রইল আপনার পছন্দের গান সব্বার জন্য।

এই ছবির গান শুনলেই মনে ভেসে ওঠে সে অদ্ভুত দৃশ্য, না কোনোদিন পুরনো হবার নয়। তাই আপনাদের অনুরোধের গানগুলি থেকে আবারও যেন সবার চোখে ছবির চলমান দৃশ্যগুলো ফুটে ফুটে ওঠে, আর মহানায়কের সেই অসাধারণ অভিনয়। চলে যাই পরের গানে। এবারের গান দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে চেয়েছেন অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি এবং মীনা বাগচি, শ্রীনিবাস গুপ্তিপাড়া, হুগলি জেলা থেকে।

0: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের কি অসাধারণ এক্সপেরিমেন্ট না সুর নিয়ে, আর তেমনি দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে কেমন সাবলীলভাবে আজও আমাদের কিন্তু চমকে দেয়। কথাগুলো সেই সময়ের তুলনায় একটু যেন অন্যরকম, অনেকটা আজকের দিনের মতো। এভাবেই গান কিন্তু সময়ের স্বর্ণিমে কখনো এগিয়ে যায়, কখনো আমাদেরকে নিয়ে দাঁড় করায় সেই সময়ের কাছে। চলুন চলে যাই পরের অনুরোধের গানে। এবারের গানটি সবিতা চৌধুরীর কণ্ঠে, শুনতে চেয়েছেন সুমন, কামিনী ও দুলাল জানা, ছত্রি একরা, পূর্ব মেদিনীপুর থেকে।
1: এই বাগানে ফুল তোলা মা

পরের অনুরোধের গান আমাদের ওপার বাংলার বন্ধুর কাছ থেকে। অনুরোধ করেছেন খালিদ হোসেন ধানমন্ডি ঢাকা বাংলাদেশ থেকে। আব্বাস উদ্দিনের কণ্ঠে নাও ছাড়িয়াদে পাল উড়াইয়াদে শুনতে চেয়েছেন।

ঘুমের তালে পাওয়ের ফালে নাওয়ের গলই কাঁপে চিরাইয়া নাওয়ের ছয়ায় রোজ তুফান মাপে মাপে রোজ তুফান মাপে।

0: চিরদিনের ছবি থেকে মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই সুরেলা গানটি আমায় চিরদিনের সেই গান বলে দাও। অনুরোধ করেছিলেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। চলে যাই পরের গানে অনুরোধে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এ গানের অনুরোধে শ্রেয়সী সেন, কৌশিক সেন, মায়া সেন, বিষ্ণুপদ সেন খয়েরবনি কোতুলপুর বাঁকুড়া থেকে অনুরোধ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শোনার জন্য।
1: আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে

সত্যি আরো ভালো হতো যদি এরকম ভাবি ওপাশের বন্ধুরা আর এপাশে আমরা, মাঝে অনুরোধের গান করে আরো কিছুটা সময় কাটিয়ে দেওয়া যেত, কিন্তু সময় বড়ই কঠিন। চোখ রাঙাচ্ছে, সময় হয়ে গেছে আজ অনুরোধের আসর থেকে বিদায় নেবার জন্য। বন্ধুরা খুব ভালো থাকবেন, সামনে উৎসব আনন্দ, তাই সবাইকে ভালো রাখতে নিজেকেও ভালো থাকতে হবে। অনুরোধের আসরে আপনাদের জন্য আমাদের সমস্ত রকম চেষ্টা রইল, আপনাদের অনুরোধের গানগুলিকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার, প্রতিদিন যেমনটা ঠিক এখন রয়েছে। বিদায় চেয়ে নেব আপনাদের কাছ থেকে, এতক্ষণ ছিলাম তন্ময়ী ভট্টাচার্য। তবে আপনারা কোথাও যাবেন না, কারণ আপনাদের জন্য মহিলাদের আসর নিয়ে অপেক্ষা করছেন অনিন্দিতা। অনিন্দিতা মল্লিক রেডিও ক্লিনিক নিয়ে অপেক্ষা করছেন আপনাদের জন্য।

আজ মহিলাদের আসরে রয়েছি আমি অনিন্দিতা। আমার দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। শরৎ এসেছে, এবছরে বৃষ্টি হয়েছে জমিয়ে, তারপর আকাশে যখন সাদা সাদা মেঘেরা উড়ে বেড়াচ্ছে আর নদীর ধারে কাশের বন, মন বলছে আনন্দের দিন সমাগত প্রায়। আজ শরতের গানে শুরু করব আজকের অনুষ্ঠান।

দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন রাগের গুলি, মনে হয় আর কিছু নয় তালে তালে মেতে চলি। দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন রাগের গুলি, মনে হয় আর কিছু।

0: ওই নীল আকাশের মেঘে মেঘে স্বপ্ন ভেসে চলে। সামনে দুর্গাপুজো আসছে, সারা শহর সরগরম, পুজো আসছে এই আমেজে, তার সঙ্গে জমিয়ে গরমও চলছে। একটা ভীষণ ঘিম গরমে দগ্ধ হচ্ছি প্রতিদিন, কিন্তু তার মাঝেও ওই যে আনন্দটা, সেই আনন্দটা যেন সমস্ত কষ্টকে ভুলিয়ে দিচ্ছে, প্রত্যেকটা কাজ যেন আরো সহজ হয়ে যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে যখন বয়স বাড়ছে, এই যে ভাবছি কোথায় বেরোব, হাঁটতে হাঁটতে ঠাকুর দেখার একটা মজা তো রয়েছেই, কারণ হাঁটা ছাড়া ঠাকুর দেখা ঠিক হয়ে ওঠে না, তখনই মনে পড়ছে নিজের ওই পা দুটোর কথা, নিজের ওই ধীরে ধীরে অশক্ত হতে থাকা হাড়গুলোর কথা, অস্থি, যে অস্থি দিয়ে ভর করে আমরা দাঁড়াই, যে হাঁটু, যে জঙ্ঘার উপর ভর করে আমরা দাঁড়াই, সেগুলো ধীরে ধীরে দুর্বল হচ্ছে আজ। সেই কারণে রেডিও ক্লিনিকে অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর অরূপ দাস পরামর্শ দেবেন, সচেতন করবেন, চিকিৎসার কথা বলবেন। আর ডাক্তার অরূপ দাস, যিনি বিধায়কও বটে, তিনি তার সময় করেছেন আমাদের জন্য আকাশবাণীর মহিলাদের আসরের রেডিও ক্লিনিকে কথা বলার জন্য। আর সেই কথা শুনেছি আমরা যে সাক্ষাৎকারের মাধ্যমে, সেই সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদেরই সহ উপস্থাপিকা উমা মৈত্র। শুনে নি তিনি কি বললেন, পুজোয় আমরা কতটুকু ঘুরতে পারবো, ঠিক কী কী চিকিৎসা করলে আমরাও ভালো থাকব। আজকে রেডিও ক্লিনিকে আমাদের বিষয় অস্টিওআর্থ্রাইটিস। এই বিষয়ে আমরা কথা বলেছি বিধায়ক ডাক্তার অরূপ কুমার দাসের সঙ্গে। হাড়ের সমস্যা কম বেশি সকলেরই থাকে, ছোটবেলায় থাকে, যত বয়স বাড়ে তত সেই সমস্যা বাড়তে থাকে, এবং মেয়েদের সেই সমস্যা আরও বেশি করে বাড়ে, হাড়ের ক্ষয় হতে থাকে ক্রমশ। আর সেজন্যই আজকে আমাদের বিষয় অস্টিওআর্থ্রাইটিস, এবং তার সঙ্গে আমরা হাড়ের অন্যান্য কিছু অসুখও ছুঁয়ে গেছি। নমস্কার ডাক্তারবাবু।
1: এবার প্রথম প্রশ্ন, আর্থ্রাইটিস বা বাত কি একই অসুখ?
2: একজন অর্থোপেডিক সার্জনের হিসেবে অস্টিওআর্থ্রাইটিস বা বাত এটা কোনো স্পেসিফিক নয়। আর্থ্রাইটিসটা হচ্ছে অর্থগত, অর্থ হচ্ছে জয়েন্ট বা একটা জয়েন্ট বা সন্ধি যেটা বলে বাংলায়। আইটিস অর্থাৎ প্রদাহ, কোন জয়েন্টে ব্যথা, এটা হচ্ছে আপেক্ষিক অর্থ একটা আর্থ্রাইটিস বা বাতের। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে এবং তার বিভিন্ন ভাগও রয়েছে।
1: আচ্ছা,
2: যে কোনো জয়েন্টে যদি ফুলে যায়, ব্যথা হয়, যন্ত্রণা অনুভব হয়, এটাকেই সাধারণত আমাদের নর্মাল ভাষায় আমরা আর্থ্রাইটিস বা বাত বলে থাকি। আমরা মূলত কয়েকটা শ্রেণীতে ভাগ করে নিই, যেমন হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে আপনারা শুনেছেন, গাউটি আর্থ্রাইটিস আছে, সেপটিক আর্থ্রাইটিস আছে, সেপটিক আর্থ্রাইটিস মানে ইনফেকশনের জন্য যে বাত হয়, যন্ত্রণা হয়, এরকম বিভিন্ন যে কোনো কারণে কোনো জয়েন্টে যদি কোনো যন্ত্রণা বা প্রদাহ কিংবা সোয়েলিং, এগুলি হচ্ছে আমাদের কমন ভাষায় বাত বা আর্থ্রাইটিস।
1: আচ্ছা, এই ব্যথা বা আর্থ্রাইটিস বা বাত শুরু হওয়ার কি কোনো বয়স আছে নির্দিষ্ট?
2: শুনুন, কিছু স্পেসিফিক রোগ আছে, আমাদের কমন যে বাতটা বলে থাকি সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস এর কিন্তু বয়স একটা ফ্যাক্টর, আর বাকি যেমন হচ্ছে গাউটি ইনফেক্টিভ যে আর্থ্রাইটিস আছে সেটার কোনো বয়স নেই, যেটা সেপটিক আর্থ্রাইটিস বলি।
1: আচ্ছা,
2: সেটা বাচ্চাদেরও হতে পারে, মধ্যবয়স্ক হতে পারে, এবং বার্ধক্য মানুষের হতে পারে, যেটা যেকোনো ইনফেকশনের কারণে। যেমন দেখবেন আপনারা কমনলি যে হাঁটুতে বা হিপ জয়েন্টে বা অ্যাঙ্কেল জয়েন্টে একটা জ্বর আসে, সঙ্গে ফুলে যায়, একদম মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায়, সেপটিক মানে সারা দিয়ে যেমন ইনফেকশন হয়, জ্বর যেমন হয়, এইরকম সিস্টেম নিয়ে লাল হয়ে যাচ্ছে জয়েন্ট গুলো, বলে সেপটিক আর্থ্রাইটিস, এটার কোনো বয়স নেই। কিন্তু অস্টিওআর্থ্রাইটিস যেটা আমরা হাঁটুতে হয় বা হিপ জয়েন্টে হয় যে ব্যথাগুলো, যেগুলো বয়সের জন্য হয়, দেখবেন হাঁটতে পারছেন না, পা গুলো বিকে যাচ্ছে, আমরা অনেক সময় দেখবেন হাঁটু পাল্টাচ্ছি, এগুলো হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। আর গাউটি আর্থ্রাইটিস টা বয়স স্পেসিফিক নয়, কম বয়সে সাধারণত দেখা যায় না, একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, যেটাতে ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের হয় খাওয়ার ভাব ফুড হ্যাবিট এর জন্য, মানে প্রোটিন মেটাবলিজম এর জন্য তৈরি হয়, সেটা হচ্ছে আপনার গাউটি আর্থ্রাইটিস।
1: আচ্ছা,
2: রিউমাটয়েড আর্থ্রাইটিস টা আমাদের রিউমাটয়েড ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর যাদের থাকে তারা সাধারণত এই সিমটম গুলো হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো কমপ্লিকেশন বাড়তে থাকে এবং তার কারণে আঙুল গুলো দেখবেন বেঁকে যাচ্ছে, পায়ের আঙুল হাতের আঙুল বেঁকে যাচ্ছে, জয়েন্ট গুলো সকালবেলা উঠতে গেলে দেখবেন ব্যথা অনুভব করছেন, সকালবেলা হাত আঙুল নাড়তে গা হাত পা যেন একটা অসহ্য ব্যথা, মুভমেন্ট কম হচ্ছে, দিনের বাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন ব্যথাটা কমে যাচ্ছে অনেকটা হলো, তারপর শীতকালে এই ধরনের ব্যথা বাড়ে, এই ধরনের হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। মূলত এই সমস্ত আর্থ্রাইটিস গুলি আমরা কমনলি অর্থোপেডিক প্র্যাকটিসে দেখতে পাই।
1: আচ্ছা, অস্টিও আর্থ্রাইটিস এর ক্ষেত্রে যে বয়সের কথা বললেন, কত বছরের পরে অস্টিও আর্থ্রাইটিস হতে পারে এবং কেন হয়?
2: দেখুন, অস্টিও আর্থ্রাইটিসটা একটু বয়সকালেই হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে।
1: সেটা কিরকম বয়স?
2: দেখুন, অ্যাবাব 40 তে সাধারণত এগুলো সিমটম বেশি দেখা যায়, অ্যাবাব 40 থেকে মোটামুটি সিমটম শুরু হয়। দেখুন, আমরা প্রত্যেকটা জয়েন্ট গুলোতে রয়েছে, সেই জয়েন্ট গুলোতে আমাদের কার্টিলেজ থেকে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা রিসাইকেল হতে পারে, কিন্তু একসময় দেখা যাচ্ছে কার্টিলেজ গুলো ডিস্ট্রাকশন হচ্ছে, সাইনোভিয়াল ফ্লুইড গুলো নেচার চেঞ্জ হচ্ছে, তার ফলে কি হচ্ছে যখনই মুভমেন্ট হচ্ছে এবং সেখানে অস্টিওফাইট মানে অ্যাবনর্মাল বোনও তৈরি হয়ে যায়, তার জন্য কি হচ্ছে মুভমেন্ট গুলো প্রবলেম হচ্ছে, দাঁড়াতে প্রবলেম হচ্ছে, কমনলি যেটা হয় নিজ জয়েন্টে। তারপর বয়সের তেমন ফ্যাক্টর, ফ্যাটি বেশি ওজন হলেও একটা ফ্যাক্টর থাকে, যারা বেশি ওজনের মানুষ ওভারওয়েট বা কোনো সময় জয়েন্ট গুলোতে আঘাত লাগতে পারে, সেই আঘাতের পর সেখানে তো কিছু সমস্যা তৈরি হয়, তার কারণে পরবর্তীকালে অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। আর ফ্যামিলিজ একটা ফ্যাক্টর, যে ফ্যামিলিতে এই ধরনের অস্টিও আর্থ্রাইটিস আছে তাদের ক্ষেত্রে একটা দেখা যাওয়ার সম্ভাবনা থেকে যায়,
1: মানে যেটাকে আমরা হেরিডিটিক্যালি বলি, বংশগত কারণে,
2: বংশগত কারণে একটা সম্ভাবনা, মানে এগুলো বিভিন্ন রোগের বিভিন্ন কারণ হয় আছে এবং তার কারণগুলো এই বিভিন্ন কারণের জন্য এই অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এই অস্টিও আর্থ্রাইটিস শুধু আমাদের হাঁটুতে হয় না, হিপ জয়েন্টে হয়, অ্যাঙ্কেল জয়েন্টে হয়, যে কোনো জয়েন্টই হতে পারে, যেখানে মুভমেন্ট এবং যেখানে সাইনোভিয়াল ফ্লুইড আছে সেখানে কিন্তু এই ধরনের জিনিস ঘটতে পারে, কিন্তু আমাদের নর্মাল লাইফে আমরা হাঁটুটার উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি।
1: আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করার, যে কিছুটা তো বললেন কেন অস্টিও আর্থ্রাইটিস হয়, সেই সঙ্গে মানে আর কিছু কি কারণ আছে? যেমন প্রতিদিনের একটা জীবনের খাদ্যাভ্যাস হতে পারে, বা আমাদের আজকালকার যে ধরনের কাজে আমরা অভ্যস্ত, বেশিরভাগ ক্ষেত্রে বসে কাজ করায় আমরা কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছি, এবং ওয়ার্ক ফ্রম হোম যেটা কোভিড এর পর থেকে খুব বেশি রকম বেড়ে গেছে, আগেও ছিল, খুব কমন হয়ে গেছে যে বাড়িতে বসে কাজ, মানে মিনিমাম যাতায়াত করতে হচ্ছে না। আর একটা আমি বলছি, ছোটদের ক্ষেত্রে, যদিও 40-এর পরে হয়, ছোটদের ক্ষেত্রে আমরা ভয়ঙ্কর ভারী ব্যাগ ওদের পিঠে ছোট থেকে তুলে দিই, তারই কি ভবিষ্যতে গিয়ে অস্টিও মানে 40-এর পর তার থেকেও কি অস্টিও আর্থ্রাইটিস হতে পারে?
2: আপনি একটা কথা বললেন, হাঁটু মুভমেন্ট এর উপর ডিপেন্ড করে হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসটা, কারণ যত বেশি হাঁটু বেশি ভাঁজ করবে একটা 40 বছর বয়সের পর থেকে, তত দেখবেন যে অস্টিও আর্থ্রাইটিস এর চান্স বাড়ছে। আর বেশি বসে থাকার জন্য যেটা হয় সেটা হচ্ছে লো ব্যাক পেন, কোমরে ব্যথা, আর যেটা আপনি স্কুল ওয়েট ক্যারি করার জন্য হচ্ছেন সেটা হচ্ছে ব্যাক পেন, এগুলো তৈরি হয়। এগুলো আজকালকার দিনে দেখা যাচ্ছে যে সিডেন্টারি হ্যাবিট, বেশিক্ষণ চেয়ারে বসে থাকার জন্য কি হচ্ছে যে কোমরে একটা কার্ভেচার, নর্মাল কার্ভেচারটা অল্টার হচ্ছে সবসময়। আর সিডেন্টারি হ্যাবিটের সঙ্গে সঙ্গে আমরা যেখানে বসছি সেটা তো সবসময় মানে অ্যাজ পার সাইন্টিফিক হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে তাদের স্পাইনে প্রবলেম শুরু হচ্ছে। আর বাচ্চারা ওয়েট বেয়ার করার জন্য, পিঠে ব্যাক নেওয়ার জন্য কিন্তু পরবর্তীকালে তাদের একটা লো ব্যাক পেনের হিস্ট্রি হচ্ছে, সেটা কিন্তু ওই জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিস গুলোর সঙ্গে তত বেশি সংযুক্ত নয় যতটা লো ব্যাক পেনের কারণ হতে পারে।
1: আর খাদ্যাভ্যাস,
2: খাদ্যাভ্যাস একটা গুরুত্বপূর্ণ, কারণ এখনকার দিনে যে ধরনের খাবার আমরা খাচ্ছি, ফাস্টফুডের জন্য কি হয়

0: যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। আমাদের একটাই কাঠামো, তার উপর যদি ওজনটা বেড়ে যায় সেক্ষেত্রে তো জয়েন্ট গুলোর উপর প্রেশার পড়বেই। সেক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস ভবিষ্যতে গড়ার মানে ডেভেলপ করার একটা সম্ভাবনা থেকে যায়। আর যেটা বললেন খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাসের জন্য আমাদের যে গাউটি আর্থ্রাইটিস ইউরিক অ্যাসিড বাড়ে সেটা কিন্তু একটা খাদ্যাভ্যাস অন্যতম কারণ। হাই প্রোটিন ইনটেক, ফাস্টফুড খাচ্ছে, বিভিন্ন প্রোটিন জাতীয় মাছ মাংস ডিম, হাই ইনটেক প্রোটিন হচ্ছে, সেটা একটা কারণ হচ্ছে এই গাউটি আর্থ্রাইটিস বা যেটা ইউরিক অ্যাসিড বাড়ার জন্য যে আর্থ্রাইটিস হয় সেটা একটা কারণ।
1: কেউ যদি ওভারওয়েট হয় তখন যখন সে ডায়েটিশিয়ানের কাছে যায় তখন তাকে যে ধরনের ডায়েট দেওয়া হয় সেক্ষেত্রে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে, তো সেক্ষেত্রে ওজন কমাতে গিয়ে কি হিতে বিপরীত হয়ে যাচ্ছে?
0: দেখুন ডায়েটিশিয়ানরা যখন করে তখন তারা মনিটরিংও করে, সমস্ত সিস্টেমও মনিটরিং করে, সেইটা করে তারা একটা ইকুইভ্যালেন্ট ডায়েট যেটা করলে সমস্ত কিছু ব্যালেন্স থাকবে সেইভাবে ডায়েটিশিয়ানরা আগামী দিনে ডায়েট তৈরি করে। ডায়েট একবার দেয়া মানে সেটা তো কন্টিনিউয়াস ফলো করছে না, সেটা অল্টারেশন হয় সব সময়। সেই জন্য অ্যাজ মেডিকেল গাইডলাইন্স অনুযায়ী কেউ যদি চলেন আমার মনে হয় না সেক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয়েছে, কারণ আমরা যখন কোনো ওষুধ দিই বা কোনো কিছু করি তখন মনিটরও করি, আর ডায়েটিশিয়ানরা যখন ডায়েট চান দেন তারা রেগুলার ফলো আপও রাখেন পেশেন্টদের বাড়ে। আশা করা যায় তাদের গাইডলাইন অনুযায়ী চললে সেরকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়।
1: আচ্ছা, এক্ষেত্রে সাবধানতাটা কি মানে
0: দেখুন
1: অস্টিওআর্থ্রাইটিসটাকে এড়িয়ে যাওয়ার?
0: চেঞ্জ অফ লাইফস্টাইল, চেঞ্জ অফ লাইফস্টাইল হচ্ছে বর্তমানের দিনে বেস্ট, দা বেস্ট ট্রিটমেন্ট। আপনি প্রিভেনশন ইজ দা বেটার দ্যান কিওর, আমরা যদি প্রতিরোধ করতে পারি রোগটার ডেভেলপমেন্টটা ডিলে হবে। আর অস্টিওআর্থ্রাইটিস এর সঙ্গে এজিং একটা ফ্যাক্টর রয়েছে, আমরা কিছু চেঞ্জ, যেমন মনে করুন আমরা একটা নির্দিষ্ট বয়সের পর স্কোয়াটিং করবো না, খাটো মোলায় বসবো না, সিঁড়ি ভাঙবো না, এমন কোনো ব্যায়াম করবো না যার উপর হাঁটুর কার্টিলেজ গুলোর উপর চাপ পড়ে বা হিপের উপর চাপ পড়ে, এটা একটা ফ্যাক্টর। দু নম্বর হচ্ছে এক্সারসাইজ, কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে এই ডিজিজটাকে প্রোগ্রেসটাকে ডিলে করা যায়। যেমন হাঁটুর ক্ষেত্রে আমরা কোয়াড্রিসেপ ড্রিল বলে একটা ব্যায়াম আছে, কোয়াড্রিসেপ মাসেল স্ট্রেংথেনিং করা করি, তাতে কি হয় রিলিফ হয় এবং এই প্রসেসটা ডিলে হয়ে যায় অস্টিওআর্থ্রাইটিসটা। কারণ বয়সের সঙ্গে সঙ্গে কার্টিলেজ ডিস্ট্রাকশন হবে, সাইনোভিয়াল ফ্লুইডের অল্টারেশন হবে, অস্টিওফাইট তৈরি হবে, এগুলো নর্মাল নেচার, ঠিক আছে। আমরা যদি এই ব্যায়াম গুলো করি আর লাইফস্টাইলটা চেঞ্জ করি তাহলে এটা প্রোগ্রেস ডিলে হয় অনেকটা। আমরা করি কি ব্যায়াম করি কেন, শরীরটাকে আমাদের স্ট্রেংথ ধরে রাখার জন্য, শরীরের যে সমস্ত এজিং প্রসিডিওর গুলো ধরে রাখার জন্য। ঠিক সেইভাবে হাঁটু কিংবা হিপ বা বিভিন্ন জয়েন্টের যে সমস্ত ব্যায়াম গুলো আছে সেগুলোর অর্থ হচ্ছে যে আমরা এই জয়েন্ট গুলোর এজিং প্রসিডিওর কে ডিলে করে দেওয়া পদ্ধতি, যাতে সমস্যাগুলো এজিং এর সমস্যাগুলো যতটা সম্ভব কমানো যায়।
1: আমরা কি ধরনের খাদ্যাভ্যাসে থাকলে এই ধরনের খাবার খাওয়া উচিত? শুধু ফাস্ট ফুডের ক্ষেত্রে বলছি না, সবজি বা মাছ মাংসের ক্ষেত্রে খাওয়া উচিত?
0: আমরা সব সময় বলি যে একটা ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত, প্রত্যেকটা বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন খাদ্যাভ্যাসে অভ্যাস করা উচিত এবং আমাদের ক্যালোরি ইনটেকটাকে অ্যাজ পার আমাদের বডি ডিমান্ড অনুযায়ী করা উচিত। একজন স্পোর্টস ম্যানের যা ডিমান্ড বা একটা লোক যারা মাঠে কাজ করে তাদের একটা ক্যালোরি ডিমান্ড, বা একটা যে লোক সিডেন্টারি হ্যাবিট যে অফিসে বসে বসে কাজ করে তার একটা ক্যালোরি ডিমান্ড থাকে, এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা ডিমান্ড, পুরুষদের ক্ষেত্রে আলাদা ডিমান্ড, কম বয়সের ক্ষেত্রে একটা ডিমান্ড, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিমান্ড, সবকিছু মিলিয়ে এটা ব্যালেন্স করে তাদের ডায়েট অভ্যাস করা উচিত।
1: আচ্ছা, এই যে অস্টিওআর্থ্রাইটিস এর সঙ্গে কি ফ্রোজেন শোল্ডারের কোন রকম সম্পর্ক আছে?
0: শোল্ডার জয়েন্টও অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, কিন্তু ফ্রোজেন শোল্ডারটা হচ্ছে পেরিআর্থ্রাইটিস অফ শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাবাভ 40 এজে এই ধরনের ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে, তার ফলে কি হচ্ছে কিছু মুভমেন্ট রেস্ট্রিকশন হচ্ছে এবং পেন হয়, একটা এমন পেন হয় যে রাতের ঘুমটা পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং জয়েন্টের কিছু মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায়। এটা হচ্ছে অ্যাবডাকশন অ্যান্ড ইন্টারনাল রোটেশন বলে দুখানা মুভমেন্ট আছে শোল্ডার জয়েন্টে, মূলত এই দুটো মুভমেন্ট রেস্ট্রিকশন হয়।
1: মানে এটা কেন হয়, ফ্রোজেন শোল্ডারটা কেন হয়?
0: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে,
1: তুই কি বয়স,
0: হ্যাঁ তার সঙ্গে ট্রমা একটা ফ্যাক্টর হতে পারে, তারপর হচ্ছে সুগার, সুগার একটা আছে না, সুগার একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর, মাল্টিপল কারণে ফ্রোজেন শোল্ডার হতে পারে, সুগার আছে, ট্রমা আছে, বয়স আছে, এগুলোর কারণে এই ধরনের হয়, ফ্রোজেন শোল্ডারের ডেভেলপ করার সম্ভাবনা বেশি। এবার অন্যান্য আর্থারাইটিস আছে, সেগুলো পরবর্তীকালে এই ধরনের প্রবলেম করতে পারে, কিন্তু মূলত এই জিনিসগুলোর জন্যই আমাদের ফ্রোজেন শোল্ডার বা পেরিআর্থ্রাইটিস শোল্ডারটা হয়ে থাকে।
1: আচ্ছা, ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে সাবধানতা কি অবলম্বন করব আমরা?
0: সাবধানতা কিছু নেই, ট্রমা যে কোনো সময় আমরা সবসময় ট্রমাটাকে অ্যাভয়েড করতে পারি, সুগার পেশেন্ট হলে তাকে সুগারটাকে মনিটর করতে হবে, আর ব্যায়াম ব্যায়াম ব্যায়াম,
1: এবং সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
0: অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যায়াম বা কিছু করা উচিত নয়, কখন কোন ব্যায়ামটা করবে কিভাবে করবেন সেটা একটা ফ্যাক্টর, আর যদি কোনো ইনফেক্টিভিটি না থাকে বা যদি ইউরিক অ্যাসিড নর্মাল থাকে আমরা সেক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি নিতে পারি।
1: আচ্ছা, ইউরিক অ্যাসিড যদি নর্মাল না থাকে সেক্ষেত্রে কি ফিজিওথেরাপি নেওয়া যায় না?
0: দেখুন, অনেক সময় ইউরিক অ্যাসিড থাকলে আল্ট্রাসাউন্ড করলে আপনার ওই জায়গাটাতে পেন বাড়তে পারে, সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব নর্মাল প্যারামিটারে সব থাকার সময় ফিজিওথেরাপি করালে বেটার রেজাল্ট পাওয়া যায়।
1: আমি এই জায়গাটা একটু বুঝতে পারলাম না, মানে ধরুন কারোর ইউরিক অ্যাসিড বেশি,
0: কারোর ইউরিক অ্যাসিড বেশি আছে, তাকে যদি ফিজিওথেরাপি আল্ট্রাসাউন্ড দিতে যান তাহলে কিন্তু পেন বাড়তে পারে।
1: আচ্ছা, মানে আল্ট্রাসাউন্ড ছাড়া ফিজিওথেরাপি অন্য পদ্ধতিগুলো,
0: আপনি ব্যায়ামগুলো করতে পারেন, ব্যায়াম করতে পারেন, ব্যায়ামটা তো সবসময় একটা ফিজিওথেরাপির পার্ট, ব্যায়াম এক্সারসাইজ করতে পারেন, সেগুলো করতে পারেন, এবং যখন ইউরিক অ্যাসিড বাড়বেন তখন গরম শেকটা আমরা অ্যাভয়েড করতে বলি, শেকটা শেক দেওয়াটা অ্যাভয়েড করতে বলি, লোকাল মলম অ্যাপ্লিকেশন করা যেতে পারে কিন্তু হিট অ্যাপ্লিকেশনটা আমরা অ্যাভয়েড করতে বলি।
1: আর একটা জিনিস জানতে চাইছিলাম, আপনি একটা আরো একটা যেটা বললেন সেপটিক আর্থ্রাইটিস, এটা কি অসুখ?
0: এটা হচ্ছে মোস্ট কমপ্লিকেটেড কেস, একটা জয়েন্টে আমরা যে কোনো জায়গায় দেখলি ফুলে গেল, জ্বর হলো, হয় দেখবেন গায়ের টেম্পারেচার বেড়ে যায়, এগুলো একটা ইনফেকশনের বহিঃপ্রকাশ, যে কোনো ইনফেকশনের বিভিন্ন রকম বহিঃপ্রকাশ হতে পারে। অনেক সময় কি হয় হিপ জয়েন্ট, নি জয়েন্ট, যে কোনো জয়েন্টে দেখবেন ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এবং জিরো মুভমেন্ট, সিঙ্গেল মুভমেন্ট করতে গেলে কিন্তু সিভিয়ার পেন হয়ে যাচ্ছে, পেশেন্ট টক্সিক হয়ে যাচ্ছে, টক্সিক মানে পেশেন্টটা টক্সিক দেখলে মানে কোনো কিছুই স্টেবল নয়, সেটা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, দিস ইজ ভেরি ডেঞ্জারাস প্রবলেম।
1: এটা কেন হয়?
0: ইনফেকশন, যে কোনো ইনফেকশন যদি যে কোনো জয়েন্টে প্রেসিপিটেট করে সে কারণে হয়, ইনফেকশন মাল্টিপল অর্গানিজম এর জন্য হতে পারে।
1: মানে এই ইনফেকশনটা কি যে কোনো ভাইরাল ইনফেকশন থেকেও হতে পারে?
0: মেনলি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য, ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে। আরেকটা বলি, এই ইনফেক্টিভ আর্থ্রাইটিসটা একটা স্পেসিফিক, তাছাড়াও কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় জয়েন্টে টিবি হতে পারে, টিবির জন্যও কিন্তু আর্থ্রাইটিস হতে পারে।
1: আচ্ছা,
0: রিউম্যাটিক ফিভার বলে একটা জিনিস আছে, তার জন্য কিন্তু জয়েন্টগুলোতে আর্থ্রাইটিস হতে পারে।
1: এই যে জয়েন্টে টিবির কথা বললেন, এটা ধরুন আমাদের সাধারণ লোকের প্রায় জ্ঞানের বাইরে, এটা কেন হয়, আমরা এটাকে আটকাবো কি করে, প্রতিকার কি?
0: প্রতিকার কারণে টিবি থেকে, তাহলে টিবি টিবি মেনলি কি হয় কোনো না কোনো সোর্স কারো না কারো কাছ থেকে আসছে, এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে, মানে সোর্স থেকে অ্যাভয়েড করতে হবে। আর টিবি আর্থ্রাইটিস কিন্তু বহু মানুষের হয় এবং ট্রিটমেন্ট প্রোটোকলও কিন্তু আলাদা, মানে যেভাবে আমরা ট্রিটমেন্ট করি এমনি টিবি রোগীদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো জয়েন্টে টিউবারকুলোসিস হলে তার ট্রিটমেন্ট প্রোটোকল কিন্তু লং স্ট্যান্ডিং হয়, সেক্ষেত্রে রেস্ট, ডায়েট এবং অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট।
1: নর্মাল যদি টিউবারকুলোসিস হয় তার যে ধরনের চিকিৎসা, আর যদি এই জয়েন্টে টিবি হয় মানে বোন টিবি হয় সেক্ষেত্রেও কি একই ধরনের চিকিৎসা?
0: ড্রাগ একই ধরনের ইউজ করা যেতে হয় কিন্তু সেগুলো দীর্ঘমেয়াদি হয় এবং তার সঙ্গে কিন্তু সেই জয়েন্টটার রেস্ট একটা ফ্যাক্টর।
1: আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে স্পেশালি অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে প্রতিকার কি কি, একদম আমরা যদি এক দুই করে বলি।
0: ফার্স্ট হচ্ছে চেঞ্জ অফ লাইফস্টাইল, চেঞ্জ অফ লাইফস্টাইল মানে কতগুলো জিনিসকে অ্যাভয়েড করতে হয়, যে জয়েন্ট গুলোতে বারবার ফ্লেকশন এক্সটেনশন করতে গেলে কি হবে সেখানে সেই জয়েন্টের উপর চাপ পড়ে, সেই মুভমেন্টটাকে যতটা পারা যায় একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতে হয়। দু নম্বর হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস কমনলি নি জয়েন্টে হয়, সেক্ষেত্রে এক্সারসাইজের কথা বলা হচ্ছে, এক্সারসাইজ এক্সারসাইজের কথা বলা হচ্ছে,
1: নিয়মিত তাহলে ব্যায়াম করতে হবে,
0: হ্যাঁ, ওজন রিডাকশন আর ওয়েট বিয়ারিং কমাতে হবে। ওজন কমাতে হবে, বডি ওয়েট

0: টাকে একটা কন্ট্রোলে রাখতে হবে
1: হুম হুম
0: এবং ওয়েট বিয়ারিংটাকে অ্যাভয়েড করতে হবে।
1: হুম
0: আর এখন কিছু ড্রাগ আছে, সেই ড্রাগ গুলো ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে চলে গেল,
1: সেটা তো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
0: হ্যাঁ, কিন্তু কমন লোককে যেটা করতে হবে, যে যেকোনো বাত, কমন বাত মনে করেও যদি দেখা যায় যে সেই বাতটা পারসিস্ট করছে, সেক্ষেত্রে কিন্তু তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক নম্বর, যদি কোনো বাত তার সঙ্গে ফিভার থাকে, তাকে যতটা পারবেন সত্তর কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
1: আচ্ছা, এখানে একটা একটা কথা আমি বলি, এটা অনেক মানুষই বলে থাকেন যে ভীষণ মানে ব্যথা হচ্ছে, তার সঙ্গে জ্বর জ্বর লাগছে, কিন্তু থার্মোমিটারে টেম্পারেচার পাওয়া যাচ্ছে না, যেটা বয়স্ক মানুষেরা বলেন যে হাড়ে জ্বর হচ্ছে। তো এই যে এই কথাটা, যে মনে হচ্ছে যেন ভেতরে সাংঘাতিক জ্বর হচ্ছে, কিন্তু আসলে থার্মোমিটার দিলে দেখা যাচ্ছে টেম্পারেচার একদম নর্মাল আছে, সেটা কি আর্থ্রাইটিসের কারণে বা বাতের কারণে হয়?
0: দেখুন, বাতের কারণে কি হয়, অনেক সময় ভাইরাল ইনফেকশন আক্রমণ এটা কমন।
1: হুম
0: ভাইরাল ইনফেকশনের জন্য কিন্তু জয়েন্ট এখন ব্যথা হয়, ইভেন চিকেন গুনিয়া রয়েছে, অনেক সময় যে কোনো ফিভার, টাইফয়েড ফিভারের উপরও জয়েন্টে ব্যথা হয়। বা আপনারা দেখবেন এখন যে কোনো সময় যখন সিজন চেঞ্জ হচ্ছে, কমন ফিভার হওয়ার আগেও কিন্তু দেখবেন লোকজনের গা হাতে ব্যথা করছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা করছে। অনেক সময় কি হয়, যে কোনো ভাইরাল ইনফেকশনের বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হয়, তার মধ্যে এটাও একটা হতে পারে। আর আমাদের সিজনাল চেঞ্জের সময় বা ওয়েদার চেঞ্জের সময় কিন্তু একটা মানুষ জয়েন্টে কিন্তু অনেকটা পেন ফিল করতে পারে। এগুলো দেখুন সাধারণ মানুষের একটা অভিব্যক্তি মাত্র, জ্বর হচ্ছে, শরীরটা আনইজি ফিল করছে, সেটাকে এক্সপ্রেশন করছে যে আমার মধ্যে শরীরের মধ্যে একটা গুমো গুমো জ্বর আছে, কিন্তু ওটা বোঝা যাচ্ছে না, টেম্পারেচার আসছে না, কিন্তু আমার জ্বর আছে, সেটা একটা বহিঃপ্রকাশ সাধারণ মানুষের মধ্যে, গ্রাম বাংলার মানুষের মধ্যে।
1: সেক্ষেত্রে কি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা করা উচিত আমার মনে হয়?
0: দেখুন, যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ শরীর সচেতন, সেক্ষেত্রে সর্বদাই একটা চিকিৎসকের পরামর্শ বা তত্ত্বাবধানে থাকা মনে হয় বাঞ্ছনীয়।
1: সময় একটু শেষের দিকে, তাই আপনার কাছে জানতে চাইবো ডাক্তারবাবু, যে যে কোনো মানুষের ক্ষেত্রে যদি তিনটে কোনো নিয়ম মেনে চলতে হয় যাতে আর্থ্রাইটিসকে এড়ানো যায় বা অস্টিও আর্থ্রাইটিসকে এড়ানো যায়, সেই তিনটে নিয়ম কি কি হবে? আবারও জিজ্ঞেস করছি, কারণ মানুষের সচেতনতার জন্যই জিজ্ঞেস করছি।
0: একদম, আমাদের শরীর মন্দির, তাকে সুস্থ রাখার জন্য কিছু নিয়ম প্রত্যেকটা মানুষের বয়সের সঙ্গে সঙ্গে মেনে চলা উচিত। এক হচ্ছে লাইফস্টাইল, জীবন ধারণ পদ্ধতি। দু নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস। তিন নম্বর হচ্ছে এক্সারসাইজ।
1: এবং আর একটা বোধ হয় নিয়মিত ঘুম, মানে নিয়ম মেনে ঘুম।
0: অবশ্যই, শরীর এবং মন দুটো পরস্পর পরিপূরক, যদি ঘুম সঠিক না হয় মানুষের শরীরের উপর তার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক।
1: অনেক ধন্যবাদ, অনেকটা দামি সময় আমাদের দিলেন, ভালো থাকবেন।
0: হ্যাঁ, নমস্কার।
1: নমস্কার।
2: শুনছিলাম আর্থ্রাইটিস এড়াতে গেলে কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এবং সচেতন হতে হবে কি করে, এবং এক্সারসাইজের মানে মূল্য কিভাবে নির্ধারিত হচ্ছে শরীরের ক্ষেত্রে। ডাক্তারবাবু ডাক্তার অরূপ কুমার দাস অস্থিরোগ বিশেষজ্ঞ এবং মাননীয় বিধায়কও তিনি, তিনি আমাদের এই সচেতনতার বার্তাগুলো দিয়ে গেলেন। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন উমা মৈত্র। আজ সময় একদম শেষ, সেই শেষ সময় শুধু বলে যাই আপনাদের জন্য চিঠির বিষয়ের কথা। এক কলমে দুই নারী, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে সুধা ও পিসীমা চরিত্র, নতুন ও পুরাতনের দ্বন্দ্ব, প্রিয় পুরুষকে নিয়ে একজনের জীবন ঘরের বাঁধন অন্যজন বাইরের মুক্তিতে নিয়ে যায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করুন, মেইল আইডি mahila@airkolkata@gmail.com। এ মহিলা মহল ডট এআইআর কলকাতা।

@gmail.com আর চিঠি পাঠান এক কলমে দুই নারী মহিলা মহল প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 এই ঠিকানায়। চিঠি বা মেইল যেন আমাদের কাছে 23 অক্টোবরের মধ্যে এসে যায়। আপনারা ভালো থাকবেন প্রত্যেকে এবং চিঠি লিখবেন অবশ্যই, সেই চিঠি পড়ব আমরা। আজ সময় শেষ, সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা, কথা হবে অন্য আরেকদিন।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক অন্বেষার মতোই আজও শুরুতে থাকবে বিজ্ঞানের টুকরো খবর এবং তারপরে আমাদের ডুব দেওয়া বিজ্ঞানের গভীরে, জানার চেষ্টা করা কিছু কাজ, কিছু মানুষের জীবন এবং সেই জীবন আর গবেষণার আন্তঃসম্পর্ক যে দারুণ দারুণ ব্যাপার আমাদের সামনে তুলে ধরে সেগুলোকে। আজকে কে অতিথি থাকছেন জানাবো পরে, তবে আগে শুনে নিই বিজ্ঞানের টুকরো খবর।
2: বড় পণ্যবাহী জাহাজে খনিজ তেলের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব জ্বালানির চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। ই মিথানল বা ইলেকট্রিক মিথানল এই বিষয়ে নতুন দিশা দেখাচ্ছে। এটি একটি কম কার্বনযুক্ত কৃত্রিম তরল জ্বালানি যা তৈরি হয় সিমেন্ট বা স্টিল কারখানা থেকে নির্গত ধোঁয়ায় অথবা বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড থেকে। এর রাসায়নিক গঠন প্রচলিত মিথানলের মতো হওয়ায় ইঞ্জিন, জাহাজ বা জ্বালানি পরিবহনের পরিকাঠামোতে কোনো পরিবর্তন না করেই এটি সরাসরি ব্যবহার করা যায়। শুধু তাই নয়, এটিকে রিফাইন বা পরিশোধন করে টেকসই বিমান জ্বালানি অথবা ই গ্যাসোলিনও তৈরি করা যেতে পারে। বিশেষ রিয়্যাক্টরে চাপের মধ্যে গ্রিন হাইড্রোজেন অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জল ভেঙে সংগৃহীত হাইড্রোজেন এবং বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে এই ই মিথানল তৈরি করা হয়। ফলত ই মিথানল পোড়ালে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাতাসে নির্গত হয় তা মূলত এর উৎপাদন প্রক্রিয়াতে বাতাস থেকেই সংগ্রহ করা হয়েছিল। এই ক্লোজড লুপ কার্বন চক্র তৈরি করে পরিবেশে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড থাকার ক্ষতিকর প্রভাব এবং উষ্ণায়ন রোধে সাহায্য করবে ই মিথানল। সঙ্গে কমবে অন্যান্য ক্ষতিকারক গ্যাস বা ভস্মকণা উৎপন্ন হওয়ার প্রবণতাও। সম্প্রতি গুজরাটের কান্ডলায় দেশের প্রথম বন্দর ভিত্তিক ই মিথানল উৎপাদন প্রকল্প শুরু হয়েছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে প্রতিদিন মোট 150 টন ই মিথানল উৎপাদিত হবে। এশিয়া ইউরোপ আন্তর্জাতিক বাণিজ্য করিডোরের মতো অন্যতম ব্যস্ত সামুদ্রিক পথে এটি হয়ে উঠবে অত্যন্ত সম্ভাবনাময় পরিবেশ বান্ধব জ্বালানি। সামুদ্রিক পরিবহন শিল্পে পরিবেশ দূষণ কমাতে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্যমাত্রা অর্জনই এই ভবিষ্যৎ জ্বালানির মূল ব্যবহারিক দিক।
1: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের নাম অনেকের কাছে পরিচিত বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য, তার লেখালেখির জন্য এবং অবশ্যই তার বক্তৃতার জন্য। আজ আমি এই স্টুডিওতে যখন তার সামনে বসে প্রস্তুত হচ্ছি তার সাক্ষাৎকার নেওয়ার জন্য, আমার মনেও কিন্তু তার বক্তৃতার কথা, মঞ্চে তার ঘুরে বেড়ানো, সুন্দরভাবে আঙুল তুলে এইটার দিকে নির্দেশ করা, ওইটার দিকে নির্দেশ করা, ধীরে ধীরে একটা গল্প যেন সামনে মেলে ধরা, সেগুলো মনে পড়ছে। সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আইজার, তার যে কলকাতা শাখা, সেখান থেকে অবসর নিয়েছেন সম্প্রতি। কিন্তু আপনারা বুঝতেই পারেন এমন মানুষের অবসর হয় না, তিনি পড়াচ্ছেন, গবেষণা করছেন আর আজকে আমাদের সুযোগ দিয়েছেন তার সামনে কিছু প্রশ্ন রাখার। আমরা সেই

0: বাধা একটা প্রশ্ন তার সামনে রাখি শুরুতে। আচ্ছা, এতদিনের শিক্ষকতা জীবন, গবেষণা জীবন, এটা কাটিয়ে এসে অধ্যাপক বন্দ্যোপাধ্যায় আপনার কি মনে হয়, আপনি সাফল্যের সঙ্গে সবটা শেষ করতে পেরেছেন? শেষ হয়নি, চলছে তবু।
1: না, আমার শিক্ষকতা এবং গবেষণা জীবন আমার কাছে খুবই আনন্দের এবং সম্পূর্ণ বলতে পারেন। তার কারণ হচ্ছে যে তার মধ্য দিয়ে একে তো আমি নিজে শিখেছি, দ্বিতীয় হচ্ছে যে অনেক ছাত্রকে তৈরি করেছি, তারা উপযুক্ত জায়গায় প্রতিষ্ঠিত, এবং গবেষণা ক্ষেত্রে আমি একটা ছাপ রাখতে পেরেছি।
0: বেশ, আমাদের কাছে এইটুকুই থাক, ধীরে ধীরে যত আমরা এগোবো এইটারই বিস্তার আমরা করার চেষ্টা করব এক এক করে। আপনার পড়াশুনো একেবারে শুরুটা যদি বাদও দিই, যেটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে হয়েছিল, অত্যন্ত ভালো লাগার একটা সময় আপনার কেটেছে, আমরা যদি একটু পরের থেকে শুরু করি, আইআইটি দিল্লির থেকে শুরু করি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লিতে, সেখানে আপনি মাস্টার ডিগ্রি করলেন, পিএইচডি করলেন, যেখানে ছিলেন আর যেখানে গেলেন একটা পরিবেশের পার্থক্য হলো, তবু মানিয়ে নিলেন অদ্ভুতভাবে। আমার ধারণা অনেকেই শুনছেন, যাদের মধ্যে অনেকেই আইআইটি ছাত্রছাত্রী আছেন, আপনি একটু বলুন তো সেই সময় বা সালটাও একটু নির্দেশ করবেন, মানাতে কীরকম বেগ পেতে হয়েছিল বা কীভাবে মানিয়েছিলেন? আপনি প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করতেন, একটু ধরিয়ে দিন।
1: আমি আন্ডার গ্রাজুয়েট বিই পড়েছি শিবপুর বিই কলেজ থেকে, এবং সেখান থেকে যখন দিল্লি আইআইটিতে গেলাম, স্বাভাবিকভাবেই প্রাথমিকে অপরিচিত ভাষা হিন্দি, অপরিচিত ভাষা কিছুটা ইংরেজি, তার মাধ্যমে বলতে হবে। আর আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি তাদের ইংরেজিতে সাবলীল খুব একটা ছিলাম না, সেইটা হওয়াটা প্রাথমিক চ্যালেঞ্জ ছিল, কিন্তু অল্প সময়ই সেটাকে আমরা কাটিয়ে উঠতে পেরেছিলাম। কিন্তু দিল্লি আইআইটিতে আমি যেটা মূলত অংশগ্রহণ করেছি সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে খেলাধুলো করতাম এবং সমস্ত ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিলাম, নাটকের সঙ্গে, গানের সঙ্গে, সঙ্গীতের সঙ্গে, সমস্ত কিছুর মধ্যে আমি একটা জড়িয়ে একটা খুব মানে উপভোগ্য জীবন যাপন করেছি দিল্লি আইআইটিতে থাকার সময়।
0: কিন্তু আমরা যে শুনি আইআইটির লেখাপড়ার চাপ খুব বেশি, সময় পাওয়া যায় না, আপনি করতেন কি করে এত?
1: এইটা ঠিক নয়, এটা হচ্ছে সবটাই আমরা কি দৃষ্টিভঙ্গিতে দেখব তাই। আমরা যদি মনে করি যে খেলাধুলো, গান বাজনা, এগুলো সাহিত্য চর্চা, এই সবকটাই জীবনের অঙ্গ, তাহলে যে জীবনই হোক তারও ওটা অঙ্গ, চাপ থাকলেও তার সেটা অঙ্গ।
0: আপনার যে বিষয় ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়, যেখানে ইলেকট্রিসিটি নিয়ে আপনার নাড়াচাড়া, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে, তো সেইটা একটা গবেষণার পথ ধরল ওখানেই, মানে মাস্টার্স ডিগ্রি থেকেই গবেষণার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, তারপরে গবেষণায় ঢোকেন ছাত্র বা ছাত্রী। তো আপনার বিষয়টা কি ছিল? কেননা আপনি আপনার একটা লেখায় ইঙ্গিত করেছেন, পরিষ্কার বলেননি, যে আপনি একটু প্রথা ভেঙেছেন সেখানে, একেবারে ধরা বাঁধা সুপারভাইজারের কাছে গেলাম, তিনি একটা বিষয় দিয়ে দিলেন, এরকম করেননি। কি করতে চেয়েছিলেন আমাদের যদি একটু জনপ্রিয় ঢঙে বলেন? আপনি তো বলেন এরকম।
1: আসলে আমার বিষয়বস্তু ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু দিল্লি আইআইটিতে আমি পড়েছিলাম যেটাকে বলে এনার্জি ইঞ্জিনিয়ারিং, শক্তি সম্পর্কে। যখন আমি পিএইচডি করতে গেলাম তখন আমার নিজের যেটা দৃষ্টিভঙ্গি ছিল সেটা হচ্ছে যে আমি নিজে লেখাপড়া করে বুঝতে চেষ্টা করব যে কোনো একটা পার্টিকুলার গবেষণা ক্ষেত্রে কি জানা আছে, তার ভিত্তিতে কি প্রশ্ন করা যেতে পারে, এবং তারপরে আমি সেটার ভিত্তি করব। মানে একজন সুপারভাইজার বলে দিলেন এটা করো, তার মধ্যে না গিয়ে আমি নিজে সিদ্ধান্ত নেব কোনটা করবো আমি। এইটাতে আমার সৌভাগ্য যে আমার সুপারভাইজার এই দৃষ্টিভঙ্গিতে সহমত হয়েছিলেন, রাজি হয়েছিলেন, ফলে আমার রিসার্চের টপিক আমি চুজ করেছিলাম, ওনারা করেননি। আমি করেছিলাম বলে তারপরে অনেকে ওই বিষয়বস্তুতে গবেষণা করেছে, কারণ সেটা শুরু হয়ে গেছিলো কাজটা, ফলে আমার দৃষ্টিভঙ্গি এরকমটাই ছিল। আমি ছাত্রদের ক্ষেত্রে এটাই বলি, আমার নিজের যারা পিএইচডি ছাত্র তাদেরকে বলি যে প্রথম তুমি নিজে পড়াশুনো করে দেখার চেষ্টা করো কোনো একটা বিশেষ সমস্যার কতটুকু জানা আছে, তার ভিত্তিতে কোন প্রশ্ন তুমি করতে পারো, তারপর আমাকে এসে জানাও।
0: একটু যদি ধরিয়ে দেন কীরকম ছিল বিষয়টা।
1: আমার বিষয়বস্তুটা ছিল এভাবে বলা ভালো যে কোনো একটা পাওয়ার সিস্টেমে, পাওয়ার সিস্টেম বলতে আমাদের যে বিদ্যুৎ তৈরি হয় এবং বিদ্যুৎ বাড়িতে বাড়িতে দেওয়া হয়, কারখানায় দেওয়া হয়, এই যে পুরো জিনিসটা যে আছে সেটা হচ্ছে একটা পাওয়ার সিস্টেম বলে,
0: উৎপাদন ও বণ্টন,
1: উৎপাদন ও বণ্টন। সেখানে যদি হঠাৎ কোনো একটা কারখানা সকালবেলা সুইচ অন করলো, তাহলে দেখা যায় যে তার যে ফ্রিকোয়েন্সি সেখানে একটা অসিলেশন হয়, সেটা মানে অবাঞ্ছিত অসিলেশন হয়, সেটা কি করে কমানো যেতে পারে, এইটা ছিল আমার প্রশ্ন। যে উত্তরটা আমি তৈরি করেছিলাম সেটা হচ্ছে, যদি একটা শক্তি সংরক্ষণ করে রাখা, এনার্জি স্টোরেজ,

0: সিস্টেম তৈরি করা যায় যেটা যে সময়টাতে ওই কারখানা সুইচ অন করলো তাৎক্ষণিকভাবে সেই শক্তিটা দিতে পারবে, তাহলে এই সমস্যাটাকে অ্যাভয়েড করা যায়। আমি যেটা নিয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, মানে চৌম্বক শক্তির মধ্যে ওটাকে স্টোর রাখা অল্প সময়ের জন্য। এটা লাগে শুধুমাত্র এক সেকেন্ড দু সেকেন্ডের জন্য, কিন্তু সেইটা না দিতে পারার জন্যই পাওয়ার সিস্টেমের সমস্যা হয়
1: এবং তার থেকে আর্থিক ক্ষতিও হতে পারে, কেননা যন্ত্রপাতি নষ্ট হচ্ছে ইত্যাদি। আচ্ছা, আমি যদি একটু মানে উল্লম্ব ফোনে যাই, ধরুন পরবর্তীকালে যখন আমেরিকায় মেরিল্যান্ডে আপনি গেলেন, এই যে কাজটা করছিলেন তার কি ধারাবাহিকতা ছিল সেখানে নাকি না সেটা সম্পূর্ণ একটা আলাদা?
0: সম্পূর্ণ আলাদা। আমি পিএইচডি করার পরে যখন চাকুরি ক্ষেত্রে জয়েন করলাম খড়গপুর আইআইটিতে, তখন আমি চেয়েছিলাম যে একেবারে সম্পূর্ণ একটা নতুন এরিয়া গবেষণা ক্ষেত্র আমি চিহ্নিত করব। ফলে সেখানে গিয়ে প্রাথমিকভাবে আমি নানা এরিয়া সম্পর্কে পড়াশুনো করেছি, করে তারপর শেষ পর্যন্ত চিনতে পেরেছি যে এইটা আমি করব। সেটাকে বলে কেওস থিওরি ডাইনামিক্স, সেটা সম্পর্কে একটু না হয় বলবো। কিন্তু আমি যেটা নিয়ে কাজ করতে গিয়েছিলাম অথবা যে প্রশ্নটা নিয়ে গেছিলাম মেরিল্যান্ডে, সেটা ছিল আমি তখন যেগুলোকে পাওয়ার ইলেকট্রনিক সিস্টেমস বলে, অর্থাৎ একটা ভোল্টেজে সাপ্লাই আছে সেখান থেকে আরেকটা ভোল্টেজ আমি নিতে চাইছি, এর মাঝখানে যেটা থাকে সেটাকে বলে পাওয়ার ইলেকট্রনিক কনভার্টার, সেগুলোর স্থায়িত্ব, এটা নিয়ে আমি কাজ করছিলাম। করতে গিয়ে আমি এমন কিছু ঘটনা দেখেছিলাম যেটা তখন আমি ব্যাখ্যা করতে পারছিলাম না।
1: আচ্ছা,
0: এই ব্যাখ্যাটা খুঁজে পাওয়ার জন্যই তাদের কাছে আমি গিয়েছিলাম এবং সেখানে ব্যাখ্যাটা তৈরি করি আমি।
1: আমরা সাধারণভাবে একজন বিজ্ঞানীকে চিনি তার গবেষণা দিয়ে, চিনি তার পড়ানোর ভঙ্গি দিয়ে, আবার কখনো কখনো চিনি পুরস্কার দিয়েও, এটা অস্বীকার করা যায় না। ভাটনগর পুরস্কার আমাদের দেশে তরুণ বিজ্ঞানীদের জন্য অত্যন্ত উচ্চ মানের একটা পুরস্কার, কখনো কখনো বলা যায় একমাত্র পুরস্কার যেটা এই রকম কাজকে সম্মানিত করে। তো যখন ভাটনগর পুরস্কারে সম্মানিত হলেন, আমি জানি না সেই স্মৃতিটা এখন আপনার ফিরবে কি না, অতদিনের আগের স্মৃতি, সেই সময়কার পরিস্থিতিটা একটু বলবেন, মানে কেমন ছিল? আজকের থেকে কিছুটা আলাদা নিশ্চয়ই?
0: হ্যাঁ, আসলে যে সময়টা আমি গবেষণা ক্ষেত্রে প্রবেশ করি, মানে আইআইটিতে পড়ালেও তখন অনেকেই গবেষণার অ্যাক্টিভলি করতো না। এদিকে আমার দৃষ্টিভঙ্গিটা ছিল যে আমার মনের মধ্যে প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর খুঁজছি, সেই জন্য গবেষণাটা করছি, চাকরি করতে গবেষণা করতে হচ্ছে বলে নয়। ফলে যখন সেই পরিবেশটাও তৈরি হয়নি তখনও শুরু করে দিয়েছিলাম গবেষণা করা। এখন আমার গবেষণার যে বিষয়বস্তুটা ছিল সেটা ছিল গতি নিয়ে, যে কোনো জিনিসের গতি হয়তো, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে গতি বলতে শুধুমাত্র একটা পেন্ডুলামের গতি কিংবা একটা ট্রেনের গতি, এই গতিটাই নয়। এমনকি একটা বিকারে একটা কেমিক্যাল রিয়াকশান চলছে, সেই বিক্রিয়াটা চলার সময় যে তার মধ্যে যে দু ধরনের জিনিস আছে সে দুটোর পরিমাণ পাল্টাচ্ছে, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে রিয়াকশান হচ্ছে, মানে সেগুলোর সালফিউরিক অ্যাসিডের পরিমাণ পাল্টাচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ পাল্টাচ্ছে, আর সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে, এটাও কিন্তু একটা গতি। অর্থাৎ যে কোনো জিনিস যখন পরিবর্তন হয় সেটাই হচ্ছে গতি। এখন যে পরিবর্তনের রূপটা, সেই রূপটা আবার নানা রকম হতে পারে। যেরকম জল ঠান্ডা করলে বরফ হয় তার রূপ পরিবর্তন হলো, গরম করলে বাষ্প হয় তার রূপ পরিবর্তন হলো, সেরকম গতিরও রূপ হয়। কিছু গতি হচ্ছে চক্রাকার গতি, একই জিনিস ঘুরে ঘুরে আসে, কিছু গতি আছে যে একই জায়গায় গিয়ে থেমে যায়, আবার কিছু গতি আছে অর্থাৎ সেটা একটা স্টেবল হয়ে যায়, আবার কিছু গতি আছে যেটাকে কেওস বলা হয়, মানে হচ্ছে যে সেখানে কোনো একটা বিশেষ অবস্থা কখনোই ফিরে আসবে না, গতি হচ্ছে কিন্তু সেটা কখনোই থেমে যাচ্ছে না। এই যে অবস্থাটা সেটাকে বলে কেওস। আমি যেটা দেখেছিলাম আমার এক্সপেরিমেন্টে সেটা হচ্ছে যে এই ধরনের যেগুলো মনে করুন আপনাদের মোবাইল ফোনের মধ্যে ব্যাটারি এবং যে ওখান মধ্যে একটা কম্পিউটার রয়েছে তো তার মাঝখানটাতে যেটা আছে সেটা এরকম একটা পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, কিংবা বাড়িতে যখন ইনভার্টার থাকে সেটা একটা পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, এগুলোর মধ্যে আমি দেখেছিলাম যে যখন যে জন্যে যে ভোল্টেজের মধ্যে কাজ করার জন্য ওটা তৈরি তার বাইরে চলে যায় তখন কিন্তু সেখানে কেওস তৈরি হয়। কেন হয় এই প্রশ্নটা আমার ছিল, এই প্রশ্নটা উত্তর খুঁজেছিলাম তখন আমি।
1: কেওস থিওরি তো আমাদের পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ থিওরি। আমরা বিজ্ঞানের কথায় থাকবো, বিজ্ঞান চর্চার কথায় থাকবো, কিন্তু এই ধরনের সাক্ষাৎকারে আমরা যেটা করি, যার সঙ্গে কথা বলছি তার এই গবেষণা বাদেও ব্যক্তি জীবনে একটু উঁকি দেওয়ার চেষ্টা করি। এখন আপনার ওই লেখা থেকে এই ধার করা সব তথ্য যে একটা গার্হস্থ্য চাপ আপনাকে নিতে হয়েছে,

0: এই যে আমেরিকায় চলে গেলেন এবং তার আগেই বিয়ে করেছেন, সম্ভবত স্ত্রীকে রেখেই চলে গেলেন, আবার ফিরে এসে সময় দিতে পারছেন না, এই সময়গুলো যে কোনো মানে যাকে বলে মনোযোগী পেশাদারের জীবনে আসবেই। তো আপনি এটা সামলেছিলেন কিভাবে?
1: না, এটা আমি সামলানোর থেকে বড় কথা আমার স্ত্রী সামলেছেন, ফলে সেই জায়গাতে আমার কৃতজ্ঞতা প্রচুর। মানে একটা ফ্যামিলি, একটা পরিবার, তাতে আবার আমার তখন মেয়ে জন্মেছে, ফলে তার ছোট থেকে বড় হওয়া, এই পুরো পিরিয়ডটাতে আমি গবেষণার ক্ষেত্রে সময় দিতে পেরেছি যে এটা সম্পূর্ণ আমার স্ত্রীর অবদান বলতে পারেন, ফলে সেদিকে আমি পুরোটাই কৃতজ্ঞ। ফলে এটা আমি কীভাবে করতে পারলাম এর থেকে বড় কথা হচ্ছে আমার স্ত্রী কীভাবে করতে পারলেন, কারণ তিনি একটা প্রফেশনে ছিলেন। কিন্তু আমি মনে করি যে কোনো একটা মানুষের টাইম ম্যানেজমেন্ট, সময় কীভাবে আমি ব্যবহার করব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে এইটা ঠিকভাবে করতে পারে না বলে তারা এটা করছি তো সেটা করতে পারছি না, সেটা করছি তো আরেকটা জিনিস করতে পারছি না, এইগুলো আমি শুনি। কিন্তু আমি মনে করি যে এই টাইম ম্যানেজমেন্ট এইটা খুব গুরুত্বপূর্ণ, যেটুকু সময় আমি দেব সেটুকু খুব সুন্দরভাবে দেব, কিন্তু আবার অন্যদিকেও আমি সময় দিতে হয়। আমার মেয়েকে কি সময় দিতে হয়নি? হয়েছে। ফলে এই এই ব্যালেন্সটা মানুষকে করতে হয়, আমাকে এটা করতে হয়েছে।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে যিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা থেকে অবসর নিয়েছেন, বারবার আবারও আমরা বলছি এগুলো কোনো অবসর নয়, কেননা একজন মানুষ এরকম গবেষণা করছেন তার গবেষণা কখনো থামে না, চলতেই থাকে, যতদিন তিনি সক্ষম থাকবেন, পরিস্থিতি তাকে চাইছে, পরিবেশ তাকে চাইছে, ততদিন চলতে থাকবে। এবং সবথেকে বড় কথা, অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে শুধু গবেষণা দিয়ে মানুষ চেনেন না, চেনেন তার যাকে বলে সমাজের জন্য বিজ্ঞান প্রচারের কাজ দিয়ে। এই জায়গাটা আসবো, কিন্তু তার আগে একটা কথা বলি যে আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা একটা সংখ্যায়, অন্তত একটা অংশ, তারা পরবর্তীকালে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের দিকে ঝুঁকে পড়েন, এটা অনেকের নাম করা যায়। তো আপনার ক্ষেত্রেও বোধ হয় কিছুটা সেটা ঘটে গিয়েছে আর কি, তো আমাকে একটু বলবেন যে এই ঝোঁকটার কেন, মানে কেন ঘটে এটা?
1: প্রথমত আমার ছোটবেলা থেকেই ফিজিক্স পড়ার ইচ্ছে ছিল, তার আকর্ষণটা ছিল, নানা কারণে সেটা হয়ে ওঠেনি, কিন্তু সেটা মনের মধ্যে একটা রয়ে গিয়েছিল। যখন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষণা করছি এবং যে বিষয়টা নিয়ে বললাম সেটা নিয়ে করছি, সেটার সঙ্গে কিন্তু ফিজিক্স এবং ম্যাথামেটিক্স একটা গাঢ় সম্পর্ক রয়েছে। ফলে আমাকে যে সমস্যাটা সমাধান করতে হয়েছে সেটা ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা হলেও করতে হয়েছে ফিজিক্স দিয়ে এবং ম্যাথামেটিক্স দিয়ে, ফলে এর দ্বারা আমি কিছুটা ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের দিকে ঝুঁকে পড়েছিলাম। একটা সময় আমি সিদ্ধান্ত নিই এবার পুরোদমে সেটা করা যাক, ফলে আইআইটি থেকে আমি আইসারে সরে আসি, একটা জায়গায় ছেড়ে আরেকটা জায়গায় যুক্ত হই, এবং তখন পুরোপুরি ফিজিক্সে আমি পড়ানো এবং গবেষণা শুরু করি। এমন বিষয় পড়াতে হয়েছে যেটা আমি ছাত্রজীবনে কোনোদিন পড়িনি, ফলে পুরোটা শিখতে হয়েছে, শিখে পড়াতে হয়েছে, এবং সেটা আমি সম্পূর্ণভাবে উপভোগ করেছি, এবং গবেষণাটা ন্যাচারালি আমি এখন ফিজিক্সেই করি।
0: এইবার আসা যাক আপনার পরিচিতির একটা অন্যতম দিক, সেটা হচ্ছে জনবিজ্ঞানকে আপনি যেভাবে মানুষের মধ্যে নিয়ে গেছেন, নিজে সোসাইটি তৈরি করেছেন, এই ব্যাপারটা কীভাবে শুরু হলো? মানে একটা তো বুঝতে পারছি যে আইআইটি থাকার সময় আপনি এইগুলো করতেন, সামাজিক একটা কাজের ঝোঁক ছিল আপনার, সেসব বুঝলাম, কিন্তু এইভাবে একটা সংগঠিতভাবে করা কবে থেকে শুরু হলো?
1: আমি যখন আইআইটিতে এসে জয়েন করি, মানে খড়গপুর আইআইটিতে এসে জয়েন করি, তারপরে আমার সঙ্গে যোগাযোগ ছিল অধ্যাপক সুশীল কুমার মুখোপাধ্যায়ের, উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফর্মার ভাইস চ্যান্সেলর, অনেক বিশ্ববিদ্যালয়ে ছিলেন। উনি একসময় আমাদের কাছে একটা আবেদন রাখেন, আমরা তখন যুবক সে অবস্থায়, বলেন যে আমাদের দেশে মূল সমস্যা, বিজ্ঞান ক্ষেত্রে মূল সমস্যাটা হচ্ছে ছাত্ররা বিজ্ঞান পড়ছে কিন্তু তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে উঠছে না, এমনভাবে পড়ানো হচ্ছে তার দ্বারা বিজ্ঞান মনস্কতা গড়ে উঠছে না, আর বেশিরভাগ মানুষ তো বিজ্ঞানের সুফলটাই পায় না, ফলে বিজ্ঞান মনস্কতা তাদের মধ্যে তৈরি হয় না, নানাবিধ ভ্রান্ত ধারণা কুসংস্কার তাদের মধ্যে গেড়ে বসে থাকে। যদি তোমরা বিজ্ঞান পড়ে থাকো তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই জায়গাটাকে অ্যাড্রেস করা, ফলে বিজ্ঞানটাকে মানুষের মধ্যে, বিজ্ঞানের চিন্তা পদ্ধতিকে নিয়ে যেতে হয় মানুষের মধ্যে।
0: এটা কত সালের কথা যখন এই উনি বলছেন?
1: ধরে নিন 86।
0: বেশ,
1: আমি 86-ই খড়গপুরে জয়েন করি, জয়েন করার আগেও দেখা হয়েছিল, তখন উনি বলেছিলেন, তারপরে আমি জয়েন করে এটা কাজটা পুরোদমে শুরু করি। এই যে শুরু করলাম, তারপরে স্বাভাবিকভাবে আরও অনেকের সঙ্গে পরিচয় হলো, তারা এই কাজটার মধ্যে যুক্ত হলেন, তারপর আমরা একটা সময় ব্রেক থ্রু

একটা পত্রিকা শুরু করি। শুরুটা হয়েছিল আমি এর মধ্যে আসার আগে থেকেই ওনারই উৎসাহে, কিন্তু তারপরে আমি সেটার সঙ্গে যুক্ত হই, তারপরে সেটার মাধ্যমে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়, তারপরে একটা সময় ব্রেক টু সায়েন্স সোসাইটি বলে একটা সোসাইটি, একটা সংগঠন তৈরি করা হয় 95 সালে। ফলে এইভাবে জিনিসটা এগোতে থাকে, আমি পুরো সময়টাই এই ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির মাধ্যমে মানুষের কাছে বিজ্ঞান মনস্কতাটাকে নিয়ে যাওয়া

0: কমিউনিকেশনে ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছে, কি মাথায় রেখে আপনি বলতে থাকেন, কেননা এত উপভোগ্য হয়ে ওঠে পুরোটা, কিভাবে হয়?
1: একটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে জনবিজ্ঞান মানুষের কাছে বিজ্ঞানকে নিয়ে যাওয়াটায় অনেকেই বিজ্ঞানের যে গবেষণাগুলোকে, বিজ্ঞানের যে তথ্যগুলোকে নিয়ে যান। আমি মনে করি তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একজন বিজ্ঞানীর মনের মধ্যে কি চিন্তা পদ্ধতি কাজ করে ওইগুলো যখন বলবো, গল্প করে বলবো, কিন্তু গল্প করে বলার উদ্দেশ্য থাকবে এই যে তার দ্বারা যেন বিজ্ঞানকে চিনতে শেখে, বিজ্ঞানের চিন্তা পদ্ধতিটাকে চিনতে শেখে। এই মাথায় রাখলে তখন দেখা যায় যে আমি যে তথ্যটাকেও পেশ করছি তাদের কাছে রাখছি, সেটাকেও কিন্তু এমন ভাবে রাখতে হয় সেটা কিভাবে জানা গেল, সেটা যদি জানা না যেত তাহলে চিন্তা অবস্থাটা কি ছিল, এইভাবে জিনিসটা যদি রাখা যায় তাহলে বিজ্ঞান যে বলে যে কোনো কিছু বিশ্বাস করো না যতক্ষণ না তার প্রমাণ পাও, ফলে বিজ্ঞান এই প্রমাণ পেতে পেতে পেতে পেতে এগিয়েছে। এইটাকে নানাভাবে মানুষের কাছে রাখা যে এর এই যে চিন্তাটা আজকে বিজ্ঞানে এলো তার প্রমাণটা কি ছিল, ওই চিন্তাটা এলো তার প্রমাণটা কি ছিল, আগের ভুল চিন্তাটাকে নস্যাৎ করে তবে নতুন চিন্তা এগোলো, এইভাবে যদি মানুষের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে তারা চেনে।
0: আচ্ছা, এই কাজ করতে করতে কিছু স্মরণীয় ঘটনা তো ঘটেছে, কিছু স্মরণীয় অনুষ্ঠান থেকেছে, কারোর সঙ্গে আলাপ হয়েছে, যেমন সুশীলবাবুর কথা বললেন, দু একটা যদি একটু বলেন।
1: না, এইরকম কাজটা করতে গিয়ে আমি দেখেছি যে বহু গুরুত্বপূর্ণ মানুষ যারা বিজ্ঞানী হিসেবে লব্ধ প্রতিষ্ঠ, তাদের মধ্যে অনেকের মধ্যে এই বেদনাটা রয়েছে যে আমরা গবেষণা করছি বটে কিন্তু সাধারণ মানুষ এমনকি ছাত্রদের মধ্যেও সঠিক বিজ্ঞান চেতনা গড়ে উঠছে না, তাদের মধ্যে এই ব্যথাটা রয়েছে। ফলে এরকম অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে যারা এই ব্যথাটা আমার কাছে রেখেছেন, তাদেরকে আমার কাজে সঙ্গে পেয়েছি, নিয়ে আসতে পেরেছি, ফলে এটা একটা ভালো সংখ্যা। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে এই সংখ্যাটাও আছে, বিজ্ঞানীদের মধ্যে এই সংখ্যাটাও আছে যারা ল্যাবরেটরির বাইরে তাকানি না, শুধুমাত্র মুখ গুজে ল্যাবরেটরির মধ্যেই পড়ে থাকেন এবং ভাবেন তার দ্বারা বিজ্ঞান চর্চা হচ্ছে। এই জায়গাটাতে আমার কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে।
0: 1995 সালে গঠন হলো, 1995 সালে একটা খুব বড় ঘটনা ঘটেছিল, পূর্ণ সূর্যগ্রহণ। তো সেই সময় বিভিন্ন বিজ্ঞান সংগঠন সক্রিয় ছিল এবং আকাশবাণী দূরদর্শন আলাদা করে পুরো ঘটনাটার ধারা বিবরণী দিয়েছিল, আমরা ছিলাম, ডায়মন্ড হারবারে ছিলাম, তো সেই স্মৃতিও বোধহয় আপনার আছে, একটু বলবেন।
1: সেইবারটা ছিল আমাদের একটা খুব বড় প্রোগ্রাম, মানে মানুষের বহু কুসংস্কার এই ধরনের আকাশের ঘটনার সঙ্গে যুক্ত থাকে, বিশেষ করে এই সূর্যগ্রহণের সঙ্গে নানা ধরনের কুসংস্কার যুক্ত থাকে, ফলে আমরা ওই ঘটনার আগে একটা ব্যাপক প্রচার চালিয়েছিলাম স্কুলগুলোতে গিয়ে গিয়ে, কলেজগুলোতে গিয়ে গিয়ে ছাত্রদের কাছে, আমরা পেনামরা প্রচ্ছা কি করে হয় এই সমস্ত আমরা বোঝাতাম, এবং ওই সময় যে খাওয়া লোকে ফেলে দেয় সেটা যে কেন ভুল এগুলো নিয়ে নানাবিধ আলোচনা হতো, এই করে আমরা একটা পুরো পশ্চিমবঙ্গব্যাপী প্রবল প্রচার চালিয়েছিলাম এবং যাতে বেশি মানুষ এটাকে দেখতে পারেন তার জন্য আমরা ফিল্টার তৈরি করেছিলাম এবং সেটার দ্বারা মানুষ প্রচুর মানুষ দেখেছে, আমরা প্রায় 30,000 ফিল্টার তৈরি করেছিলাম, মানুষের কাছে নিয়ে গেছিলাম। ফলে এটা একটা আমাদের জীবনে, আমার জীবনে একটা খুব বড় একটা অ্যাক্টিভিটি ছিল যেটার মাধ্যমে আমরা বহু মানুষের কাছে পৌঁছতে পেরেছি।
0: বলা যায় না সময়টা, সেই মাইলার ফয়েলে তৈরি ফিল্টার চশমা সবার হাতে হাতে চলে যাচ্ছে,
1: সেইটা আমরা মাইলার দিয়ে করিনি, আমরা জার্মানি থেকে একটা ফিল্টার নিয়ে এসে করেছিলাম।
0: আচ্ছা, তো সেইটা নিশ্চয় একটা দৃঢ় ভিত্তি দিয়েছিল আপনার সোসাইটিকে এবং তারপরে নিশ্চয়ই অনেকে যুক্ত হয়েছিল। এই যে পত্রিকাটা করছেন, দু একটা কথা যদি একটু বলেন।
1: হ্যাঁ, ব্রেক থ্রু বলে পত্রিকাটা শুরু হয়েছিল, মানে আমি এটার সঙ্গে যুক্ত হওয়ার আগে, ওই সুশীল কুমার মুখোপাধ্যায়ের উৎসাহে সেটা শুরু হয়েছিল 84 সালে, আমি যুক্ত হই 86 সালে, এবং মূলত তার মাধ্যমে আমরা সারা ভারতেই যারা উৎসাহী ছাত্রছাত্রী এবং বিজ্ঞান অনুরাগী মানুষ তাদের কাছে বিজ্ঞানের নানা দিক নিয়ে যাই, এবং তারপরে আমরা বাংলাতে প্রকৃতি বলে একটা পত্রিকা চালু করেছি, ফলে ভারতের অন্যান্য রাজ্যেও কিন্তু সেই সেই রাজ্যের যেগুলো ভাষা সেসব ভাষায় চালু হয়েছে, হিন্দি তো আছেই এবং অন্যান্য ভাষাতেও চালু হয়েছে,
0: ফলে এই সোসাইটিরই বিভিন্ন শাখা।
1: এটা সর্বভারতীয় সংগঠন এখন, এবং ফলে অন্যান্য রাজ্যে, কেরালায় আছে, তামিলনাড়ুতে আছে, অন্ধ্রপ্রদেশে আছে, কর্ণাটকে আছে, হিন্দি যেসব রাজ্যগুলো সেসব জায়গাতে আছে, এখনও পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি নর্থ ইস্টের কিছু রাজ্য এবং কাশ্মীরে, এছাড়া সব রাজ্যেই আছি আমরা, ফলে সেই সমস্ত রাজ্যেও কিন্তু মানে জনগণের কাছে পৌঁছানোর জন্য তাদের মাধ্যম হিসেবে তৈরি করে এটা প্রচার করা হয়, ফলে এইটা একটা বড় অ্যাক্টিভিটি, আমরা চিন্তাগুলোকে নিয়ে যাই। বিশেষ করে যখন অবিজ্ঞানের প্রচার হয়, বিজ্ঞান যখন আক্রান্ত হয় তার বিরুদ্ধে মানুষকে সঠিক

0: তারা দেওয়া, এটার মাধ্যম হচ্ছে এই পত্রিকাগুলো।
1: বেশ, আজকে অনেকক্ষণ কথা বলা হলো, কিন্তু শেষে আপনার কাছ থেকে একটা বার্তা চাইব। কাদের জন্য বার্তা চাইব? যেটা আপনি উল্লেখ করে গেছেন, ছাত্রছাত্রী যারা বিজ্ঞান পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা ডাক্তারি পড়ছে কিন্তু হয়তো বিজ্ঞানের মূল ধারার সঙ্গে নিজেদের একাত্ম করতে পারছে না, যেটা আপনি চাইছেন বা আপনার সহযোগী কয়েকজন চেয়েছেন বলে আপনারা এত কর্মকাণ্ড শুরু করেছেন, তাদের জন্য আপনার পক্ষ থেকে একটা বার্তা থাকুক।
0: প্রথম কথা হচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ে যারা ছাত্র তাদের প্রতি বার্তা এবং সায়েন্সে যারা ছাত্র তাদের প্রতি বার্তাটা একটু আলাদা হবে। ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদের মনে রাখতে হবে যে তাঁরা যে চিন্তা শিক্ষাটা পাচ্ছেন সেটা কিন্তু মানুষের বহুদিনের প্রচেষ্টার ফল, ফলে সেটাকে ব্যবহার করতে হবে মানব জাতির উন্নয়নে। কিন্তু ইঞ্জিনিয়ারিং মানব জাতির ধ্বংসের কাজেও ব্যবহার হতে পারে, ফলে এই জায়গাটাতে একটা এথিক্যাল প্রশ্ন থাকেই, প্রত্যেক ইঞ্জিনিয়ারকে সেটা সম্পর্কে সচেতন থাকতে হয়। এক, যারা বিজ্ঞান পড়ছেন তার মধ্যে ইঞ্জিনিয়াররাও যুক্ত, তাদের ক্ষেত্রে বিজ্ঞানটা শুধুমাত্র একটা কেরিয়ার গড়ার মাধ্যমই নয়, বিজ্ঞানটা একটা, আগে বলেছি, চিন্তা পদ্ধতি শেখায় আমাদের। এই চিন্তা পদ্ধতিটাকে আয়ত্ত করা, সেইটা জীবনের নানা ক্ষেত্রে প্রয়োগ করা এবং সেটা আর পাঁচজনের কাছে নিয়ে যাওয়া, এই তিনটেই কিন্তু আমাদের যে কোনো একজন ছাত্রের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হওয়া উচিত। অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞানটাকে শিখবো, তার মাধ্যমে বইতে যে লেখা আছে সেগুলোকে ঠিক মতো পড়ে শিখে নেব, এটুকুই নয়, এর মধ্যে যে চিন্তা পদ্ধতি তার মধ্যে দিয়ে আমাকে শেখাচ্ছে সেটাকে বুঝবো, নিজের জীবনে প্রয়োগ করব এবং অন্য মানুষকেও সেটার দিকে উদ্বুদ্ধ করব। এইটা যদি না করা যায় তাহলে কিন্তু বিজ্ঞান শিক্ষাটা বিফল।
1: এত সরল কথায় এত গূঢ় জিনিস আমাদের সামনে ব্যাখ্যা করতে পারেন এমন মানুষ কমই আছেন। আজকে আমাদের খুব আনন্দ যে অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায় স্টুডিওতে এসে অনেকগুলো কথা বলে গেলেন, নিজের জীবন সম্পর্কে, নিজের দর্শন সম্পর্কে, নিজের কাজ এবং জনবিজ্ঞানের যে কাজটা তিনি করছেন এবং করতে চান সেটা সম্পর্কে। সব শেষে আমরা বার্তা পেলাম যেটা আমার অন্তত মনে হচ্ছে অত্যন্ত কার্যকরী। আপনাকে ধন্যবাদ দেওয়া মানে আমরা অনুষ্ঠান শেষ করে দিচ্ছি, কিন্তু ধন্যবাদ দেব না, আমরা বলবো আবার একটা অনুষ্ঠানে আমরা মিলিত হব, আপনার কথা আরও খুঁটিনাটি নিয়ে বিস্তারে গিয়ে আলোচনা করব। আজকে আপনাকে নমস্কার জানাচ্ছি এবং আজকের অন্বেষা আমরা শেষ করছি এখানে। শ্রোতা বন্ধুরা জানাতে ভুলবেন না কেমন লাগছে অনুষ্ঠান, আমরা অবশ্যই তাকিয়ে থাকবো আপনাদের ফিডব্যাকের দিকে। কথা হবে পরের অনুষ্ঠানে, নমস্কার,
0: ধন্যবাদ।
2: এই সঙ্গেই শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

শুনলেন অন্বেষা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান, প্রতি বুধবার রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 সাল পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: শুরু হচ্ছে

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। আজ সন্ধ্যায় প্রতিদিনের মতোই এই সময়টা আপনাদের জন্য আমরা নিয়ে আসি নানান রকম খবরাখবর, চারপাশে কি চলছে, আজকের দিনটিতে কোন বিখ্যাত মানুষদের জন্মদিন এবং আজকের দিনটির গুরুত্ব ঠিক কতখানি। এই প্রতিদিনের মতোই এক একটি দিনে যেমন আমাদের গতানুগতিক জীবনধারা চলতে থাকে, তেমনি এই এক একটি দিনে কোনো না কোনো বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়কে তুলে ধরা হয় সারা বিশ্বের সামনে। হতে পারে তা জনকল্যাণমূলক বার্তা নিয়ে, হতে পারে অন্য রকম কিছু। আজকের দিনটিও কিন্তু ব্যতিক্রম নয়। আজ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস এবং আজ বিজ্ঞানী মেঘনাথ সাহার জন্মদিন। আপনাদের সঙ্গে কথা হবে আজ সন্ধ্যায় এই নিয়ে এবং তার সঙ্গে আরও শোনাব নানান রকম চমকপ্রদ কিছু মজার খবর, যেগুলো সত্যি কিন্তু একটু অন্যরকম, একটু চমক লাগায়। আর তার সঙ্গে থাকবে আরও কিছু রং বেরঙের খবর। এই সবটা নিয়ে চলবো আমাদের এই সময়টুকু আজ সন্ধ্যায়। ভরে থাকবে এই সব খবরাখবরে, আর থাকবে গান। এই যে শরতের আকাশ একটু একটু করে রং বদলাচ্ছে, আমাদেরকে মনের মধ্যে যে আলোর বাসি বাজিয়ে তুলেছে, তার রঙের খেলাতেই হোক আর তার পরিবেশের খাম খেয়ালিপনাতেই হোক, এই দোলা, এই রঙের ছটা এই মুহূর্তে সবার মনে। কাজেই সবিতা চৌধুরীর কণ্ঠে সেই রকম একটি গান শোনাই আপনাদের।

সবিতা চৌধুরীর এই গানে শুধু আলোর বাঁশি বাজল এমনই নয়, উঠে এলো আরেকটি ছবি, আকাশের ছবি। শুধুই কি দিনের আকাশে আমাদের চোখ পড়ে, তা তো নয়, রাতের আকাশ, নক্ষত্র খচিত আকাশ। আচ্ছা, সেদিকে তাকিয়ে কখনো কি মনে হয়েছে ওই দূর আকাশের তারাগুলির তাপমাত্রা কত, কি কি দিয়ে তৈরি সেগুলি? হয়তো কারো কিছু প্রশ্ন আসে, কারো হয় না, কিন্তু একসময় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে বিজ্ঞানের জগতে আলোড়ন তুলেছিলেন এক বাঙালি বিজ্ঞানী, তিনি মেঘনাদ সাহা, যার গবেষণা বদলে দিয়েছিল নক্ষত্র সম্পর্কে মানুষের সাধারণ যে সমস্ত ধারণা তার সব কিছুকে। 1893 সালের এই আজকের দিন, 6ই অক্টোবর, ঢাকার কাছে শেওড়াদলি গ্রামে জন্ম তার। বাবা জগন্নাথ সাহা ছিলেন একজন ছোট ব্যবসায়ী, কাজে আর্থিক অনটন ছিল নিত্যসঙ্গী, কিন্তু প্রতিকূলতা কি আর তার মেধা বা শিক্ষার আগ্রহকে দমিয়ে রাখতে পারে? বৃত্তির মাধ্যমে পড়াশুনো চালিয়ে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যা নিয়ে উচ্চশিক্ষা লাভ করলেন, কিন্তু সেখানে পেয়েছিলেন তার সহপাঠী সত্যেন্দ্রনাথ বসুকেও। শিক্ষাজীবন শেষ করে গবেষণায় পুরোপুরি নিয়োজিত হলেন মেঘনাদ। তার যুগান্তকারী আবিষ্কার সাহা আয়নীকরণ সমীকরণ জ্যোতির্পদার্থবিদ্যায় এক নতুন দিগন্ত খুলে দিল। কিন্তু কি এই সমীকরণ? আসলে এই সমীকরণের সাহায্যে নক্ষত্রের বর্ণালী বিশ্লেষণ করে তার তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হয়েছিল। 1923 সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে যুক্ত হলেন, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করলেন। তবে মেঘনাথ স্যার স্বপ্ন শুধুই গবেষণাগারে সীমাবদ্ধ ছিল না, কিন্তু স্বাধীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ভিত মজবুত করতে তিনি পারমাণবিক বিজ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ সব ভূমিকা নেন। কলকাতায় ইনস্টিটিউশন অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠায় তার উদ্যোগ, তার এই উদ্যোগের কথা না বললেই নয়, যা পরবর্তীকালে তার নামেই পরিচিত হল। পাশাপাশি বিজ্ঞান চর্চার প্রসারে প্রতিষ্ঠা করলেন সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকা। 1927 সালে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন এবং 1954 সালে পান ভারতের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণ। বিজ্ঞান চর্চার পাশাপাশি 1952 সালে লোকসভার সদস্য নির্বাচিত হয়ে জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। এমন বহুমুখী মানুষটি আজ তার জন্মদিনে আকাশবাণীর মৈত্রীর তরফে রইল তার জন্য শ্রদ্ধার্ঘ্য।

কোনো পরিবারে যখন একটি নতুন শিশুর আগমন হয়, তখন বলুন তো কীরকম খুশির ফোয়ারা সেখানে দেখা যায়। যেন আনন্দে আনন্দে ভরে ওঠে চারপাশ। তাকে ঘিরে কত স্বপ্ন। আর সত্যিই তো, এক একটি শিশু মানে অসীম সম্ভাবনা তাকে ঘিরে। তারপর সময়ের সাথে সাথে সে নিজে এগিয়ে চলে, আর তার চারপাশের সবাইকে তার সঙ্গে নতুন করে হাঁটতে শেখায়। কিন্তু কোনো কোনো শিশুর ক্ষেত্রে একটু অন্য রকম ছবি ধরা পড়ে কিছুদিনের মধ্যেই। কেউ কেউ হয়তো নিজের পায়ে স্বচ্ছন্দে হাঁটতে পারে না, কিংবা কারো কথা বলতে অসুবিধা হয়, কেউ বা দৈনন্দিন কাজকর্মে অন্যদের মতন ততটা স্বতঃস্ফূর্তভাবে এগোতে পারে না। ব্যাস, পরিবারে এক দুশ্চিন্তা আর মন খারাপের মেঘ ঘিরে ধরে। শুরু হয় এক নতুন যুদ্ধ শিশুটির পরিবারের এবং তাকে ঘিরে যে মানুষগুলি থাকেন সংসারে তাদের সবার। কখনো কখনো চারপাশের মানুষদের মধ্যে আবার এই ঘটনাকে কেন্দ্র করে নানান রকম গুঞ্জন।

কেউ কেউ একটু অবজ্ঞা কিংবা নানান রকম কটুক্তি ছুড়ে দিতেও দ্বিধা করেন না, তাই না? এগুলো আমাদের বেশ পরিচিত দৃশ্য। অথচ একটু সহযোগিতা, একটু সাহায্য কিংবা একটু সহমর্মিতা পেলে এই সব শারীরিক সীমাবদ্ধতা কখনোই কিন্তু সে শিশুর স্বপ্ন, প্রতিভা বা বেঁচে থাকার আনন্দকে সীমাবদ্ধ করতে পারে না। এ প্রমাণ আমরা বারবার পেয়েছি। কিন্তু এই বার্তা কি আমরা মনে রাখতে পারি সবসময়? এই বার্তাটি বড় জরুরি, আর তাই এই বার্তাকে সবার মতন সবার মধ্যে ছড়িয়ে দিতে প্রতি বছর 6ই অক্টোবর, অর্থাৎ আজকের দিনে পালিত হয় বিশ্ব সেরিব্রাল পালসি দিবস, ওয়ার্ল্ড সেরিব্রাল পালসি ডে। সেরিব্রাল পালসি কি? এটি হলো মস্তিষ্কের বিকাশের সময় সৃষ্ট ক্ষতির কারণে এক ধরনের স্নায়বিক পরিস্থিতি, যা মূলত শরীরের পেশির নিয়ন্ত্রণ, চলাফেরা ও অঙ্গ সঞ্চালনাকে প্রভাবিত করে ফেলে। বিশ্বজুড়ে প্রায় 5 কোটি মানুষ এই সমস্যার সঙ্গে জীবনযাপন করছেন প্রতিদিন। তাদের চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষার সুযোগ, সামাজিক মর্যাদা এবং স্বনির্ভরতা, এসব কিছু নিশ্চিত করার জন্যই আজকের দিনটির বিশেষ গুরুত্ব। 2012 সালে অস্ট্রেলিয়ায় সেরিব্রাল পালসি অ্যালায়েন্স এবং আমেরিকার ইউনাইটেড সেরিব্রাল পালসির উদ্যোগে বিশ্ব সেরিব্রাল পালসি দিবসের সূচনা হয়। আর এই মুহূর্তে অন্তত 100+ দেশের মানুষ ও বিভিন্ন সংগঠন এই আন্তর্জাতিক আন্দোলনের সঙ্গে যুক্ত। কিন্তু এই একটি দিনের তাৎপর্য বা তাকে নিয়ে দুটি কথা, ব্যাস এতেই কি শেষ হয়ে গেল তার গুরুত্ব বা তার উদযাপন? আসলে এই একটি দিনকে কেন্দ্র করে কেবল সচেতনতা বৃদ্ধির কথাই বলা যায়, মানুষের কাছে নিয়ে পৌঁছানো যায়, কিন্তু তাকে প্রতিদিন একটু একটু করে সফল করে তোলার পেছনে লাগে আমাদের সবার সদিচ্ছা। তাই আজকের দিনে বিভিন্ন দেশে সচেতনতামূলক আলোচনা, চিকিৎসা ও স্বাস্থ্য শিবির, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা নানান রকম সহায়ক প্রযুক্তির প্রদর্শনী এবং সবুজ রঙের পোশাক পরার মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হয়। আসলে সহানুভূতি কেবল নয়, প্রয়োজন সমান অধিকার, সম্মান আর সুযোগের। সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলেই এমন একটি দিনের প্রকৃত সার্থকতা। কি বলেন বন্ধুরা?

এই জল ফুড়িং ছোটবেলার কথা মনে করিয়ে দিল। আমি জানি আমার মতোই অনেকে একটা ফুড়িং ধরার জন্য সবুজ মাঠে আনুমনে অনেকটা দৌড়ে বেরিয়েছেন, তাই না? আসলে ছোট্ট ছোট্ট অনুষঙ্গগুলো আমাদের সাথে যেমন জুড়ে থাকে আজীবন, সময় কাল সব কিছুকে দূরে ফেলে নিয়ে যায় অনেক দূর, তেমনি আমাদের প্রকৃতি অদ্ভুত রঙে রহস্যে ভরে আছে। আমরা কখন কোথায় কিভাবে সব চেনা জগতের মধ্য দিয়ে অচেনা অনেক গল্প পাই তার খেয়াল কে রাখে, কারণ সেই গল্পগুলো সব সময় আমাদের জানা থাকে না। যেমন ধরুন আজ আপনাদের শোনাব অদ্ভুত এক পাখির কথা, পাম কাকাতুয়া। না, এটি ঠিক আমাদের দেশে দেখা যায় না। আমি শোনাব অস্ট্রেলিয়ার গভীর রেইন ফরেস্টের এই বিশেষ পাখিটির কথা, পাম কাকাতুয়া। এ কিন্তু পাখিদের জগতে রীতিমতন রক স্টার। কেন জানেন? এ ড্রাম বাজাতে পারে। অবাক হচ্ছেন, ভাবছেন আমি আবার কি শোনাতে চলেছি। আসলে কিন্তু তা নয়, সত্যি ইনি ড্রাম বাজান, এবং সেও নাকি তার সঙ্গীকে ইমপ্রেস করতে। ভাবা যায় বলুন তো, কিন্তু এটাই বাস্তব। তাহলে শুনুন সে মজার গল্পটি আপনাদের বরং শোনাই। এরা প্রথমে গাছের একটি শক্ত ডালকে নিখুঁত সাইজের একটি কাঠি বানায়, ঠোঁট দিয়ে ঠুকে ঠুকে কেটে কেটে। তারপর ফাঁপা গাছের কোটরকে মাইক্রোফোন বানিয়ে সেই কাঠি দিয়ে এক নাগারে নিজস্ব ছন্দে ড্রাম বাজাতে শুরু করে, এবং একেবারেই এলোমেলো নয়, তার একটি ছন্দ আছে নির্দিষ্ট। মানুষের তৈরি মিউজিকের মতোই সে তাল মিলিয়ে চলে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, পারফরমেন্স শেষ হওয়া মাত্রই এরা আসল রকস্টারদের মতন স্টাইল করে ড্রামস্টিকটা নিচে ফেলে দেয়, ঠিক যেন মাইক ড্রপ। দুর্ভাগ্যবশত প্রকৃতির এই চমৎকার ড্রামাররা আজ বনির সংকটে বিপন্ন প্রায়। এমন এক শিল্পী পাখিকে বাঁচিয়ে রাখা সত্যি ভীষণ ভীষণ প্রয়োজন। আর আমাদের নিজেদের কাছেই সে প্রশ্ন আমাদের রাখতে হবে, আমরা পরিবেশকে কতটা ঠিক রাখতে পারি, যে এই সব বিরল ক্ষমতাযুক্ত আমাদের চারপাশের পাখি বা গাছপালা যাদের নিয়ে প্রকৃতিতে ছড়িয়ে আছে অনেক রং বেরঙের গল্প, তারা দীর্ঘজীবী হোক। এবারে শোনাই আপনাদের জন্য আরেকটি জমজমাটি গান।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
4: বন্ধুরা, রয়েছি আজ সন্ধ্যায়, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু তন্ময়ী। কথা হচ্ছে নানান বিষয় নিয়ে, চলতে থাকবে আরও নানান রকম কথা আপনাদের জন্য। সাজিয়ে এনেছি রং বেরঙের দারুণ চমকপ্রদ কিছু খবর, তবে সেগুলোতে যাবার আগে পর পর দুটি গান শোনাই আপনাদের।

বন্ধুরা, যেমন কথা দিয়েছিলাম তেমনি পরপর দুটি ভিন্ন স্বাদের গান শোনালাম। প্রথমটি অনুপ ঘোষালের কণ্ঠে এবং পরেরটি গীতা দত্তের কণ্ঠে। এবং কথা এও দিয়ে গেছিলাম গানের বিরতিতে যাবার আগে যে আপনাদের কিছু মজাদার তথ্য শোনাবো বলে আজ ঝুলিতে ভরে নিয়ে এসেছি। তাহলে জানাই সেই সব মজার তথ্যগুলি। বেশ পরিচিত হয়তো অনেকের কাছে, কিন্তু অনেকটাই অজানা, ওই যে চেনা বিশ্বের মধ্যে অচেনা ছবি। যেমন ধরুন, ফ্রান্স বললেই আমাদের চোখে ভেসে ওঠে প্যারিস, আইফেল টাওয়ার, আর আমরা জানি ইউরোপের মানচিত্র। কিন্তু মজার বিষয় কি জানেন, ফ্রান্সের সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত ইউরোপে নয়, দক্ষিণ আমেরিকায়। ফরাসি গায়ানা, যা ফ্রান্সেরই একটি ভূখণ্ড, তার পাশেই রয়েছে ব্রাজিল। দুই দেশের মধ্যে সীমান্তের দৈর্ঘ্য প্রায় 730 কিলোমিটার। এটাই ফ্রান্সের কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত। অর্থাৎ প্যারিস থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অ্যামাজনের অরণ্যের কাছে দাঁড়িয়েও আপনি ফ্রান্সের সীমানায় দাঁড়িয়ে থাকতে পারেন। ভৌগোলিক বৈচিত্র্যের যেন অদ্ভুত উদাহরণ। ফ্রান্স শুধু ইউরোপের দেশ নয়, তার সীমানা ছুঁয়ে আছে দক্ষিণ আমেরিকাতেও। আর যদি বলি এমন একটি মহাদেশের কথা, কি আপনি জানেন, যা পৃথিবীর চারটি গোলার্ধই যেখানে উপস্থিত? অবাক হচ্ছেন তো, সেই মহাদেশটির নাম কিন্তু আফ্রিকা। পৃথিবীর বিষুবরেখা আফ্রিকাকে উত্তর আর দক্ষিণ দুই গোলার্ধে ভাগ করেছে, আর শূন্য দ্রাঘিমা বা প্রাইম মেরিডিয়ান আফ্রিকার মধ্যে দিয়ে যাওয়ার কারণে মহাদেশটির অংশে রয়েছে পূর্ব ও পশ্চিম দুই গোলার্ধে। তাই মানচিত্রে আফ্রিকাকে দেখলে বোঝা যায় এটি যেন পৃথিবীর চার দিকের সঙ্গে একসঙ্গে জুড়ে আছে। এই ভৌগোলিক বৈশিষ্ট্যই আফ্রিকাকে বিশ্বের অন্যতম অনন্য মহাদেশ করে তুলেছে, কথা বলাই বাহুল্য। এক মহাদেশ, চার গোলার্ধ, প্রকৃতির মানচিত্রে এক অসাধারণ কাকতালীয় ঘটনা, তাই না? আর যদি বলি এমন একটি হ্রদ যার মধ্যে রয়েছে একটি দ্বীপ, আর সেই দ্বীপের মধ্যেই রয়েছে কিনা আরেকটি হ্রদ, কি ধাঁধা লেগে যাচ্ছে তো? কিন্তু এটাই সত্যি। ফিলিপিন্সের তাল হ্রদে রয়েছে ভলকানো আইল্যান্ড, আর সেই আগ্নেয় দ্বীপের ভেতর রয়েছে মেন ক্রেটার লেক। এই হ্রদের মধ্যেই ছিল ছোট্ট পাথুরে ভলকান পয়েন্ট, অর্থাৎ হ্রদের মধ্যে দ্বীপ, দ্বীপের মধ্যে আবার হ্রদ, আবারও সেই হ্রদের মধ্যেও দ্বীপ। দাঁড়ান দাঁড়ান, গুলিয়ে যাচ্ছে তো? এটা কিন্তু আমার দেওয়া ধাঁধা নয়, প্রকৃতির এমন ভূগোলের ধারা, বা ভূগোলের ধাঁধাও বলতে পারেন, সত্যিই অবাক করে। তবে তাল আগ্নেয়গিরি সক্রিয় হওয়ায় এলাকাটি কিন্তু বেশ বিপজ্জনক এই মুহূর্তে, এবং বর্তমানে এখানে প্রবেশের নিষেধাজ্ঞাও রয়েছে আর কি। চলুন আবার একটি গানে নিয়ে যাই আপনাদের। আপনাদের জন্য রইল এই গানটি।

সময় কিন্তু একদম শেষ, নানা রঙের খবরের সঙ্গে সঙ্গে আর নানান রঙের গানে কেমন সময়টা কেটে গেল বলুন তো। আজ সন্ধ্যায় থেকে আজকের মতন বিদায় নেবার কিন্তু সময় এসে গেছে বন্ধুরা। ভালো থাকবেন, চিঠি লিখে জানান কেমন লাগছে আজ সন্ধ্যায়, আর কি ধরনের বিষয় এলে আপনাদের আরও ভালো লাগবে আজ সন্ধ্যায়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম তন্ময়ী, ভালো থাকুন।

নমস্কার, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের বিভিন্ন খেলাধুলার খবরাখবর। তো আজকের অনুষ্ঠানে আমি কী কী খবর বলবো তা একটা ছোট্ট করে আপনাদের শুনিয়ে দিই। তা হলো, নর্থ ইস্ট ইউনাইটেডকে 7-2 গোলে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল খেলবে মোহনবাগানের বিরুদ্ধে। আজ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে কলকাতায় নামবে ভারত ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল ফ্রেন্ডলি ম্যাচে। নেই বিশ্রামের অবসর, এশিয়ান গেমসের সাফল্যের পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ খেলতে নামছে ভারত। সত্যি ভীষণ আবেগঘন মুহূর্ত, কারণ রাত পোখালেই নীল সাদা আর্জেন্টিনার জার্সিকে শেষবারের মতো পড়বেন লিওনেল মেসি। শেষ হবে এক যুগেরও বেশি, শেষ হবে বলা যেতে পারে আমাদের আবেগের। অন্যদিকে ক্যাপ্টেন হারমনপ্রীতের অধিনায়কত্বের সফরও শেষ হলো, কারণ তিনি ইস্তফা দিয়েছেন। বিশ্বজয়ী অধিনায়ক ইস্তফা দিলেন সমস্ত ফরম্যাট থেকে। এছাড়াও শুনবেন, চায়না ওপেনে সেমিফাইনালে বলের আঘাতে আহত হলেন দর্শক এবং তার জেরেই ডিসকোয়ালিফাই করা হলো মেদভেদেভকে। তো শুরুতেই যে খবরটি আজকের প্রথম বড় খবরে যাব, তা হলো নর্থ ইস্ট ইউনাইটেডকে 1-9, 2-9, 7-2 গোলে হারিয়ে ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। কলকাতা ফুটবলে ডার্বির চেয়ে বড় উৎসব হতে পারে না, আর সেই মঞ্চ যখন কোনো ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনাল হয় তখন উন্মাদনা সত্যিই পৌঁছে যায় চূড়ান্ত পর্যায়ে। ইতিমধ্যে চলতি মরশুমে 3-3 ডার্বি হয়ে গেছে, যেখানে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। এবার আইএফএ শিল্ডে আরও এক ডার্বি হতে চলেছে, দ্বিতীয় সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডকে 7-2 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে পাঞ্জাব এফসিকে 4-3 গোলে হারিয়ে আগেই ফাইনালে নিজেদের আসন পাকা করে ফেলেছিল মোহনবাগান। ফলে আগামী 8 অক্টোবর সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ট্রফির ফয়সালা ম্যাচের মুখোমুখি দুই প্রধানের, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যদিও সেমিফাইনালের শুরুটা লাল হলুদের শিবিরের জন্য মোটেও সুস্থির ছিল না। ম্যাচের শুরুর মাত্র 2 মিনিটের মাথায় ডিফেন্ডার জিভোলিচের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে নেন নর্থ ইস্টের আলাদিন আজারি। গোলকিপার লাচেন পাকে অনায়াসে কাটিয়ে বল জালে জড়িয়ে নর্থ ইস্টকে 1-0 গোলে তিনি এগিয়ে দেন। কিন্তু এই আকস্মিক গোলটি যেন ঘুম ভাঙিয়ে দেয় আন্তোনিও লোপেজ আবাসের দলকে। পিছিয়ে পড়ে চারিদিক থেকেই আক্রমণের ঝড় তোলে লাল হলুদ। 11তম মিনিটে ডান দিক থেকে ক্রিস ইকোনমিডিসের মাপা সেন্টার থেকে প্রথম গোল শোধ করলেন ডেভিড। ম্যাচের ফলাফল হলো 1-1। এরপর ম্যাচেরা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইস্টবেঙ্গল। 23তম মিনিটে বাঁদিক থেকে ডানি রামিরেজের নিখুঁত সেন্টারে পা ছুঁয়ে বল জালে ঠেলে

তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই কার্যত ম্যাচের ফলাফলে শিলমোহর দিয়ে দেয় ইস্ট বেঙ্গল, কারণ 46তম মিনিটে নিজেদের অর্ধ থেকে পাওয়া লং বল নিয়ে বাঁ প্রান্ত থেকে বিদ্যুৎ গতিতে বক্সে ঢুকে পড়েন বিষ্ণু। তাঁর বাড়ানো সাজানো ক্রসে শুধু পা ছুঁয়ে নিজের দ্বিতীয় গোলটি করলেন ডেভিড। ম্যাচের স্কোর লাইন তখন 4-1। এরপর 56তম মিনিটে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, বক্সের ডান প্রান্তে দীনেশ সিংহকে গতির কাছে পরাস্ত করে আগুয়ান কিপারের উপর দিয়ে আলতো চিপে বল চালে জড়িয়ে নিজের দুর্দান্ত হ্যাট্রিক করেন ডেভিড। ম্যাচের স্কোর লাইন তখন 5-1। 60 মিনিট পেরোতেই জোড়া চমক দেন আবাস। ডেভিড ও ইকোনমিডিসকে তুলে নামিয়ে দেন নবাগত দুই বিদেশি এ কে লোবা এবং জলিনস্কিকে। 83তম মিনিটে রাবিহের ক্রস বারে লেগে ফিরে আসার পর এবং লাচিনপা প্রাথমিক আক্রমণ প্রতিহত করলেও ফিরতি বলে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন নর্থ ইস্টের ব্যবধান 5-2 করে আজারি। কিন্তু ইস্টবেঙ্গলের গোল ক্ষুধা তখনও পর্যন্ত কমেনি। 85তম মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে বাসিম রশিদের চমৎকার ক্রস ফাঁকায় পেয়ে জোরালো হাফ বলিতে লাল হলুদ জার্সিতেই অভিষেক ম্যাচেই নিজের প্রথম গোল তুলে নেন এ কে লোবা। স্কোর লাইন তখন 6-2। এরপর ইঞ্জুরি টাইমের অতিরিক্ত মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেডের রক্ষণের বিশৃঙ্খলার ফায়দা তুলে দলের সপ্তম এবং নিজের অভিষেক গোলটি করলেন আরেক বিদেশি জলিনস্কি। রেফারির শেষ বাঁশি বাজতেই 7-2 এই বড় স্কোর লাইনে মাঠ ছাড়ে ইস্ট বেঙ্গল। আক্রমণ ভাগের এই বিধ্বংসী ফর্ম নিয়ে এবার আগামী 8ই অক্টোবর যুবভারতীতে মোহনবাগানের মুখোমুখি হতে প্রস্তুত লাল হলুদ। ডার্বির আগে মানসিক দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল। এর অন্যতম কারণ সেমিতে 7-2 গোলে জয়। পাশাপাশি আরও একটা বিষয় হলো মোহনবাগানের দুর্বলতা। সেমিতে মোহনবাগান যে খেলাটা খেলেছে তার থেকে কিন্তু অনেক অনেক ভালো খেলছে এখন ইস্ট বেঙ্গল, তাই পাল্লা কিন্তু তাদের দিকেই ভারী। যুবভারতীতে আইএফএ শিল্ডের কোয়ার্টার ফাইনালের কথা বললাম, যা হতে চলেছে আগামী 8ই অক্টোবর। তবে আজ কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ এবং দারুণ ম্যাচ হতে চলেছে, যেখানে মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে বনাম আমাদের খালিদ জামিলের নতুন মুখসহ টিম ইন্ডিয়া। হাই প্রোফাইল আন্তর্জাতিক সূচিতে ভারত ইতিমধ্যেই কিন্তু অনেক দূর, অনেক বেশি পথ পেরিয়ে গিয়েছে, খুব ভালোও খেলেছে। বিশ্বকাপে খেলা দুই দেশ পানামা ও শক্তিশালী ব্রাজিল, তারা ব্লু টাইগারদের বিরুদ্ধে টান টান ম্যাচ খেলে তাদের নিজেদের দেশে ফিরেও গিয়েছে। এবারে ভারতের সামনে অপেক্ষা করছে আরও এক বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়ে মঙ্গলবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে শেষ প্রীতি ম্যাচ খেলবে। প্রায় 4 দশক পরে কলকাতায় ফিরছে লা সেলেস্তে। উরুগুয়ের জন্য এই আন্তর্জাতিক উইন্ডো নতুন এক সূচনা, কারণ 2026-এর বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর মার্সেলো বেলসা কোচের পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন উরুগুয়েরই এক দুরন্ত ফুটবলার, এক্স ফুটবলার বলা যেতে পারে, দিয়েগো ফোরলান। চোটের কারণে দলের মিডফিল্ডের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফেদ্রিকো ভালভার্দে এবং জর্জিয়ান দে আরাস কায়েতা এই সফরে নেই। পাশাপাশি ফার্নান্দো মুসলেরা, দিয়েগো গোদিন, লুইস সুয়ারেজ, এডিনসন কাভানির মতো অভিজ্ঞ তারকারাও এই দলে নেই। ফলে পরিবর্তনের মধ্য দিয়ে চলেছে উরুগুয়ে দল। শেষ দুই ম্যাচে ভারতের একমাত্র গোলদাতা রায়ান উইলিয়ামস আক্রমণের নেতৃত্ব দেবেন, তার সঙ্গে থাকবেন মনবীর সিংহ। অন্যদিকে আগের ম্যাচে গুরপ্রীত সিং সান্ধুর ভুলে দুটি গোল হজম করার পর খালিদ জামিল গোলরক্ষকের জায়গায় একটা পরিবর্তন হয়তো আজ আনতে পারেন। আরাস কায়েতা ও ভালভার্দে না থাকলেও ভারতের ডাবল পিভট অনিরুদ্ধ থাপা এবং লালিং মিয়াংওয়া রালতের তাদের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ। তাদের মূল কাজ হবে রদ্রিগো বেন্তানকুরের প্রভাব কমানো। পাশাপাশি খুব বেশি উঁচু ডিফেন্সিভ লাইনেও খেলা যাবে না, কারণ পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা রয়েছে উরুগুয়ের। বিশেষ করে গুয়েরমো ভারেলার দিকে কিন্তু একটা নজর রাখতে হবে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তিনি একটি গোলের অ্যাসিস্ট করার পাশাপাশি নিজেও একটি গোল প্রায় করেই ফেলেছিলেন। ফ্লামিঙ্গোর এই ফুলব্যাক চলতি মরশুমে ক্লাবের হয়ে 3টি অ্যাসিস্ট এবং 1টি গোল করেছেন।
অনুশীলনের আগে ফুরলানের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে তাকে দেখা যায়। এরপর

0: টস থেকে বল পাওয়ার পর দ্রুত শট নেওয়ার একটি অনুশীলনও করেন ভারেলা। ফলে ভারতের বাঁ দিকের রক্ষণে আকাশ মিশ্র এবং আশিক কুরনিয়ানের ওপর বাড়তি দায়িত্ব থাকবে তাকে আটকানোর। ব্রাজিলের বিরুদ্ধে আনোয়ার আলী এবং বিজয় ভার্গিসের ভুল থেকে দুটি গোল হয়েছিল। উরুগুয়ের বিরুদ্ধে বক্সের আশেপাশে দারউইন নুনেজের উপস্থিতি থাকার একটা সম্ভাবনা রয়েছে, তাই সেন্টার ব্যাকদের ব্রাজিল ম্যাচের ভুল পিছনে ফেলে এবার নিজেদের মেলে ধরতে হবে। ব্রাজিলের ম্যাচের তুলনায় এই ম্যাচ আরও অনেক বেশি শারীরিক হতে পারে, ফলে উরুগুয়ের প্রেসিং ভাঙতে ভারত এক টাচে দ্রুত পাস খেলার একটা কৌশল নিতে পারে। শেষবার কলকাতায় উরুগুয়ে খেলেছিল 1982 সালের নেহরু কাপে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে 2-2 ড্রয়ের পর ভারতের মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে উরুগুয়ের দুই তরুণ জর্জে দি সিলভা এবং মারিও সারালেগুই ভারতের বিরুদ্ধে 3টি গোল করেছিলেন। 4 বছর পর তারাই উরুগুয়েকে বিশ্বকাপের রাউন্ড অফ 16 পৌঁছতেও সাহায্য করেন। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর নতুন পথ খুঁজছে লাসেলেস্তে। নতুন চক্রের শুরুটা ইতিবাচক করে ফোরলানও চাইবেন দলের মধ্যে সঠিক সমন্বয় খুঁজে পেতে। অন্যদিকে ভারতীয় কোচ জামিলের জন্য এটি হতে চলেছে নিজের পুরনো রক্ষণাত্মক ভাবনা এবং নতুন আক্রমণাত্মক দর্শনের মধ্যে ভারসাম্য খোঁজার পরীক্ষা। চোটে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলের বিরুদ্ধে সেই ভারসাম্য কতটা কার্যকর হয় সেটাই আজ দেখব আমরা। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ঠিক সন্ধে 7:30। ফুটবল থেকে এবার আসি একটু ক্রিকেটের দিকে। সামনেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত রঞ্জি ট্রফি। সেই রঞ্জি ট্রফি নিয়ে এখন শুনবেন একটি বেতার প্রতিবেদন, সম্পাদনা ও সাক্ষাৎকার গ্রহণে অঞ্জন চট্টোপাধ্যায়।
1: আগামী রবিবার থেকে শুরু হচ্ছে 2026-27 সালের রঞ্জি ট্রফি মৌসুম। প্রথম ম্যাচে ঘরের মাঠে দিল্লির মুখোমুখি হবে বাংলার দল। এছাড়া বাংলার গ্রুপে আছে সৌরাষ্ট্র, গুজরাট, সার্ভিসেস, কেরালা, মহারাষ্ট্রর মতো শক্ত প্রতিপক্ষ। গত কয়েক মরশুমে ভালো ক্রিকেট খেলেও ট্রফি আসেনি, বারবার তীরে এসে দড়ি ডুবলেও এবারে রঞ্জি ট্রফি পেতে মরিয়া সুদীপ ঘরামির নেতৃত্বের বাংলা দল। 3 দশক আগে শেষ বাংলা দল রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তথা প্রাক্তন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কিন্তু বাংলা দলের ভালো পারফরমেন্সের ব্যাপারে আশাবাদী।
2: দেখুন, আমরা খুবই আশাবাদী, কারণ লাস্ট ইয়ারে সামহাউ উই লস্ট ইন সেমিফাইনাল, উই হ্যাড দ্যাট এবিলিটি টু উইন দ্য রঞ্জি ট্রফি লাস্ট ইয়ার। কয়েক বছরে আমরা 2020 ফাইনাল খেলেছি, 23 ফাইনাল খেলেছি, উই অলওয়েজ হ্যাড দ্য এবিলিটি টু উইন দ্য ট্রফি। লাস্ট ইয়ারে যেটা খুব ব্রাইট চান্স ছিল, আর এবার যা আমাদের এবার ট্যালেন্ট আছে, এবার যেভাবে আমরা খেলছি, রিসেন্টলি আমরা দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি জুন। সো ওভারঅল আমি এক্সপেক্ট করছি যে লাক ইজ উইথ আস, এবিলিটি ওয়াইজ উই আর দেয়ার, হার্ড ওয়ার্ক আমরা করেছি, প্লেয়ার সবাই প্রচুর পরিশ্রম করছে। সো যদি সব কিছু ঠিকঠাক থাকে, উই আর গোয়িং টু হ্যাভ আ ভেরি গুড সিজন।
1: লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ে বাংলা দল ভালো ক্রিকেট খেলবে বলছেন প্রাক্তন ক্রিকেটার আব্দুল মোনায়েম।
3: বাংলা দল নিয়ে খুবই আশান্বিত, কারণ কি কোচ, ইনি আমার ভীষণ প্রিয় মানুষ এবং অত্যন্ত লড়াকু কোচ লক্ষ্মীরতন শুক্লা। ওনার কোচিং পিরিয়ডে একবার ফাইনাল খেলেছেন, তাই আমরা এবার আশা করব যে যাতে রঞ্জি ট্রফিটা বহুদিন পর আবার আমাদের সিএবির প্রেসিডেন্টের ঘরে আসে, কারণ প্রত্যেকেই দুর্দান্ত ক্রিকেটার। বেঙ্গল টিম কিন্তু লাস্ট 5-6 বছর দুর্দান্ত খেলেছে, বেঙ্গল 2 বার ফাইনাল খেলেছে লাস্ট 6-7 বছরে, তাই টিম হিসাবে দারুণ। বোলিং অ্যাটাকটা আকাশদীপ কতটা খেলতে পারবে সেটা একটা দুশ্চিন্তার বিষয়। শামি আছে, মুকেশ আছে, সুরাজ খুব ভালো বল করছে, রিজার্ভের প্লেয়াররাও আছে, তারাও খুব ভালো। এটা আর একটা ভালো যে ফুল ব্যাটিং সাইডটা পুরো ফিট আছে, এবং লক্ষ্মী প্রথম থেকেই নেমেছে। একটা আমরা ছোট টুর্নামেন্ট হলে একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছি, তো এটা একটা কনফিডেন্স দেবে টিমকে, এবং টিম যথেষ্ট সুসংগত টিম আছে। ভালো টিমগুলোকে আমরা আগেই মেরে দিয়ে উপরে চলে যাই, তাহলে তো একটা প্রতিদ্বন্দ্বী চলে গেল।
4: সেমিফাইনাল, ফাইনাল, কোয়ার্টার, এরকম এরকম জায়গায় গিয়ে বাংলা চোখ করে যাচ্ছে, মানে যেটা একটা বড় টিমের কাছে কাম্য নয়। মানে সমস্যাটা কোথায় থাকে এইসব জায়গাগুলো?
3: সমস্যাটা আমি মেনলি বলবো লাক ফ্যাক্টর একটা বিরাট কাজ করছে। আমাদের লাক ফ্যাক্টরটা আসছে না। আমরা দুবার ফাইনাল খেলে ট্রফি জিতিনি, লাস্ট ইয়ারও প্রায় সেমিফাইনালে আমরা ওইভাবে খেলার পর হঠাৎ করে

0: আমাদের ব্যাটিং বিপর্যয় হলো,
1: হুম
0: এইভাবে ব্যাটিং বিপর্যয় আশা করিনি আমরা। কিন্তু প্রত্যেকেই ভালো প্লেয়ার, যারা অত্যন্ত রান করেছে, যারা ভালো খেলেছে, তারাই ওই ম্যাচে ফেল করেছে জম্মু কাশ্মীরের সঙ্গে। তাই আমি বলবো লাক ফ্যাক্টরটা রয়েছে। ব্যাটিং কিন্তু বিপর্যয় হলে খুব চাপ হয়ে যায়, তাই ব্যাটিংটা আমাদের কিন্তু অনেককেই যে সেট হয়ে গেলে তাকে বড় রানে কনভার্ট করার, সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি করার, যে যারা জিতেছে তাদের কিন্তু ব্যাটসম্যানরা দারুণ খেলেছে। বোলিং আমাদের খুব ভালো, ব্যাটিং নিয়ে একটু চিন্তা আমাদের আছে, তাই ব্যাটিংয়ে আশা করবো এবার ওই খামতিগুলো তারা মিটিয়ে আগে এগিয়ে যাবে।
2: সিএবির আম্পায়ার কমিটির চ্যাম্পিয়ন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়,
3: বাংলা লাস্ট রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল কত সালে?
4: 1990।
3: তারপর থেকে তুমি যদি হিসেব নিয়ে দেখো যে বাংলা হয়তো চ্যাম্পিয়ন হয়নি, কিন্তু প্রচুরবার সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত খেলেছে। আগেকার সময়েও বাংলা দু একবার ফাইনাল খেলেছিল, তখন ত্রিপুরাও ক্রিকেট খেলতো না, আমি অনেক আগের কথা বলছি। বিহার, আসাম, উড়িষ্যায় তিনজনের সঙ্গে খেলে জেতার পর অল ইন্ডিয়া যখন খেলা হতো, একটা কি দুটো ম্যাচের মধ্যে বেঙ্গল হেরে চলে আসতো। সেদিক থেকে বেঙ্গল ক্রিকেট আগের তুলনায় অনেক এগিয়েছে। চ্যাম্পিয়ন লাক থাকে, চ্যাম্পিয়ন্স লাক বলে একটা কথা আছে, সেই লাকটা যখন ফেভার করবে দু এক বছরের মধ্যেই হয়তো দেখা যাবে বেঙ্গল রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হচ্ছে।
2: বাংলা দলকে নিয়ে আশাবাদী সিএবির সিনিয়র আম্পায়ার সুবীর বন্দ্যোপাধ্যায়ও।
5: দু তিন বছর ধরে খুব ভালো ক্রিকেট খেলছে, খুব ভালো ক্রিকেট খেলছে। লক্ষ্মী ভালো কোচিং করাচ্ছে, সুদীপ গোড়ামি ভালো ক্যাপ্টেন্সি করছে। গতবার সেমিফাইনালে হেরেছিলাম আমরা, এবং এবছর টিম আরও ভালো হয়েছে। যে এখন দেখো যে তিনটে ছেলে আমাদের দলীপ ট্রফি খেলে, তারা কিন্তু তাদের উপর বেস করে কিন্তু অনেক সময় জিতে গেছে হয়তো ইস্ট জোনটা। তাই আমি বাংলা টিম নিয়ে খুব আশাবাদী। এই কয়েকদিনের মধ্যেই বোধ হয় বাংলা দু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে হায়দ্রাবাদের সঙ্গে, আমি সেখানে যাবো আম্পায়ারিং করতে। বাংলা টিমকে নিয়ে খুব আশাবাদী।
2: সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ক্রিকেট ভালো জায়গায় আছে বলে সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক জানালেন।
6: এবারে ভীষণ হোপফুল আমরা, কারণ বারবার একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, কিছুটা ভাগ্য সহায়তা দিচ্ছে না। বাংলা এবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হবে, এবং দেখতে পাচ্ছেন যে ইরানি ট্রফিতে, দলীপ ট্রফিতে যে পারফরমেন্স করেছে আমাদের বাংলা ছেলেরা, এতে তো আমরা খুবই আশাবাদী।
7: বাংলা দলটাকে দিয়ে কি বলবেন?
6: মুকেশ আকাশদীপ আছে এবং কম্প্যাক্ট টিম হয়েছে। তারপর সুদীপ ঘরামি, জানি না ক্যাপ্টেন কে হবে, কিন্তু ক্যাপ্টেন যেই হোক, লাস্ট ইয়ারও আমাদের ব্যাড লাক একটা সেশন, আমি বারবার বলি একটা সেশনের ঝড়ে আমরা আউট হয়ে গেলাম। ফার্স্ট ইনিংসে এগিয়ে থেকে জম্মু কাশ্মীর বেরিয়ে গেল, যে সেই 89-এর সেই সম্বরণ ব্যানার্জির নেতৃত্বে স্নেহাশিস গাঙ্গুলি অবিস্মরণীয় ইনিংসটা, সেইটা আমরা এখনও আলোচনা করি। এবং সেই আলোচনাটা আমার মনে হয় এবারে যদি বাংলা রঞ্জি ট্রফি জেতে, সেটাও এসে যাবে আগামী দিনে।
7: কোথাও ব্যাটিংটা গিয়ে কোলাপস করছে না, ব্যাটিংটা আমি কি বলবো?
6: ব্যাটিংটা কোলাপস ঠিক না, গতবার আপনি দেখেন স্ট্যাটিস্টিক দেখলে বুঝতে পারবেন, ফার্স্ট ইনিংসে যথেষ্ট ভালো খেলেছে, সেকেন্ড ইনিংসে একটা মিডল একটা ঝড়, যেটা আমি বারবার বলি যে পেস বোলারের এগেনস্টে বাংলা টিমের আরেকটু বেটার খেলতে হবে। কারণ ওই জায়গাটাতে আজকে আকিব নবীর যে খেলাটা বলটা করে গেল, সেটা কিন্তু মিডল অফ দ্য ইনিংস, মানে আমি বলতে চাই দুপুরবেলার দিকের একটা ইনিংসের ঝড়ে একটা সুইং বোলার, আমরা জানি সকালবেলার দিকে সুইংটা বেশি হয়, কিন্তু ওই জায়গায় যে সুইং করে নিয়ে বাংলাকে যে ধস নামিয়েছিল, এই জায়গাটাকে আমার একটু ইম্প্রুভ করা দরকার আছে। বোলিং তো যথেষ্ট ভালো, আমরা আশাবাদী ব্যাটসম্যানরা যদি নিজেদের কাজ করতে পারে, এবং লক্ষ্মী যেভাবে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, এবং সর্বোপরি আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি এবার প্রেসিডেন্ট আছেন, ওনার মুখে হাসি আমরা দেখতে পাব।
7: প্রথম খেলা তো কল্যাণী ক্লাব, আমরা যেন লাকি, তো
6: নিশ্চয়ই লাকি, আমরা সবাই যাব, খেলা দেখব এবং উৎসাহ দেবো। শক্ত টিম তো আছেই, শক্ত হবেই, কিন্তু বাংলা যেভাবে প্রস্তুতি নিয়েছে এবং একটা টিম ধরে রেখেছে, সেই টিমের খুব সামান্যই রদবদল, আমার মনে হয় যে বাংলা এবার সেই সব কিছু ওভারকাম করে হাসি মুখ আমরা দেখতে পাবো। ঈশ্বরের কাছে প্রার্থনা, উনি যেন এবার একটু আমাদের সঙ্গে থাকে।
2: এতক্ষণ শুনলেন বাংলা দলের রঞ্জি ট্রফি অভিযান নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ অঞ্জন চট্টোপাধ্যায়।

সত্যি এবার এক আবেগ ঘন মুহূর্ত আসতে চলেছে, কারণ আজ রাতের পর থেকে আর নীল সাদা জার্সিতে দেখা যাবে না LM10-কে। আর্জেন্টিনার হয়ে আজ শেষ ম্যাচ খেলতে চলেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সমর্থকেরা মনে করছেন লিওনেল মেসিকে ছাড়াও দেশের ফুটবলের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। গত 2 দশক ধরে আর্জেন্টিনা দলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে থাকা এই 39 বছরের সুপারস্টার আজ জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলতে চলেছেন বুয়েনোস এয়ারসের স্টাদিও মনুমেন্টালে।

বেনিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচের মধ্য দিয়েই আর্জেন্টিনার হয়ে তার আন্তর্জাতিক কেরিয়ারের ইতি ঘটবে। দেশের ফুটবলে এটি নিঃসন্দেহে এক আবেগঘন এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত। মেসির আন্তর্জাতিক অবসরের পরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাকে ছাড়াও কি আর্জেন্টিনা বিশ্বের সেরাদের জায়গায় নিজেদের ডাকতে পারবে, নাকি দিয়েগো মারাদোনার বিদায়ের পর 35 বছরের যে ট্রফি খড়ার মতো দীর্ঘ অপেক্ষার মুখে পড়তে হবে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, মেসি এমন কিছু রেখে যাচ্ছে যার কোনো তুলনা নেই, আমাদের খেলা চালিয়ে যেতে হবে, কিন্তু ওকে মাঠে পাওয়ার অনুভূতিটাই একেবারে আলাদা। মাঠে ও যা করতে পারে সেটা অন্য কাউকে আমি কখনো করতে দেখিনি এবং সেটাই আমরা সবথেকে বেশি মিস করব। তবে স্কালোনি মেসি পরবর্তী আর্জেন্টিনা নিয়ে ভীষণ আশাবাদী। আরও 4 বছরের জন্য তার চুক্তি নবীকরণের বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। তার কথায় আর্জেন্টিনা জাতীয় দল টিকে থাকবে, আমরা উচ্চ পর্যায়ে থাকব এবং এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বিশ্বকাপের পর মেসিকে ছাড়া প্রথম 2 ম্যাচেই গত সপ্তাহে দুর্দান্ত পারফরমেন্স করেছে আর্জেন্টিনা। বলিভিয়াকে 4-0 এবং বুর্কিনাফাসোকে 7-0 ব্যবধানে হারিয়েছে তারা। প্রতিপক্ষের শক্তি নিয়ে প্রশ্ন থাকলেও 2 ম্যাচে মেসি পরবর্তী আর্জেন্টিনার সম্ভাবনার বেশ কিছু ঝলক দেখা গিয়েছে। এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ানো রোমেরো, এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজের মতো প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি উঠে এসেছে একঝাঁক নতুন প্রতিভা। সৃজনশীল মিডফিল্ডার নিকোলাস পাজ এবং ফ্রাঙ্কো মাস্তাউন্তুনো এবং উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ান এবং লিওনেল ফ্লোরেন্স সেই নতুন প্রজন্মের অন্যতম মুখ। ফ্লোরেন্স বোকা জুনিয়র্স যুব দলের খেলোয়াড়, মাত্র 2 মাস আগে পেশাদার ফুটবলে অভিষেক হলেও এর মধ্যে জাতীয় দলের হয়ে তিনি খেলার সুযোগ পেয়েছেন। শনিবার বুর্কিনাফাসোর বিরুদ্ধে আর্জেন্টিনার জয় দেখার পর অনেকেই বলে যে এই প্রজন্ম এখন বদলের সময় এসেছে, হয়তো আমাদের অন্যভাবে খেলতে হবে। মেসি আরও 10 জন এভাবে না ভেবে এক ঐক্যবদ্ধ দল হিসেবে খেলতে হবে। মেসি দেখে যাচ্ছেন এক অসাধারণ উত্তরাধিকার। তার ঝুলিতে রয়েছে 2022 বিশ্বকাপের শিরোপা, আরও 2টি বিশ্বকাপের ফাইনাল 2014 ও 2026, 2টি কোপা আমেরিকা 2021 ও 2024, এছাড়াও 2008 সালের অলিম্পিক্সে সোনা এবং আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হিসাবে 125টি গোল। শেষ হলো ক্যাপ্টেন হরমনপ্রীতের সফর। তার নেতৃত্বে ইতিহাস গড়েছে ভারতের নারী শক্তি। প্রথমবার বিশ্বকাপ এসেছে তারই অধিনায়কত্বে। মাত্র কয়েকদিন আগে তার নেতৃত্বাধীন ভারতীয় দল এশিয়ান গেমসে সোনা এনেছে। সেই হরমনপ্রীতি এবার সরে দাঁড়ালেন ভারতীয় দলের নেতৃত্ব থেকে, সব ফরম্যাটের নেতৃত্বই ছেড়ে দিয়েছেন তিনি। আজ এই ঘোষণার ফলে ভারতীয় ক্রিকেটের এক যুগের অবসান হলো। গতকাল চায়না ওপেনে 2026 তার সেমিফাইনালে নোভাক জোকোভিচের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ক্ষোভের বহিঃপ্রকাশের জেরে এক দর্শক আহত হওয়ার পর ডিসকোয়ালিফাই করা হল দানিল মেদভেদেভকে। জোকোভিচ যখন ম্যাচ জয়ের জন্য সার্ভ করছিলেন তখন স্কোর ছিল 7-5, 5-3। একটি পয়েন্ট হারানোর পর মেদভেদেভ সামনের সারিতে থাকা এক দর্শকের দিকে বল মারেন। বলটি ওই দর্শকের গায়ে লাগার পর ম্যাচের আম্পায়ার তাকে ডিসকোয়ালিফাই করেন। দর্শককে গ্যালারি থেকে বের করে নিয়ে যাওয়ার পর চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে তার চোখের কাছে চোট লেগেছে। এরপর ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে এবং ম্যাচ আধিকারিকদের মেদভেদেভের সঙ্গে কথা বলতে দেখা যায়। জোকোভিচ ম্যাচের পর বলেন, এটি একটি সত্যি ধাক্কা, আশা করি ওই ব্যক্তি গুরুতর আহত হননি। একই সঙ্গে দানিলের জন্য আমার খারাপ লাগছে, আমি নিশ্চিত ও ইচ্ছাকৃতভাবে এমনটি করেনি। ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ হবেন অ্যালেক্স দি মিনোর। 2020 সালে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডেও বল ছোড়ার ঘটনায় ডিসকোয়ালিফাই করা হয়েছিল 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচকে। স্পেনের পাবলো কারোনো বুস্তার বিরুদ্ধে প্রথম সেটের 1 পয়েন্ট পর রাগের বসে তার মারা বল লাইনের জাজের গায়ে লেগেছিল। জল্পনার অবসর, কারণ ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ। ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরোধিতায় প্রতিযোগিতা না ফেরানোর সিদ্ধান্ত আইসিসির। একসময় ক্রিকেটে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির জনপ্রিয়তা খুব তুঙ্গে ছিল। বিভিন্ন দেশের ঘরোয়া টি টোয়েন্টি দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলত।

সেই প্রতিযোগিতা ফেরানোর ভাবনা চিন্তা করছিল আইসিসি, কিন্তু ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরোধিতায় তা বাতিল করতে বাধ্য হয়েছে তারা। ফলে 2031 পর্যন্ত আইসিসির আয়োজিত প্রতিযোগিতার সূচিতে কোনো বদল হচ্ছে না। আইপিএল, বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লীগ সহ আরও কিছু দেশের লীগের দলগুলো একে অপরের বিরুদ্ধে খেলতো 2009-14 সাল পর্যন্ত। এখন ঘরোয়া টি টোয়েন্টির লীগের সংখ্যা আরও বেড়েছে, ফলে আরও অনেক দলকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করার ভাবনা ছিল আইসিসির, তবে সেই ভাবনা বাতিল হয়েছে কারণ ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বোর্ডরা সেই আর তাদের প্লেয়ারদের, তাদের ক্রিকেটারদের চাপ দিতে চাননি, তার ফলে এই ভাবনা বাতিল করা হয়েছে। ভারতের জার্সিতে প্রত্যাবর্তন ভুবনেশ্বর কুমারের। হংকং সিক্সেসে ভারতের নেতৃত্ব দেবেন এই অভিজ্ঞ পেসার। দীর্ঘদিন পর ভারতীয় দলে জার্সিতে খেলা দেখা যাবে ভুবনেশ্বর কুমারকে, তবে এবার প্রচলিত কোনো আন্তর্জাতিক ম্যাচে নয়, হংকং সিক্সেসে ভারতের নেতৃত্ব দেবেন এই অভিজ্ঞ পেসার। 7 সদস্যের শক্তিশালী দল নিয়ে 2026 সালে এই প্রতিযোগিতায় নামবে ভারত। রয়েছেন আইপিএলের অন্যান্য অভিজ্ঞ ক্রিকেটাররাও। ভুবনেশ্বর সঙ্গে খেলবেন কৃণাল পাণ্ডিয়া, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠীর মতন খেলোয়াড়রা। অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। আজকের মৈত্রীর ক্রীড়াঙ্গন শেষ করব ক্রীড়া ইতিহাসে আজকের দিন নিয়ে। 2002 সালের আজকের দিনে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও রিয়েল মাদ্রিদের হয়ে অভিষেক করেন। আলাভেসের বিরুদ্ধে মাঠে নেমে মাত্র 1 মিনিটের মধ্যে গোল করেন এবং ম্যাচের জোড়া গোল করে স্বপ্নের অভিষেক পূর্ণ করেন। রিয়ালের হয়ে এরপরে তিনি 104 গোল করেন। 2023 সালে আজকের দিনে জিমন্যাস্টিক্সের কিংবদন্তি সিমন বাইলস বিশ্ব চ্যাম্পিয়নশিপের অলরাউন্ড সোনা জেতেন। এর মাধ্যমে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক্স মিলিয়ে তার মোট পদক সংখ্যায় এক নতুন উচ্চতায় পৌঁছে যায়। এছাড়াও আজকের দিনে জন্মেছিলেন কিছু প্রসিদ্ধ ক্রিকেটার, তার মধ্যে 1930 সালে আজকের দিনে জন্মেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার, অধিনায়ক এবং পরবর্তীকালে বিখ্যাত ধারাভাষ্যকার রিচি বেনউড। এছাড়াও আজকের দিনে জন্মেছিলেন 1946 সালে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার টনি ক্রেগ। 1984 সালে আজকের দিনে জন্মেছিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল ফাস্ট বোলার মর্নি মর্কেল। এই সমস্ত খবর নিয়ে আজকের মৈত্রী ক্রীড়াঙ্গনে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে আপনারা কৃষি সংক্রান্ত বিভিন্ন আলোচনা, বিভিন্ন বিশেষজ্ঞের মতামত শুনেন, তবে আজ একটু ভিন্ন ধরনের আলোচনা, ভিন্ন পরামর্শ আপনাদেরকে দেব। ভিন্ন এই কারণে, বর্তমানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কৃষিক্ষেত্রে বিশেষ করে উভয় সরকার জোর দিচ্ছেন প্রাকৃতিক চাষের উপর, ন্যাচারাল ফার্মিং। এই ন্যাচারাল ফার্মিংয়ের উপর যেমন জোর দেওয়া হচ্ছে, তেমনি ন্যাচারাল ফাইবার অর্থাৎ প্রাকৃতিক যে তন্তু রয়েছে, প্রাকৃতিক তন্তুগুলোর মধ্যে যেগুলো পড়ছে আপনার পাট, র্যামি, সিসেল, হ্যাম্প, বা খুব চলতি কথায় বলতে গেলে গাঁজা, এই গাছটা আপনাদের চেনেন না এমন বিশেষ কোনো মানুষ নেই। তাই এই সমস্ত গাছগুলোর যে তন্তু রয়েছে এবং সেটা সাস্টেনেবল, এই তন্তুগুলো দিয়ে কিভাবে আমাদের যে সমস্ত

0: তরুণ বন্ধুরা রয়েছে তাদের তো কাজে লাগতেই পারে, এছাড়া যারা আমাদের চাষি বন্ধু যারা রয়েছেন তারা এই সমস্ত তন্তুজাত ফসলের চাষে কেন আগ্রহী হবেন, তার কি বিশেষ ভূমিকা রয়েছে বর্তমান যুগে দাঁড়িয়ে, কেননা আমাদের বিজ্ঞানের হাত ধরে প্রযুক্তি এগিয়ে চলেছে আর সেখানে এই সহজাত তন্তু কেমনভাবে আমাদের এক একজন মানুষের জীবন জীবিকা এবং খুব বলা ভালো একটা বৃহৎ অর্থে ব্যবসায়িক ভিত্তিতে আপনারা নিজেদের রুজি রুটির সন্ধান পেতে পারেন, সে জায়গা থেকে দাঁড়িয়ে আজকের আমাদের আলোচনা করব স্বাধীন ভারতে পাট এবং সহজাত তন্তুর ব্যবহার এবং তার প্রসার। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি একটি বিশেষ কোম্পানির সিইও অর্থাৎ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শৈলেশ গণেরিওয়ালাজি। শৈলেশজি, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
1: নমস্কার।
0: যেটা আমরা আপনার থেকে প্রথমে জানতে চাইব, এই যে পাট বা সহজাত তন্তু যেগুলোর কথা আমি বললাম, যে র্যামি, হেম্প, সিসেল যেগুলো রয়েছে, এই সমস্ত তন্তুগুলো নিয়ে আপনারা কাজ করছেন, হঠাৎ এই রকম আপনাদের চিন্তাভাবনা এলো কেন?
1: তাহলে আমরা এই কাজটা চালু করেছি 2018 বছরে। ওর আগে আমাদের কলকাতার মধ্যে একটা রেস্টুরেন্ট ব্রুরি ছিল যে আমরা সল্টলেকে চালাতাম। ওর করার পরে একটা আমরা গিয়েছিলাম বিদেশে, ইউরোপে। ইউরোপে একটা মিউজিয়াম আছে যে পুরো ন্যাচারাল ফাইবারের উপরে বেশ হয়ে অন্য অন্য প্রোডাক্ট ওর থেকে যত বানানো হওয়া যায় ওটা পুরো দেখেছিলাম। ও দেখার পরে আমাদের মাথা একদম ঘুরে গেছে কি সব ন্যাচারাল ফাইবার যে আমাদের বাঙাল মধ্যে আমরা জন্ম, ওইখানে আজকে কত বছর দিয়ে জুট ফার্মিং আর জুট অ্যাগ্রিকালচার বেড়ে যাচ্ছে। ওর থেকে শুধু ওরা কিন্তু একটাই প্রোডাক্ট বানানো হচ্ছে, স্যাক, যা আপনার FCI গোডাউনে কাজে লেগে যাচ্ছে, কিন্তু কত ভ্যালু অ্যাডেড প্রোডাক্টটা বানানো পারেন যা আমরা আজ পর্যন্ত এক্সপ্লোর করিনি। আমাদের বাঙালের মধ্যে এটা ধরোয়ার ন্যাচারাল ফাইবার আর ফার্মিংটা। তাহলে ওই উপরে বেশ হয়ে কলকাতা আসার পরে আমরা ভাঙের ক্রপ, যা হেম্প ক্রপ বলে, ওর দিয়ে চালু করলাম।
0: মানে যেটা আমরা আমাদের শ্রোতা বন্ধুদের বুঝতে সুবিধা হবে যে গাঁজা গাছ।
1: হ্যাঁ, এই ওই গাঁজা গাছই আছে, কিন্তু এই পদার্থের যার গাছ আছে ওর মধ্যে নেশা থাকে না, এটাকে ইন্ডাস্ট্রিয়াল হেম্প বলা হয়। এর বীজটাও তৈরি দরকার হয় যা অন্য অন্য বিভিন্ন কোম্পানি করছে, আর এটাকে ফার্মিংয়ের উপরে এর পুরো প্ল্যান্টটা ইউজ করা যায়। মানে এর যে আপনি বললেন তন্তু আছে, এর যা আপনি লিভস আছে, এর স্টেম, সব কিছু ইউজ করে মোর দ্যান 25,000 প্রোডাক্টস ক্যান বি মেড ফ্রম এই ক্রপটা।
0: আচ্ছা।
1: ওর উপরে বেশ হয়ে আমরা ভারতের প্রথম প্যাকেজিং, এই মানে হেম্পের প্যাকেজিং তৈরি করলাম। মানে পেপার প্রথম পুরো ন্যাচারাল ফাইবার ক্রপ থেকে পেপার রেডি হয়েছিল। ওই পেপারটাকে যখন নিয়ে গেলাম বিদেশে, তাহলে ভাবলাম কি এত বড় স্কেলের কাল্টিভেশনটা তো ভারতবর্ষেই নেই, তাহলে আমরা যদি এত বড় বিজনেস অপরচুনিটি আছে, এত বড় এমপ্লয়মেন্ট অপরচুনিটি আছে, এটাকে মিস করে যাচ্ছি। তারপরে আমরা একদম পুরো এর মধ্যে 24/7 ঢুকে গেলাম কাজের মধ্যে।
0: বাহ। এবং সেই থেকে আপনাদের জার্নি শুরু হলো। এই জার্নি পেতে গেলে বিশেষ করে যে সমস্ত প্রোডাক্ট আপনাদের প্রোডাকশনে আসছে, শুধুমাত্র তো পেপার হচ্ছে তা তো নয়, এর থেকে আর কী কী ধরনের প্রোডাকশন আপনাদের কোম্পানি থেকে তৈরি হচ্ছে?
1: আমরা যখন ভাঙের মধ্যে কাজ করতাম ওর থেকে অনেক প্রোডাক্ট বানালাম, যা আমরা 30 কান্ট্রির থেকে বেশি ক্লায়েন্ট মধ্যে এক্সপোর্ট করছিলাম। এখন ওর থেকে পেপার প্যাকেজিং, যতই পেপারের বিভিন্ন বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, সব এই ন্যাচারাল ফাইবারের ক্রপ থেকে হতে পারে, আরও ভালো হতে পারে। কেন, যার র মেটেরিয়ালের সেলুলোস কন্টেন্ট আছে ওর, এর মধ্যে সব মধ্যে ফাইবার ক্রপ মধ্যে অনেক বেশি বুঝে গেলা। তারপরে আমরা কি আছে, বাঙালেই থাকি, এইখানেই সব R&D রিসার্চ বলে নিন, এইসব ফাইবার ক্রপ ওর উপরে অনেক বেশি। তাহলে একটা অনুষ্ঠান আছে ব্যারেকপুরে, ICR ক্রাইজাফ, ওনার ডাইরেক্টর ডক্টর গৌরঙ্গ কর সঙ্গে সম্পর্কে আসলাম, আর বোঝা গেল কি আমাদের ভারতবর্ষের মধ্যে অলরেডি 8টা ম্যান্ডেটেড ক্রপ আছে, ফাইবার ক্রপ, যার মধ্যে কাজ চলে যাচ্ছে, কিন্তু ওটা এখন ম্যাক্সিমটা এখন অবধি কমার্শিয়ালাইজেশন হয়নি। তাহলে একটা আর একটা ক্রপ এসে গেল কিটিতে, যে নাম আছে ফ্ল্যাক্স, এমনি ওটাকে তিসি বলা হয় এমনি বাঙালির মধ্যে, বিহারের মধ্যে আর অনেক কাল্টিভেশন হয়, কিন্তু এই যে আমরা ক্রপের মধ্যে কথা বলছি এটা পুরো ফাইবার ক্রপ, এর মেন অ্যাপ্লিকেশন আছে, এর থেকে বেশি মাত্রায় আমরা ফাইবার বার করতে পারবো আর ওর অ্যাপ্লিকেশন করতে পারবো।

0: ওই অ্যাপ্লিকেশনটায় পুরো বুঝিয়ে আর ক্রাইজাফের সাপোর্ট নিয়ে আমরা ভারতবর্ষে প্রথম ফ্ল্যাক্স কাল্টিভেশন করলাম, যে বাঙ্গাল থেকেই করলাম। আর ওর থেকে আপনি যা দেখে আছেন, এই কাপড়টা আমি যা পরে রয়েছি এসব পুরো লিনেন কাপড়।
1: আচ্ছা,
0: আজ পর্যন্ত ভারতবর্ষ 75 থেকে 80 বছর দিয়ে এই পুরো 100% র মেটেরিয়াল ইম্পোর্ট করছে। এর মেশিনারিটা তো আমাদের কাছে রয়েছে, স্পিনিং মেশিনারি যা টেক্সটাইল মধ্যে হয়, কিন্তু এর র মেটেরিয়ালই ছিল না। আমাদের এদের পুরো মিশন হিসাবে এখন ভারত মধ্যে এর কাল্টিভেশন চালু করেছি, এর প্রসেসিং চালু করেছি, যেই আমরা সব জিনিস ফ্রম ফার্ম টু ফ্যাশন। আমাদের প্রধানমন্ত্রী মোদিজিও এই আমাদের সবাইকে ধারণা দিয়েছে যে যদি আমরা ফ্রম ফার্ম টু ফ্যাশন, মানে ফ্রম ফার্ম টু ফার্মার টু ফ্যাশন টু ফরেন, এসব যদি করতে পারবো, তাহলে আমরা একটা বিকশিত ভারতের হিসাবে বাড়তে পারবো।
1: একদম একদম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন যে 2047-এর মধ্যে আমাদের বিকশিত ভারত, তার স্বপ্ন পূরণের জন্য আপনারাও এগিয়ে এসেছেন আর কি, এবং সেটা এগোনো সম্ভব আমাদের কৃষক বন্ধুদের হাত ধরে, এবং তারাই তো মেন উৎপাদক। আচ্ছা, এতদিন ধরে যে চলে আসা তুলো বা পলিয়েস্টার যে আমরা জামা কাপড় ব্যবহার করতাম, সেখান থেকে দাঁড়িয়ে এই যে নতুন প্রজন্ম বা নতুন আপনাদের উদ্ভাবন, সেগুলোকে কীভাবে আপনারা বলবেন যে এগুলো গ্রহণ করুন মানুষের কাছে?
0: দেখুন, আমি আগে চাষিদের হিসাবে বলতে চাই কি, এই যে ন্যাচুরাল ফাইবার ফার্মিং বা কাল্টিভেশন, এটা সব থেকে বেশি এদের জন্য অনেক প্রফিটেবল আর ভালো। 120 দিনের ক্রপ মধ্যে, এই যে আমি ফ্ল্যাক্সের চাষি কথা বলছি, এটা রাবির ক্রপ। এইখানে রাবির মধ্যে যদি একটা চাষি করে, 120 দিন মধ্যে পুরো ক্রপটা রেডি হয়ে যায়। মানে আপনি একটা হেক্টরে আপনি যদি রাইস করতেন, আলু করতেন, ওর থেকে অনেক উপজ এর মধ্যে বেশি। আপনার যা পেস্টিসাইড আর এসব যা রিকোয়ারমেন্ট আছে ন্যাচুরাল ফাইবার ক্রপের মধ্যে, ওসব অনেক কম আর লাগত অনেক কম।
1: আচ্ছা,
0: তাহলে বুঝে নিন কি, একটা চাষি যদি এইসব, আমরা বাঁকুড়া, পুরুলিয়া, এখন মেদিনীপুর, কল্যাণী, এইসব আলাদা আলাদা জায়গা অলরেডি এটা মোর দ্যান 50 একর ট্রাই করে কমার্শিয়াল কাল্টিভেশন হিসাবে আগে বেড়ে গেছি। এখন আশা করছি পুরো বাঙ্গাল মধ্যে এই ন্যাচুরাল ফাইবার ক্রপটা কাল্টিভেশন বেড়ে যায়। কেন, পার প্রতি হেক্টরে একটা তো চাষি অনেক বেশি রিটার্ন পায়, ওর পুরো মালটা আমাদের মতো কোম্পানি কিনে নেয়, তাহলে ওদের কোনো অন্য বাইরের দিকে যাওয়ার দরকার নেই। আর ওরা একটা পার হেক্টরে আপনাকে বললাম রিটার্ন বেশি, আর পুরো ভারতবর্ষের বিকশিত মধ্যে ওদের অনেক বেশি যোগদান। তাহলে এসব তো হলো আপনার চাষিদের জন্য কি কি ওদের ভালো হয়। আশা করছি এরপরে এসে আছি আমি একটা অন্ত্রপ্রনার, নাহলে ব্যবসা হিসাবে, কীরকম এটা ব্যবসা হিসাবে ভালো হতে পারবে একটা কোনো নতুন অন্ত্রপ্রনার বা নতুন ব্যবসায়ী যদি এর মধ্যে ঢুকে। ভারতবর্ষ মোটামুটি 2,500 কোটি টাকা ফাইবার সব বছর বিদেশ থেকে নিয়ে আসছে। তাহলে বুঝে নিন আমাদের কাছে 2,500 কোটির অপরচুনিটি আছে রিপ্লেস করতে, যা আমরা ইম্পোর্ট সাবস্টিটিউট করে নিজের এক্সপোর্ট মধ্যে লেগে যাই। এই ন্যাচুরাল ফাইবারে আমি যা আগে বললাম, মোর দ্যান 25,000 সাস্টেনেবল প্রোডাক্টস, মানে যে প্রোডাক্টস যের মধ্যে বেশি কেমিক্যাল লাগে না, যের মধ্যে অন্য বাইরের জিনিস লাগে না, আর পুরো যদি আবার মাটিতে মিলাবেন মাটি হয়ে যাবে,
1: মিশে যাবে,
0: ওই রকমই জিনিস আমাদেরকে চাই ফিউচারের মধ্যে, কি আমরা জেনারেশনটাকে বাড়াতে পারবো সাস্টেনেবল ওয়ে ইন আ সার্কুলার ইকোনমি। তো দিস থিংস, এইসব জিনিস এই ন্যাচুরাল ফাইবারের জন্য অনেক পুরো মিক্স হয়ে যায়। তাহলে আমরা কি করছি, আমরা মেক ইন ইন্ডিয়া হিসাবে এখন ফ্রম কাল্টিভেশন টিল স্পিনিং পুরো জিনিস ভারতবর্ষেই করছি। তাহলে আমরা যা অপরচুনিটি অনেক বড়, তাহলে যতই এন্টারপ্রেনর এসে যায়, মাল নেওয়ার আপনার বিক্রি করার চিন্তা হবে না। কেন, অলরেডি অনেক বড় বড় কোম্পানি আছে যা এই মাল নিতে বাইরে থেকে নিয়ে আসছে। এখন আমাদের ওই চেষ্টা করছি কি ওরা সব আগে এখানে আপনার ডিমান্ডটা ওদের ফুলফিল করা হয়ে যায়, ওদের ডিমান্ড ফুলফিল হওয়া যাওয়ার পরে এটাকে এক্সপোর্টের প্রয়োজনও আসে। কেন, পুরো বিশ্বকালে এইরকম কাপড় এইরকম জিনিস ভারত লিড করছে সাস্টেনেবিলিটির উপরে। আমাদের টেক্সটাইল মিনিস্টার শ্রী গিরিরাজজি সিংয়ের এর মধ্যে অনেক বড় হাত আছে, উনিও নিউ এজ ফাইবার মিশন নিয়ে এসছেন। সবাই নতুন অন্ত্রপ্রনারকে প্রমোট করার জন্যে, চাষিদের প্রমোট করার জন্যে, আর পুরো ইকোনমিটাকে সাস্টেনেবল ভাবার

0: খেলার জন্যে।
1: বেশ, খুব উৎসাহজনক কথাবার্তা আপনারা নিশ্চয়ই শুনছেন, যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা বিশেষ করে কৃষক বন্ধুরা যারা শুনছেন আজকের অনুষ্ঠান। এই যে শুধুমাত্র আমাদের দেখা দেখি চাষ পাশাপাশি বাস, এই ধারণা থেকে যদি আমরা বেরিয়ে নতুনত্বের দিকে ঝুঁকতে পারি বা কিছুটা ঝুঁকিপূর্ণ চাষে যেতে পারি, তার তো একটা রাস্তা দেখাচ্ছেন শৈলেশজি। একটু বলুন, এই যে আঁশ বা তন্তু যেটা সংগ্রহ করার ব্যাপার থাকে, যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের চাষটা করছেন, আপনাদের সঙ্গে তারা একটা টাই আপে আসতে চাইছেন, তাদেরকে কিভাবে পরামর্শ দেবেন, তারা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আপনাদের সঙ্গে একটা বাণিজ্যিকীকরণ চুক্তি হতে পারে?
2: দেখুন, সব থেকে বেশি আমাদের কাছে এখন পুরো টিম রয়েছে যে পুরো জিনিসটাকে বুঝে, ফ্রম ফার্মার এডুকেশন। তো অনেক ICR ইনস্টিটিউট আছে যা এদের পুরো চাষিদেরকে ট্রেনিং করা হয় কি কীরকম আপনি অন্য অন্য ক্রপটাকে বোঝাতে আর করতে পারেন। এদের লোকাল এলাকায় যেই আমরা লাস্ট বছর আপনাকে বললাম কি চার অন্য অন্য ডিস্ট্রিক্টে করলাম, ওইখানে ট্রেনিং ক্যাম্প করা হতো, যে অন্য অন্য চাষিরা এসে পার্টিসিপেট করতো আর ওরা আসতে চাইছে মানে কন্ট্রিবিউট করার রেডি হয়ে যাচ্ছে। তাহলে এইরকম ওদেরকে পুরো ট্রেনিংটা দেওয়া হবে, এদেরকে পুরো সব কিছু হ্যান্ড হোল্ডিং করা যাবে, এদেরকে আমরা বীজ দিব,
1: যে আপনারাই দেবেন,
2: আমরাও কেন এই বীজ যের থেকে বেশি ফাইবার বার হচ্ছে আমাদেরই একটা কোম্পানি তৈরি করছে কি মাল্টিপ্লাইয়ের জন্য। তাহলে কেন যতগুলো প্রোডাক্টটা আছে এটা গভর্নমেন্টও MSP নিয়ে আসছে এর উপরে, তাহলে হতে পারে আমারকে দিন যা হলো অন্য অন্তপ্রেনারকে দিন কাউকে দিন আমার অসুবিধা নেই, কিন্তু ওদের কনফার্ম সেলিং মানে ওদের জন্য যা অন্য অন্য ক্রপে হয় কি কোনো বায়েরই পায় না, ওই রকম নেই। ন্যাচুরাল ফাইবারের ক্রপের এত ডিমান্ড কি ওরা যতই প্রডিউস করে সব কিছু ওনার মাল বিক্রি হয়ে যাবে আর বেশি ভালো রিটার্নে পেয়ে যাবেন। তাহলে এটা ওদের জন্য ভালো একটা কি সব ফার্মারের জন্য। আমরা ওদের সঙ্গে আগেই একটা চুক্তি করে নিই কি ঠিক আছে, মোটামুটি এটা তো নতুন ক্রপ, এটা প্রথম বছর আপনি লাগান, আপনার নোকসান হতে এর মধ্যে দিব না আমরা। তাহলে ওদের কোনো কারণে রাবি সিজনে এই যদি ক্রপটা লাগায় ওদের নোকসানটা নেই, ওরা যদি বুঝে কি হ্যাঁ ঠিক আছে জিনিস অনেক ভালো আর রিটার্নটা ওদের বেশি, তাহলে দেখে দেখে অনেকরা ওরা নিশ্চয়ই আসতে পারবে। তাহলে আমাদের অন্য অন্য সব সেক্টরে ইয়া ডিস্ট্রিক্টে টিম যাওয়া হচ্ছে, যেখানে কাল্টিভেশনের প্রোগ্রামটা বাড়ানো হচ্ছে, ওর পাশেই আমাদের প্রসেসিং প্ল্যান্টটা সেট আপ করছি। বুঝে নিন আজকে কী আছে ওদের, তাহলে চাষির ছেলেরা বউরা তাহলে এমপ্লয়মেন্ট অপরচুনিটিও মানে প্ল্যান্ট মধ্যে কাজ করে পেতে পারবে।
1: এবং তারা যদি একটা ক্লাস্টার তৈরি করে সেক্ষেত্রেও তো বোধহয় বেনিফিটটা ভালো হবে নাকি?
2: হ্যাঁ, আর মানে বাঙালির গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেকরা স্কিম আসছে কি এইরকম ক্লাস্টার ডেভেলপমেন্টটা এ ফাইবার ক্রপে করা যায়। আমরা FPO সঙ্গে যুক্ত হয়ে ডাইরেক্ট ফার্মারের সঙ্গে যুক্ত হয়ে এই কাজটা বাড়াচ্ছি। আমাদের কোম্পানি আছে কলকাতার মধ্যে রেজিস্টার্ড, তাহলে কি আছে ওদের আমরা সঙ্গে জুড়িয়ে এর মধ্যে সঙ্গে এসে আগে এক বছর দেখে নাও কত তোমার প্রোডাকশন হচ্ছে, কীরকম হচ্ছে, কত রিটার্ন পাচ্ছ, যদি তোমরা ভালো, নিশ্চয়ই ওদের ভালো আছে, কেন অন্য কম্প্যারিজনে অন্য ক্রপ দিয়ে এই ক্রপের রিটার্ন আউটপুট অনেক বেশি, আর ওদেরও ইচ্ছা করবে কি ভারত বিকাশ মধ্যে আমরাও একটা হিস্সেদার আছি। আর বাঙাল মধ্যে এটা হচ্ছে বাঙাল বিহার এইসব ব্যাকওয়ার্ডের এরিয়ার জন্যে এইসব ক্রপ অনেক রেভলিউশন নিয়ে আসতে পারবে। তাহলে ওদের আমাদের সঙ্গে এইরকম অন্য অন্য কোম্পানির সঙ্গে জুড়িয়ে ক্রাইজাফের মাধ্যমে জুড়ে সবার সঙ্গে আগে বাড়তে পারবো।
1: বেশ, এই যে তন্তুগুলো তারা উৎপাদন করবেন বা চাষ করবেন, সেক্ষেত্রে যদি কোনো কৃষক বন্ধুরা ফার্মার্সরা যারা রয়েছেন তারা যদি মনে করেন যে এই প্রসেসিং কিছু করবেন, এরকম কিছু ভেন্ডারিং মেশিন বা প্রসেসিং মেশিন কি বাজারে রয়েছে বা আপনারা তাদের কি সেভাবে হেল্প করতে পারেন?
2: হ্যাঁ, অনেক ভালো কোয়েশ্চেন করেছেন, কেন যতই ন্যাচুরাল ফাইবার ক্রপ হয় ওর একটা প্রসেসিংয়ের ব্যাপার হয়ে যায়, কেন ওর থেকে তো তন্তু বার করতে হয়। তাহলে যেরকম জুট আছে, জুটটাকে এমনি 15-17 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। এই যে ক্রপ আছে আমি যা বলছি বোঝেনিন ফ্ল্যাক্স যা তিসি, এটাকে এতদিনের দরকার নেই, এটাকে আপনার কাল্টিভেট হওয়ার পরে আপনি হলে আপনি হারভেস্ট করে দিলেন, তারপরে দুদিন মধ্যেই ফ্রেশ ওয়াটারের রেটিং যা বলে ডুবিয়ে এ রেডি হয়ে যায়। তাহলে এটা চাষিরাও করে দিতে পারবে, আমরাও আমাদের ফ্যাক্টরির পাশে রেটিং ট্যাঙ্কটা বানানো প্রয়োজন করা রয়েছে, যার মধ্যে ঢুকিয়ে এটাকে ফাইবার রেডি হয়ে যায়। তারপরে অন্য অন্য ছোটো ভাবের মেশিন আমরা রেডি করেছি কি যে ডাইরেক্ট ফার্মার ফিল্ডে উপরে চলে যাবে, তাহলে এটা ওটাই একবার ঢোকাবে ডাইরেক্ট ওখান থেকে, আর ফ্রেশ ফাইবারটা ওখান থেকে বার হয়ে চলে আসবে। নিশ্চয়ই অনেকগুলো প্রয়োজন ওর পরে আছে কি ওই সব ফাইবার স্পিনিং রেডি, মানে কাপড় বানাতে জন্য ওর মধ্যে যত ইম্পিউরিটিস আছে, যতগুলো ডান্ডা আছে, সব বার করতে জন্য একটা বড় মেশিন লাগে, যা আমাদের মতো একটা এন্টারপ্রেনর সেট আপ করছি। প্রথম আস্তে আস্তে করি বাঁকুড়ায় কল্যাণীতে এইসব প্ল্যান্ট লাগানোর দরকার হয়ে যাবে, আর মোটামুটি কিন্তু ছোট মেশিন দিয়ে ওরা এর ফাইবার বার করে আমাদেরকে দিতে পারবে।
1: এবারে যে সমস্ত কৃষক বন্ধুরা দীর্ঘদিন ধরে পাট চাষ করছেন, তাদের একটা ধারণা রয়েছে বা তারা জানেন যেটা, যে পাট চাষ পচানোর জন্য হয় কলা গাছ যেটা সেগুলো তার উপর চাপিয়ে দেন, বা কখনো কাদা চাপিয়ে দলের মধ্যে তারা পচানোর চেষ্টা করেন। এই সমস্ত যে উন্নত মানের তন্তুর কথা যেগুলো আমরা আজকের আলোচনা করছি, এগুলো ওই রোটিংয়ের জন্য বা সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আঁশটা, তন্তুটা যেটা নিয়ে আপনারা এত হাই ভ্যালু অ্যাডেড করছেন সেখানে এবং উন্নত মানের প্রোডাকশন কিছু নিয়ে আসছেন, সেগুলো তো ডিপেন্ড করে কোয়ালিটির উপর, আঁশের কোয়ালিটির উপর। তাহলে এই আঁশের কোয়ালিটি যাতে আরও বেশি ভালো হয় সে ব্যাপারে কী পরামর্শ দেবেন?
2: এর উপরে মানে কোয়ালিটি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আমরা যখন লাস্ট 4 বছর দিয়ে এর উপরে কাজ করে যাচ্ছি, কালটিভেশন যা বাঙালি হচ্ছে, প্রথম বছরে চাষিরাও ওরাও বুঝেছিল না তাহলে কোয়ালিটি অত ভালো হতে পারে, আসলো না। কিন্তু ওভার দ্য টাইম ওরাও বুঝে গেছে কি কী কী কোয়ালিটির মেনটেন করতে হয়। যে এরকম একটা পোকা, এইসব প্লান্ট উপরে নিশ্চয়ই পোকা অনেক কম ধরে, কিন্তু ধরে, তাহলে ওই সব পোকার ম্যানেজমেন্টটা আমাদের টিম দিয়ে ম্যানেজমেন্ট করে দেওয়া হয়। তারপরে যতগুলো হারভেস্ট আছে, এটা একটা মোটামুটি ভালো জায়গা যেখানে অনেক পোকা পোকা না থাকে, ওইখানে স্টোরেজ করা দরকার আছে, যদি ওটাও মানে তারপরে আমরা তুলে নিব কি পাঠিয়ে দিব একটা CFC জায়গায়, যেখানে সব আশাপাশি থেকে আপনার যতগুলো মাল হারভেস্ট হয়েছে সব এক জায়গায় এসে প্রসেসিং হয়ে যায়। তাহলে মোটামুটি এটা বুঝে নিন কি কোয়ালিটির মধ্যে চাষির থেকে বেশি চিন্তা করার দরকার নেই, কেন ও যতই মাল দেবে কোয়ালিটি ম্যানেজমেন্ট আমার মিডল ম্যানেজমেন্টে যে প্রসেসিং প্ল্যান্টটা ওইখানে ম্যানেজ হয়ে যাবে। কিন্তু এইসব যে দু এক জিনিস কি আপনার একবার যদি ইরিগেশন লাগে ও ঠিক করে দিয়ে দেয়, একবার যদি যা পোস্ট ম্যানেজমেন্ট আছে, পোকা ম্যানেজমেন্ট আছে, ও স্প্রে করে দেয় যতগুলো ইনস্ট্রাকশন, তাহলে এর পুরো SOP মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আমরা বানানো হয়ে গেছে। তাহলে এটা যতই চাষিরা যতদিন জুড়বে ওর সিডের সঙ্গে ওদেরকে পুরো একটা প্যাম্পলেট দেওয়া যায়, ওটা দেখে যেরকম অন্য চাষ করে ওরা করিয়ে পুরো কোয়ালিটি ভালো অ্যাচিভ করতে পারবে। আমাদের আর যত ক্লাস্টার আমাদের সঙ্গে জুড়ছে, আমরা চাইছি কি ওদেরকে নিয়েই পুরো একটা কোঅপারেটিভভাবে এটাকে ব্যবসাটাকে আগে বাড়ানো যায়। কেন ফ্ল্যাক্সের কাপড় এখন ভারত পুরো বিশ্বে অনেক দামি জিনিস, মানে অলরেডি একটা অ্যাপ্রুভড মার্কেট, তাহলে কোনো রকম থেকে নতুন মার্কেট আমাদেরকে ক্রিয়েট করতে দরকার নেই, অলরেডি ক্রিয়েটেড। চাষিরা বুঝতে আছে শুধু আমাদেরকে লেভেল অফ স্কেল মানে লেভেল অফ কালটিভেশন ঠিক মতো বাড়িয়ে নিতে হবে,
1: কোয়ালিটিটা
2: তো নিশ্চয়ই মেনটেন করতে হবে, তাহলে আমাদেরও টিম থাকবে। আমার মনে হচ্ছে 1-2 বছর করার পরে চাষিদের থেকে ভালোর শেখাওয়ার আর শিখার কেউ নেই, ওরা যত দেখিয়ে দেখে গ্র্যাব করতে পারবে শিখতে পারবে অত ভালো লার্নার আমরাও নেই। তাহলে আমরা ওদের কাছ থেকে শিখবো কি আর কীরকম কোয়ালিটিটাকে আরও বেটার কীরকম করতে পারবো, কিন্তু যত যা কোয়ালিটি আছে এটা অ্যাপ্রুভড কোয়ালিটি, আর এই জিনিসটা ইজিলি আমরা একটা রেভলিউশন নিয়ে আসে পারবো।
1: এক্ষেত্রে যে মিনিস্টার অফ টেক্সটাইল থেকে আপনাদের কিছু নীতিগত এইরকম বা কি ইকোনমিক্যালি কিছু হেল্প, বা যে সমস্ত ফার্মার্স যারা কালটিভেট করবে তাদের থেকে কি কিছু সাহায্য তারা পেতে পারবেন আপনাদের থেকে, বা ওইরকম মিনিস্টার অফ টেক্সটাইল থেকে বা MSME কোনো লোন টোন এরকম কিছু ব্যাপার রয়েছে?
2: নিশ্চয়ই, দেখো এখন ভারত সরকার এই নিউ এজ ফাইবারটাকে বাড়াওয়ার জন্যে অনেক সহযোগিতা দিচ্ছে। আমি বললাম যেরকম আমাদের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং স্যার, এরা সব 2-3 বার কলকাতায় এসে ফার্মাদের সঙ্গে ইন্টারাক্ট করে এদেরকে পুরো এর ধারণা দিয়ে কি আপনারা এইসব নিউ এজ ফাইবার কালটিভেট করুন, এর দিয়ে ওদের উন্নতি, ভারত সরকারের অনেক ভালো ইকোনমিক ভ্যালু জেনারেট করা যাবে। তাহলে ওদের জন্য এখন নিউ এজ ফাইবার মিশনটা লঞ্চ করেছে, আর পাঁচ বছরের মধ্যে অনেক কোটি টাকা ওর মধ্যে ফেলেছে, যা ফার্মারকে সাবসিডাইজড করছে কি যদি আপনারা এক হেক্টর করছেন তাহলে ভারত সরকারের তরফ থেকেও আপনাকে কিছু একটা দেয়া যাবে। ওর ছাড়া ওর যতগুলো আউটপুট আছে কনফার্ম বাইব্যাক, মিনস যতগুলো কোম্পানি আছে পুরো কনফার্ম একটা বেটার প্রাইসিং হিসাবে মডিউলে সেট করে দিয়েছে। এছাড়া আমাদের মিনিস্ট্রি অফ অ্যাগ্রিকালচার বাঙাল আর সেন্টার থেকেও বাঙালের চাষির উপরে

0: একটা প্রধান দেয়া হচ্ছে কি যদি এরা তিনটা ক্রপের চেন, এটা অনেক জানানো দরকার, এদেরও জানানো দরকার, একটা হলো রাইস, একটা হলো জুট, এক সিজন হলো ফ্ল্যাক্স, যদি এরা এই তিন পুরো বছরে এই তিন ক্রপ সাইকেলটাকে মেনটেন করবে তাহলে এদের ইকোনমিক ভ্যালু অনেক বেড়ে যাবে, এদের একটা বিজনেস ভ্যালুয়ের মধ্যে অনেক ঢুকে যাচ্ছে। কেন এই তিনটে ক্রপের মধ্যে এখন ভারত সরকারের অনেক বেশি সাপোর্ট আর ইন্টারেস্ট, তাহলে ওরাই তো এইসব সাবসিডি স্কিম, ফার্মার অ্যাওয়ারনেস স্কিম, ট্রেনিং স্কিম দিচ্ছে। তাহলে আমার মনে হচ্ছে যেই এই ধারণাটা ফলো করবে, ওর কমিং দশ বছর তো আর কোনো অন্য জিনিসের জিনিস উপরে চিন্তা করা দরকারই নেই।
1: একদম, আমাদের বর্তমান সময়ে আর কি এখন নিউ জেনারেশন বা তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদের মধ্যে একটা অনীহা দেখা যায় যে চাষবাস করার খুব একটা ইচ্ছা নেই, করতেও চায় না। তারা যদি এই সমস্ত যে নিউ এজ ফাইবারের কথা যেগুলো আমরা আলোচনা করছি সেগুলো যদি এক যে বিজনেসম্যান হিসেবে গ্রহণ করতে চায়, এন্টারপ্রেনার হিসেবে নিতে চায়, তারা কিভাবে এগিয়ে আসতে পারে?
0: দেখুন, একটা ব্যবসা করতে জন্যে সব থেকে বেশি দরকার দৃঢ় নিশ্চয় কি আমি করে দিব ইয়া আমি করব। তারপরে পয়সা ওয়সার যদি নাও থাকলে অসুবিধা নেই, কেন আমার ভারত সরকারের পিছু থেকে অনেক স্কিম এখন নতুন অন্তপ্রেনার ইয়া নতুন ব্যবসায়ীদের জন্য বার করা হয়েছে। আমিও যখন এই ব্যবসাটা চালু করেছিলাম 2018 বছর থেকে, আমার বাবা আমাকে এই জন্য আরও নতুন পয়সা কিছু একটা দিল না, আমি নিজের কোম্পানিটা চালু করার ভারত সরকার থেকে স্কিম আছে যা স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড আছে, অ্যাগ্রিকালচার মধ্যে RKVY রফতার গ্র্যান্ট আছে, আপনি বুঝে নিন একটা অন্তপ্রেনার আছে, আপনার কেউ সাপোর্ট নেই, আপনি এসব নিয়ে একটা অ্যাপ্লাই করলেন আপ টু 50 লাখের অবধি, যে অনেক বড় অ্যামাউন্ট এখন মোদিজি এটা স্যাংশন করেছে কি আপনি পে আপনার কাজটা একটা মোটামুটি লেভেলে নিয়ে যেতে পারবেন। তাহলে কি আছে মেন দরকার হয় ও নিশ্চয় কি না আমি যদি চাষ নাও করতে চান করুন না, অসুবিধা নেই, চাষটা তো চলে যাচ্ছে। নতুন নতুন এইরকমই আমাদেরকে অন্তর্নির্ণয় দরকার, স্ট্র্যাটেজিস্ট দরকার, ব্যবসায়ী দরকার, কোঅর্ডিনেটর কন্ট্রোলার দরকার। তাহলে এই সবার জন্যে আমাদের ভারত সরকার, বঙ্গাল সরকার এরকম প্রাবধান করে রেখেছে এইসব স্কিমের বেনিফিটটাকে নিয়ে ওরা পয়সাটাও পেয়ে যাবে, অ্যাসিস্ট্যান্সটাও পেয়ে যাবে, পুরো নলেজটাও পেয়ে যাবে। শুধু ওর দরকার একটা ভালো জায়গা, একটা নিজের মাথায় খোলা রাখিয়ে আর যত ইনফরমেশন গ্র্যাব করার চিন্তা ওটা দরকার।
1: বেশ, তাহলে আমাদের সব শেষে তরুণ প্রজন্ম যারা তাদের জন্য একটা আশার কথা তিনি শোনালেন, এবং আপনারা তো বারবার আমাদের অনুষ্ঠানে উঠে এলো যে ভারত সরকার এবং রাজ্য সরকার উভয়ের একটা সদিচ্ছা রয়েছে যে আপনারা এগিয়ে আসুন নতুন যে যুগের যে তন্তুর কথা বলা হচ্ছে, নিউ এজ ফাইবারের চাষের কথা বলা হচ্ছে, এগুলো দিয়ে আপনাদের মধ্যে একটা নতুন দিশা খুলতে পারে, কিভাবে কৃষক বন্ধুরা যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আপনাদের আয় দ্বিগুণ হোক বা আপনাদের ওয়েল এস্টাবলিশ হন ইকোনমিক্যালিভাবে, সামাজিকভাবে, সব দিক থেকে, সেটার একটা দিশা আপনাদের বোধহয় হতে পারে আজকের আমাদের অনুষ্ঠান থেকে। আজকের আমাদের সময় একেবারেই শেষ, হয়তো আরও কিছু প্রশ্ন থাকতো আমাদের শ্রোতা বন্ধুদের, কিন্তু ঘড়ির কাঁটা বলছে এখানে থামতে হবে। আজকের মতো আমরা আপনাকে নমস্কার জানাই।
0: না না, আমার থেকেও আপনার আর আপনার সবাই শ্রোতাজনের নমস্কার আমিও জানাই। এরা চাষির উপরে আমাদের অনেক বেশি উপকার আর ভার আছে যে আমরা এইসব প্রোডাক্টটাকে বানিয়ে ওদের যদি দু পয়সা বেশি রিটার্ন দিতে পারবো, এই উপকারটা ওর থেকেই বার হবে, আর কোনো রকম থেকে বার করতে পারবো না।
1: একদম একদম, অসাধারণ বলেছেন যে আমাদের সব কিছুই তো চাষি বন্ধুদের জন্য এবং আমাদের অনুষ্ঠানটাই মূলত চাষি বন্ধুদের জন্য, তাই আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আর আমরা সবাই ভালো থাকলে দেশ ভালো থাকবে। আজকের মতো আমরা শেষ করি আমাদের অনুষ্ঠান। এতক্ষণ আলোচনা করছিলাম স্বাধীনোত্তর ভারতে পাট এবং সহজাত তন্তুর ব্যবহার এবং প্রসার, আর এ বিষয়ে এতক্ষণ বিস্তারিতভাবে জানালেন একটি বিশেষ কোম্পানির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শৈলেশ গনারিয়াওয়ালাজি। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: ক্ষেত খামারির কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী এবারে জানিয়ে দেব আজ হারানো দিনের গানের বিষয়বস্তু। গান যদি অন্তর থেকে নাই বেরোয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের অংশ না হয়ে ওঠে, তবে সে গান আপন হয় নাকি? এ কি শুধু সঙ্গীতের ধারণা? এ তো জীবনের সবচেয়ে বড় সত্য। এই সত্যকে বিশ্বাস করতে শিখিয়েছেন যিনি, তিনি মালিকা এ গজল বেগম আখতার, আখতারি বাই ফয়জাবাদী। সেখান থেকে মালিকা এ গজল হওয়ার পথকে সহজ করেছিল তার একলা চলার মন্ত্র, আগর জিন্দমি কামিয়াব হোনা হ্যায় তো তানহাই কে সাথ দস্তি করলো। সেই তানহাই, সেই কণ্ঠ গুঞ্জরিত হোক আজ হারানো দিনের গানে। জন্মদিনের প্রাক্কালে মল্লিকা বেগম আখতারের গানে গল্পে আপনাদের অপেক্ষায় থাকবেন মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার, ঠিক রাত 11:00 শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে। কাজেই বন্ধুরা, শুনতে একদম ভুলবেন না আজ হারানো দিনের গান। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য। আজকের বিষয় অসারতা ও পেশি দুর্বলতা, বলছেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক দুবে।
3: পেশির অসারতা অনেক ক্ষেত্রে, অনেক মানুষের ক্ষেত্রে খুব সাধারণ যে কমপ্লেন অর্থাৎ অসুবিধে হিসেবে ডাক্তার

0: ডাক্তারদের কাছে পরামর্শের জন্য যান। প্রথম কথা, পেশির দুর্বলতা বা পেশির অসারতা বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু তার বেশিরভাগ কারণেই খুব ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ বেশিরভাগ কারণই বহু ক্ষেত্রে সেগুলোর সমাধান খুব সহজ। যেমন পেশির দুর্বলতার একটা প্রধান কারণ হচ্ছে যে জল কম খাওয়া, অর্থাৎ ঠিকভাবে নিজেকে হাইড্রেট করুন, সময় মতো জল খান। নাম্বার দুই, সেটা হচ্ছে আপনি ধরুন প্রয়োজনের বাইরে গিয়ে অনেকটা পরিশ্রম করলেন, তারপরে আপনার হঠাৎ করে পেশির দুর্বলতা শুরু হতে পারে। শরীরে পটাশিয়াম কমে যাওয়াও পেশি দুর্বলতার কারণ হতে পারে। এবং তার থেকেও বড় কথা, এখন আমরা যেটা এই ভারতবর্ষের আঙ্গিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সঠিকভাবে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কমে যাওয়া। ম্যাগনেশিয়ামেরও এইখানে কিছু গুরুত্বপূর্ণ তার প্রভাব আছে, বিশেষতভাবে যে মহিলাদের বয়স 30-এর ওপরে বা যে সমস্ত পুরুষ মানুষরা প্রধানতভাবে রোদের খুব বেশি এক্সপোজ নন, অর্থাৎ যারা অনেকক্ষণ ধরে জীবনের অনেকটা মুহূর্ত যারা ঠান্ডা ঘরে বসে হয়তো তাদেরকে খুব সিডেন্টারি অর্থাৎ বসে বসে কাজ করতে হয়, চিন্তাভাবনা দিয়ে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে আমরা দেখি ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের অভাবের জন্য পেশি দুর্বলতা হতে পারে। এগুলো আমি সাধারণ কারণ বললাম। এবার আমি আসি যে সত্যিকারের চিন্তার কারণ কোনগুলো। যদি কোনো অল্প বয়সী ছেলে পেশির দুর্বলতা বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের মাংসপেশির কোনো রোগ কিনা, অর্থাৎ যেগুলোকে আমরা পরিভাষায় বলি যে মাসকুলার ডিস্ট্রফি বা মায়োপ্যাথি কিনা, তার উপরে ভাবনা চিন্তার দরকার আছে এবং ডাক্তারবাবুদের সাহায্য নেওয়ার দরকার আছে। যদি কোনো ভাইরাল ফিভার বা কোনো ধরুন জ্বর হলো, তারপরে পেশির দুর্বলতা হয়, তাহলে আমরা বলি ভাইরাল মায়োসাইটিস কিনা, অর্থাৎ ভাইরাসগুলো গিয়ে মাংসপেশিতে কোনোভাবে প্রদাহ তৈরি করে তার দুর্বলতা করছে কিনা, সেটা আমাদের মাথায় রাখা উচিত। বিশেষতভাবে মহিলাদের বা বয়সকালে পুরুষদের ক্ষেত্রেও অনেক সময়ে একটি রোগ দেখা যায় যাকে আমরা বলি অটো ইনফ্লামেটরি মায়োসাইটিস, অর্থাৎ এক্ষেত্রে নিজের শরীরের যে ইমিউন সিস্টেম আছে, অর্থাৎ আমাদের বাইরে রোগ প্রতিরোধ ক্ষমতা যে ইমিউন সিস্টেম দিয়ে তৈরি হয়, সেই ইমিউন সিস্টেম হঠাৎ করে চিনতে না পেরে নিজের মাংসপেশিকেই আক্রমণ করতে শুরু করে। এবং এই মায়োসাইটিসগুলোর বিভিন্ন ধরনের নাম হয়, যেমন কিছু ক্ষেত্রে ডার্মাটোমায়োসাইটিস, অর্থাৎ পেশি দুর্বলতার সাথে চামড়ার উপরেও কিছু প্রভাব দেখতে পাওয়া যায়, ত্বকের ওপরে। কিছু জায়গায় দেখা যায় পলিমায়োসাইটিস, অর্থাৎ শরীরের বিভিন্ন রকম পেশির দুর্বলতা হতে পারে। আর একটা হচ্ছে ইনক্লুশন বডি মায়োসাইটিস, অর্থাৎ মানে পেশির মধ্যে কিছু এমন জিনিস জমে যায় যেগুলো পেশিকে ঠিকঠাকভাবে কাজ করতে দেয় না। সুতরাং মায়োসাইটিস এমন একটি কারণ যেটি খুব গুরুত্বপূর্ণভাবে খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুদের পরামর্শ দরকার। এই মায়োসাইটিস বুঝবেন কি করে? অর্থাৎ এই ধরনের পেশি দুর্বলতাতে না হঠাৎ করে মাংসপেশিতে খুব ব্যথা থাকে এবং মাংসপেশি এমন দুর্বল হয়ে যায় হয়তো সাধারণভাবে ওঠানামা করতেও প্রবলেম শুরু হয়। এগুলো গেল পেশির কারণ। এ বাদ দিয়েও দেখা যায় অনেক সময় যে নার্ভের দুর্বলতাটাই প্রধান, এবং যেহেতু নার্ভ পেশিকে সাপ্লাই করে, অর্থাৎ নার্ভ যদি ঠিক না থাকে তাহলে পেশি কাজ করতে পারে না। তো সেই কারণের জন্য নার্ভের দুর্বলতাও অনেক সময় পেশিশক্তির দুর্বলতা বা অসারতা বলে মনে হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে ডাক্তারবাবুদের কাছে যান এবং আগে দেখুন এটা সাধারণ কোনো কারণের জন্য কিনা, যেটাতে বেশি চিন্তা করার দরকার নেই, নাকি সত্যিকারের পেশির দুর্বলতা, নাকি এটা নার্ভের অসুবিধেটাই কারণ, সেই কারণের জন্য তার থেকে পেশির দুর্বলতাটা হচ্ছে, এই বিষয়টুকু আলাদা করুন এবং সেই অনুযায়ী চিকিৎসা করলে এই পেশির অসারতা থেকে বেশিরভাগ সময়ে মুক্তি মেলে, অযথা চিন্তিত হবেন না।
1: এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য, আজকের বিষয় অসারতা বা পেশি দুর্বলতা, বললেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক দুবে।
2: শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। এবারে জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। একটু পরে অর্থাৎ 7টায় যুববাণী থেকে অজানার সন্ধানে উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, 7:45 মিনিটে কবি কণ্ঠে কবি।

মায়া মিত্রর সঙ্গে আলাপচারিতায় কৌশিক সেন, শুনবেন প্রথম পর্ব। 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী ডক্টর সাবিত্রী ঝুরির সাক্ষাৎকার গ্রহণ করেছেন শর্মিষ্ঠা রায়, শুনবেন প্রথম পর্ব। সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষাৎ।

বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10-15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগিশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন আরশাদ আলী খান। 10:45 মিনিটে উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

গান যদি অন্তর থেকে নাই বেরোয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের অংশ না হয়ে ওঠে, তবে সে গান আপন হয় নাকি? এ কি শুধু সঙ্গীতের ধারণা? এ তো জীবনের সবচেয়ে বড় সত্য। এই সত্যকে বিশ্বাস করতে শিখিয়েছিলেন যিনি, তিনি মালিকা এ গজল বেগম আক্তার, আক্তারি বাই ফয়জাবাদী। সেখান থেকে মালিকা এ গজল হওয়ার পথকে সহজ করেছিল তার একলা চলর মন্ত্র, আগের জিন্দেমি মে কামিয়াব হোনা হ্যায় তো তানহাই কে সাথ দস্তি করলো। সেই তানহাই, সেই কণ্ঠ গুঞ্জরিত হোক আজ হারানো দিনের গানে। জন্মদিনের প্রাক্কালে মল্লিকা বেগম আক্তারের গানে গল্পে আপনাদের অপেক্ষায় থাকবেন মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার, ঠিক রাত 11টায় শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে। শুনতে ভুলবেন না বন্ধুরা।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়।

ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে আপাতত সুজি মামা টাটা বলেছে আর নেমে এসেছে সন্ধে, তারায় তারায় ভরা এই শরতের আকাশ। আর এই সময়ে আমিও কিন্তু চলে এসেছি তোমার সঙ্গে বেশ খানিকটা সময় গল্প করে কাটাবো বলে। তবে হ্যাঁ, ওই তারায় তারায় ভরা আকাশের নিচে বসে অবশ্যই তোমার সঙ্গে গল্প করতে পারবো না। তবে হ্যাঁ, আমি জানি যে আমাদের গল্প জমে উঠবে যদি তোমাকে নিয়ে যাই তারা।

আমাদেরই দেশে, মানে সৌরজগতের একটা বিশেষ গ্রহ ধরো নক্ষত্র যে হচ্ছে সূর্য, যাকে আমরা মনে করি যে সে হচ্ছে বিশাল একটা নক্ষত্র এবং জ্বলন্ত নক্ষত্র আমাদের কাছে, সেই সূর্যই তো অসীম শক্তির উৎস এটা আমরা মনে করি। এবং সত্যি করে যদি বলতে চাই তাহলে দেখা যাবে যে মহাবিশ্বের স্কেলে এই সূর্য কিন্তু মাঝারি আকারের একটা সাধারণ নক্ষত্র, বা যাকে হলুদ বামন আকার ছোট একটা নক্ষত্র বলে মনে করা হয়। আর এই যে বলছিলাম তোমাকে যে শরতের রাতের আকাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য তারা, রাতের আকাশে ছড়িয়ে থাকা তারাদের ভিড়ে এমন কিছু মহাজাগতিক দৈত্যাকার নক্ষত্র লুকিয়ে রয়েছে যাদের বিশালতার সামনে আমাদের এই যে সূর্য, যাকে আমরা বিশাল নক্ষত্র মনে করি, সেই সূর্য কিন্তু কার্যত ধুলোকণার মতো ফিকে হয়ে যায়। এই মহাদানব নক্ষত্রগুলো কিন্তু কেবল আকারের দিক থেকেই যে বিস্ময়কর এরকমটা নয়, এদের ধরো ভর কিংবা তাপমাত্রা কিংবা আলো দেওয়ার ক্ষমতা, শক্তি বিকিরণ, জীবনচক্র সবটাই বিজ্ঞানীদের কাছে ভীষণ রকম ইন্টারেস্টিং আর অপার বিস্ময়ের উৎস। সেই বিষয়েরই খানিকটা তোমার সঙ্গে মেলে ধরবো, তোমার সামনে মেলে ধরবো আজকের অনুষ্ঠানে। আজকে অজানার সন্ধানে অনুষ্ঠানে কথা বলবো সূর্যের চেয়েও বড় নক্ষত্রগুলো নিয়ে, আর তাদের সম্পর্কে নানান অজানা ফ্যাক্টস নিয়ে, নানান অজানা তথ্য তোমাকে জানাবো। আর আজকে শুনছো ভিনদেশি তারার, সঙ্গে রয়েছে তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। তবে জানো তো কেন আজকেই তোমাকে নিয়ে যাব তারাদের কাছাকাছি? কারণ এই সময়টা আসলে তারাদের কাছে একটু পাড়ি দেওয়ারই সময়। কারণ হলো যে এই সপ্তাহটা কিন্তু ভীষণ স্পেশাল। কেন বলো তো? কারণ মানব জাতি আর প্রযুক্তির অগ্রগতিতে মহাকাশ বিজ্ঞানের অবদানকে স্মরণ করতে প্রতি বছর 4 অক্টোবর থেকে 10 অক্টোবর গোটা বিশ্বজুড়ে আন্তর্জাতিক মহাকাশ সপ্তাহ মানে ওয়ার্ল্ড স্পেস উইক পালন করা হয়। 1957 সালের 4 অক্টোবর বিশ্বের প্রথম মানুষের তৈরি করা কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1-এর উৎক্ষেপণ, এবং তারপর 1967 সালের 10 অক্টোবর আন্তর্জাতিক মহাকাশ চুক্তি কার্যকর হওয়ায়, এই দুটো ঐতিহাসিক ঘটনাকে সম্মান জানানোর জন্য এই পুরো সপ্তাহটা মানে 4 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত কিন্তু বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক মহাকাশ সপ্তাহ। আর এর মূল থিম এই বছরের 2026-এর মূল থিম হচ্ছে রকেট রেভলিউশন বা মহাকাশযান উৎক্ষেপণ, যেটা প্রযুক্তির দ্রুত অগ্রগতি আর মহাকাশে আমাদের সাধারণ মানুষের প্রবেশাধিকারের সম্ভাবনাকেও কিন্তু তুলে ধরে। তবে জানো তো এই যে সমস্ত কিছুর পিছনে বিজ্ঞান রয়েছে, এই বিষয়টা সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে এবং নতুন প্রজন্মের বিজ্ঞানের প্রতি আগ্রহটা বাড়িয়ে তুলতেই কিন্তু এই স্পেস উইকটা উদযাপন করা হয়, যাতে মানুষ আরও বেশি করে বিজ্ঞানের কাছাকাছি পৌঁছয়, বিজ্ঞান নিয়ে ভাবনা চিন্তা করে। আর এই সপ্তাহে এইরকম একটা সন্ধেবেলায় তোমাকে বলবো সেই ভিনদেশি তারাদের কথা। তবে হ্যাঁ, গল্পের একেবারে শুরুতে একটা গান না হয় রইল তোমার জন্য, ঈশান দাস আর রোহন দাসের কণ্ঠে একটা গান শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

হ্যাঁ, সায়েন্স তো আছে, আর সেই সায়েন্সকে ঘিরে রয়েছে অপার বিষয়। আর সেই বিষয়ের আরেক নাম কিন্তু মহাকাশ বিজ্ঞান, যার কাছাকাছি আজকের আড্ডাতে তোমাদের একটু নিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে অজানার সন্ধানের আড্ডায় তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আর কথা বলছি সূর্যের চেয়েও আকারে বড় নক্ষত্রগুলোকে নিয়ে, এবং সেই তাদের বিষয়ে তোমাকে জানাবো নানান অজানা তথ্য। তাই আমরা যদি একটা এরকম লিস্ট বানাই, একটা তালিকা বানাই, তাহলে কিন্তু এই রকম বিশাল নক্ষত্রের তালিকার শীর্ষস্থানেই রয়েছে স্টিফেনসন বলে একটা নক্ষত্র। তো এই স্টিফেনসন কিন্তু স্টিফেনসন 2DFK1 নামেও পরিচিত। পৃথিবী থেকে প্রায় 19,000 আলোকবর্ষ দূরে স্কিউটাম নামের একটা তারকামণ্ডলে অবস্থিত একটা খোলা নক্ষত্রপুঞ্জ, তার ভেতরে এই লোহিত অতি মহাদানব নক্ষত্রটার অবস্থান। এর ব্যাসার্ধ সেটা ধরে নাও আমাদের সূর্যের চেয়ে প্রায় 2150 গুণ বড়, ভাবতে পারছো? আর এর বিষুবরেখা ঘটিত পরিধি প্রায় 9.4 বিলিয়ন কিলোমিটার। এর ভেতরের যে বিপুল আয়তন রয়েছে তার মধ্যে কিন্তু অনায়াসে সূর্য অথবা 1 কোটিরও বেশি পৃথিবী এঁটে যেতে পারে। একে যদি মানে সৌরজগতের কেন্দ্রে সূর্যের জায়গায় একে বসিয়ে দেওয়া হয়, তবে এর বাইরের সীমানা শনির কক্ষপথকেও পার করে যাবে। অর্থাৎ ধরো ওই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই যে গ্রহাণুপুঞ্জ, বৃহস্পতি, শনি গ্রহ সব এর পেটের ভেতর মোটামুটি তলিয়ে যেতেই পারে। আলোর গতিতে যদি একে মানে একবার এর চারপাশে ঘুরে আসতে চাও, অর্থাৎ আলোর গতি বুঝতে পারছো সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, সেইভাবে যদি ছুটে চলতে চাও এর চারপাশে, তাহলেও কিন্তু তোমার সময় লাগবে প্রায় 9 ঘন্টা। সেখানে সূর্যের চারপাশে একই গতিতে ঘুরে আসতে সময় লাগে 14 সেকেন্ড বা 14.5 সেকেন্ড। এই যে নক্ষত্রটার কথা আমরা বলছি, তার বিশাল আকারের তুলনায় কিন্তু এর তাপমাত্রা ততটা বেশি নয়, বরঞ্চ বলা যায় এটা বেশ শীতল একটা নক্ষত্র। এর তাপমাত্রা মাত্র 3200 কেলভিনের কাছাকাছি। তবে এর মোট উজ্জ্বলতা বা বিকিরণ শক্তি সূর্যের চেয়ে কিন্তু অনেক অনেক গুণ বড়। বিজ্ঞানী চার্লস ব্রুস এই 1990 সালে এই নক্ষত্রপুঞ্জটা আবিষ্কার করেন। তার পুরো নাম ছিল বিজ্ঞানী চার্লস ব্রুস স্টিফেনসন, এবং তার নাম অনুসারেই কিন্তু এই নক্ষত্রটার নাম হয়। তো এই নক্ষত্রটা সত্যি সত্যি কতখানি বড় সেটা নিশ্চয়ই এবার বুঝতেই পারছো। এছাড়াও ধরো আরও এরকম অনেক নক্ষত্র রয়েছে দীর্ঘ সময় ধরে মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্র হিসেবে গিনেস বুক এবং বিজ্ঞানপ্রেমীদের কাছে আরও একটা নক্ষত্রের নাম কিন্তু ছিল, একেবারে শীর্ষস্থানে ছিল, সেটা হচ্ছে UY স্কুটি। আজও এই নক্ষত্র জ্যোতির্বিজ্ঞানের একটা অন্যতম চর্চার বিষয়। এটাও কিন্তু ওই স্কুটাম তারকামণ্ডলেই অবস্থিত। এটাও লোহিত এবং অতি মহাদানব আকারের একটা নক্ষত্র। এর দূরত্ব পৃথিবী থেকে প্রায় 9500 আলোকবর্ষ দূরে রয়েছে এটা, এবং আয়তনে আবারও ভাবলে তোমরা অবাক হয়ে যাবে যে এটা কিন্তু আয়তনে আমাদের সূর্যের চেয়ে অনেক অনেক গুণ বড়, প্রায় 17,000 গুণ বড়। এর ব্যাস প্রায় 2.4 বিলিয়ন কিলোমিটার। এবং আরও একটা ইন্টারেস্টিং তথ্য দিই তোমাকে, এই যে UY স্কুটি, এর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই যে এটা কোনো স্থির নক্ষত্র নয়, বরং এটা না সবসময় মানে নিজেকে পরিবর্তন করছে এবং সবসময় স্পন্দিত হচ্ছে, একটা স্পন্দনশীল নক্ষত্র। এটাকে এই জন্য বলে যে একটা পালসেটিং ভেরিয়েবল স্টার, যা

প্রায় 740 দিনের চক্রে প্রসারিত হয়, আবার সংকুচিত হয়। ঘন ধূলিকণার মেঘে ঢাকা থাকার কারণে এটাকে আমরা খালি চোখে দেখতেও পাই না। এটা দেখবার জন্য ছোট্ট টেলিস্কোপের প্রয়োজন হয়। এবং ওই যে তোমাকে বলছিলাম যে এই এটা কিন্তু প্রায় বারবারই নিজেকে পরিবর্তিত করছে। এবং ধরো একটা সাধারণ যাত্রীবাহী বিমান, সেটা যদি ঘন্টায় 900 কিলোমিটার বেগেই নক্ষত্রটার পরিধি জুড়ে একটা চক্কর দিতে চায়, তাহলে তার ভ্রমণ শেষ করতে লেগে যাবে প্রায় 950 বছর। আর শুনলে অবাক হবে যে প্রত্যেক বছর অত্যন্ত দ্রুত গতিতে এই নক্ষত্রটা কিন্তু তার ভর হারাচ্ছে। ইউআই স্কুটি এখন বিবর্তনের এমন একটা পর্যায়ে রয়েছে যে এর কেন্দ্রের সমস্ত হাইড্রোজেন শেষ হয়ে হিলিয়াম এবং কার্বন সংযোজন চলছে, যা ইঙ্গিত দেয় যে ইতিমধ্যেই এটা কিন্তু নিজের আয়ুষ্কালের প্রায় শেষ ভাগে এসে পৌঁছেছে। ফলে এই যে তোমাকে দুটো নক্ষত্রের কথা শোনালাম, এদের আকার এবং এদের নানান রকম যে বৈশিষ্ট্য, সেগুলোতে কিন্তু এরা সূর্যের থেকে অনেকটাই আলাদা। মানে আমাদের চেনা নক্ষত্র হয় না, আমাদের চেনা মানুষ যেরকম আমাদের কাছে রোজকার জল ভাতের মতো হয়ে যায়, সূর্যকে আমরা যেরকমভাবে চিনেছি বা সূর্যকে যতটা বিশাল ভাবতে আমরা অভ্যস্ত, এইখানে কিন্তু আমরা দেখছি যে এই নক্ষত্রগুলো আমাদের সেই চেনা চেনা ধারণাগুলো বদলে দিচ্ছে। এরা পৃথিবী থেকে অনেক অনেক আলোকবর্ষ দূরে, আর সেই আলোকবর্ষ দূরের নক্ষত্রগুলোর কথা ভাবতে ভাবতে একটা গানের কথা আমার মনে পড়ে যাচ্ছে জানো। তাই ক্রস উইন্ডসের একটা গান তোমার জন্য রইল, তারপর ফিরছি আবার অনুষ্ঠানে। সঙ্গে থাক, শুনতে থাকো যুবমানে।

সত্যি তারারা কিন্তু বহু আলোকবর্ষ দূরে আমাদের থেকে। আর আজকে এই অজানার সন্ধানে অনুষ্ঠানে আমরা পাড়ি দিয়েছি সেই ভিনদেশি তারাদেরই দেশে। শুনছো ভিনদেশি তারা, সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। এইবার যে নক্ষত্রের কথা তোমাকে বলবো শোনাবো সেই নক্ষত্রের নামটাই কিন্তু বড় অদ্ভুত, ক্যানিস মেজর। বাংলা করলে দাঁড়ায় বিশাল আকারের একটা কুকুর। তারকামণ্ডলে অবস্থিত ভিওয়াইস ক্যানিস মেজরিস হল জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে দেখা অন্যতম চরম ভাবাপন্ন এবং অস্থির নক্ষত্র। পৃথিবী থেকে প্রায় 3900 আলোকবর্ষ দূরে অবস্থিত এই বিশাল নক্ষত্র আমাদের সূর্যের চেয়ে কিন্তু আয়তনে প্রায় 1420 গুণ বড়। এবং এই যে ধরো টেলিস্কোপ দিয়েও যদি তুমি সেটাকে পর্যবেক্ষণ করো তাহলেও কিন্তু এটা সরাসরি দেখা বেশ কঠিন, কেননা ওই জটিল ধুলো মেঘের এমন একটা আস্তরণ ঘিরে রয়েছে একে যে সরাসরি কিন্তু একে একেবারেই দেখা যায় না। আর এই বিষয়টা একটা অদ্ভুত ফলশ্রুতিও রয়েছে, নক্ষত্রটা যখন শেষ পর্যন্ত বিস্ফোরিত হবে তখন এর চারপাশের এই যে ধুলোমেঘ, এই ধুলোমেঘ কিন্তু আলোক উজ্জ্বল হয়ে একটা অদ্ভুত মহাজাগতিক দৃশ্য তৈরি করবে। আবার এই মহাজাগতিক দৃশ্যের কথা বলতে আমার মনে পড়ল রাতের আকাশে কালপুরুষের কথা। কালপুরুষ আমরা প্রত্যেকেই দেখেছি, আর সেই কালপুরুষের বাম কাঁধের দিকে স্পন্দিত একটা লালচে আলো ছড়ানো নক্ষত্র, তাকে কিন্তু আমরা খালি চোখে সহজেই চিনে নিতে পারি। সেটার নাম হচ্ছে বেটেলজিউস। আমাদের তুলনামূলক বেশ কাছেই রয়েছে, মাত্র 640 আলোকবর্ষ দূরে অবস্থিত এই যে নক্ষত্র, এ কিন্তু সূর্যের চেয়ে আয়তনে 700-900 গুণ বড় ধরে নাও, আর ভর সেটা আবার সূর্যের চেয়ে প্রায় 15-20 গুণ বেশি। এটা কিন্তু একটা টাইপ টু সুপারনোভা হিসেবে যে কোনো মুহূর্তে, মানে আজ থেকে পরবর্তী 100,000 বছরের মধ্যে যে কোনো মুহূর্তে ফেটে যাবে। এবং যখন এই বিস্ফোরণটা হবে তখন বিজ্ঞানীরা মনে করেন যে প্রায় 2-3 মাস ধরে পৃথিবীর আকাশে দিনেও এই বিস্ফোরণের একটা তীব্র উজ্জ্বল আলো খালি চোখেই একদম স্পষ্টভাবে দেখা যাবে। কতটা স্পষ্টভাবে, কতটা আলোক উজ্জ্বল হবে একটা ছোট্ট তুলনা দিই তোমাকে তাহলে বুঝতে পারবে। পূর্ণিমার রাতে চাঁদের আলো দেখিনি এরকম মানুষ তো নেই, তো সেই যে চাঁদের আলো পূর্ণিমার রাতে তার চেয়েও কিন্তু বেশি আলো ছড়াবে এই বিস্ফোরণ। 1900 সালের আগে কিন্তু এই বিষয়টা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। 2019 সালের শেষ দিকে এবং 2020 সালের শুরুতে বেটেলজিউস হঠাৎ অস্বাভাবিকভাবে তার উজ্জ্বলতার প্রায় 2/3 ধরো হারিয়ে ফেলেছিল, এবং এই বিষয়টা ভীষণ রকমভাবে আলোচনায় উঠেও এসেছিল। একে বলা হয় গ্রেট ডিমিং, এবং এই যে গ্রেট ডিমিং এইটা কিন্তু বিজ্ঞানে, বিশেষ করে মহাকাশ বিজ্ঞানে একটা ভীষণ বিরল ঘটনা। আরও একটা নক্ষত্রের কথা বলি, সেটা হচ্ছে বৃশ্চিক। এও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা নক্ষত্র, এবং বর্তমানে এই নক্ষত্রের ভেতর

একটা নিউক্লিওসিনথেসিস মানে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে, যেটা নক্ষত্রের ভিতরের মহাকর্ষীয় চাপ ধরে রাখার একেবারে শেষ ধাপ, এবং পৃথিবী থেকে প্রায় 550 আলোক বর্ষ দূরে অবস্থিত। আর বলছিলাম না, সূর্যের চেয়ে কিন্তু এরা অনেক গুণে বড়। এই নক্ষত্রটা তো সূর্যের চেয়ে প্রায় 10,000 গুণের বেশি আলো বিকিরণ করে। সুতরাং এই নক্ষত্রগুলো আমাদের খুব একটা পরিচিত না হলেও এদের বৈশিষ্ট্যগুলো কিন্তু সত্যিই আমাদের মনের মধ্যে কৌতূহল জাগায়। আর এতক্ষণ তোমাকে যাদের কথা বললাম, সেই নক্ষত্রগুলো লোহিত বা শীতল হলেও নক্ষত্র লাল নক্ষত্র মানেই আমরা জানি যে সেটার তাপমাত্রা অত্যন্ত কম, আর যত সেটা নীলের দিকে যায় হলুদ হয়ে তত তার তাপমাত্রাটা বেশি হয়। তো এই এইরকম একটা নক্ষত্র হচ্ছে কালপুরুষ তারকামণ্ডলের পায়ের কাছে উজ্জ্বল নীলাভ সাদা ধুতি ছড়ানো রিগেল, সেই নক্ষত্রটা। এটাও কিন্তু একটা ব্যতিক্রমী নক্ষত্র এবং নীল মহাদানব বলা হয়। এটা সূর্যের চেয়ে প্রায় ধরো 79 গুণ বড়, যেটা লোহিত মহাদানবগুলোর বিশাল ব্যাসের তুলনায় হয়তো ছোট মনে হতে পারে। এতক্ষণ আমি তোমায় যাদের কথা বললাম তাদের তুলনায় হয়তো একটু ছোট, ঠিক কথাই, কিন্তু এর ভিতরের যে শক্তি আর যে উত্তাপ রয়েছে সেটা কিন্তু কল্পনাতীত। মানে সূর্যের তাপটাকেই আমরা ভীষণ রকম মনে করি, তো সেটা কিন্তু আরও অনেক বেশি। মানে রিগেল অত্যন্ত ঘন আর প্রকাণ্ড ভরের একটা নক্ষত্র, সূর্যের থেকে এর ভর প্রায় ধরো 21 গুণ বেশি। এর পৃষ্ঠের তাপমাত্রা 11,000 কেলভিন, প্রায় 10,700 ডিগ্রি সেলসিয়াস, যা আমাদের সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার দ্বিগুণেরও বেশি। আমাদের সৌরজগৎ থেকে প্রায় 860 আলোকবর্ষ দূরে থাকা সত্ত্বেও রাত্রির আকাশে এটা পৃথিবীর অন্যতম উজ্জ্বল তারা হিসেবে আমরা দেখতে পাই পৃথিবী থেকে, কারণ রিগেল আমাদের সূর্য অপেক্ষা 120,000 গুণ বেশি আলো সেটা তো দেয়ই। এবং তার থেকেও একটা বিষয় হচ্ছে, বড় বিষয়, যেটা কিন্তু অনেক বেশি পরিমাণে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বিকিরণ করে। এটাও একটা এর ভীষণ রকম বৈশিষ্ট্য, যেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। এবং মাত্র 80-90 লাখ বছর বয়সে রিগেল তার কেন্দ্রের প্রায় সমস্ত জ্বালানি সেটা পুড়িয়ে শেষ করে এনেছে। আগামী মাত্র কয়েক মিলিয়ন বছরের মধ্যে রিগেল প্রথমে ফুলে ফেঁপে একটা লোহিত মহাদানবে পরিণত হবে, মানে বুঝতে পারছো তার তাপমাত্রা খানিকটা কমেই যাবে, এবং পরবর্তীতে প্রচণ্ড সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে এটা নিজেকে সম্পূর্ণ ধ্বংস করবে আর একটা ব্ল্যাক হোল বা অতি ঘন নিউট্রন নক্ষত্রে পরিণত হবে। সত্যি ভাবতে কি অবাক লাগে, তাই না? এই যে আমরা রাতের আকাশে তারা দেখি, হ্যাঁ হয়তো সেই তারাগুলো নিয়ে দেশ কাব্যও করি, তারা দেখতে রাতের আকাশে কার না ভালো লাগে বলো, কিন্তু আসলে সেই তারার মধ্যে আমাদের মহাজগতের সেই নক্ষত্রগুলোর মধ্যে ছড়িয়ে রয়েছে কত রহস্য, কত অজানা জিনিস। কোনোটা বা ছোট, কোনোটা বড়, কোনোটার তাপমাত্রা বেশি, কোনোটার কম। আমাদের চেনা নক্ষত্র সূর্য আমাদের কাছে যতটা পরিচিত, আমরা যতটা তার কথা পড়েছি জেনেছি, যতটা স্পষ্টভাবে তাকে দেখতে পাই। বহু নক্ষত্র রয়েছে যাদের তো আমরা ঠিকমতো দেখতেও পাই না, সাধারণ খালি চোখে তো নয়ই, টেলিস্কোপের মাধ্যমেও সেগুলো দেখা বেশ কঠিন। তো সেই নক্ষত্রগুলো কিন্তু সত্যি সত্যি বহু অজানা রহস্য নিয়ে হাতছানি দিতে থাকে আমাদের। আর সেই সন্ধানেই, সেই অজানার সন্ধানেই আজ দেখতে দেখতে কিন্তু আড্ডা দেবার বেশ খানিকটা সময় কেটে গেল নিমেষে, কারণ ঘড়ির কাঁটার দিকে যখন তাকাচ্ছি তখন সে আমাকে বলছে যে সময় প্রায় শেষ। ভিনদেশী তারাদের এই মাটির পৃথিবী থেকে দেখতে দেখতে যে কৌতূহল আর রহস্য জাগে সেটার অবশ্য কোনো শেষ নেই, সময় শেষ হয়ে গেলেও, বরঞ্চ বলা যায় যে আজকের এই ছোট্ট আড্ডাটায় সেই কৌতূহলটা, সেই অনুসন্ধান করবার ইচ্ছেটা বোধহয় আরেকটু উস্কে দিয়ে গেলাম, যেটা হয়তো তোমাকে এই মহাজগতের আরও অনেক নক্ষত্র সম্পর্কে, আরও অনেক ভিনদেশী তারা সম্পর্কে কৌতূহলী করে তুলবে, জানার ইচ্ছাটা বাড়িয়ে তুলবে। তাই সেইটা নেই, আমাদেরও কথা হবে আবার কখনো অন্য কোনো বিষয় নিয়ে। তবে আজকে এই অজানার সন্ধানে অনুষ্ঠানে শুনছিলে ভিনদেশী তারা, সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। ভিনদেশী তারার এই আসর থেকে আজকে বিদায় নেব একটা গানে গানে, আবার কখনো কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো খানে। আপাতত যেতে যেতে তোমাকে শুনিয়ে যাব অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা,

চালচুল, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চালচুল,

এতক্ষণ শুনলেন যুববাণী থেকে অজানার সন্ধানে। উপস্থাপনায় ছিলেন স্বাগতা মুখোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: একটি বিশেষ ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি এখানেই শেষ হল।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: এখন শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। এছাড়াও মন্ত্রিসভা আজ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠন করার কথা জানিয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিমানবাহিনীর নতুন প্রধান বা চিফ অফ এয়ার স্টাফ নিযুক্ত হয়েছেন। ওমানের উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের ওপর হামলার নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটির 19 জন ক্রুয়ের মধ্যে 17 জনই ভারতীয় নাগরিক। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর 3টি ফরম্যাটে এই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এটি পরিবহন ও লজিস্টিক্স খাতে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন, তদারকি এবং প্রভাব বিশ্লেষণের কাজকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সমন্বিত পরিবহন

0: পরিকল্পনার ক্ষেত্রে এটি সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বাষ্ণু উল্লেখ করেন যে দেশের লজিস্টিক্স পরিষেবা চাহিদা ক্রমাগত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সারা দেশে একাধিক মহাসড়ক, রেলপথ, জলপথ, বিমানবন্দর এবং নতুন বন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি 10 বছর মেয়াদি একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন মহাপরিকল্পনা প্রস্তুত করবে।
1: देश में जिस तरह से जीडीपी बढ़ रही है 7% 8% के बीच में, लॉजिस्टिक्स की रिक्वायरमेंट लगातार बढ़ रही है। देश में बहुत सारे हाईवे बन रहे हैं, पोर्ट्स नए बन रहे हैं, इन सब का एक यूनिफाइड तरह से प्लानिंग हो, उसके लिए पीएम गतिशक्ति पोर्टल प्रधानमंत्री जी ने कुछ वर्षों पहले लागू किया था। अब भविष्य की जरूरतों को देखते हुए जो प्लानिंग बनानी हो, एक इंटीग्रेटेड ट्रांसपोर्ट एंड लॉजिस्टिक्स अथॉरिटी का निर्माण किया जाएगा।
0: এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠনের অনুমোদন দিয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম, পুদুচেরির থট্টনচাভাদি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ করা হয়। যে একমাত্র লোকসভা আসনে ভোটগ্রহণ হয়েছে সেটি হল আসামের নগাঁও। শুক্রবার ভোট গণনা করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিকেল 5টি পর্যন্ত নগাঁও কেন্দ্রে 76%, তামিলনাড়ুর মাদুরান্তকম কেন্দ্রে 83.86%, ধারাপুরম কেন্দ্রে 78.53%, পুদুচেরির থট্টনচাভাদি কেন্দ্রে 78.83%, পশ্চিমবঙ্গের রেজিনগরে 78.42% ও নন্দীগ্রামে 79.39% ভোট পড়েছে। বিজেপি উত্তরপ্রদেশের জন্য রাজ্যসভায় তাদের 8 প্রার্থীর নাম ঘোষণা করেছে। এরা হলেন ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকর, গোপীকৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি গাঙ্গওয়ার। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। এ মাসের 16 তারিখ উত্তরপ্রদেশ ছাড়া উত্তরাখণ্ডের রাজ্যসভার 1টি আসনে ভোট নেওয়া হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যসভায় 1টি আসনের উপনির্বাচনও ওই দিন হবে। বিজেপি পশ্চিমবঙ্গের এই আসনে রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিককে প্রার্থী করেছে। শ্রীমতী মল্লিক গতকাল তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম HAPS এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। এই সফল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আকাশে ভেসে থাকতে সক্ষম স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ তৈরির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন যে রাজনৈতিক দলগুলির উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনী রায় মেনে নেওয়া। তিনি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জনসমর্থন লাভে ব্যর্থ হলেই তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির উপরে প্রশ্ন তোলে। শ্রী রিজিজু বলেন, সাংবিধানিক সংস্থাগুলিকে নিশানা করা দেশের বা কংগ্রেস দলের কারো জন্যই হিতকর নয়।
2: लोकतंत्र में लोगों का सेवा करो तो आपको जनादेश मिलेगा। अब जनादेश प्राप्त नहीं कर पाता है और इलेक्शन कमीशन को गाली देंगे, और जब सुप्रीम कोर्ट ने माफी मांगने के लिए कहते हैं, बाद में सुप्रीम कोर्ट को भी फिर अटैक करते हैं और बोलते हैं कि कोर्ट के ऊपर में भरोसा नहीं है, इलेक्शन कमीशन को चोर बोलता है, तो इससे ना लोकतंत्र ठीक होगा ना कांग्रेस पार्टी का फिर से उदय होगा।
0: এদিকে SIR-এর বিরুদ্ধে আন্দোলনের নামে আকাশবাণী ভবনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অনুপ্রবেশের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, যে পরিবারের 4টি প্রজন্মের শাসনে দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে, সেই পরিবারের রাহুল গান্ধী গণতন্ত্রকে রক্ষার দাবি করে যে বক্তব্য রাখছেন তা অসত্য ও ভিত্তিহীন। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় 3 তালাক 2019। কলকাতা হাইকোর্টের আইনজীবী শিউলি শাহার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিমান বাহিনীর নতুন প্রধান বা চিফ অফ এয়ার স্টাফ নিযুক্ত হয়েছেন। চলতি মাসের 31 তারিখ বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর স্থলাভিষিক্ত হচ্ছেন। এয়ার মার্শাল দীক্ষিত এর আগে সেন্ট্রাল এয়ার কমান্ডের এওসি ইন সির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

0: উপজাতি বিষয়ক মন্ত্রক আজ দিল্লিতে উপজাতি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ও আইনি বিধান বিষয়ক একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। উপজাতি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাও দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন। বিশ্বব্যাংক চলতি অর্থ বছরে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.6% থেকে বাড়িয়ে 7.1% করেছে। প্রত্যাশার চেয়ে শক্তিশালী বৃদ্ধির কারণে এই পূর্বাভাস সংশোধন করা হয়েছে। বেসরকারি ভোগ ও বিনিয়োগের জোরালো প্রভাবে চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে অর্থনীতি 7.8% হারে বৃদ্ধি পেয়েছে বলে বিশ্বব্যাংকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ওমানের উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসের ওপরে হামলার নিন্দা করেছে ভারত। আজ সকালে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজটি একটি ক্ষেপণাস্ত্র আঘাতের শিকার হয়। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছেন যে জাহাজটির 19 জন ক্রুয়ের মধ্যে 17 জনই ভারতীয় নাগরিক। হামলায় মোট 12 জন ক্রু সদস্য আহত হয়েছেন, যার মধ্যে 11 জন ভারতীয় নাগরিক। ওমানের কর্তৃপক্ষের সহায়তায় আহত ক্রুদের উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে ওমানের খাসাবে চিকিৎসাধীন রয়েছেন। এই গুরুত্বপূর্ণ সহায়তার জন্য নতুন দিল্লি ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বেলজিয়ামে জন্মগ্রহণকারী বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করেছেন। আইস কিউব নিউট্রিনো অবজারভেটরিতে তাঁর অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ শক্তি নিউট্রিনো আবিষ্কারের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 82 বছর বয়সী হালজেনের নেতৃত্বে বৈজ্ঞানিকদের একটি দল দক্ষিণ মেরুতে আইস কিউব নামক একটি নিউট্রিনো শনাক্তকারী যন্ত্র তৈরি করেছিল। এটি মহাবিশ্ব নিয়ে গবেষণা এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধি এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য একটি শক্তিশালী ও সমন্বিত সামুদ্রিক পরিবেশ প্রয়োজন। শ্রী সিং আজ বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে HSL এর ফ্লিট সাপোর্ট শিপ 1 আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়াও তিনি ফ্লিট সাপোর্ট শিপ 5 জাহাজের মূল কাঠামো স্থাপনের কাজেরও সূত্রপাত করেন এবং আধুনিকীকৃত স্লিপওয়ে 4 ও 300 টনের গলিয়াত ক্রেনেরও উদ্বোধন করেন। মহিলা ক্রিকেটে ভারতের একমাত্র বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর ক্রিকেটের 3 ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন। 2016 সালে স্থায়ীভাবে ভারতের মহিলা টি-20 দলের অধিনায়ক হন হরমনপ্রীত। 2022 সালে একদিনের দলের অধিনায়ক করা হয় তাকে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2025 সালে প্রথমবারের জন্য ভারতের মহিলা দলকে একদিনের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন তিনি। 2023 সালে তাকে মহিলা টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। 155টি টি-20, 51টি একদিনের ও 5টি টেস্টে দেশের মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে 2 মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করার কৃতিত্ব রয়েছে হরমনপ্রীতের। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে ওয়েস্ট ইন্ডিজ 7 ওভারে 3 উইকেটে 55 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। এছাড়াও মন্ত্রিসভা আজ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠন করার কথা জানিয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কবি কণ্ঠে।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি জয়া মিত্র, তাঁর সঙ্গে আলাপচারিতায় কৌশিক সেন। আজ শুনবেন প্রথম পর্ব।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কবি কণ্ঠে অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকের কবিকণ্ঠ অনুষ্ঠানে যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, কবিতা তার প্রাণের সম্পদ। কবিতাকে তিনি সৃষ্টি করেন এবং আগলে রাখেন, এমনভাবে আগলে রাখেন যে তার সেই যে যত্নের, তার আবেগের, তার মননের এই যে সৃষ্টি, সেই সৃষ্টি যাতে যথাযথভাবে প্রকাশিত হয়। কিন্তু কবিতার আঙিনায় তিনি থেমে থাকেননি। তিনি গল্পকার, ঔপন্যাসিক,

0: সেই সঙ্গে সঙ্গে অনুবাদক, পত্রিকার সম্পাদক এবং পরিবেশ কর্মী। এত কিছুর পর অবশ্যই আপনাদের কাছে নামটি সুস্পষ্ট, তিনি জয়া মিত্র। নমস্কার জয়াদি।
1: নমস্কার।
0: আজকে কবিকণ্ঠ অনুষ্ঠানে যখন আপনাকে পেয়েছি, তখন আপনার কবিসত্তাকেই আমরা চাইব খানিকটা আমাদের শ্রোতাদের কাছে তুলে ধরতে। তবে তার পাশাপাশি এই সাহিত্যের আঙিনায় আপনার সঙ্গে পথ চলতে গেলে অবশ্যই আপনার সাহিত্যের যে অন্যান্য দিকগুলো সেগুলোও উঠে আসবে। তবে শুরুই করব একদম আপনার কবিতা দিয়ে।
1: আসলে কবিতা নিয়ে না আমার কেমন একটা সংকোচও আছে, অস্বস্তিও আছে। আমার মনে হয় কবিতা যেন খুব নিভৃতে পড়ার জিনিস, তাই জন্য সাধারণত আমি মানে কবিতা পাঠের অনুষ্ঠানে সাধারণত কখনো যাই না। ওই যে অনেক লোকের সামনে কবিতার অক্ষরগুলোকে আমি মাইক্রোফোনের মধ্যে দিয়ে ছেড়ে দিচ্ছি, আমার মনে হয় ওরা খুব অভিমান করছে যে এরকম তো কথা ছিল না। এখানে অবশ্য সেটা নয়, এখানে সেই নিভৃতির ভঙ্গিটা অন্তত আছে অনেকটা। আর রেডিওতে যারা শুনবেন তারা তো শুনবেন। আমি তাহলে প্রথম একটা কবিতা পড়ি যেটা আমাদের মনের মধ্যে শরৎকালের সঙ্গে বেশ জড়ানো। চণ্ডী কনক গৌরী। এই এসেছেন দেবী সোনালী রক্তিম পাদপীঠে, ইন্দ্র দিয়েছেন বজ্র, বরুণ দিলেন পাশ, রুদ্র তাঁকে দিলেন ত্রিশূল। কিন্তু কোন মাংস তাঁকে দিয়েছে হরিণী, ছুটে যেতে লক্ষিত হয় না খোর, রক্তাম্বর কটিবন্ধ ঘিরে কেবলই জ্বলে ওঠে বাতাসে আগুন।
0: বাহ, যে কবিতা আমরা শুনলাম, আরও পরপর দুই একটা কবিতা শুনি জয়াদি, তারপর আমরা কথায় আসি।
1: জল বালি ঘড়ি, এগুলো অনেক পুরনো কবিতা যদিও। এই ভালো, সময় মেপেছো বালি দিয়ে, বালুকা মসৃণ খুব, মায়াহীন ঝরে যায়, পাড় ধসে নেমে যেতে ঈশান মাত্র শব্দ করে নদী। এই ভালো, জল দিয়ে মেপেছো সময়, জল খুব ছলাকলা জানে, ভাঙারও ভিতরে ঘন ঘুম রাখে শব্দগুলি, হাড় সাদা ফেনা যায়, নিজস্ব বন্দর ছেড়ে ভেসে যায় রশি ছেঁড়া ভেলার কঙ্কাল, আমূল নুনের ছুরি খেয়ে ফেলে সব স্বপ্ন স্বাদ, তবু যত উপনদী দুর্বা ছুঁয়ে বয়ে যেতে যেতে ভাসান ভাসান কথা বলে।
0: বাহ, এই কবিতাটা শুনতে শুনতে আমার একটি ছোট্ট কবিতার কথা মনে পড়ল, যেখানেও রয়েছে জল এই শব্দটি, জলের শিকড়। মাটির অনেক নিচে নেমে গেছে জলের শিকড়, সেই ভয়ে মেঝে থেকে জেগে ওঠে পদ্মের করুণ লতাখানি, সমস্ত রাত্রিবন পার হয়ে নিজেকে সে নিয়ে চলে কুয়াশার দিকে, মাধুরীর সম্প্রপাত খুঁজতে সে নীল বনান্তরে যায় একা একা খালি পায়ে। এই যে কবিতা, দুটো কবিতার ক্ষেত্রে একরকম এবং প্রথম যে কবিতাটি শুনলাম সেই কবিতাটির ক্ষেত্রে অন্যরকম। এই কবিতা যদি ভাব চেতনা দর্শন একটা কাঠামো হয়, তবে তাকে তো সাজিয়ে তোলা হয় উপমা ভাষা এই সমস্তের ব্যবহারের মধ্যে দিয়ে। তো এই যে ভাষার ব্যবহার বা উপমা, এক্ষেত্রে প্রথম কবিতাটির মধ্যে একটা পৌরাণিক কাহিনীর চরিত্র পাওয়া গেল অনেক, শরতের সঙ্গে গৌরী ইত্যাদি ইত্যাদি। আবার পরের কবিতাগুলোর মধ্যে আমরা পেলাম জলকে, জল এটা নিয়ে আপনার যে ক্ষেত্রভূমি সেই প্রসঙ্গে পরে আসছি। কিন্তু এই কবিতার শব্দ চয়ন এবং যে শব্দ দিয়ে আপনি আপনার ভাবটাকে প্রকাশ করেন, সেই শব্দ চয়ন বা উপমার ক্ষেত্রে আপনি কোন দিকটাকে বেছে নেন, কোন ক্ষেত্রটাকে বেছে নেন?
1: আসলে এটা না ঠিক আমার বেছে নেওয়ার উপরে নির্ভর করে না সেইভাবে। একটা লাইন নিজে থেকে তৈরি হয়ে আসে, তার মধ্যে নিশ্চয়ই আমার প্রিয় প্রসঙ্গগুলো থাকে। প্রিয় প্রসঙ্গ শব্দের হাত ধরেই তো বেশিরভাগ সময় আসে। যেমন ওই চণ্ডী কনক গৌরীতে ওই যে কোন মাংস তাকে দিয়েছে হরিণী, ছুটে যেতে লক্ষিত হয় না খুর,

0: বাংলা কবিতার জগতের সঙ্গে পরিচিত যে কোনো মানুষ খুব সহজেই কিন্তু চর্যাপদকে খুঁজে পাবেন।
1: হ্যাঁ হ্যাঁ,
0: মানে ওই যে একটা প্রতিমা থেকে আরেকটা প্রতিমায় চলে যায়, এই জার্নিটা নিজে থেকে খানিকটা হয়ে আসে। আমি যেটাকে তৈরি করব বলে করছি সেরকম নয়। পৌরাণিক প্রসঙ্গ, লোক প্রসঙ্গ, এইটা আমার কবিতায় খুব বারবার ঘুরে আসে।
1: পৌরাণিক প্রসঙ্গ, লোকগাথা, লোককাহিনী, আপনার উপন্যাস বা গল্পে যেভাবে মানব জীবন, সমাজ, এগুলো খুব প্রকটভাবে উঠে আসে আর কি, কবিতার ক্ষেত্রে কি প্রকৃতি, প্রেম, মানব জীবন, এর মধ্যে কোন জায়গাটাকে আপনি বেশি প্রকাশ করতে চান?
0: এইটাও বলা খুব মুশকিল, কেন আমার মাথার মধ্যে এরা সবাই এমন জড়িয়ে মড়িয়ে থাকে যে কে যে কখন প্রকাশ পাচ্ছে কবিতায়, ওরা নিজেদের মেজাজ মর্জি মতো আসে। আমার হয় কি যে মনের মধ্যে একটা কথা কিছু থমথম করছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে সেটা কখন প্রকাশিত হবে, ঠিক কীরকম চেহারা নিয়ে প্রকাশিত হবে। গদ্যের ক্ষেত্রে শুরু করতে অনেকটা সময় লাগে, কিন্তু একবার লিখতে শুরু করলে তারপরে তার সে একটা নিজস্ব গতি নিয়ে আসে। কবিতায় তো তা হয় না। কবিতায় আমার নিজের ক্ষেত্রে কবিতা আসলে নীরবতার একটা কাঠামো, খালি কিছু শব্দ দিয়ে তার একটা ফ্রেম তৈরি করা হয়। ঠিক যেমন একটা ঘর আসলে তো শূন্যতা, কয়েকটা পাঁচিল চারিদিকে দিয়ে শূন্যতাটাকে আমি ফ্রেমের মধ্যে ধরেছি। আমার কাছে কবিতাও অনেকটা তাই, নীরবতাকে কিছু শব্দের একটা ফ্রেমওয়ার্ক দিয়ে ধরে রেখেছি, কিন্তু তার ভেতরে ঢুকতে হলে আসলে ওই নীরবতাগুলোর ভেতরে যা আছে সেইটাই ঢুকতে হবে, শব্দ হয়তো খুব কম।
1: পাঠককে কবিতা পড়বার সময়, কবিতার রস আস্বাদন করবার সময়, তারও তার যে নিজস্ব পড়াশুনোর পরিধি সেটাকেও প্রস্তুত রাখতে হবে।
0: সবসময় পড়াশুনোর পরিধি নাও হতে পারে, মানে বোধ, অভিজ্ঞতা প্রতিদিনের। আমিও তো এই এই সমাজেরই একজন সাধারণ লোক যে প্রতিদিনের অভিজ্ঞতারই মধ্যে থেকে কিছুটা অংশ কবিতার মধ্যে উঠে এলো।
1: কিন্তু এটা তো আপনি বলছেন এই সমাজের একজন সাধারণ মানুষ, কিন্তু আপনার আজকের যে কবিতা বা আটের দশকে আপনার যে কবিতার প্রথম বই প্রকাশ হয়েছিল সেই সময়ের আগে, অনেক আগে, আপনার পারিবারিক, পারিপার্শ্বিক আবহ কিভাবে আপনাকে এই কবিতা লেখা বা সাহিত্য বা লেখালেখির প্রতি অনুপ্রাণিত করলো?
0: এইটা না একটা খুব মজার জিনিস, আমার কিন্তু লেখা প্রথম প্রকাশিত হচ্ছে, ছাপা হচ্ছে আমার 40 বছর বয়সের উপরে। কেননা খুব ছোট থেকে আমার তো মাঝে মাঝে মনে হয় আমি যখন আমার মায়ের পেটের ভেতরে ছিলাম আমি তখনও বোধ হয় লিখতাম। খুব ছোটবেলায় আমরা একটা পাহাড়ি শহরে থাকতাম, এত সুন্দর চারিদিকটা, এত গাছপালা, বরফের পাহাড় ঢাকা, অনেক লাইন আমার হঠাৎ হঠাৎ মনে পড়তো। আর আমি খুব ছোট থেকে 3-4 বছর বয়স থেকে আমি শুধুমাত্র অক্ষর পড়া ছাড়া আর কিচ্ছু করিনি, আমি কোনোদিন খেলতে যাইনি জীবনে। আমার একমাত্র সারাদিন কাটাবার উপায় ছিল ছাপা অক্ষর পড়ে যাওয়া, মানে বুঝতে পারি না বুঝতে পারি, ওই পড়তে পড়তেই অক্ষরের শব্দগুলোর কিছু মানে তৈরি হতো। একটা পৃষ্ঠা পড়ে 6টা শব্দের আমি মানে বুঝতে পারলাম, বাকিটা আমি বানাতাম। মা কোনোদিন বলেননি যে এই বইটা পড়ো না, মুশকিল একটাই ছিল, মানে জিজ্ঞেস করলে কোনোদিন বলে দেবে না, পড়ো, পড়তে পড়তেই বুঝতে পারবে। ওইখান থেকে শব্দ চলে আসতো। এবার একটা হঠাৎ লাইন হয়তো আমার মনে পড়লো, ওই রাত্রিবেলা মানে এই অক্টোবর নভেম্বর মাসে খুব ঠান্ডা যখন পড়তো তখন না সারা রাত ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, কোনো কোনো দিন 3-4 দিন একটানা দিন রাত সব সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কীরকম যেন একটা কষ্ট হতো। আমার হয়তো তখন 6-7 বছর বয়স, কীরকম একটা কষ্ট হতো, মন খারাপ লাগতো, বা বাতাস দিচ্ছে পাইন গাছের ভিতর দিয়ে, কিছু একটা লাইন আমার মনে পড়েছে, আমি সেটা মাকে দেখালাম বা মাকে বললাম। মা কিন্তু কোনোদিন বলতেন না যে এটাকে কবিতা বলে, তুমি একটা কবিতা লিখেছ, মা খালি বলতেন ও আচ্ছা ঠিক আছে লিখে রাখো। আমার একটা খাতা ছিল, তার মধ্যে আমি কোথাও কিছু পড়ে ভালো লাগলে আমার সেই তাড়াবাঁকা হাতের লেখা তখনও তাতেই লিখে রাখতাম, সেই খাতাটাতেই কিন্তু আমি রবীন্দ্রনাথের কবিতার পাশাপাশি আমার নিজের লাইনও লিখে রেখেছি।
1: আচ্ছা,
0: ফলে

0: এটা কবিতা, এটা একটা আলাদা জিনিস, এটা সকলের সকলে করে না। এই বোধটা আমার হয় যখন প্লেন্সে এসে ক্লাস টেনে স্কুলে ভর্তি হলাম ব্রাহ্মগার্লসে, তখন আমার কাছে এটা পরিষ্কার হলো বন্ধুদের কথাবার্তা থেকে যে এটা সকলের হয় না।
1: ঠিক, তো আপনার শৈশব মানে পরিবারে বাবা বাইরেই বেশিরভাগ সময় থাকতেন, তিনি মিলিটারি চিকিৎসক ছিলেন,

0: মানে আমরা 5 প্রজন্ম ধরে বেনারসে থেকেছি, কিন্তু তা সত্ত্বেও বাড়িতে বিশেষ করে মাকে ধরি খুব পড়াশুনোর চর্চা ছিল। আর আমার মাকে তো আমি মজা করে বলি যে রবীন্দ্র রচনা বলি যদি দুটো পা থাকতো না তাহলে সেটা আমার মা হতো, কেননা মা যতটুকুনি সময় বার করতে পারতেন। বড় পরিবার ছিল আমাদের, কাকা পিসিরা ছিলেন, ঠাকুমা ছিলেন, এবং কোনোরকমভাবে বেনারসের সেই পরিবারে বাংলা সংস্কৃতির চর্চা ছিল না। কাকা ঠাকারা সব বিএইচুর ছাত্র, পিসি বসন্ত কলেজে পড়ে, কিন্তু মা ওই বড় পরিবারের সব কিছু সামলে, মানে ছোট ছোট দেওয়ানদের লেখাপড়া থেকে আরম্ভ করে সংসার সব সামলেও পয়লা বৈশাখ, 25শে বৈশাখ ছাদে সন্ধেবেলা ওই কাকাদের, তাদের বন্ধুদের সবাইকে ডেকে নিয়ে রবীন্দ্রসঙ্গীত, মা নিজে অসম্ভব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন আর ওদেরকেও খুব উৎসাহ দিতেন। কেউ একটা গান গাইলো, কেউ দুটো গান গাইলো, আর আমি ওই চুপ করে মায়ের পাশে ঘেঁষে বসে থাকতাম। ফলে চেতনার ভিতরে না আস্তে আস্তে কখন জানো মানে চেতনার স্তরগুলো তৈরি হয়েছে শব্দ দিয়ে।
1: বেশ, তো সেই সময় যে চেতনা আপনার সেই ছোটবেলায়, মানে পাহাড়ি এলাকা, পরবর্তী সময়ে সমতল ব্রাহ্ম গার্লস, এই যে জায়গাগুলো পরবর্তী সময়ে আপনি যখন পরিণত বয়সে লিখছেন তার মধ্যে তো এসে ধরা দিয়েছে,
0: সে তো দেয়ই, কেননা স্মৃতি ছাড়া লেখার তো কোনো ভিত্তি থাকে না, মাটি তো থাকে না স্মৃতি ছাড়া, ওইখানটায় দাঁড়িয়ে তারপরে একটা লেখা হাত পা মেলতে পারে, তো ফলে বারবারই। আর এখন তো বিশেষ করে লেখার ক্ষেত্রে আমার নিজের খুব মনে হয় যে যা যা আমরা অর্জন করি, যা যে অভিজ্ঞতা যে ভাবনা আমরা অর্জন করি, এইটা ক্রমাগত আরেকজনকে দিয়ে দিতে হবে, কেননা আমিও তো পেয়েছি অন্যদের হাত থেকে, আমি যদি ওটা হাতে করে দিয়ে দিতে না থাকি তাহলে ওই ধারাটা তো ওখানে কোথাও আটকে গেল। তাই জন্য এখন আমার না ওই গল্প বলার জায়গাটা খুব ভালো লাগে, তাই জন্য ওই ছোটবেলার গল্পগুলো আবার ফিরে ফিরে আসে।
1: ছোটবেলার গল্প এবং এখনকার প্রজন্মের হাতে সেই ব্যাটন তুলে দেওয়ার, রিলে রেসের বা মশাল তুলে দেওয়া, এই যে বিষয়টা আপনি বলছেন, এই বিষয়ে অতি সম্প্রতি আর কি যে শিশু সাহিত্য আজকে প্রায় রুদ্ধস্রোত আর কি, যেই শিশু সাহিত্য বলে আমরা পাই না, সেই সময় দাঁড়িয়ে আপনার বই বাচ্চাদের জন্য
0: চার পাঁচজন বন্ধু,
1: এটি অতি সম্প্রতি শিশু সাহিত্য একাডেমি লাভ করেছে আর কি। তো এই যে শিশুদের মধ্যে সেই গল্প বলার আঙ্গিকে আর কি আপনি তাদের হাতে সেই মশাল তুলে দিচ্ছেন আপনার অনুভূতির, আপনারই
0: মশাল কিনা জানি না, কিন্তু আমার খুদগুড়ো যা আছে আমি ওদের হাতে দেওয়ার চেষ্টা করছি সেটা।
1: আপনার যে সঞ্চয়, আপনার যে সংগ্রহ, সেইখানে আবারও আসবো আপনার কবিতার পাতায় আর কি।
0: এই যেমন গল্পের ক্ষেত্রেও বইয়ের ক্ষেত্রেও আমি নিজে খুব একটা ছোটদের বই বড়দের বই এই ভাগটায় বিশ্বাস করি না। আমার মনে হয় যে সব বই সকলের কাছে খোলা, কিন্তু সকলের হয়তো সব বই আগ্রহ তৈরি হয় না।
1: ঠিক ঠিক।
0: আরেকটা হয় সেটা হচ্ছে যে ভালো সাহিত্য আর তত ভালো নয় এমন সাহিত্য অনেক সময়, মানে এই বাংলা ভাষায় আমাদের একটা বিরাট সৌভাগ্য, আমি জানি না পৃথিবীর আর কোনো ভাষায় এতজন অসম্ভব ভালো লেখক তারা ছোটদের জন্য আলাদা করে লিখেছেন। লীলা মজুমদার তো আরও অনেক পরে, কিন্তু তার অনেক আগে থেকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে আলাদা করে যে সরল করে, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটদের জন্য লিখছেন বলছি, যেটা আমি বলছিলাম যে আমি ছোটদের লেখা বড়দের লেখার পার্থক্যে বিশ্বাস করি না, ছোটদের জন্য মানে কতটুকু শকুন্তলার গল্পটাকে কি ললিত ভাষায় লিখছেন, যেন যে একটু কম কঠিন বুঝতে পারে সেও যাতে বুঝতে পারে, ওই সৌন্দর্যটাকে ধরে দিচ্ছেন। তারপরে তো আছেন উপেন্দ্র কিশোর, লীলা মজুমদার থেকে আরম্ভ করে আমাদের বড় বড় সাহিত্যিকরা, প্রণম্য সাহিত্যিকরা প্রত্যেকে ছোটদের জন্য লিখেছেন। অথচ এখন একটা দুঃখ হয় কি, ছোটদের সাহিত্যের নামে এত বেশি খুব ভায়োলেন্সের লেখা লেখা হয়, কম্পিটিশন, গুপ্তধন, হিংসা, আরও বেশি পাওয়ার ইচ্ছে, এইগুলো বড্ড বেশি লেখা হয়। তার পাশাপাশি অন্য লেখাও হয়। তো আমার নিজেরও খুব ইচ্ছে হয় যে ছোটদের সঙ্গে যখন কথা বলবো তখন না ওদেরকে সুন্দর।

0: সুন্দর জিনিসটা দেখাবো, যে অনেক সমস্যা আছে সে তো ওরা দিনরাত শুনছে, বড়দের কাছ থেকে শুনছে, চারিদিকে শুনছে, দেখছে, কিন্তু পাশাপাশি যে সুন্দর বলে কিছু জিনিস আছে, মানে তুমি পৃথিবীতে এসেছো বলে তুমি এত সুন্দর কিছু পাচ্ছ, বন্ধুত্ব বলে একটা জিনিস আছে, তোমার চারিপাশে প্রকৃতির এত সুন্দর সব জিনিস আছে, যেমন তুমি যেমন ছবি তোলা, পাখির ছবি তোলা দিয়ে তুমি একটা আলাদা ভাষা তৈরি করো, তো ওই পাখি জিনিসটাকে ছোটদের সামনে খুলে দেওয়া, যে দেখো তোমার একেবারে আশেপাশে আছে, কিন্তু কি বিস্ময় এইটুকু একটা অস্তিত্ব সেই এত বড় পৃথিবীর মধ্যে চলাফেরা করছে। একটা মৌমাছি, সে নড়াচড়া করে সূর্যের সঙ্গে তার যে অ্যাঙ্গেল তৈরি হয় শরীরের সেইটা অবলম্বন করে। আমার মনে হয় কি, এই বিষয়গুলো একটা মানুষকে যদি ধরিয়ে দেওয়া হয় না, সে আপনা থেকেই ভাববে এগুলোকে রক্ষা করার কথা। পৃথিবীর সঙ্গে, বড়র সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, এইটা জানলে নিজ কাজ করা, হিংসা করা, এটার ক্ষেত্রে তার ভিতর থেকে কোথাও একটা ইচ্ছা হবে না।
1: এই যে রাস্তা, সেই রাস্তাও তো অতি সম্প্রতি আপনার দুই মলাটের মধ্যে ধরা দিয়েছে।
0: রাস্তার শুরু আসলে সেটাও তাই, প্রত্যেকটা বাড়ির সামনে থেকে যখন একটা বাচ্চা বেরোয় তার তো মনে হয় যে রাস্তাটা ওখান থেকেই শুরু হলো, বা বড়দেরও মনে হয়। এই বইটার নামটাও সেখান থেকেই এসেছে, যে আমাদের বাগানের গেট খুলে, কারসিংয়ের বাড়িতে বাগানের গেট খুলে বেরোতাম, আমাদের ওইখান থেকে রাস্তাটা শুরু হতো। রাস্তাটা কিন্তু তার অনেক দূর থেকে আসছে, চলেও যাচ্ছে অনেক দূরে, কিন্তু আমাদের রাস্তাটা ওই বড় রাস্তার মধ্যে গিয়ে ঢুকলো। এবার এটা তো জীবনের ক্ষেত্রেও সত্যি, কিন্তু ওই রাস্তার শুরুটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ।
1: অবশ্যই,
0: কেননা খুব ভালোবাসা দিয়ে ওটা শুরু হয়, ওইটা দিয়ে একটা ছোট মানুষ সে বাইরে বড়টার দিকে যায়, তার প্রচণ্ড আগ্রহ থাকে ওইখানে কি আছে। একজন বয়স্ক মানুষ, সেও ওই জায়গাটা দাঁড়িয়ে পুরো পৃথিবীকে দেখতে পায়, সে যদি শারীরিকভাবে আটকে গিয়ে থাকে, কিন্তু ওই জানলাটাই হয়তো তার রাস্তার শুরু। ধরো আমি যখন জেলখানায় ছিলাম, প্রেসিডেন্সি জেলে, একটা ছোট্ট একটা গর্ত বলাই ভালো সেটাকে, 1.5 ফুট বাই 2 ফুট এরকম একটা ভেন্টিলেটর ছিল, যেটা মাটি থেকে প্রায় 3-3.5 ফুট উঁচুতে, তো কনুই, দুটো কনুই ওই ওটার জানলার ফ্রেমের ওপরে লাগিয়ে নিজের শরীরটাকে ঝাঁকানি দিয়ে তুলতাম, মাটি থেকে প্রায় ফুটখানেক উঠে গেলে ওইটা দিয়ে ভবানী ভবনের মাথাটা কেবল দেখা যেত, আর কয়েকটা কাঁঠাল গাছে পাতা। কিন্তু আমার কাছে কিন্তু ওইটাই রাস্তা ছিল, মানে প্রায় 1.5-2 বছর বাইরে যাওয়ার ওইটাই রাস্তা, ওইটা দিয়ে আমি বাইরের পৃথিবীকে দেখতে,
1: বাইরের পৃথিবীকে দেখা,
0: শুধু দেখতে পাই না, ওখান থেকে ওর পিছন দিকে কোথাও একটা বোধ হয় পুলিশ কোয়ার্টার টোয়ার্টার ছিল, সেখানকার রান্নার গন্ধ ভেসে আসতো, আর গন্ধ তো সাংঘাতিকভাবে স্মৃতি নিয়ে আসে, একটা রান্নার গন্ধ থেকে তুমি ঝুপ করে 1 সেকেন্ডে মায়ের রান্নাঘরে চলে যাবে, শৈশবে ফিরে যাবে, হোস্টেলের দিনে ফিরে যাবে।
1: ঠিক,
0: তো ওই সব জায়গা থেকেই না, দেখতে চাইলেই, বেরোতে চাইলেই রাস্তাটা শুরু হয়।
1: সেই যে প্রেসিডেন্সি জেলের দিনগুলো বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে থাকার অভিজ্ঞতা, এবং সেই জীবনটাকে একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা আর কি, অত্যাচারটাকে আঙ্গুল দিয়ে দেখানো, এর অত্যাচার অমুক এই আকারে নয়, এটা আপনার হন্যমানে এসছে, যে হন্যমান আনন্দ পুরস্কার পেয়েছে, আবার আপনার গল্প সংকলনের মধ্যে যে গল্প তার মধ্যেও অনেক জায়গায় এসছে, সেগুলো ছায়াপাত ঘটিয়েছে আর কি সেখানে, কিন্তু কখনোই সে অর্থে দোষারোপ বা সেই মুহূর্তটাকে টেনে নিয়ে এসে সেটাকে গুরুত্ব দেওয়া এমনটা হয়নি। কবিতার ক্ষেত্রে আপনার যে লালন, যে শব্দ দিয়ে যে সৃষ্টি, সেই জায়গাটায় আমরা আবারও যদি একটু ফিরে যাই,
0: হ্যাঁ, মানে জেলখানার সময়টাও কিন্তু আমার কাছে কোনো সময় খুব তিক্ত স্মৃতি বা তিক্ত অভিজ্ঞতা নয়, কেননা আমি সবসময় ভাবি যে যদি ওই সময়টা, ওই 4 বছর, একটা মানুষের জীবনে 4 বছর খুব বড় সময় নয়, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে ওটা আমার এমন একটা সম্পদের ভাণ্ডার, ওইখানে যদি না যেতাম না, তাহলে আমি কখনো আমার দেশের মুখ দেখতে পেতাম না, ওইটা আমার কাছে সত্যি সত্যি একটা শেখার শুরু, মানে আমার দেশের সত্যিকারের মেয়েদের কীরকম জীবন, কী সমস্যা, তা থেকেও বেশি কি অসম্ভব তাদের ভালোবাসবার আর বেঁচে থাকবার ক্ষমতা, যে ওইখানেও যেখানে মানুষকে কষ্ট দেওয়ার জন্যই রাখা হয়, সেখানেও কীরকম একটা ফাটলের ভেতর থেকে যেরকম একটা গাছ বেরোয়, মানুষের ভালোবাসার আবেগ

0: তার বেঁচে থাকার স্বভাব সেটা কিরকম না, ওই পাহাড়ের মানে ওই পাঁচিলের নিষ্ঠুরতার ভিতর থেকেও কিন্তু একবারে পরিষ্কার ফুটে ওঠে। ফলে আমার কাছে জেলের ছোটো ছোটো স্মৃতিগুলো যে এখনও আমার কথায় কথায় চলে আসে, সেটা কিন্তু কোনো দুঃখের স্মৃতি, তিক্ততা, আমি কত কষ্ট করেছি একেবারেই এরকম নয়।
1: সেই জীবনটাকে যে প্রকটভাবে তুলে ধরে সেটা নয়,
0: একদম না,
1: কিন্তু বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে, বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেই সময়ের কিছু কিছু ছায়াপাত ঘটে থাকে।
0: এই যেমন এক্ষুনি বললাম যে সবসময় প্রসঙ্গে চলে আসে কথাটা, সহজ সাধারণ জীবন, এইটা আমার কাছে ক্রমশই বেশি বেশি মূল্যবান হয়ে উঠছে। কবিতাও তো তারই একটা অংশ, বেঁচে থাকার একটা অংশ। তো একটু একটু অলংকার বহুল একটা কবিতা পড়ি, তারপরে একটা অন্যরকম কবিতা পড়ব। রঙের জন্ম প্রথমে ছিল শুধু রং, রঙের গভীর থেকে শেষে আকাশ উঠে এলো, তারপর জল তল ভেদ করে উঠেছে পাথর ভূমি, রঙকে সে আপন শরীরে নিল, সেই আরম্ভ ও অন্তহীন আকাশ জলের মাঝখানে, আরম্ভ ও অন্তহীন রং কোলে বসে রইল সবচেয়ে শেষে যে এসেছে, যে আকাশ ও অগ্নিকে জেনেছে, যে জেনেছে মৃত্যু ও পুনরুত্থান, তার দু পায়ে শস্যের গুছি, দুর্বার বাগান, তার চুল ছুঁয়ে জমে আছে অগাধ পাথর, তারপর সাপদের দিকে চলে গেল হলুদ রঙেরা, নীলে নীল পাতার রং সবুজে মৃত্যুর ছাপ, শীত ঘুম ভেঙে জন্ম নেওয়া সাদা।
1: বাহ, আচ্ছা জয়াদি, এই উদ্দালক নামে ডাকো প্রত্নপ্রস্তরের গান, দীর্ঘ একতারা দহন পর্ব, হলুদ রঙের পৃথিবী সই দহন পর্ব উবুদশ, এছাড়া আপনার কাছে এই মুহূর্তে কালো ময়ূর নাচে, ধরতে গেলে হাটের সময় থেকে 2013 এই সময়সীমায় আমরা এই সমস্ত কবিতার বইগুলো পেলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো কবিতা সংকলন আমরা পেলাম না কেন?
0: হ্যাঁ, এটা নিয়ে প্রকাশকদের সঙ্গে মাঝে মাঝে আমার খুব মতবিরোধ হয়। যেমন দু একজন বলেছিলেন যে কবিতা সমগ্র দিন, তো আমি বললাম যে সে কি, আমার কি কবিতা লেখা শেষ হয়ে গিয়েছে নাকি?
1: আচ্ছা,
0: তো বললেন যে আচ্ছা ঠিক আছে, সমগ্র না হয় তো কবিতা সংকলন দিন। তো আমার না কিরকম যেন ওই যে বললাম কবিতাগুলোকে এক জায়গায় বেঁধে ছেপে তারপরে চলে যাবে অনেক অচেনা লোকেদের হাতে, কী বা এই কবিতাগুলোর মধ্যে আছে, এরকম একটা খুব অস্বস্তি হতে থাকে। মানে তোমাকে বলি, উদ্দালক নামে ডাকো একটা খুব জোর জবরদস্তি করে দু তিনজন বন্ধু, তারা পুরো ম্যানস্ক্রিপ্ট তারা তৈরি করেছিলেন, আমার খাতাপত্র নিয়ে চলে গিয়েছিলেন। ঠিক আছে, নাম কবিতা আমি একটা বেছে দিলাম, তারপরে শুনলাম যে গণেশ পাইন ওই কবিতাটা পড়ে নিজে একটা ছবি এঁকে দিয়েছেন উদ্দালক থিম ধরে। আমি তো প্রচণ্ড উত্তেজিত, তারপরে যতদিন ধরে কথা হচ্ছে, বইটা ছাপা হচ্ছে টচ্ছে, সব গণেশ তার আঁকা ছবি দিয়ে মলাট হচ্ছে, আমার না মাথায় আর কিছু আসছে না, গণেশ তার ছবি ছাপা হচ্ছে আমার বইয়ের মলাটে, কীরকম হবে ছবিটা, উনি আবার একটা ছোট্ট প্রিন্ট পাঠিয়ে লিখে পাঠিয়েছেন, এটা চলবে, তো উত্তরই কী দেবো? কিন্তু তারপরে কলকাতায় এলাম, টেবিলের ওপরে স্ট্যাক করে সাজানো আছে, বিশ্বাস করো আমার মনে হচ্ছে প্রথমেই যে আমি দৌড়ে কোথাও পালিয়ে যাই, কেননা পাতাগুলো খুলে সেই প্রথম কবিতা ছাপা দেখছি, তো আমার মনে হচ্ছে এই শব্দগুলো যেভাবে ছাপা আছে, নৈর্ব্যক্তিক ছাপাখানার কতগুলো জঞ্জালের মতো দেখতে জিনিস, এটা তো আমার কবিতাই নয়, আমি জানি না ওগুলো শব্দগুলো কীরকম দেখতে হয়ে গিয়েছে, মানে প্রচণ্ড রকম ভয় লেগেছিল প্রথমে।
1: তার মানে ওই নিজ সন্তান,
0: হ্যাঁ, তাকে হঠাৎ একটা বাইরে স্কুল ড্রেস পরিয়ে দিলে কেমন একটা লাগে না,
1: সেটাই, কিন্তু সেই সন্তানকে তো তার জন্য আমরা কবিকণ্ঠ অনুষ্ঠানে আপনার সঙ্গেই নিয়ে এসেছি আর কি, মানে আপনিও এসেছেন সন্তানের হাত ধরে।
0: হ্যাঁ, তুমি যে আমার কবিতা পড়লে আমার খুব অবাক লাগলো, আমি জানি যে তুমি খুব ভালো আবৃত্তি করো, বহুদিন ধরে কবিতা পড়ো, কিন্তু সত্যি সত্যি বাইরের কেউ আমার কবিতা পড়ে এটা তো আমার বিশ্বাস হতে চায় না।
1: আসলে আপনার বোধহয় একটা ভিতরে ভয় থাকে যে আপনি যে কবিতাটিকে যে

0: ভাবে জন্ম দিয়েছেন, কেউ তাকে হত্যা করলো কিনা আর কি,
1: কিংবা হয়তো চিনতে পারলো না,
0: চিনতে পারলো না। সেই জন্য পাঠকের একটা চিন্তনের জায়গাও, ক্ষেত্র থাকা দরকার।
1: তুমি বলছিলে যে মানে পাঠককে অন্যান্য জিনিস পড়ার সঙ্গে পরিচিত হতে হবে, সেরকম হতে হবে না, একদম আমাদের রোজকার জীবন যেমনভাবে বাঁচি, আমার মনে হয় আমরা অনুভবও করি এটা কখনো কখনো। এই কবিতাটার নাম সুন্দর দিন। আমার খুব ভালো লাগে যেদিন বাড়িতে থাকি সারাদিন, নিরিবিলি আপন মনে ঘর ঘর যাই, চা করে খাই, ইচ্ছে মতো তাক থেকে নামিয়ে আনি যে বইটা অনেক দিন ধরে পড়বো বলে ভাবছি। সেদিন সকালে হাঁটতে যেতে পারি নদীর ধারে, আমাদের সেই ছোট নদীটির নাম শোকনাশিনী। পুরনো ফাইল একটা দুটো গোছাই, বুনে শেষ করি মেয়ের জন্য সবুজ সোয়েটারের গলা। আজ আমার ভাত পুড়ে যায়নি, তীক্ষ্ণ ঝগড়া শব্দ আসেনি প্রতিবেশীর বাড়ি থেকে, কাগজে আজ কোনো খুনের খবর নেই। বাগানে রোগা শ্বেতকাঞ্চন গাছটার তলায় কদিনের বৃষ্টিতে এত চারা ফুটেছে যেন নোটে শাক। দুপুরে মেঘ করেছে জানলায়, সেখানে দাঁড়িয়ে রাস্তা দেখছে সামনের বাড়ির বউ, ইলেকট্রিকের তারে বসে দোল খাচ্ছে ভিঙে। খুব সাধারণ একটি দিন কাটাতে পারা কি যে আশ্চর্য সুন্দর।
0: বাহ, এই যে কবিতাটি যেখানে শেষ হলো সেইখানেই আমরা আমাদের আজকের যে পর্ব, অর্থাৎ প্রথম পর্ব, শেষ করব। এরপরে জয়াদির হাত ধরে আবারও হাজির হব আগামী পর্বে এই অনুষ্ঠানে, কবিকণ্ঠ অনুষ্ঠানে। জয়াদি, আপনাকে আমাদের অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ।
2: কবিকণ্ঠে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জয়া মিত্রের সাক্ষাৎকার, আলাপচারিতায় ছিলেন কৌশিক সেন। আজ শুনলেন প্রথম পর্ব, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস।
3: শেষ হল অনুষ্ঠান কবিকণ্ঠে, পরবর্তী অনুষ্ঠান একটু পরে। এখন শুনবেন এক মাটি এক সুর। আজকের শিল্পী ডক্টর সাবিত্রী ঝুরি। শুনবেন প্রথম পর্ব, শুরু হচ্ছে এক মাটি এক সুর।

0: নমস্কার সকল শ্রোতা বন্ধুদের, স্বাগত জানিয়ে শুরু করছি এক মাটি এক সুর। শ্রোতা বন্ধুরা, ধরুন যদি এই সময় কবিগানের লড়াইয়ের একটা আয়োজন করা যেত তাহলে কেমন হতো? এমনটা তো আগে কতই হয়েছে, আমরা পড়েওছি। যেমন ধরুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস কবিগানের লড়াই। কবি একটা বিশাল ঐতিহ্য, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, সেখানে আমরা দেখেছি কবির লড়াই। একজন উত্তর দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তরে আরেকটি নতুন গান সৃষ্টি হয়ে যাচ্ছে। না, এ যুগে বোধহয় তার সম্ভব নয়। কিন্তু বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের একটি কবি গান আজকের এক মাটি এক সুরে যদি শোনেন তাহলে কেমন লাগবে, কেমন হয়? তাহলে শোনাবেন আজকে আমাদের এই স্টুডিওতে যিনি এসেছেন। পরিচয় পর্বটা গান শোনার পরেই করি, তারপরে পরতে পরতে ভাঙতে ভাঙতে এগোতে থাকব এক মাটি এক সুর অনুষ্ঠান নিয়ে। শুরু করি বিজয় সরকারের একটি কবি গান দিয়ে।
1: জানি

গড বলে কেউ করিছে আহ্বান, কেহ খোদা কেহ যিহুদা কেউ কয় পাথিয়ান। গাইলাম জনম ভরে মুখস্থ গান, জনম ভরে।

লো বসে ভাবি তাই, তুমি নামি কি অনামি হে সাই, নামি কি

তোমার আসল যে পরিচয় কে জানে তা কি নাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি। পাগল।

বুকে জানাই মুখে তাই কই, বুকে জানাই মুখে তাই কই, কাটা কান চুলে ঢাকি।

0: বাহ, চমৎকার। শ্রোতা বন্ধুরা, এবার পরিচয় করিয়ে দেবার পালা। কবিগান যার কণ্ঠে এই মাত্র আপনারা শুনলেন, তিনি ডক্টর সাবিত্রী ঝুরি। স্বাগত জানাই আমাদের আকাশবাণী মৈত্রী স্টুডিওতে। তবে পরিচয়টা ওনার শুধু এখানেই থেমে নেই, তার কবিগান, লোকসঙ্গীত, কীর্তন, সাঁওতালি, এমনকি রবীন্দ্রসঙ্গীত, এই সমস্ত ধারাতেই আপনার অবাধ যাতায়াত ডক্টর সাবিত্রী ঝুরি। এখানেও বোধ হয় আপনার পরিচয়টা শেষ হয়ে গেল না। আপনি একজন সঙ্গীতের অধ্যাপিকা, তবে যেটা নিয়ে আপনার প্রথম কাজ, সেই কবিয়াল বিজয় সরকারের কথা আগে একটুখানি শুনে নিই।
1: একদম নমস্কার। মানে বিজয় সরকার নিয়ে কাজ করার ইচ্ছাটা আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমাদের একটা বিশেষ

0: ক্লাস হয়। সেই বিশেষ ক্লাস করাতে আসেন ডক্টর তপন রায়। উনি যেদিন আসেন সেই ক্লাসে ওরে সাপুরিয়া বলে একটা গান হলো, সেই গানটা আমি শুনলাম, শুনে আমি ওনার কাছে গেলাম যে স্যার এটা কী গান। স্যার তখন আমাকে বললেন যে এটা বিজয় গীতি। আমি বললাম স্যার আমি এই গানটা শিখবো। স্যার তখন আমাকে গানটা শেখালেন। শেখার পর আমার বিজয় সরকারের গান ভালো লাগলো। একটা মানুষের ভালো লাগা থেকেই তো ভালোবাসা,
1: একদম
0: সেই ভালো লাগা থেকে আমার ভালোবাসা তন্দ্রে জেগে উঠলো। তখন আমার মনে হলো আমি আর একটু জানি না স্যার, আরও কটা গান শিখতে চাই। তারপরেই তুমি জানো না জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, এই গানটা স্যারের কাছে শিখলাম। তখন আমি এমএ করছিলাম, এমএটা পাস করলাম। পাস করার পর আমি রবীন্দ্রভারতীতে পিএইচডি করার সুযোগ পেলাম। বিশ্ববিদ্যালয়তেও পেয়েছিলাম কিন্তু আমি রবীন্দ্রভারতীতে নিয়েছিলাম। এবার আমি যখন সুযোগটা পেলাম তখন কী সাবজেক্ট নিয়ে করবো, যেহেতু আমি বিজয় গীতি ভালোবেসে ফেলেছি, বিজয় সরকার সম্পর্কে জানতে চাইছি। তখন আমি যেহেতু আমার ম্যাম ছিলেন ডক্টর রীতা সাহা, যিনি আমার অধ্যাপিকা ম্যাম, ওনার
1: গান্ডার,
0: হ্যাঁ গাইড, একজন গাইড মানুষ তো দরকার সেই। তখন আমি ম্যামকে গিয়ে বললাম ম্যাম আমি কী নিয়ে করব। তখন ম্যামেরই হাজবেন্ড হচ্ছে ডক্টর তপন রায় স্যার।
1: আচ্ছা,
0: তখন বললেন তুমি নাকি যে বিজয় সরকারের গান ভালো লেগেছে, বিজয় সরকার নিয়ে তুমি করতে পারো, দেখো না। আমি বললাম ম্যাম আমি কোথায় অ্যাসেট পাবো, কিছুই তো নেই, আমি ডকুমেন্টস কোথায় পাবো। তখন ম্যাম ওনার ছেলের নাম্বারটা আমাকে দিলেন,
1: আচ্ছা,
0: কবিয়াল বিজয় সরকারের ছেলে কাজল অধিকারী, যিনি কেউটিয়াতে জগদ্ধাত্রী তলায় থাকেন। আমি ওনার কাছে গিয়ে দেখলাম কোনো কিছু গোছানো নেই, ওনাদের বাড়ি হচ্ছে,
1: একটা কথা জিজ্ঞাসা করি, বিজয় সরকারের ছেলে অধিকারী
0: যারা কবি গান করেন,
1: আচ্ছা,
0: ওনাদের কবিয়ালদের সবসময় সরকার হয়ে যান।
1: ও,
0: ওনাদের মেন অত টাইটেল হচ্ছে বিজয় কৃষ্ণ অধিকারী, বিজয় সরকার কিন্তু উনি আগে ছিলেন না।
1: আচ্ছা,
0: উনি কবি গান করার পরে আসলেন,
1: এটা নতুন জিনিস জানতে পারলাম।
0: হ্যাঁ, জানা নাই এই যে কবি গান করেন ওনাদের এই সরকার
1: পদবী
0: পদবীটা
1: উপাধি দেওয়া,
0: হ্যাঁ উপাধি দেওয়া হয়। তখন আমি ওনার কাছে যখন গেলাম তখন দেখলাম ওনাদের বাড়ি হচ্ছে একটা মাটির বাড়ি আছে, সেই বাড়ির মধ্যে বইগুলো অগোছালো হয়ে। আমি যেদিনকে প্রথম ওনার কাছে গেলাম তখন উনি আমায় বললেন আমি কোথায় কিভাবে পাবো, সব কিছু তো আমার এলোমেলো হয়ে রয়েছে, আমি দেখো ওখানে পড়ে আছে খোঁজো। আমি বললাম দেখুন আমার তো তাহলে সেই মাটি থেকে কুড়িয়ে নিতে হয়, আর আমি যখন গবেষণা করতে নেমেছি মাটিটাও আমার কাছে দরকার হয়ে পড়বে।
1: একদম ঠিক,
0: হ্যাঁ,
1: সুন্দর করে বললেন।
0: তখন আমি কি করলাম, ধুলো বালি ভর্তি সেই মেঝের মধ্যে আমি বসে পড়লাম, বইগুলো বার করলাম। বার করতে দেখি এখানে একটা ফাইল পড়ে, ওখানে একটা ফাইল পড়ে, কোন পেপারে বেরিয়েছে, মানে এর আগে তো ওনাকে নিয়ে কলকাতাতে গবেষণা ওইভাবে হয়নি, রবীন্দ্রনাথে তো বাঁধি দিন, মানে ওইভাবে গবেষণা তো আজ পর্যন্ত হয়নি, আমি প্রথম শুরু করলাম।
1: আচ্ছা,
0: আমি যেন ওনাদের বাড়িতে গেলাম, এবার আমি প্রচুর বই পেলাম। বই পেতে এবার আমি দেখছি সব ধুলো বালি ভর্তি, কিভাবে কালেক্ট করবো। আমি তো সপ্তাহে একবার করে যখন যাই অনেক বই নিয়ে চলে আসি, নিয়ে এসে ভাবি এটা আমার দরকার, ওটা আমার দরকার। আমাকে তো ওনার ছেলে বলতেই শুরু করলো, আরে তুমি কি শুরু করেছো, তুমি আসো আর শুধু বলো তোমার সব দরকার সব দরকার সব দরকার। এরকম করে তো হয় না, তুমি একটা কাজ করো, তুমি আমাকে নিয়ে চলো, আমার বইপত্র নিয়ে চলো, আমার বাড়িটা তুলে নিয়ে চলো, আমার তো সবই দরকার। আমি বললাম দেখো আমি যখন গবেষণা করতে নেমেছি কি দরকার তো আমি জানি না, আমাকে তো প্রথমে আগে কালেক্ট করতে হবে, তারপর তো আমি গবেষণায় আসবো, আগে জানবো তার ভিতরে পড়বো, তারপর তো আমি তার ভিতরে গভীরতাটা বুঝবো না। তাহলে তুমি সব নিয়ে যাও, নিয়ে গিয়ে আমায় ফেরত দিও। আমি সব প্রত্যেক সপ্তাহে তুলে আনলাম, তুলে আনলাম, তারপরে আনার পরে 120টা বই আমি বার করলাম, ফাইল পত্র যা যেখানে ছিল সব তুললাম। তুলে আনতে তখনই আমায় বললেন যে আমাকে কিন্তু সব ফেরত দেবে। প্রত্যেক সপ্তাহে আনতাম একটা পেজে লিখে আনতাম, আর ওনাকে দিয়ে সিগনেচার করতাম, নিচে আমি সিগনেচার করতাম, ওনার কাছে একটা কপি দিতাম, আমি একটা জেরক্স করে, ওখানে একটা জেরক্স ছিল সেই জেরক্সটা করে আমি একটা নিয়ে আসতাম, ওনার ফাইলের ভিতরে সেই জেরক্সটা তুলে আলমারিতে তোলা পর্যন্ত আমার দায়িত্ব, তালার চাবি দিয়ে ওনার হাতে চাবিটা দিয়ে দেবো। বা যখন আমি বাড়ি আসতাম লিস্ট বানাতাম, দাদা এইটা বুঝতে পারছি না ওইটা, উনি প্রচণ্ড আমাকে হেল্প করেছিলেন। এবার আমি যখন বইগুলো নিয়ে আসলাম, আনতে গিয়ে দেখি একদিন ওনার সখন্ডে এরকম ওই আগেকার দিনে ডেস্কে হতো না গানগুলো, এবার ওই ক্যাসেটগুলো দেখি ওখানে পড়ে রয়েছে, যখন বইগুলো বার করতে করতে ট্যাঙ্কের মধ্যে দেখি পড়ে রয়েছে। বলছে দেখো ওখানে কোথায় পড়ে আছে, আমি বার করলাম, বিভিন্ন জায়গায় গেলাম, ওখানে কঙ্কন দাদা বলেন একজন আছেন ওনার কাছেও গেলাম যে আমি এই ক্যাসেটগুলো কোথায় চালাবো, এমনকি আমি ধর্মতলা থেকে গেলাম, তারপরে তোমার চান্দিতেও গেলাম যে ক্যাসেটগুলো চালাবো কোথায়, কোনোভাবেই চালাতে পারছি না। তখন কি করলাম, কঙ্কন দাদার কাছে গেলাম, এমনি একটা গান রেকর্ড করতে গেছিলাম, তখন দেখি এরকম একটা মেশিন ওপরে পড়ে রয়েছে। তখন আমি বললাম যে দাদা যে ওই মেশিনটা যেখানে রয়েছে ওই মেশিনটা দিয়ে এই ক্যাসেটটা চলবে, আমাকে বললেন ওই মেশিনটা কোনোদিন আমি খুলেই দেখিনি, এখন আর চলছে কি না চলছে দাদা একটু দেখবেন, যদি আমার ক্যাশের জলে চলে ঠিক আছে, কালকে ডট তিনটের সময় আসবে। গেলাম তিনটের সময়, ক্যাশেটটা চললো, সেগুলো স্বরলিপি করলাম, মানে গবেষণার ভিতরে ওনার সকণ্ঠে গানের স্বরলিপি আমি বার করেছি।
1: ও এটাও তো বিশাল একটা বিষয়, মানে ওনার গানের স্বরলিপিকার আপনি।
0: হ্যাঁ, ওনার সকণ্ঠে, শুধু গানের স্বরলিপি কেন, সকণ্ঠে গানে
1: একদমই,
0: কারণ চুচুড়ার একজন স্যার সেটা কিন্তু স্বরলিপি করতে আমাকে সাহায্য করেছিলেন, কারণ ওনার গানগুলো আমি যদি বাজিয়ে শোনাতাম সেটাও ভালো হতো। মানে 80 বছর বয়স হয়ে গেলে মানুষের যেমন গলার কণ্ঠস্বর কি হয় জড়িয়ে যায়, ওনার তো অনেক বয়স, মানে তখন চোখে দেখতে পেতেন না, সেই সময় গানটা রেকর্ড হয়েছিল, সেই সময় কি হয়েছে গলাটা ভেঙে ভেঙে এসেছে, কথাগুলো বোঝা যাচ্ছে না, সেই কথাগুলো আমি কি করলাম বই থেকে কালেক্ট করলাম, যিনি ওই সময় উনি বলতেন একজন লিখতেন, ওনার কাছ থেকে আমি গানগুলো কালেক্ট করে তার স্বরলিপি করেছি।
1: একটা গান শুনি, আরেকটি গান
0: বিজয় সরকারের গানই শোনাই।
1: হ্যাঁ একদমই।

0: চমৎকার, খুব সত্যি কথা। আচ্ছা, রবীন্দ্র ভারতীতে লোকসঙ্গীত নিয়ে মাস্টার্স ডিগ্রি, কবিয়াল বিজয় সরকারের কবি গানের ওপর পিএইচডি, রবীন্দ্রসঙ্গীত নিয়ে মাস্টার্স,
1: এনভায়রনমেন্ট স্টাডিজ নিয়েও মাস্টার্স, সাইকোলজি নিয়েও মাস্টার্স।
0: আচ্ছা, রবীন্দ্র মহাসাগর সেটা তো একটা মহাসাগর, লোকগান একটা মহাসাগর, এই বিরাট অথই মহাসাগরে আপনার এই গানের নৌকো ভাসানো, সেটা কি আচমকাই নাকি কোনো বিশেষ টানে?
1: বিশেষ টানে বলতে, আমি যখন ছোট, একদম ছোট, আমার দাদু স্বর্গীয় কানাই লালছুরি, উনি ছিলেন বড় কীর্তনীয় আর শিখল বাদক। ওনার বাবা স্বর্গীয় পশুপতি ছুরি, উনিও শিখল বাদক ছিলেন, যার ফলে আমাদের পূর্বপুরুষ ধরেই আমাদের কীর্তনের চলটা চলে এসেছে। যখন আমি প্রথম ছোটবেলায়, যেটা বলে মানুষ জ্ঞান হতে,
0: মানে জ্ঞান হয়েছে আপনার কীর্তন শুনে,
1: একদম
0: আপনার ঘুম ভেঙেছে কীর্তন শুনে,
1: একদম। আমার দাদু কি করতেন, ভোরবেলা কর্তাল নিয়ে সারা পাড়ায় নাম করতেন, সকালবেলা যে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, এই যে মহামন্ত্রটা উনি সারা পাড়ায় ঘুরে ঘুরে করতেন। ভোর চারটে বাজু উনি একটা কর্তাল নিয়ে বেরিয়ে যাবেন। আমাদের একটা তাক ছিল, সেই তাকের ওপরে আমার দাদু একটা কর্তাল রাখতেন, সেই কর্তালটা নিয়ে দাদু সারা পাড়ায় ওই পরিক্রমণ করতেন, ওই হরে কৃষ্ণ নাম করতে করতে করে এসে আমাদের হরিতলা এসে উনি ঘুরে নামটা, সে ওই প্রত্যেক দিন কিন্তু ওই চারটের সময় উঠবেন, মানে উঠবেন।
0: আচ্ছা,
1: ওই যে ঘুম থেকে উঠে যে একটা ঠাকুরের নাম শোনা না, ওইভাবেই আমাদের বড় হওয়া। তাই জন্য ছোট থেকে কীর্তনের পরিবেশেই আমি মানুষ,
0: গানের পরিবেশে কীর্তনের পরিবেশে,
1: একদম।
0: তারপর গান নিয়েই এগোতে চাইলেন?
1: গান নিয়ে এগোতে চাইলেন বলতে, আমরা তো চার বোন, আমার দিদি ওনারা গান করতেন, দাদু গান করতেন। এবার কি হয়, পরিবেশ যদি একটা গানের থাকে, আপনি দেখবেন অন্তর থেকে আপনার একটা গান করতে ইচ্ছা হবে।
0: রবীন্দ্রসঙ্গীতের আসার কথা মনে হলো কেন?
1: দেখুন,
0: আপনি এটা তো দুটো জনার একেবারে ভিন্ন।
1: হ্যাঁ, জনার, আপনি যখন কোথাও প্রথম গান শিখতে যাবেন না, আপনাকে রবীন্দ্রসঙ্গীত শেখাবেই শেখাবে, যেখানেই শিখতে যান আপনাকে কি একটা গান শেখাবে না রবীন্দ্রসঙ্গীত? আমার প্রথম গান শিখিয়েছিলেন অসীম কর্মকার, মানে আমার দাদুর হাত ধরে তো আমার হারমোনিয়াম ধরা, তারপরে আমার মা, মানে সব থেকে বড় পাওয়া,
0: মায়েরাই প্রথম শেখা হাতে করি দেয়।
1: হ্যাঁ, মানে বললে না, কথা বললে একটা যেন মানে অনেক বলার আছে, অনেক বলার আছে, শেষ হয় না জানেন তো, মানে জীবনটা যেন একটা ইতিহাসের মতো
0: সুতো খুলতেই থাকে।
1: হ্যাঁ, খুলতেই থাকে, মানে মনে হয় কোনটা আপনার সাথে, আর আপনি এত সুন্দর বলছেন, মনে হচ্ছে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো, নিজেই যেন আপ্লুত হয়ে যাচ্ছি। এবার যখন আমার প্রথম গান একটু ভাবলাম যে শিখবো, আমাদের বাড়িতে কি হতো, আগে যখন কীর্তন হতো না, ভালো দল যেটা হতো, আমার দাদু কি করতেন, একটা হারমোনিয়াম দিতেন, একটা কর্তাল দিতেন, কাপড় টাপড় তো দিতেনই, কিন্তু এরকম বাদ্যযন্ত্রগুলো আমার দাদু ওনাদেরকে দিতেন। এবার আমার মা কি করেছিলেন, একটা হারমোনিয়াম ধরে রেখেছিলেন, না এই হারমোনিয়ামটা আমার মেয়েরা গান শিখবে। ওই যে আমাদের বাড়িতে একটা হারমোনিয়াম ধরা ছিল, এখনো পর্যন্ত ওই হারমোনিয়ামটা আছে। এবার সেই হারমোনিয়ামটা ধরে রাখাতে মা কি করলেন, একটা যে কারুর কাছে তো শেখাতে হবে। এবার প্রথম আমার গান শুরু হলো সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ।
0: তাহলে এরপর আমরা কি শুনবো, একটা কীর্তন শুনবো নাকি রবীন্দ্রসঙ্গীত শুনবো? কীর্তন শুনি,
1: ঠিক আছে, একটা কীর্তন, নগর ভ্রমণের গানটাও শোনাতে পারি, যেটা আমার দাদুর কাছ থেকে,
0: যেটা নগর ভ্রমণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

0: এবার যখন গৌর এসে গেছে তখন কি বলবে, গহুর এলো ঘরে আমার নিতাই এলো কোলে, গহুর এলো ঘরে আমার নিতাই এলো কোলে, গহুর এলো ঘরে আমার নিতাই এলো কোলে, গহুর এলো ঘরে আমার নিতাই এলো কোলে।
1: কীর্তনের সুর শুনতে শুনতেই কানে নিয়েই আজকের মতো এক মাটি এক সুরের আজকের পর্ব আমরা শেষ করলাম এখানেই। পরের পর্বে আবারও এই আড্ডা চলবে, আরও অনেক কথা, আরও অনেক রকমের গান আমরা শুনতে পাব ডক্টর সাবিত্রী ঝুরির কাছ থেকে। আজকে বিদায় নিই বন্ধুরা, নমস্কার।

এক মাটি এক সুর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এই অনুষ্ঠানে কথায় গানে ডক্টর সাবিত্রী ঝুরির সঙ্গে আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা রায়, সম্পাদনায় প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: একটি বিশেষ ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন অনুষ্ঠান প্রতি বুধবার 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি এখানেই শেষ হলো।

কবিদের কবিতায় রাত এক গভীর রহস্য, নিঃসঙ্গতা, রোমান্টিকতা, অস্তিত্ববাদী ভাবনার প্রতীক। বাংলা ও বিশ্ব সাহিত্যের প্রখ্যাত কবিরা তাদের পঙ্ক্তিতে রাতকে নানা রঙে ফুটিয়ে তুলেছেন। সেই নানা রঙের রাতকে আজ আমরা ধরব আমাদের কথায় গানেতে, কবিদের কবিতায় এবং গানে। সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল, আকাশে এক তিল ফাঁক ছিল না, পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখও সেই নক্ষত্রের ভিতর থেকে দেখেছি আমি। বুঝতেই পারছেন, জীবনানন্দ দাশের কবিতায় যা রাত সে তো দিনের অবসান নয়, তা যেন প্রকৃতির গভীর নৈঃশব্দ, রহস্য এবং এক পরাবাস্তব চেতনার আবহ তৈরি করে। এই যেমন হাওয়ার রাত কবিতাটি পড়লাম, যেখানে গভীর রাতের প্রবল হাওয়ার মধ্যে মৃত নক্ষত্রদের যেন নতুন করে জেগে ওঠার এক বিস্ময়কর দৃশ্য। আবার শীতের রাতে কবিতায় নিস্তব্ধতা, শূন্যতা এবং কঠিন আবহ ফুটে উঠছে। তাই জীবনানন্দের কবিতায় রাত কখনো রহস্যময়, কখনো বিষণ্ণ, আবার কখনো এক স্বপ্নময় অন্তর্জগতের দরজা খুলে দেয়। আবারও কবিতায় ফিরব, কিন্তু তার আগে শুনব একটি রাতের গান লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে।

আজ আমরা কথায় গানে অনুষ্ঠানে কবিদের কবিতায় খুঁজে বেড়াচ্ছি রাতকে। কবি আল মাহমুদের কবিতা, কবি আল মাহমুদের রাত কবিতা। আলোটা উস্কে দি, বলল সে। বললাম, থাক, আধারে কিসের গন্ধ আমাকে বুঝতে দাও, জেগে একটু নীরব থেকে দেখা যাক কিসের আবেগে মানুষের ঘুম পায়। যাও তুমি, পৃথিবী ঘুমাক। অদ্ভুত এক অন্ধকার অনিদ্রা গভীর রাত আদিম অনুভূতির রূপ ধারণ করেছে। আলোর ক্ষীণ উস্কানি পেরিয়ে অন্ধকারের নিবিড় আকর্ষণে কবির মন ক্রমশ ডুবে যাচ্ছে এক ঘোর লাগা জগতে। সেখানে ঘুম যেন আফিমের মতো অবচেতনকে আচ্ছন্ন করে, আর কবি ফিরে যেতে চান এক আদিম ক্লান্তি ও গভীর প্রশান্তির কাছে। আবারও রাতের গান শোনার পালা। এবারের গানটি শুনব অজয় চক্রবর্তীর কণ্ঠে।

চাঁদটি যেন একটি ফুলের মতো স্বর্গের উচ্চ কুঞ্জবনে বসে এক নীরব আনন্দে রাত্রির বুকে হাসছে মৃদু হেসে। ইংরেজ কবি উইলিয়াম ব্লেকের নাইট কবিতার একটি অনুবাদ শোনালাম আপনাদের। বিশ্ব সাহিত্যে রাত তা কখনো নিস্তব্ধ প্রশান্তির, কখনো আবার নিঃসঙ্গতা ও অন্তর্দ্বন্দ্বের প্রতীক। যেমন এই কবিতায় এক স্নিগ্ধ শান্ত ও মায়াময় আবহ ধরা দিয়েছে, চাঁদের কোমল আলো, প্রকৃতির নীরবতা এবং এক অলৌকিক উপস্থিতি, সব মিলিয়ে রাত যেন দিন শেষের এক স্বর্গীয় আশ্রয়। কিন্তু আধুনিক বিশ্বকবিতায় এই রাতের চিত্র কিন্তু অনেকটাই বদলে যায়, যেখানে অন্ধকার প্রায়ই মানুষের নিঃসঙ্গতা, মানসিক অস্থিরতা এবং অস্তিত্বের সংকট গভীর আত্মজিজ্ঞাসার প্রতীক হয়ে ওঠে। অর্থাৎ বিশ্ব সাহিত্যে রাত একদিকে যেমন প্রশান্তির পরিসর, অন্যদিকে তেমনি মানুষের অন্তর্লোকের অন্ধকার ও অস্থিরতারও এক শক্তিশালী রূপক। চলে যাব আজকের রাতের রাত নিয়ে শেষ গানে অন্বেষার কণ্ঠে। এবার রাত পেরিয়ে আমরা আধারের দিকে, আমরা আধার পেরিয়ে আলোর দিকে।

শেষ হলো আমাদের কথায় গানে, সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অনিন্দ্য চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে পরিবহন ও সরবরাহ ক্ষেত্রে গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও পর্যবেক্ষণের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সুসংহত পরিবহন এবং পণ্য সরবরাহ কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে।
1: ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গ্রোথ ফান্ড গঠনের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।
0: প্রধানমন্ত্রী বলেছেন, মন্ত্রিসভার আজকের সিদ্ধান্ত দেশের সার্বিক বৃদ্ধির উপর সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাব ফেলবে।
1: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
0: এসআইআর প্রক্রিয়ায় কথিত অনিয়ম এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন দিল্লিতে আজ বিরোধী দলগুলির বিক্ষোভ মিছিল। সাংবিধানিক সংস্থাকে নিশানা করার জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা বিজেপি।
1: এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত দেশের নতুন বায়ুসেনা প্রধান হতে চলেছেন।
0: বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজেন এবার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন।
1: নাইজেরিয়ায় 1টি সামরিক বিমান দুর্ঘটনায় 32 জনের মৃত্যু।
0: বাংলাদেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 9 জন এবং হামে 3 শিশুর মৃত্যু হয়েছে।
1: লখনৌতে আজ টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি।
0: আসছি বিস্তারিত খবরে। প্রথমে দেশের খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি গঠনের অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর ফলে পরিবহন ও লজিস্টিক্স ক্ষেত্রে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন এবং পর্যবেক্ষণ আরও শক্তিশালী হবে। তিনি বলেন, এটি দেশের পরিবহন ও লজিস্টিক্সের শীর্ষ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বৈষ্ণব আরও বলেন, দেশের জিডিপি যেহেতু প্রায় 7-8% হারে বৃদ্ধি পাচ্ছে, তাই লজিস্টিক্সের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, এই চাহিদা মেটাতে দেশজুড়ে একাধিক মহাসড়ক, রেলপথ, বিমানবন্দর ও নৌবন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি আগামী 10 বছরের পরিকল্পনা সামনে রেখে একটি দীর্ঘমেয়াদি জাতীয় পরিবহন মাস্টার প্ল্যান প্রস্তুত করবে বলে কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য করেন।
2: देश में जिस तरह से जीडीपी बढ़ रही है 7%-8% के बीच में, लॉजिस्टिक्स की रिक्वायरमेंट लगातार बढ़ रही है। देश में बहुत सारे हाईवे बन रहे हैं, रेलवे लाइंस बन रही है, वाटरवे बने, पोर्ट्स नए बन रहे हैं, एयरपोर्ट्स नए बन रहे हैं। इन सब का एक यूनिफाइड तरह से प्लानिंग हो, उसके लिए पीएम गतिशक्ति पोर्टल प्रधानमंत्री जी ने कुछ वर्षों पहले लागू किया था। अब भविष्य की जरूरतों को देखते हुए जो प्लानिंग बनानी हो, उस सब को स्टडी करने के लिए एक इंटीग्रेटेड ट्रांसपोर्ट एंड लॉजिस्टिक्स अथॉरिटी का निर्माण किया जाएगा।
0: এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গ্রোথ ফান্ড গঠনেরও অনুমোদন করেছে। শ্রী বৈষ্ণব বলেন, দ্রুত সম্প্রসারণের ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে এই তহবিল দীর্ঘমেয়াদী ইকুইটি মূলধন সরবরাহ করবে। মন্ত্রী আরও উল্লেখ করেন, এই বরাদ্দের সিংহভাগই যাবে উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে।
2: 10,000 crore rupees का MSME ग्रोथ फंड क्रिएट किया जाएगा। ये ग्रोथ फंड MSME और फाइनेंस मिनिस्ट्री के सहयोग से चलेगा। लॉन्ग टर्म इक्विटी कैपिटल प्रोवाइड करना ये ग्रोथ फंड का मेजर ऑब्जेक्ट। प्रोफेशनली मैनेज होगा, जिस तरह से ग्रोथ का पोटेंशियल हो जिन MSMEs में, उन MSMEs को इसमें सेलेक्ट किया जाएगा। MSME मिनिस्ट्री प्लस स्टेट गवर्नमेंट्स प्लस इंडस्ट्री बॉडीज प्लस बैंक्स, इन सब का इनपुट लेके MSME ग्रोथ फंड को संचालित किया जाएगा।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 25 বছরের কার্যকাল সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। 2001 সালের 7ই অক্টোবর শ্রী মোদী প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কেন্দ্র তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী মোদীর কার্যকালের এই মেয়াদ ভারতীয় গণতন্ত্রের এক অনন্য নিদর্শন। শ্রী বৈষ্ণব আরও বলেন, প্রধানমন্ত্রীর কাজের ধারা, সঠিক নীতি এবং স্বচ্ছ ও মহৎ উদ্দেশ্যের কারণেই জনগণ তাকে সমর্থন দিয়েছেন।
2: মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 25 বর্ষ পুরে কর রে হেড অফ দি গভর্নমেন্ট কে रूप में, और ये जो निरंतर सेवा देश की है, इसके लिए कैबिनेट ने अभिनंदन किया माननीय प्रधानमंत्री जी का और एक प्रस्ताव पारित किया। मैं 10 प्रमुख बातें इस कैबिनेट के रेजोल्यूशन की आपके सामने रखूंगा। पहली बात है, गुजरात से भारत तक विकास की सोच का विस्तार, जिस तरह से गुजरात में माननीय प्रधानमंत्री जी ने अपने कार्यक्रमों के माध्यम से, नीतियों के माध्यम से कई ऐसे परिवर्तन किए जिसके लिए दुनिया भर में माननीय प्रधानमंत्री जी को जो काम उन्होंने किए वो सारे काम आगे जाके देश के लिए एक बड़ी टेम्पलेट बने। तो गुजरात मॉडल को दुनिया भर में पहचाना गया, सराहा गया और भारत भर में उसकी इम्प्लीमेंटेशन हुई।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের পরিবহন ব্যবস্থায় তথ্যভিত্তিক পরিকল্পনা এবং বহুমুখী সমন্বয় সুনিশ্চিত করতে মন্ত্রিসভা ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি গঠনের অনুমোদন করেছে। এই সিদ্ধান্ত দেশের সার্বিক বৃদ্ধির উপর এক সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের সিদ্ধান্ত এমএসএমই ক্ষেত্রের জন্য বিশেষ সহায়ক হবে। তিনি বলেন, এই সিদ্ধান্ত আগামী প্রজন্মের ভারতীয় ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এক প্রধান পদক্ষেপ। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, এই সিদ্ধান্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কাজের পরিধি বিস্তার, উন্নত প্রযুক্তি গ্রহণ, উৎপাদন বৃদ্ধি, বিশ্ববাজারে প্রবেশ এবং বৈশ্বিক ভ্যালু চেনে যুক্ত হওয়ার জন্য এক প্ল্যাটফর্ম তৈরি করবে।
1: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরানকাতাম এবং ধারাপুরম কেন্দ্রে, পুদুচেরির থাট্টনচাবাড়ি কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা আসনে আজ ভোট নেওয়া হয়। অসমের নগাঁও লোকসভা কেন্দ্রেও আজ ছিল ভোটগ্রহণ। আগামী শুক্রবার এই কেন্দ্রগুলিতে ভোট গণনা। পশ্চিমবঙ্গে 2টি বিধানসভা আসনের উপনির্বাচন নিয়ে একটি প্রতিবেদন।
3: বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে প্রথম উপনির্বাচনে একদিকে যেমন নজর কাড়ল 80% ভোটদান, তেমনি ভোটলুট, বুথ দখল ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে সরগরম থাকল নন্দীগ্রাম ও রেজিনগর। কমিশনের কাছে মোট 97টি অভিযোগ জমা পড়েছে। ভোট দিয়ে বেরিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, নন্দীগ্রামে এবার রেকর্ড জয়ের ব্যবধান তৈরি হতে পারে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও অবাধ বলেও দাবি করেন তিনি। এদিকেই ছবিটা অন্যরকম বলে অভিযোগ তোলে বিরোধীরা। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীর অভিযোগ, একাধিক বুথ থেকে তাদের পোলিং এজেন্টদের জোর করে বের করে দিয়ে অবাধ ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। বাম ও আইএসএফও একই অভিযোগ তোলে। রেজিনগরেও বিজেপির বিরুদ্ধে বুথ দখল ও ভোট লুটের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। কংগ্রেস প্রার্থী থানার সামনে ধর্নায় বসেন, জেলা শাসকের দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। অন্যদিকে নির্বাচনী বিধিভঙ্গ, পুলিশকে হুমকি এবং সমর্থকদের প্ররোচিত করার অভিযোগে গ্রেপ্তার হন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান

0: হুমায়ুন কবির। বিজেপি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য দাবি করেন, নন্দীগ্রামে আগেরবারের তুলনায় অনেক বেশি ব্যবধানে জিতবে বিজেপি। একই সঙ্গে রেজিনগরেও দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, রাজনৈতিক দলগুলির উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনের রায়কে মেনে নেওয়া। জনগণের সমর্থন পেতে ব্যর্থ হলে কংগ্রেস দল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে বলে তিনি অভিযোগ করেন। শ্রী রিজিজু আরও বলেন, সাংবিধানিক সংস্থাগুলির বিরুদ্ধে করা মন্তব্য দেশের স্বার্থে কিংবা কংগ্রেস দলের স্বার্থে মঙ্গলজনক নয়।
2: ये रोज रोज कांग्रेस पार्टी राहुल गांधी जी जो ड्रामा करते रहते हैं, इलेक्शन कमीशन को लेकर के, सुप्रीम कोर्ट को लेकर के जो हमला करते रहते हैं, अब बंद करने का समय आ गया है। लोकतंत्र में लोगों का सेवा करो तो आपको जनादेश मिलेगा। अब जनादेश प्राप्त नहीं कर पाता है और इलेक्शन कमीशन को गाली देंगे, और जब सुप्रीम कोर्ट ने माफी मांगने के लिए कहते हैं, बाद में सुप्रीम कोर्ट को भी फिर अटैक करते हैं और बोलते हैं कि कोर्ट के ऊपर में भरोसा नहीं है, तो इससे ना लोकतंत्र ठीक होगा, ना कांग्रेस पार्टी का फिर से उदय होगा।
3: বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারীও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মিথ্যে ঘটনার ভিডিও বানিয়ে বিভ্রান্তিমূলক আখ্যান ছড়িয়ে দেওয়ার জন্য কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এর আগে আজ সকালে বিরোধী দলগুলি নতুন দিল্লির সংসদ ভবন চত্বর থেকে ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর নির্বাচন সদন পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এসআইআর প্রক্রিয়ায় কথিত অনিয়ম এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই মিছিল বলে বিরোধী দলগুলি জানিয়েছে। এদিকে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীরা নতুন দিল্লির আকাশভবনী ভবনের কাছে বিক্ষোভকারীদের আটকে দেয়। পরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সমর্থকরা আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়ে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বিজেপির মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, কংগ্রেসই দেশের প্রথম পরিবার যারা গত চার প্রজন্ম ধরে গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে রাজতন্ত্রের শাসন চালিয়েছে। আজ তারাই গণতন্ত্রের নাম করে আকাশবাণীতে ঢুকে পড়ার চেষ্টা করে।
4: कांग्रेस के प्रथम परिवार जिसने पिछली चार पीढ़ियों से लोकतंत्र का गला पकड़कर राजतंत्र का शासन चला रखा है लोकतंत्र के आवरण में, और आज आकाशवाणी में घुसपैठ करने का प्रयास किया।
1: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে একটি শক্তিশালী ও সমন্বিত সামুদ্রিক ইকোসিস্টেম প্রয়োজন। আজ বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড প্রথম ফ্লিট সাপোর্ট শিপ উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ফ্লিট সাপোর্ট শিপ ফাইভের কিল স্থাপন করেন তিনি। আধুনিক স্লিপওয়ে ফোর ও একটি 300 টনের গোলায়াত ক্রেনেরও উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী। শ্রী সিং বলেন, ফ্লিট সাপোর্ট শিপ ওয়ানের শুভ সূচনা, ফ্লিট সাপোর্ট শিপ ফাইভের কিল স্থাপন এবং HSL এর আধুনিক পরিকাঠামো উদ্বোধন করতে সামুদ্রিক সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি জানান, সূর্য নামের এই ফ্লিট সাপোর্ট শিপ ওয়ান ভারতীয় নৌবাহিনীর পরিধি, স্থায়িত্ব এবং কর্মক্ষমতা বৃদ্ধি করবে। তিনি আরও বলেন, HSL এর নতুন স্লিপওয়ে এবং গোলায়াত ক্রেন বিশাল আকারের জাহাজ নির্মাণের ক্ষেত্রে শিপইয়ার্ড এর ক্ষমতা বৃদ্ধি করবে।
5: कि कील केवल जहाज का एक स्ट्रक्चरल कंपोनेंट नहीं है, कील उस जहाज की फाउंडेशन है, कील उस जहाज की बैकबोन है। आज जो कील रखी गई है वह भारत की मैरिटाइम फ्यूचर की एक और मजबूत यह फाउंडेशन है, ऐसा मैं मानता हूं।
3: ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত বেশি উচ্চতার হাই অল্টিচিউড প্ল্যাটফর্ম হ্যাপস উড়ানের সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এজন্য DRDO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। শ্রী সিং বলেন, আত্মনির্ভর ভারতের যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এর ফলে বাতাসের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে চালকবিহীন অবস্থায় দীর্ঘক্ষণ উড়ানে অথবা ভেসে থাকতে সক্ষম হালকা যানের বহুদিনের চাহিদা পূরণ হলো।
1: ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য ব্রহ্মোস ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং লঞ্চার ক্রয় করার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ব্রহ্মোস এরোস্পেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে 660 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাই ইন্ডিয়ান IDDM ক্যাটাগরির অধীনে এই চুক্তিটি নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়। অন্তত 68% দেশীয় উপাদানে সমৃদ্ধ এই প্রকল্পটি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ ভারতের বিভিন্ন শিল্পকে সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এর ফলে আগামী 3 বছরে বহু নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এটি ভারতের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
3: কেন্দ্রীয় সরকার এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত

0: মালিককে 29তম বায়ুসেনা প্রধান হিসাবে নিযুক্ত করেছে। চলতি মাসের 31 তারিখ থেকে তাঁর মেয়াদ আরম্ভ হবে। তিনি এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংয়ের স্থলাভিষিক্ত হবেন।
1: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল পরমেশ শিবমনের সভাপতিত্বে ভুবনেশ্বরে 24তম ন্যাশনাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ বোর্ড মিটিং আয়োজন করা হবে। এই বৈঠকের মূল লক্ষ্য হল জাতীয় উদ্ধার ও অনুসন্ধান প্রস্তুতি জোরদার করা এবং জরুরি বিপদ সংকেত ব্যবস্থাপনা উন্নত করা।
0: ভারতীয় রেল দূরপাল্লার ট্রেনগুলির পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ জোরদার করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে 40 ঘন্টার বেশি সময় যাত্রাকালের 11টি দূরপাল্লার ট্রেনকে বিশেষ নজরদারির জন্য চিহ্নিত করা হয়েছে। পুরো যাত্রা জুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যাত্রী পরিষেবা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
1: কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক পরিষেবা ক্ষেত্রে যথার্থ ও সর্বাঙ্গীন সূচক তৈরির লক্ষ্যে সার্ভিসেস প্রোডাকশন সূচকের পরিধি এবং কাভারেজ সম্প্রসারণের নির্দেশিকা পত্র প্রকাশ করেছে। মন্ত্রক জানিয়েছে, পরিষেবা ক্ষেত্র ভারতের অর্থনৈতিক বৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এই গুরুত্বপূর্ণ কার্যক্ষমতা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে চলতি বছরের জুলাইতে 2024-25 ভিত্তিবর্ষ ধরে সাংগঠনিক ক্ষেত্রের জন্য ISP একটি মাসিক সংকলন পরীক্ষামূলকভাবে শুরু করা হয়।
0: কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত প্রয়াত। আজ সকাল 6টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 93 বছর। ত্রিপুরার একটি সাংগীতিক ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত এমন বৈপ্লবিক পরিবারে তাঁর জন্ম। কলকাতায় আসার পর মায়া সেন ও পরবর্তীতে দেবব্রত বিশ্বাসের কাছে তিনি রবীন্দ্রসঙ্গীতের তালিম নেন। প্রথম জীবনে তেমন প্রচারের আলোয় না এলেও জীবনের শেষ প্রান্তে তাঁর উদাত্ত সরক্ষেপণ মুগ্ধ করেছে আপামর বাঙালি শ্রোতাকে। প্রয়াত বিভা সেনগুপ্তের স্মৃতিচারণ করতে গিয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিব বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, তাঁর নিজস্ব গায়কী এবং সঙ্গীতের প্রতি তাঁর দক্ষতা অতুলনীয়। রাজ্য সরকারের তত্ত্বাবধানে প্রয়াত শিল্পীর শেষকৃত্য আর সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। এবার বিদেশের খবর।
1: বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন এবারে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। 82 বছর বয়সী এই বিজ্ঞানীর নেতৃত্বে একদল আন্তর্জাতিক স্তরের পদার্থবিদ দক্ষিণ মেরুতে রহস্য কণা নিউট্রিনোর সন্ধানে ISCUBE নামে একটি টেলিস্কোপ উদ্ভাবন করেন, যা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কিত গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। নিউট্রিনো হল বিভিন্ন মহাজাগতিক ঘটনার ফলে গ্রহ তারকা থেকে উদ্ভূত প্রায় ভরশূন্য অতি ক্ষুদ্র কণা। ফ্রান্সিস তার নিউট্রিনো পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দক্ষিণ মেরুতে উচ্চ শক্তি সম্পন্ন ওই রহস্য কণার সন্ধান পেয়েছেন, যা জ্যোতির্বিজ্ঞানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুবাই থেকে তেল আভিবগামী ফ্লাই দুবাই বিমানে ওমানি কোপাইলটের হামলার পেছনে ইরানের হাত রয়েছে। গত মাসের 30 তারিখে ফ্লাই দুবাইয়ের বিমানে ওমানি কোপাইলট হামাম আল হামামি ককপিটের ভেতর ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলা চালিয়ে বিমানটি মাঝ আকাশে ক্র্যাশ করানোর যে চেষ্টা চালিয়েছিল তা ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প এ মন্তব্য করেন। গুরুতর আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্ছার সাহসিকতার সাথে ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হওয়ায় সেই চেষ্টা ভণ্ডুল হয়ে যায়।
1: মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, গায়ানা, প্যারাগুয়ে, পেরু এবং ত্রিনিদাদ ও টোব্যাগো ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলির বিরুদ্ধে পশ্চিম গোলার্ধের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ও অন্যান্য ক্ষতিকর কাজকর্ম চালানোর অভিযোগ এনেছে। এসব প্রতিহত করতে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির অঙ্গীকার করেছে তারা। ওই অঞ্চলে ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে গত মাসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে ফোরামের পর এই ঘোষণা করা হলো।
0: সৌদি নেতৃত্বাধীন জোট একাধিক হুতি এলাকায় নতুন করে সামরিক অভিযান চালানোয় আজ ইয়েমেনে যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। সৌদি জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নৌবাহিনী হোদেইদাহে একটি সফল অভিযান চালিয়ে বেশ কয়েকটি অস্ত্রাগার ও বিস্ফোরক ভর্তি নৌকো ধ্বংস করেছে। পাশাপাশি লোহিত সাগরে হামলার পরিকল্পনাকে বিফল করে দেওয়া হয়েছে।
1: কৃষ্ণসাগরে MV রোয়াদ মামাদভ জাহাজে করা হামলার তীব্র নিন্দা করেছে ভারত। ওই হামলায় 2 বিদেশি নাবিক প্রাণ হারিয়েছেন, কয়েকজন ভারতীয় নাগরিক সহ বেশ কিছু জাহাজকর্মী আহত হয়েছেন। আহতরা বর্তমানে রোমানিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন। জাহাজটিতে কর্মরত 3 ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদে আছেন বলে খবর। ওই ঘটনায় রোমানিয়ার কর্তৃপক্ষের দ্রুত ও পদক্ষেপের জন্য ভারত তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের উপর এই ধরনের হামলাকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে ভারত। আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলা করার ফলে বিশ্বজুড়ে সাধারণ মানুষের কল্যাণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে মন্ত্রক জানিয়েছে।
0: রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রিমিয়া উপদ্বীপ এবং আজব সাগর সহ বিভিন্ন অঞ্চলে গতরাতে ইউক্রেনের প্রায় 900 ড্রোন ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, গতরাতে মস্কো অঞ্চলে 600 বেশি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে 105 সে শহরের কাছে গুলি করে নামানো হয়। তিনি আরও জানান, পরে আরও 68 ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের ওডেসা অঞ্চলের সামরিক ডিপো ও বন্দর সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।
1: রাশিয়া আয়োজিত অষ্টম মস্কো ফরম্যাট কনসালটেশন অন আফগানিস্তানে ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। আফগান জনগণের কল্যাণে তাদের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে ভারত। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত এই আলোচনা সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাশিয়ার নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার এবং যুগ্ম সচিব ডক্টর এম সুরেশ কুমার। এই বৈঠকে ভারত, রাশিয়া, ইরান, কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন।
0: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে ব্যর্থতার পরিণতি সম্পর্কে সদস্য রাষ্ট্রগুলিকে সতর্ক করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস। উপমুখপাত্র ফারহান হকের বলেন, গুতারেস আটকে থাকা এই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সদস্য দেশগুলিকে আহ্বান করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে ফারহান হক এই মন্তব্য করেন। উল্লেখ্য, ডক্টর জয়শঙ্কর বলেছিলেন, 1945 সালে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার পর থেকে এর সদস্য সংখ্যা প্রায় 4 বৃদ্ধি পেয়েছে। সে কারণে রাষ্ট্রসংঘের নীতি নির্ধারণী সংস্থার অবিলম্বে সংস্কার প্রয়োজন।
1: নাইজেরিয়ার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে সে দেশের একটি সামরিক বিমান দুর্ঘটনায় 32 প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 25 যাত্রী এবং 7 ক্রু সদস্য ছিলেন। নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুপু বলেছেন, বিমানটির সকল আরোহী নিহত হয়েছেন। নাইজেরিয়ার বিমানবাহিনীকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
0: বাংলাদেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 9 মৃত্যু হয়েছে এবং 1902 হাসপাতালে চিকিৎসাধীন বলে সেদেশের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 271। এখনও পর্যন্ত 80,000 বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যেই প্রায় 82,000 বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে গত 24 ঘন্টায় বাংলাদেশে হামের কারণে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হামের কারণে মোট মৃতের সংখ্যা 1,000 ছাড়ালো। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত প্রায় 2 মানুষ হামের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
1: বিশিষ্ট ব্রিটিশ ঔপন্যাসিক জেফ্রি আর্চার প্রয়াত। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল 86। তাঁর প্রকাশক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্রিটেনের কনজারভেটিভ পার্টির প্রাক্তন সাংসদ জেফ্রি আর্চার তার 5 দীর্ঘ সাহিত্যিক জীবনে 310 মিলিয়নেরও বেশি বই বিক্রি করেছেন। এখন খেলার খবর।
0: লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় 5 টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। টসে জিতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত প্রথমে ব্যাট করে 17 1 171 রান তুলেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভারত জবাবে 8 1 2 হারিয়ে 79 করেছে।
1: পুদুচেরিতে আজ প্রথম বেসরকারি একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া এ দল ভারতীয় এ দলকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া 48 2 274 করে। নাথান ম্যাক্সউইনি 123, উইল সাদারল্যান্ড 77 করেন। সূর্যাংশ শেঠকে 4 উইকেট নিয়েছেন।
0: ভারতের একমাত্র মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা করেছেন। 3 ফরম্যাটেই নেতৃত্বে দায়িত্ব থেকে সরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হরমনপ্রীত আজ ইনস্টাগ্রামে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করে লিখেছেন, সিদ্ধান্তটি সহজ ছিল না। বছরের পর বছরের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ ও মুহূর্তগুলি বাকি জীবন তাঁর সঙ্গে থাকবে।
1: পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের অ্যাথলিটরা 2026 সালের এশিয়ান গেমসে 12 পদক পেয়েছেন। এই সংখ্যা ভারতীয় সেনাবাহিনীর অ্যাথলিটদের যেটা মোট 20% পদকের 60%। ভারতীয় দলের অংশ হিসেবে এএসআইয়ের মোট 25 অ্যাথলিট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। অ্যাথলেটিক্সে গুলবীর সিং 150 ও 10,000 মিটারে রুপো এবং 5,000 ব্রোঞ্জ পেয়েছেন। ম্যারাথনে সাওয়ান বারওয়াল এবং হাইজাম্পে রুপো পেয়েছেন সর্বেশ কুশারে। এছাড়া ধর্মবীর 4x400 মিটার রিলে দলের সদস্য হিসেবে ব্রোঞ্জ পেয়েছেন।
0: বেজিংয়ে অনুষ্ঠিত চায়না ওপেন টেনিসের সেমিফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভ অযোগ্য বা ডিফল্টেড ঘোষিত হওয়ায় সার্বিয়ার নোভাক জকোভিচ পুরুষ সিঙ্গলসের ফাইনালে জায়গা করে নিয়েছেন। ছবারের চ্যাম্পিয়ন জকোভিচ যখন 7-5, 5-3 সেটে এগিয়ে থেকে ফের খেলা শুরু করার জন্য সার্ভিস করছিলেন, তখন একটি বল কোর্টের পেছনের দেওয়ালে লেগে ফিরে আসে। এমন সময় মেদভেদেভ অন্যমনস্কভাবে বলটিতে আঘাত করলে তা এক দর্শকের গায়ে লাগে, এর ফলে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। উল্লেখ্য, 2022 সালে কাজাখস্তানের আস্তানায় শিরোপা জেতার পর জকোভিচ এই প্রথম কোনো ATP 500 টুর্নামেন্টের ফাইনালে উঠলেন।
1: কলকাতার যুব ভারতের ক্রীড়াঙ্গনে ভারত আজ উরুগুয়ের মুখোমুখি হয়েছে। উরুগুয়ে 4 গোল করেছে, ভারত জবাবে 1 গোল করে। উরুগুয়ের হয়ে ম্যাক্সি আরাহুও গোল করেন, ভারতের হয়ে একমাত্র গোলটি করেছেন অনিরুদ্ধ থাপা।
0: বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি বুয়েন্স আইরেসের স্টাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে আগামীকাল ভোরে দেশের জার্সিতে বেনিনের বিরুদ্ধে তাঁর বিদায়ী ম্যাচ খেলবেন। 85,000 দর্শকের সামনে শেষবার মাঠে নামবেন তিনি। চলতি বছর বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারার কয়েকদিন পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করেন মেসি। এবার দৃষ্টিকোণ। বিশিষ্ট অভিনেতা বিনোদ খান্নার জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: মুম্বাই চলচ্চিত্রের এক দাপুটে অভিনেতা ও সুদর্শন নায়ক বিনোদ খান্না। সত্তরের দশকের গোড়ায় মানকামিত ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে তাঁর চলচ্চিত্রে আত্মপ্রকাশ। এই ছবিতে নায়কের ভূমিকায় ছিলেন সুনীল দা। এরপর পরপর খলনায়কের ভূমিকায় পুরব আউর পশ্চিম, সচ্চা ঝুটা, এলান, মেরা গাঁও মেরা দেশ ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।
1: ইসকা মন সাফ হোতা হ্যাঁ, নজর ভি সাফ হোতি হ্যাঁ, জিসকে মন মে কপট হো উসকি নজর কো জব্বর সিং ঘোর অন্ধেরে মে ভি পহচান লেতা হ্যাঁ।
0: 1971 সালে হাম তুম আউর ও ছবিতে নায়ক হিসাবে তিনি ব্রেক পান। সঙ্গে ছিলেন এক সুদর্শনা নায়িকা

তাছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে বহু জনপ্রিয় সিনেমায় বিনোদ খান্না অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য খুন পেসিনা, হেরাফেরি, অমর আকবর অ্যান্টনি, পারবারিস ও মুকদ্দর কা সিকান্দার।

বর্ণময় জীবন ছিল তাঁর। চলচ্চিত্রের মায়াবী জীবনের মোহ কাটিয়ে তিনি স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছিলেন ধার্মিক ভাবনায় আকৃষ্ট হয়ে। তিনি বোধহয় বলিউডের প্রথম অভিনেতা যিনি খ্যাতির শীর্ষে উঠেও বিরতিতে চলে যান, পরে অবশ্য ফিরেও আসেন, যোগ দেন রাজনীতিতে, দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রকের, দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত হয়ে

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরিবহন ও সরবরাহ ক্ষেত্রে গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা পর্যবেক্ষণের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সুসংহত পরিবহন এবং পণ্য সরবরাহ কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে।
1: ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গ্রোথ ফান্ড গঠনের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।
0: প্রধানমন্ত্রী বলেছেন, মন্ত্রিসভার আজকের সিদ্ধান্ত দেশের সার্বিক বৃদ্ধির উপর সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাব ফেলবে।
1: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
0: এসআইআর প্রক্রিয়ায় কথিত অনিয়ম এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন দিল্লিতে আজ বিরোধী দলগুলির বিক্ষোভ মিছিল, সাংবিধানিক সংস্থাকে নিশানা করার জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা বিজেপির।
1: এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত দেশের নতুন বায়ুসেনা প্রধান হতে চলেছেন।
0: বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন এবারে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন।
1: নাইজেরিয়ায় 1টি সামরিক বিমান দুর্ঘটনায় 32 জনের মৃত্যু।
0: বাংলাদেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 9 জন এবং হামে 3 শিশুর মৃত্যু হয়েছে।
1: লখনৌতে আজ টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 172 রানের লক্ষ্যমাত্রা রেখেছে।
0: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতা কলতান।
3: আকাশবাণী মৈত্রী, কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে ওয়ার্ল্ড ডার্টস চ্যাম্পিয়নশিপ সম্পর্কে আমাদের জানাবেন রাখি দাশগুপ্ত। ঘরের মধ্যে ছোট একটা চাঁদমারি তৈরি করে ছোট ছোট তীর তাতে ছুঁড়ে মারা। চাঁদমারি বলতে দেওয়ালের গায়ে আটকানো একটা কার্ডবোর্ড বা ওই রকম কিছু, যাতে সেই ছোট ছোট তীরগুলো গিয়ে গেঁথে যায়। আর যদি কেন্দ্রে গিয়ে গাঁথে বেশি নম্বর, সরে গেলে নম্বর কম, কিছুটা যেন তীরন্দাজির মতোই। তো সেই রকম একটা ব্যাপার এই কলকাতায় সম্প্রতি অনুষ্ঠিত হলো এবং প্রফেশনাল ডার্টস কর্পোরেশনের ওয়ার্ল্ড ডার্টস চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়া কোয়ালিফায়ার, এটা হলো কলকাতার একটি সংস্থায়, সেখানে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের প্রতিনিধি নির্বাচিত হল। কিভাবে হল, কারা করেন এই প্রতিযোগিতার আয়োজন, এ সম্পর্কে আমাদের শুনিয়েছেন রাখি দাশগুপ্ত। তিনি যোগাযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে, আমরা শুনব সে কথা।
4: আমাদের সঙ্গে রয়েছেন টালিগঞ্জ ক্লাবের ডার্ট চেয়ারপার্সন শ্রীমতি নেহা সুরাইয়া, এবং তিনি ক্যাপ্টেনও এই প্রতিযোগিতায় রয়েছেন। আর রয়েছেন IDC ইন্ডিয়ান ডার্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট অর্ণব রাহা। অর্ণব দা এবং নেহা দি, আপনাদের দুজনকেই আমাদের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে স্বাগত জানাই।
5: ধন্যবাদ।
6: ধন্যবাদ।
4: আমরা জানি 3 দিন ধরে আপনাদের ওখানে বিশাল একটা কর্মকাণ্ড চলছে ডার্ট কম্পিটিশনে 2026, যারা জিতবে তারা ভারতের প্রতিনিধিত্ব করবে লন্ডনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, তাই তো? এই মুহূর্তে কি চলছে, মানে 3 দিনের বিষয়টা যদি একটু খুলে বলেন, কারা রয়েছেন, কতজন রয়েছেন, কিভাবে খেলাটা হচ্ছে, একটু যদি শ্রোতা বন্ধুদের একটু আইডিয়া দেন এই প্রতিযোগিতা সম্পর্কে।
5: ওয়ার্ল্ড ডার্ট চ্যাম্পিয়নশিপ যে হবে লন্ডনে ডিসেম্বরে, ওর ইন্ডিয়া কোয়ালিফায়ার, তো এখানে 200 থেকে একটু জায়গা লোক পার্টিসিপেট করেছে অল ওভার ইন্ডিয়া থেকে। ও থেকে এক উইনার যে হবে, ও যাবে লন্ডন, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে ওয়ার্ল্ড ডার্টস চ্যাম্পিয়নশিপে। তো ওটার

0: কোয়ালিফাইং টুর্নামেন্ট এটা আছে। ওর পরে আমাদের একটা আর টুর্নামেন্ট চলছে এখানে, দ্যাট ইজ জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। 24 সালের নিচে যে বাচ্চারা আছে ওটাও অল ওভার ইন্ডিয়া, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, আরো কোথায় কোথায় থেকে এসেছে, আর ওরা সব কম্পিটিশন করবে, ওরাদের ন্যাশনাল র্যাঙ্কিং হবে। ওর পরে আমাদের একটা আছে ইন্ডিয়ান ডার্টস লীগ, তো আমরা ওর নাম আছে টলি ইন্ডিয়ান ডার্টস লীগ। ওখানে 176 প্লেয়ার্স আছে, তো 16 টিম হয়েছে ফ্র্যাঞ্চাইজি, যেমন যেরকম IPL হয় ওই রকমই 16 ফ্র্যাঞ্চাইজি টিম আছে, অকশন হয়েছে, আর সব 176 প্লেয়ার্স আর প্লেয়িং ইন 16 টিমস।
1: এই যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ারের জন্য যে টালিগঞ্জ ক্লাবে যে যুদ্ধ চলছে আর কি, ইন্ডিয়া কোয়ালিফায়ার অফ ওয়ার্ল্ড ডার্টস চ্যাম্পিয়নশিপে, সেই সংক্রান্ত বিষয়ে যদি একটু জানা যায় কতজন খেলছেন আর কিভাবে, মানে এই রুলসটা কি, আপনি যদি বলেন একটু এই বিষয়ে।
2: হ্যাঁ, তো আমাদের যে তিনটি ইভেন্টের কথা নেহা বললেন, তার মধ্যে প্রথমটি হচ্ছে যেখানে প্রতি বছর ডিসেম্বরে ইংল্যান্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ডার্টস হয়, যেখানে প্রতিটা দেশ থেকে যে নাম্বার 1 প্লেয়ার থাকে তারা গিয়ে পার্টিসিপেট করে। এছাড়া গ্লোবাল সার্কিটে যত টপ র্যাঙ্ক প্লেয়ার আছে প্রায় 100 জনের উপর তারা পার্টিসিপেট করে। ঠিক আছে, টলিগঞ্জ আমাদের ইন্ডিয়ান ডার্টস কাউন্সিলের সাথে পার্টনারশিপ করছে, গত 2 বছর ধরে আমরা সাথে এটা অর্গানাইজ করছি, যেখানে আমরা ইন্ডিয়ার নানা রকম জায়গা থেকে যত টপ র্যাঙ্ক প্লেয়ার আছে তারা এসে এখানে পার্টিসিপেট করছে। এখানে তিনটে ফরম্যাটে খেলা হয়, আপনার সব প্লেয়ার তিনটে চান্স পায়। ঠিক আছে, এবার ধরুন প্রথম ট্যুর হয় যেখানে নকআউট টুর্নামেন্ট হচ্ছে প্রায় 180টা প্লেয়ারের মধ্যে।
1: আচ্ছা, 5টার মধ্যে কি তিনটে চান্স পায়, মানে এরকম কোন রুলস আছে যে 5 বারের মধ্যে 3 বার করতেই হবে?
2: না, 5 বারের মধ্যে 3 বার না, এটা তিনটে ট্যুর হয়, তাতে পয়েন্টস থাকে। ধরুন আপনার প্রথম টুর্নামেন্ট হলো, যেটা প্রথম ট্যুর হলো ওটাকে আমরা ট্যুর বলি, প্রথম টুর্নামেন্ট 180 জনের মধ্যে যে জিতলো সে 1 পয়েন্টস পেলো, সেকেন্ড যে হলো সে পয়েন্টস পেলো, থার্ড হোক, এরকম করে প্রতিটা প্লেয়ার পয়েন্টস পেতে থাকে, র্যাঙ্কিং পয়েন্টস। তারপরে সেকেন্ড ট্যুরে আবার যে জিতলো রানার আপ তারা পয়েন্টস পাবে, যে থার্ড ট্যুরে হয়। প্রথম যে ইভেন্টটা ছিল সেখানে অলরেডি নিতিন কুমার, যে গত কয়েক বছর ধরে অলরেডি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন, তিনি জিতে গেছেন, আর গতকাল উনি সেকেন্ড ট্যুরও জিতে গেছেন। এতে কি হয়েছে যে উনি অলরেডি এত পয়েন্টস পেয়ে গেছেন, যেখানে উনি কোয়ালিফাই করে গেছেন, ওখানে থার্ড টুর্নামেন্টটা খেলতে হচ্ছে না।
1: আচ্ছা,
2: তো সেখানে অলরেডি আমরা আইডেন্টিফাই করে নিয়েছি যে নিতিন কুমার, যিনি তামিলনাড়ুর প্লেয়ার, উনি গত অনেক বছর ধরে ইন্ডিয়া হয়ে খেলছেন, ইনফ্যাক্ট গত বছর উনি ইন্ডিয়ার প্রথম প্লেয়ার হয়েছেন যিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একটা ম্যাচ জিততে পেরেছেন। রিচার্ড উইনস্ট্রা বলে একজন প্লেয়ার আছেন হল্যান্ডে, তাকে হারিয়েছিলেন। আর ওইটা হওয়াতে কি হয়ে গেছিল যে পুরো দেশের মধ্যে ডার্টসের ব্যাপারে আরো অনেক জনপ্রিয়তা বেড়ে গেছে, অনেক বাচ্চারাও খেলতে স্টার্ট করেছে, এবং নানা রকম আপনার কর্পোরেট সার্কিট বলুন, ক্লাব সার্কিট বলুন, ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে খেলাটা আরো জনপ্রিয় হয়ে গেছে।
1: এখানে একটু একটা জিনিস জানতে চাইছি, এটা নেহা ম্যামও বলতে পারবেন, হয়তো এত বছর ধরে খেলছেন, এটা তো শুরু সেই মানে ইংল্যান্ডের, আমরা জানি ইতিহাস বলে যে ব্রিটিশ যোদ্ধারা যুদ্ধের আগে খেলতেন, তাদের যুদ্ধের ফাঁকে সেই ব্যারেলে হোক বা গাছের গুড়িতে ছোট ছোট তীর ছুড়ে মারত, তারপর সেখান থেকে ট্রান্সফরমেশন হয়ে সেই গাছের গুড়ির রিংটাই ডার্ট বোর্ডে একটা ডিজাইন হয়ে আসে আর কি, যে গোল যে জায়গাটাতে তীরটা ছুটতে হয়, এবং সেই জায়গা থেকে ইতিহাস বলে যে এতগুলো বছর ধরে চলতে চলতে চলতে চলতে এখন এই মুহূর্তে, ও তার আগে বলি যে এটাও মানে আমাদের শ্রোতা বন্ধুদের জানা দরকার কার থেকে এটা শুরু হয়েছে, বিভিন্ন পাবে তো 1908 থেকে আমি যতদূর জানি এটা একটা লিগাল হয়, কারণ আগে বলা হতো লাকের জন্য, কিন্তু পরে দেখা গেল যে ডার্ট কম্পিটিশন অ্যাকচুয়ালি স্কিলের ব্যাপার একটা, এবং এই স্কিল এবং এই খেলাটা জনপ্রিয়তা আগে অনেকে জানতো না, কিন্তু এখন প্রচুর মানুষ জেনে গেছেন, বিভিন্ন ক্লাবে বিভিন্ন কম্পিটিশনে। আপনি অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট বা নেহা ম্যাম চেয়ারপারসন হিসেবে বা খেলোয়াড় হিসেবে ক্যাপ্টেন হিসেবে এত মানুষজনকে দেখছেন, কি মনে হয় যে ডার্ট কম্পিটিশনের ফিউচারটা কি, মানে কতটা ইম্প্রুভমেন্ট ওই সময় থেকে এই 2026 এই টোটাল সময়ের মধ্যে ঘটেছে?
0: দেখুন, ইংল্যান্ডে তো খুব সার থেকে আছে, ইন্ডিয়ায় লাস্ট 10-15 বছর সার থেকে এটা ডার্টস গেম খেলা সব ভরেছে, আর এখানে স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায়। আগে আমি ভাবছি 10 সাল আগে আপনি জিজ্ঞেস করবেন তো 20 প্লেয়ার, এখন আছে 1000 প্লেয়ার, যেমন টপ ক্লাবের প্লেয়ার, কিছু ক্লাব মেম্বার না আছে ওরাও খেলে, তো এরকম খুব উন্নতি হয়েছে, আর পরের বছরে আর হবে, খুব খুব হবে, এটা খুব, এখন আমরা চাইছি কি অলিম্পিক্সে ওটা স্পোর্টস হয়ে যাবে।
1: হ্যাঁ, অর্ণবদের কাছে এটা জানতে চাইবো যে এত বছর ধরে যে এই যে একটা ট্রান্সফরমেশন চলছে, এত প্লেয়াররা খেলছেন এবং এই যে মডিফিকেশন হচ্ছে পুরো খেলাটার সঙ্গে প্লেয়ারদের যে একটা সম্পর্ক, এই সম্পর্কে আমরা আগে অতটা জানতাম না। ভেরি রিসেন্ট ডার্ট কম্পিটিশন নিয়ে বেশ কয়েক বছর ধরে একটা উন্মাদনা রয়েছে বিভিন্ন ক্লাবে ক্লাবে, তো এই জায়গাটাতে তাৎপর্যটা কতটা, যে ডার্ট প্রতিযোগিতা খেলাটা কতটা কঠিন, মানে মানুষ কি চাইলেই খেলতে পারবে না এর জন্য কোনো প্রশিক্ষণেরও দরকার আছে?
2: আপনাকে যদি আমি বলি, চলুন আমরা ক্রিকেট খেলি বা ফুটবল খেলি বা সাইক্লিং করি বা লন টেনিস খেলি, সেটার জন্য আপনার সরঞ্জাম লাগবে, আপনার অপোনেন্ট প্লেয়ার লাগবে সাথে খেলার জন্য, আপনার একটা অ্যারিনা লাগবে বা স্টেডিয়াম বা কোনো একটা খেলার মাঠ লাগবে, রাইট? ডার্টস এমনটা খেলে এটা এত ইজি, যেখানে আপনি আপনি চাইলে নিজের ঘরের মধ্যেও একটা ডার্টবোর্ড সেট আপ করতে পারেন, আপনার তিনটে ডার্টপিন লাগবে, একটা ডার্টবোর্ড লাগবে, নিজেই চালাতে পারবেন, নিজেই একাও খেলতে পারেন। ডার্টস একটা এমন খেলা যেখানে একাও খেলা যায়, এবং আজকালকার দিনে এমন অ্যাপ হয়েছে যেখানে আপনি কম্পিউটারের নানা রকম লেভেলের সাথেও খেলতে পারেন। আপনার যতটা অ্যাভারেজ হবে তিনটে পিনের, আপনি তার সেই অনুযায়ী কম্পিউটারকেও চ্যালেঞ্জ করতে পারেন। তো ডার্ট এমন একটা খেলে যেখানে আমরা ভার্চুয়ালিও খেলি। আজকে ধরুন আমি বম্বেতে আছি এবং নেহা কলকাতায় আছে, আমরা চাইলে আমরা একটা ভিডিও কলের মাধ্যমে কিন্তু ডার্টস একে অপরের সাথেও খেলতে পারি। তো খেলাটা অ্যাক্সেসিবিলিটি যদি আপনি কথা বলি, এটা ইন্ডিয়াতে যে কোনো জায়গায় যে কোনো স্তরে যে কোনো আপনার শহরে বা গ্রামে সেটা ডার্টবোর্ড লাগানো যেতে পারে। আর সেটা যদি কথা হয়, আপনাকে শুধু হাতের আর পায়ের পজিশন ঠিক করতে হবে, আর থ্রো যেটা হবে আপনার যেভাবে আপনি ছুটবেন সেটা আপনি প্র্যাকটিস করে করে কি একটা মাসেল মেমোরি তৈরি হয়, ওই মেমোরি যেটা আপনার তৈরি হবে তাতে আপনি জানবেন আচ্ছা আমি এইভাবে যদি এখানে ছুটি তাহলে পিনটা এখানে গিয়ে পড়বে। তারপরে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো। আমাদের এক সময় এরম ছিল যে ম্যাক্সিমাম আপনি একটা তিনটে পিনে মারতে পারবেন হচ্ছে 180, ঠিক আছে? আজকে এই টুর্নামেন্টে অ্যাটলিস্ট যেমন 15-20 জন প্লেয়ার আছে যারা অলরেডি 180 যেটা ওয়ার্ল্ড রেকর্ড ইকুয়ালিং স্কোর মেরে দিয়েছে। তো সেই দিক থেকে স্ট্যান্ডার্ড এমন জায়গায় চলে গেছে ইন্ডিয়ার এখন, যেটা নেহা বলছিল যে ক্লাবের প্লেয়ার আজকে ন্যাশনাল প্লেয়ারদের চ্যালেঞ্জ দিচ্ছে, টক করেছে, ন্যাশনাল প্লেয়াররা গিয়ে আজকে ইন্টারন্যাশনাল সার্কিটে নাম কামাচ্ছে।
1: এবং এখানে একটা বিষয় খুব জানার আছে নেহা ম্যাম, যদি বলতে পারেন, যারা খেলছে তারা কতটা স্টেবিলিটি তাদের লাইফে আছে, মানে এখান থেকে প্রাইজ জেতাটা থেকেও কি তাদের প্রফেশনাল লাইফে তারা কি কোথাও সেটেল হতে পারছে এই খেলাটা থেকে, মানে সামনে কি কোনো সুযোগ আসছে, চাকরি বাকরির ক্ষেত্রে কি কোনো সুযোগ থাকতে পারে ডার্ট চ্যাম্পিয়নশিপের পরে?
0: তো এখন ইন্ডিয়ায় অত প্রাইজ মানি আছে না, ইন্ডিয়ায় যে প্রাইজ মানি আছে ওর থেকে ওটা প্রফেশনাল হতে পারে না, মানে জব তো করতেই হয়, জোরও জব করে বিজনেস করে, এটা এক্সট্রা হবি যেমন আছে, পরন্তু এখন পর্যন্ত ইন্ডিয়ায় অত প্রাইজ মানি অত হয় না কি ওটা প্রফেশনাল যেমন খেলতে পারে। ইন্ডিয়ায় কোম্পানি জানে স্পন্সর হয় তখন ওটা আমরা চাইছি ডার্টস এটা ও লেভেলে যেতে হবে,
1: মানে প্রাইজ মানিটাই এখনো পর্যন্ত মেইন অ্যাট্রাকশন, বাট প্রফেশনাল লাইফে এটা অতটা মানে ইমপ্লিমেন্টেশন অতটা হয়নি থ্রু ডার্ট, তাই তো?
0: হ্যাঁ,
2: মানে এখানে আমি যদি অ্যাড করি, আপনি প্রাইজ ডিস্ট্রিবিউশন যদি দেখেন, ঠিক আছে, আজকে এটা কিন্তু ঠিক হবে না এটা বলা যে এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবে না একজন ইন্ডিয়ান প্লেয়ার, নিতে পারে, কারণ আজকে যে প্লেয়ারটি ইন্ডিয়া থেকে কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে, প্রথম রাউন্ডে উনি যে খেলবেন ওটা খেলার জন্য উনি 10-12 লাখ টাকা মিনিমাম আফটার ট্যাক্সেস উনি ওনার প্রাইজ মানি হবে। যদি প্রথম ম্যাচে জিতে যান তাহলে সেকেন্ড ম্যাচে কিন্তু উনি আরো এটা ডাবল হয়ে যাবে, মানে ধরুন 24-25 লাখ টাকা হয়ে যাবে। আর যদি উনি তিনটে ম্যাচ জিতে তাহলে ওটা আবার ডাবল হবে, প্রতিটা ম্যাচে ডাবল হয়ে যাবে। আর যদি তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে যান তাহলে 5.5-6 কোটি টাকার ওনার একটা আর্টিং হবে একটা টুর্নামেন্টে।
1: হ্যাঁ হ্যাঁ, মানে খেলোয়াড়দের কাছে যারা অত্যন্ত ভালো প্লেয়ার তাদের কাছে একটা সম্ভাবনাময় আর কি জায়গা বলাই যেতে পারে। যদি বলি আমরা ইন্টারভিউর একদম শেষ পর্যায়ে রয়েছি, তাহলে মোটামুটি ভাবে কতটা সাকসেসফুল আর আগামী দিনে আপনাদের লক্ষ্য কি?
2: আপনি যদি সাকসেসের কথা বলেন, প্রথমত হচ্ছে যে রেকর্ড নাম্বার অফ এন্ট্রিজ আমাদের এবারে 200-এর উপর সব মিলে পার্টিসিপেন্ট হয়েছে, ইউথ চ্যাম্পিয়নশিপ, আইডিএল এবং বিডিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার মিলে, সেটা বলবো সব থেকে বড় অ্যাচিভমেন্ট। দ্বিতীয় হচ্ছে আমরা এমন এক টেকনোলজি এনেছি, যদি আপনি ইউটিউবে আমাদের চ্যানেল ফলো করেন বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে, আমরা পুরো জিনিসটা একটা টেকনোলজির মাধ্যমে আজকে ব্রডকাস্ট করছি, সেটা লাইভ ম্যাচ ব্রডকাস্ট হোক বা আপনার অকশন হোক বা আপনার ইউনো প্লেয়ার প্রোফাইল যেমন স্ট্যাটিস্টিক্স হোক। আমাদের প্রেসিডেন্ট মিসেস দেবেশ শ্রীবাস্তব ওনার টিম দিয়ে এমন একজন এমন একটি সফটওয়্যার বানিয়েছেন, এমন টেকনোলজি বানিয়েছেন যেখানে পুরো জিনিস অটোমেটেড হয়ে যাবে, আগে আমাদের ম্যানুয়ালি করতে হতো সবকিছু। সেটা আমি বলবো সেকেন্ড অ্যাচিভমেন্ট। আর তৃতীয় অ্যাচিভমেন্ট হবে অবভিয়াসলি যে আজকে আমরা যে টলিগেন্স ক্লাবে বছরের পর বছর ইভেন্টটা করছি অ্যান্ড টলিগেন্স ক্লাব আমাদের এরকম সাপোর্ট দিয়েছে, আজকে এটা দেখে কিন্তু অনেক আরো ক্লাব অল ওভার ইন্ডিয়া গিয়ে আসছে যে আমাদের সাথে পার্টনার করতে চায়। তো অবভিয়াসলি সেখানে একটা আমাদের ভালো পার্টনারশিপ আছে টলিগঞ্জ ক্লাবের সাথে চলছে, আর এটা আমি জানি চলবে, আর এবং আমরা এটা চালিয়ে যাবো একসাথে।
1: নেহা ম্যাম আপনি যদি কিছু বলেন।
0: এটা খুব ভালো ইভেন্ট অর্গানাইজ হয়েছে টলি ক্লাব আর আইবিসি এর সঙ্গে মিলিয়ে দুজন, আর খুব ভালো অর্গানাইজ হয়েছে এখানে সাপোর্ট স্টাফ, আর টলি ক্লাব থেকেও যে চাই সব পেয়েছি, আইডিসি এর খুব ভালো সেট আপ হয়েছে, আর পুরো যে টিম আছে কত ভালো কাজ করছে। তো দিস ইজ দ্য বিগেস্ট ডান্স ইভেন্ট পুরো ইন্ডিয়ায়, আর আমাকে আমি প্রাউড আছি আমার টলিগঞ্জ ক্লাবে হচ্ছে, কেন আমি এখানে দেশের ক্যাপ্টেন আর ডাচের চেয়ারপার্সন আছি, তো আমিও আমার দায়িত্ব থেকে যত করতে পারছি করছি, আর খুব ভালো ইভেন্ট হয়েছে এটা।
1: আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এই ব্যস্ততার মধ্যেও আমাদের যতটা সম্ভব আপনারা জানিয়ে দিলেন এই তিন দিন ধরে কি চলছে, আগামী দিনে কি ধরনের টুর্নামেন্টস আছে। ভালো থাকবেন, আবার কথা হবে।
2: ধন্যবাদ
0: ধন্যবাদ।

0: এই পর্ব সম্পর্কে কিছু কথা, আর এই সম্পর্কে আমাদের জানালেন রাখি দাশগুপ্ত। কথা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কলকাতা কলতান। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। এছাড়াও মন্ত্রিসভা আজ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠন করার কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে আরও দ্রুত এগোনো সম্ভব হবে। সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য শ্রী মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি প্রস্তাব পাশ করেছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজের জন্য ব্রহ্মস ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং লঞ্চার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক একটি বেসরকারি সংস্থার সঙ্গে 660 কোটিরও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে 2-1 বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ শান্তিপূর্ণভাবে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নন্দীগ্রামে 80.89% এবং রেজিনগরে 80.07% ভোট পড়ার খবর মিলেছে। বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ শক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানী এবছরের নোবেল পুরস্কার পেয়েছেন। লখনৌয়ে আন্তর্জাতিক টি-20 প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 172 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এটি পরিবহন ও লজিস্টিক্স খাতে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন, তদারকি এবং প্রভাব বিশ্লেষণের কাজকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সমন্বিত পরিবহন পরিকল্পনার ক্ষেত্রে এটি সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে দেশের লজিস্টিক্স পরিষেবার চাহিদা ক্রমাগত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সারা দেশে একাধিক মহাসড়ক, রেলপথ, জলপথ, বিমানবন্দর এবং নতুন বন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি 10 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন মহাপরিকল্পনা প্রস্তুত করবে।
2: দেশ মে জিস তরহ সে জিডিপি বড় রহি হ্যায় 7% 8% কে বিচ মে লজিস্টিক্স কি রিকোয়ারমেন্ট লাগাতার বড় রহি হ্যায়। দেশ মে বহুত সারে হাইওয়ে বন রহে হ্যায়, পোর্টস নয় বন রে, ইন সব কা এক ইউনিফাইড তরহ সে প্ল্যানিং হো, উসকে লিয়ে পিএম গতিশক্তি পোর্টাল প্রধানমন্ত্রী জি নে কুছ বর্ষো পহলে লাগু কিয়া থা। আব ভবিষ্য কি জরুরতো কো দেখতে হুয়ে জো প্ল্যানিং বনানি হো, এক ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স অথরিটি কা নির্মাণ কিয়া জায়েগা।
1: এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠনের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মন্ত্রিসভার আজকের সিদ্ধান্তটি এমএসএমই খাতের জন্য একটি বড় ঘটনা। ভারতীয় ব্যবসায়িক নেতৃত্বের পরবর্তী প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, এই উদ্যোগটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে তাদের ব্যবসার পরিধি বাড়ানো, উন্নত প্রযুক্তি গ্রহণ, উৎপাদন সম্প্রসারণ, বিশ্ববাজারে প্রবেশ এবং আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেবে। এদিকে সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি প্রস্তাব পাশ করেছে। 2001 সালের 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হন। আগামীকাল সরকারের প্রধান হিসেবে

0: তার 25 বছর পূর্ণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। আজ সেবাতীর্থে জিএসএমএ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনের বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবাকে সাশ্রয়ী এবং সকলের কাছে সহজলভ্য করার উপরে জোর দেন। ডিজিটাল ও সাইবার জালিয়াতি রোধে প্রযুক্তি নির্ভর সমাধান, ডিপফেক শনাক্তকরণ এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক মান নির্ধারণের প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও আজ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম HAPS এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। এই সফল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে ভারতীয় নৌবাহিনীর জাহাজের জন্য ব্রহ্মোস ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং লঞ্চার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে 660 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত ও সুইজারল্যান্ডের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিমানবাহিনীর নতুন প্রধান বা চিফ অফ এয়ার স্টাফ নিযুক্ত হয়েছেন। চলতি মাসের 31 তারিখ বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। এয়ার মার্শাল দীক্ষিত এর আগে সেন্ট্রাল এয়ার কমান্ডের AOC-INSEE-র মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম, পুদুচেরির থাট্টেনচাওয়াদি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ করা হয়। যে একমাত্র লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে সেটি হল আসামের নগাঁও। শুক্রবার ভোট গণনা করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80.07% ভোট পড়ার খবর মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রামের নন্দনায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ওই বিধানসভা আসনে বিপুল ব্যবধানে জয়লাভের আশা প্রকাশ করেছেন তিনি।
1: নন্দীগ্রামের একজন ভোটার হিসেবে দীর্ঘদিন এদের সঙ্গে সম্পর্ক, আমি এটুকু বলতে পারি যে 2016 সালে আমি সবচেয়ে বেশি ভোটে জিতেছিলাম, 82,000 ভোটে। আমার বিশ্বাস এবারে সে রেকর্ড ভাঙবে এবং মানুষ পুনর্বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্য সরকারের উপরে আস্থা প্রকাশ করবে।
0: বিরোধী দলের আজকের বিক্ষোভের প্রেক্ষিতে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, বিকেল 4টে পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের প্রতিনিধিদের মাধ্যমে কমিশনের সঙ্গে সাক্ষাতের জন্য কোনো সময় বা অ্যাপয়েন্টমেন্ট চায়নি। এক প্রেস বিবৃতিতে কমিশন জানিয়েছে, বিকেল 4টের দিকে দিল্লি পুলিশের কাছ থেকে তারা খবর পায় যে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সাংসদদের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করতে এবং একটি স্মারকলিপি জমা দিতে চায়। দিল্লি পুলিশের DCP জানান, 240 জন সাংসদের একটি দলের সঙ্গে এই বৈঠকের অনুরোধ করা হয়েছিল এবং বৈঠকের জন্য প্রস্তাবিত স্থান ছিল সংসদ ভবনের অ্যানেক্স। কমিশন জানায়, প্রোটোকল বা নিয়ম অনুযায়ী এই ধরনের বৈঠক সাধারণত ভারতের নির্বাচন কমিশনের কার্যালয় বা প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয়ে থাকে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন যে রাজনৈতিক দলগুলির উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনী রায় মেনে নেওয়া। তিনি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জনসমর্থন লাভে ব্যর্থ হলেই তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপরে প্রশ্ন তোলে। শ্রী রিজিজু বলেন, সাংবিধানিক সংস্থাগুলিকে নিশানা করা দেশের বা কংগ্রেস দলের কারোর জন্যই হিতকর নয়। ওমানের উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MT-ON-PEACE-এর ওপরে হামলার নিন্দা করেছে ভারত। আজ সকালে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজটি একটি ক্ষেপণাস্ত্র আঘাতের শিকার হয়। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটির 19 জন ক্রুয়ের মধ্যে 17 জন ভারতীয় নাগরিক। হামলায় মোট 12 জন ক্রু সদস্য আহত হয়েছেন, যার মধ্যে 11 জন ভারতীয় নাগরিক। ওমানের কর্তৃপক্ষের সহায়তায় আহত ক্রুদের উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে ওমানের খাসাবে চিকিৎসাধীন রয়েছেন। এই গুরুত্বপূর্ণ সহায়তার জন্য নতুন দিল্লি ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধি এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য একটি শক্তিশালী ও সমন্বিত সামুদ্রিক পরিবেশ প্রয়োজন। শ্রী সিং আজ বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে HSL এর ফ্লিট সাপোর্ট শিপ 1-এর আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়া তিনি ফ্লিট সাপোর্ট শিপ 5-এর জাহাজের মূল কাঠামো স্থাপনের কাজের সূত্রপাত করেন এবং আধুনিকীকৃত স্লিপওয়ে 4 এবং 300 টনের গলিয়াত ক্রেনেরও উদ্বোধন করেন। বেলজিয়ামে জন্মগ্রহণকারী বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করেছেন।

0: এসকিউব নিউট্রনো অবজারভেটরিতে তাঁর অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ শক্তির নিউট্রনো আবিষ্কারের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে। 82 বছর বয়সী হালজিনের নেতৃত্বে বৈজ্ঞানিকদের একটি দল দক্ষিণ মেরুতে আইস কিউব নামক একটি নিউট্রনো শনাক্তকারী যন্ত্র তৈরি করেছিল। এটি মহাবিশ্ব নিয়ে গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামীকাল নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামীকাল পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং হিমাচল প্রদেশে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কেরালা, ওড়িশা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও আগামীকাল একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লিতে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ 5 ম্যাচের T20 সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠালে শাই হোপ এবং শেরফান রাদারফোর্ডের অর্ধশতকের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 172 রানের লক্ষ্য দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 14 ওভারে 2 উইকেটে 165 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। এছাড়াও মন্ত্রিসভা আজ ক্ষুদ্র মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠন করার কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে আরও দ্রুত এগোনো সম্ভব হবে। সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য শ্রী মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি প্রস্তাব পাশ করেছে। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল বুধবার 7/10/2026 মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন। কাল শুনবেন অন্নদাশঙ্কর রায়ের জীবন কথা। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত। চারুকেশী ও বসন্ত মুখার্জির আগে সন্তুর পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য। 6:30 এই মহাজীবন। কাল শুনবেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা। 6:40 শিল্পী মনোজ মুরলির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 6:55 কৃষক বন্ধুদের জন্য কথিকা জলবায়ু পরিবর্তন ও কৃষি, এ বিষয়ে বলবেন অধ্যাপক শঙ্কর আচার্য। 7:05 লোকগীতির অনুষ্ঠান। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় স্পন্দন দাস, স্থান হর্ষিল, উত্তরাখণ্ড। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 বুধ সকালে, বিষয় জমিয়ে বসে গল্প, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বিলাস খানি টোডির আগে শরৎ পরিবেশনায় আবির হোসেন। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 10:30 রামধন অনুষ্ঠানে প্রথমে কীর্তন শুনবেন সুমিতা সাহার কণ্ঠে, পরবর্তীতে আধুনিক সঙ্গীত শ্যামা প্রসাদ দাসের পরিবেশনায়। 11:00 সংগ্রহশালার অনুষ্ঠান, শুনবেন তরুণ মজুমদারের সাক্ষাৎকার প্রথম পর্ব। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অদ্রিজা অধিকারী। 12:30 নজরুলগীতি। 1:00 নাটক সুখের লাগিয়া, রচনা স্বপন জ্যোতি ঠাকুর, বেতার নাট্যরূপ সামস উন নাহার, প্রযোজনা আশিস গিরি। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় রোজ নামচা, অতিথি রূপা গঙ্গোপাধ্যায়, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 4:35 কলকাতা কলতান, বিশ্ব ডার্ট চ্যাম্পিয়নশিপ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পৌলমি ঘোষ, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি, এ বিষয়ে কল্যাণময় দাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, সর্দিকে অবহেলা নয়, এ বিষয়ে বলবেন ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। 7:00 নাটক সুখের লাগিয়া, রচনা স্বপন জ্যোতি ঠাকুর, বেতার নাট্যরূপ সামস উন নাহার, প্রযোজনা আশিস গিরি। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় কে আ মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে শরৎ পরিবেশনায় অভিষেক লাহিড়ি, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00। এতক্ষণ শুনলেন আগামীকাল 7/10/2026 বুধবার মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী আরশাদ আলী খান।

শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের আসর। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করলেন শিল্পী আরশাদ আলী খান। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি সুব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, পরিবহন ও সরবরাহ ক্ষেত্রে গবেষণা উন্নয়ন পরিকল্পনা ও পর্যবেক্ষণের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সুসংহত পরিবহন এবং পণ্য সরবরাহ কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গ্রোথ ফান্ড গঠনের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বলেছেন, মন্ত্রিসভার আজকের সিদ্ধান্ত দেশের সার্বিক বৃদ্ধির ওপর সুদূর প্রসারী ও ইতিবাচক প্রভাব ফেলবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় কথিত অনিয়ম এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন দিল্লিতে আজ বিরোধী দলগুলির বিক্ষোভ মিছিল। সাংবিধানিক সংস্থাকে নিশানা করার জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা বিজেপির। বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজেন এবারে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন। লখনৌতে আজ টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি গঠনের অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর ফলে পরিবহন ও লজিস্টিক্স ক্ষেত্রে গবেষণা পরিকল্পনা মূল্যায়ন এবং পর্যবেক্ষণ আরও শক্তিশালী হবে। তিনি বলেন, এটি দেশের পরিবহন ও লজিস্টিক্সের শীর্ষ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বৈষ্ণব জানান, দেশের জিডিপি যেহেতু প্রায় 7-8% হারে বৃদ্ধি পাচ্ছে, তাই লজিস্টিক্সের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, এই চাহিদা মেটাতে দেশজুড়ে একাধিক মহাসড়ক, রেলপথ, বিমানবন্দর ও নৌবন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি আগামী 10 বছরের পরিকল্পনা সামনে রেখে একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন মাস্টার প্ল্যান প্রস্তুত করবে বলে কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য করেন।
1: देश में जिस तरह से जीडीपी बढ़ रही है 7%-8% के बीच में, लॉजिस्टिक्स की रिक्वायरमेंट लगातार बढ़ रही है। देश में बहुत सारे हाईवे बन रहे हैं, रेलवे लाइंस बन रही है, वाटरवे बने, पोर्ट्स नए बन रहे हैं, एयरपोर्ट्स नए बन रहे हैं। इन सब का एक यूनिफाइड तरह से प्लानिंग हो, उसके लिए पीएम गतिशक्ति पोर्टल प्रधानमंत्री जी ने कुछ वर्षों पहले लागू किया था। अब भविष्य की जरूरतों को देखते हुए जो प्लानिंग बनानी हो, उस सबको स्टडी करने के लिए एक इंटीग्रेटेड ट्रांसपोर्ट एंड लॉजिस्टिक्स अथॉरिटी নির্মাণ কিয়া যায়।
0: এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গ্রোথ ফান্ড গঠনের অনুমোদন করেছে। শ্রী বৈষ্ণব জানান, দ্রুত সম্প্রসারণের ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে এই তহবিল দীর্ঘমেয়াদী ইকুইটি মূলধন সরবরাহ করবে। মন্ত্রী আরও উল্লেখ করেন, এই বরাদ্দের সিংহভাগই যাবে উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে।
1: 10,000 crore rupees का एमएसएमई ग्रोथ फंड क्रिएट किया जाएगा। ये ग्रोथ फंड एमएसएमई और फाइनेंस मिनिस्ट्री के सहयोग से चलेगा। लॉन्ग टर्म

0: इक्विटी कैपिटल प्रोवाइड करना ये ग्रोथ फंड का मेजर ऑब्जेक्टिव। प्रोफेशनली मैनेज होगा, जिस तरह से ग्रोथ का पोटेंशियल हो जिन एमएसएमईज में, उन एमएसएमईज को इसमें सेलेक्ट किया जाएगा। एमएसएमई मिनिस्ट्री प्लस स्टेट गवर्नमेंट्स प्लस इंडस्ट्री बॉडीज प्लस बैंक्स, इन सब का इनपुट लेके एमएसएमई ग्रोथ फंड को संचालित किया जाएगा।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২৫ বছরের কার্যকাল সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। ২০০১ সালের ৭ই অক্টোবর শ্রী মোদী প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী মোদীর কার্যকালের এই মেয়াদ ভারতীয় গণতন্ত্রের এক অনন্য নিদর্শন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের পরিবহন ব্যবস্থায় তথ্যভিত্তিক পরিকল্পনা এবং বহুমুখী সমন্বয় সুনিশ্চিত করতে মন্ত্রিসভা ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি গঠনের যে অনুমোদন করেছে তা এক সুদূর প্রসারী ও ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের সিদ্ধান্ত এমএসএমই ক্ষেত্রের জন্য বিশেষ সহায়ক হবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরির ৫টি বিধানসভা আসন এবং অসমের একটি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তাকাম এবং ধারাপুরম কেন্দ্রে, পুদুচেরির থাট্টানচাভাড়ি কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা আসনে আজ ভোট নেওয়া হয়। অসমের নগাঁও লোকসভা কেন্দ্রেও আজ ছিল ভোট গ্রহণ। আগামী শুক্রবার এই কেন্দ্রগুলিতে ভোট গণনা। পশ্চিমবঙ্গে দুটি বিধানসভা আসনের উপনির্বাচন নিয়ে একটি প্রতিবেদন।
2: বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে প্রথম উপনির্বাচনে একদিকে যেমন নজর কাড়ল ৮০% ভোটদান, তেমনি ভোটলুট, বুথদখল ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে সরগরম থাকল নন্দীগ্রাম ও রেজিনগর। কমিশনের কাছে মোট ৯৭টি অভিযোগ জমা পড়েছে। ভোট দিয়ে বেরিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, নন্দীগ্রামে এবার রেকর্ড জয়ের ব্যবধান তৈরি হতে পারে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও অবাধ বলেও দাবি করেন তিনি। এদিকেই ছবিটা অন্যরকম বলে অভিযোগ তোলে বিরোধীরা। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীর অভিযোগ, একাধিক বুথ থেকে তাদের পোলিং এজেন্টদের জোর করে বের করে দিয়ে অবাধ ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। বাম ও আইএসএফও একই অভিযোগ তোলে। রেজিনগরেও বিজেপির বিরুদ্ধে বুথ দখল ও ভোট লুটের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। কংগ্রেস প্রার্থী থানার সামনে ধর্ণায় বসেন, জেলা শাসকের দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। অন্যদিকে নির্বাচনী বিধিভঙ্গ, পুলিশকে হুমকি এবং সমর্থকদের প্ররোচিত করার অভিযোগে গ্রেপ্তার হন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। বিজেপি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য দাবি করেন, নন্দীগ্রামে আগেরবারের তুলনায় অনেক বেশি ব্যবধানে জিতবে বিজেপি। একই সঙ্গে রেজিনগরেও দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, রাজনৈতিক দলগুলির উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনের রায়কে মেনে নেওয়া। জনগণের সমর্থন পেতে ব্যর্থ হলে কংগ্রেস দল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে বলে তিনি অভিযোগ করেন।
3: রোজ রোজ কংগ্রেস পার্টি, রাহুল গান্ধীজি जो ड्रामा करते रहते हैं, इलेक्शन कमीशन को लेकर के, सुप्रीम कोर्ट को लेकर के जो हमला करते रहते हैं, अब बंद करने का समय आ गया है। लोकतंत्र में लोगों का सेवा करो तो आपको जनादेश मिलेगा। अब जनादेश प्राप्त नहीं कर पाता है और इलेक्शन कमीशन को गाली देंगे, और जब सुप्रीम कोर्ट ने माफी मांगने के लिए कहते हैं, बाद में सुप्रीम कोर्ट को भी फिर अटैक करते हैं और बोलते हैं कि कोर्ट के ऊपर में भरोसा नहीं है, तो इससे ना लोकतंत्र ठीक होगा, ना कांग्रेस पार्टी का फिर से उदय होगा।
1: বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারীও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মিথ্যে ঘটনার ভিডিও বানিয়ে বিভ্রান্তিমূলক আখ্যান ছড়িয়ে দেওয়ার জন্য কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এর আগে আজ সকালে বিরোধী দলগুলি নতুন দিল্লির সংসদ ভবন চত্বর থেকে ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর নির্বাচন সদন পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এসআইআর প্রক্রিয়ায় কথিত অনিয়ম এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই মিছিল বলে বিরোধী দলগুলি জানিয়েছে। এদিকে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীরা নতুন দিল্লির আকাশবাণী ভবনের কাছে বিক্ষোভকারীদের আটকে দেয়। পরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সমর্থকরা আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়ে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বিজেপির মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, কংগ্রেসই দেশের প্রথম পরিবার যারা গত চার প্রজন্ম ধরে গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে রাজতন্ত্রের শাসন চালিয়েছে। আজ তারাই গণতন্ত্রের নাম করে আকাশবাণীতে ঢুকে পড়ার চেষ্টা করে।
4: कांग्रेस के प्रथम परिवार जिसने पिछली चार पीढ़ियों से लोकतंत्र का गला पकड़कर राजतंत्र का शासन चला रखा है लोकतंत्र के आवरण में, और आज आकाशवाणी में घुसपैठ करने का प्रयास किया।
1: নতুন দিল্লিতে আজ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দলের বিক্ষোভের প্রেক্ষিতে কমিশন জানিয়েছে কোনো রাজনৈতিক দল অথবা প্রতিনিধি বিকেল 4টে পর্যন্ত কমিশনের সঙ্গে সাক্ষাতের কোনো আবেদন জানায়নি। তবে 4টে নাগাদ দিল্লি পুলিশের কাছ থেকে খবর আসে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করে স্মারকলিপি পেশ করতে চায়। কমিশন জানিয়েছে সাংসদদের সঙ্গে বৈঠকের ব্যাপারে বিবেচনাকালীন দিল্লি পুলিশ জানায় সংসদের অ্যানেক্স হলে 240 জন সাংসদের সঙ্গে ওই বৈঠকে বসার জন্য কমিশনকে অনুরোধ করা হয়েছে। নির্বাচন কমিশন বলেছে এই অনুরোধ মেনে নেওয়া সম্ভব নয়, কারণ প্রোটোকল অনুযায়ী এই ধরনের বৈঠক ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। শুনছেন উপমহাদেশের খবর।

0: বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজেন এবারে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। 82 বছর বয়সী এই বিজ্ঞানীর নেতৃত্বে একদল আন্তর্জাতিক স্তরের পদার্থবিদ দক্ষিণ মেরুতে রহস্যকণা নিউট্রিনোর সন্ধানে আইস কিউব নামে একটি টেলিস্কোপ উদ্ভাবন করেন, যা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কিত গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। নিউট্রিনো হল বিভিন্ন মহাজাগতিক ঘটনার ফলে গ্রহ তারকা থেকে উদ্ভূত প্রায় ভরশূন্য অতি ক্ষুদ্র কণা। ফ্রান্সিস তার নিউট্রিনো পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দক্ষিণ মেরুতে উচ্চ শক্তিসম্পন্ন ওই রহস্যকণার সন্ধান পেয়েছেন, যা জ্যোতির্বিজ্ঞানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ সুইডেনের স্টকহোমে এই পুরস্কার ঘোষণা করে। এই পুরস্কার মূল্য হিসাবে ফ্রান্সিস পাবেন $12,00,000। রাশিয়া আয়োজিত অষ্টম মস্কো ফরম্যাট কনসালটেশন অন আফগানিস্তানে ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। আফগান জনগণের কল্যাণে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত এই আলোচনা সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার এবং যুগ্ম সচিব ডক্টর এম সুরেশ কুমার। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে ব্যর্থতার পরিণতি সম্পর্কে সদস্য রাষ্ট্রগুলিকে সতর্ক করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। উপমুখপাত্র ফারহান হাকের বলেন, গুতেরেস আটকে থাকা এই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সদস্য দেশগুলিকে আহ্বান করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে ফারহান হক এই মন্তব্য করেন, বাংলাদেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে এবং 1,902 জন হাসপাতালে চিকিৎসাধীন বলে সেদেশের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 271 জন। এদিকে গত 24 ঘন্টায় বাংলাদেশে হামের কারণে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হামের কারণে মোট মৃতের সংখ্যা 1,000 ছাড়ালো। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে একটি শক্তিশালী ও সমন্বিত সামুদ্রিক ইকোসিস্টেম প্রয়োজন। আজ বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড প্রথম ফ্লিট সাপোর্ট শিপ উদ্বোধন করে তিনি একথা জানান।
1: শিপবিল্ডার্স জানতে হ্যাঁ কি কিল কেবল জাহাজ কা এক স্ট্রাকচারাল কম্পোনেন্ট নাই হ্যায়, কিল উস জাহাজ কি ফাউন্ডেশন হ্যায়, কিল উস জাহাজ কি ব্যাকবোন হ্যায়। আজ জো কিল রাখি গই হ্যায় वह भारत की मैरिटाइम फ्यूचर की एक और मजबूत यह फाउंडेशन है, ऐसा मैं मानता हूं।
0: ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত বেশি উচ্চতার হাই অল্টিচিউড প্ল্যাটফর্ম হ্যাপস উড়ানের সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এজন্য DRDOর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। শ্রী সিং বলেন, আত্মনির্ভর ভারতের যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এর ফলে বাতাসের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে চালকবিহীন অবস্থায় দীর্ঘক্ষণ উড়ানে অথবা ভেসে থাকতে সক্ষম হালকা যানের বহুদিনের চাহিদা পূরণ হল। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য ব্রহ্মোস ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং লঞ্চার ক্রয় করার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে 660 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাই ইন্ডিয়ান IDDM ক্যাটাগরির অধীনে এই চুক্তিটি নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় সরকার এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতকে 29তম বায়ুসেনা প্রধান হিসেবে নিযুক্ত করেছে। চলতি মাসের 31 তারিখ থেকে তাঁর মেয়াদ আরম্ভ হবে। তিনি এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংয়ের স্থলাভিষিক্ত হবেন। কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত প্রয়াত। আজ সকাল 6টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 93 বছর। ত্রিপুরার একটি সাংগীতিক ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত এমন বৈপ্লবিক পরিবারে তাঁর জন্ম। রাজ্য সরকারের তত্ত্বাবধানে প্রয়াত শিল্পীর শেষকৃত্য আজ সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজকে

আট উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে ভারত প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। 19 ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ 171 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত 14 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে 172 রান তুলে নেয়। অধিনায়ক শ্রেয়স আইয়ার 43 বলে 102 রান করে অপরাজিত থাকেন। সিরিজের পরের ম্যাচ আগামী শুক্রবার। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত আজ উরুগুয়ের কাছে 1-6 গোলে পরাজিত হয়েছে। ভারতের হয়ে

0: আলোচনা, উন্নয়ন, পরিকল্পনা ও পর্যবেক্ষণের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সুসংহত পরিবহন এবং পণ্য সরবরাহ কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গ্রোথ ফান্ড গঠনের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বলেছেন, মন্ত্রিসভার আজকের সিদ্ধান্ত দেশের সার্বিক বৃদ্ধির ওপর সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাব ফেলবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় কথিত অনিয়ম এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন দিল্লিতে আজ বিরোধী দলগুলির বিক্ষোভ মিছিল। লখনৌতে আজ টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে পরাজিত করেছে ভারত। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

বাঙালি হৃদয়ে দাগ কেটে নিয়েছে, জোছনা করেছে আরি বা পিয়া ভুলো অভিমান, আবার একই সঙ্গে ও জো হাম্মে তুম্মে অথবা মির্জা গালিবের ইয়ে না থি হামারি কিসমত বাঙালির কাছে কোনো দিনই পুরনো হবে না। কারণ ওই একটি কণ্ঠ, বেগম আক্তার, যিনি গান ধরলেই শব্দ সুর তার পায়ের কাছে এসে ধ্যান করত, চোখ বন্ধ করে এক মনে গান গেয়ে যেতেন সেই সুর সম্রাজ্ঞী। কাল তার জন্মদিন, কিন্তু কেমন হয় যদি সেই কণ্ঠের মূর্ছনায় আজই ভাসি আমরা হারানো দিনের গানে। সঙ্গে থাক আক্তারি বাইয়ের জীবন, পরিবেশনায় আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। তাহলে শুরু হোক সুললিত কণ্ঠের উদযাপন। বেগম আক্তার, তার জীবনের গল্পটা তাকে দিয়ে কিন্তু শুরু নয়। গল্পটি শুরু বেগম আক্তারের মা মুস্তারি বাইকে দিয়ে, যিনি বিয়ের পর তার যোগ্য সম্মানটুকু পাননি এবং পরিত্যক্ত হয়েছিলেন তার দুই মেয়ে। তাই জন্মের পর থেকে আক্তারই জেনে গিয়েছিল যে যে সমাজে ও যে সময়ে তিনি জন্মেছেন সেখানে মেয়েদের নিজের জায়গা নিজেকেই করে নিতে হয়, এবং সেটা করেও নিয়েছিলেন তিনি। তাই সেই মানুষটি একদিন স্টেজ থেকে অনুষ্ঠান করে নামার পর একজন মুগ্ধ দর্শক বলেছিলেন, আমি এখানে আসার সময় ভেবেছিলাম কিছুক্ষণ থেকে চলে যাব, কিন্তু তুমি আমাকে গোটা অনুষ্ঠানে বসে থাকতে বাধ্য করলে। তার কণ্ঠ বাধ্য করেছিল আপামর শ্রোতাকে তাকে মালিকায়ে গজলের তকমা দিতে।

কোয়েলিয়া গান থামা এবার, প্রিয় বুঝি এলো না। এই মালিকায় গজলকে নিয়ে এক সুন্দর স্মৃতিচারণের গল্প বলি আপনাদের। সেই স্মৃতিটি মনে রেখে দিয়েছিলেন, মনে গেঁথে রেখেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, তখন মেগাফোন কোম্পানির প্রতিষ্ঠাতা জে এন ঘোষ ভীষণ অসুস্থ, যিনি বেগম আক্তারের একজন খুব কাছের মানুষ। তাকে দেখতে কলকাতায় এলেন আক্তারি বাই, এবং হঠাৎই আবেগপ্রবণ হয়ে এক মুহ্যমান পরিবেশকে গানের জলসায় বদলে দিয়েছিলেন। তবলায় তো ছিলেন রাধাকান্ত নন্দী, তানপুরায় সঙ্গত করবে কে? রাজি হয়ে গেলেন আর এক সুরের মালিকা সন্ধ্যা মুখোপাধ্যায়। কিন্তু তানপুরা তো তিনি বাঁধতে জানেন না, তাই নিজের হাতে খুব যত্নে তানপুরা বেঁধে দিয়েছিলেন স্বয়ং বেগম আক্তার। তারপর তারপর আর কি, সেই তবলা আর তানপুরার ঝংকারে আর আক্তারি কণ্ঠে এক অন্য সন্ধ্যার সাক্ষী থেকেছিল শ্রোতারা।

আগেই বলেছি ছোট্ট বিবি কোনো দিন বেগম আক্তার হয়ে উঠতেন না যদি তার আম্মি মুশতারি বাইয়ের সংগ্রাম না থাকতো এর পেছনে। লখনৌ থেকে শুরু হয় মা আর মেয়ের সেই সংগ্রাম, যে কণ্ঠে বিষ তুলে দেওয়া হয়েছিল একদিন। কে জানতো সেই কণ্ঠে একদিন মধুর ধ্বনি উঠবে।

তারপর অনেক জল বয়ে গেছে, অনেক অত্যাচারের পর মা মেয়েকে চলে আসতে হয় গয়াতে, যেখানে পাকাপাকিভাবেই শুরু হয় তার সঙ্গীত চর্চা। ছোট্ট বিবি, যে ছোট থেকেই ঠিক করে নিয়েছিল সঙ্গীতকে ঘিরেই বাঁচবেন আজীবন, তারই সঙ্গীতের যাত্রায় কি নেই, গহর জান থেকে শুরু করে চন্দ্রবাই, জমির খান সাহেব, আতা মোহাম্মদ, এমন অনেক বিখ্যাত শিল্পীদের সান্নিধ্য পেয়েছেন। তারপর মাত্র 20 বছর বয়সে কলকাতায় প্রথম অনুষ্ঠান, ভাগ্যও সুপ্রসন্ন, প্রথম সারির শিল্পীরা তখনও এসে পৌঁছতে পারেননি। সেই অনুষ্ঠানে আরও একজনের আত্মপ্রকাশ ঘটেছিল, কিশোর বিসমিল্লা খান। সানাই বাজালেন তিনি, এদিকে গুরু জমিরুদ্দিন পড়লেন মহাসমস্যায়, দর্শক ধীরে ধীরে উত্তেজিত হচ্ছে। তাই তখন বিবির নবজন্ম হল। আক্তারি বাইকে তুলে দেওয়া হলো মঞ্চে, প্রথমে একটু হকচকিয়ে গেলেও চোখ বন্ধ করে শুরু করলেন, তুনে বুতে হর যাই কুছ এসি আদা পাই, এক নতুন তারকার জন্ম হলো।

বাংলা যেমন বেগম আক্তারের কাছে অনেক পেয়েছে, তেমনি অনেক দিয়েছেও। আক্তারি বাইকে ভারতীয় সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত করার সিংহভাগ কৃতিত্বের অনেকটাই দাবিদার লখনৌ এবং কলকাতার বাঙালিরা। তাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিলেন যারা, তারা হলেন মেগাফোন রেকর্ড কোম্পানির দুই কর্ণধার যতীন্দ্রনাথ ঘোষ আর দিগেন্দ্রনাথ ঘোষ। ছোটবেলা থেকে পিতৃস্নেহতে বঞ্চিত আক্তারি বাই বড় হয়ে গেলেন, পেলেন অন্য দুই পিতাকে। তাই তো যতীন্দ্রনাথকে বড়ি বাবা আর ছোটি বাবা বলতেন দিগেন্দ্রনাথকে। সুকণ্ঠী আক্তারি বাইয়ের শুরুটা কিন্তু এত সহজ ছিল না। প্রথম দিকে অনেক রেকর্ড ফ্লপ হয়েছে তার। শুরুর শুরুতে মেরে জাহানে বা চলো আয় চলো, ওয়ফা নেহি না সহির মতো সব গান গেয়েও আক্তারি বাই জয় করতে পারেননি শ্রোতাদের মন। কিন্তু এই একটি গান দিওয়ানা বানানা হতো দিওয়ানা বানা দে, রিলিজের পর খ্যাতির তুঙ্গে পৌঁছে গেলেন তিনি। এরপর তার ফ্লপ রেকর্ডও কিনতে শুরু করলেন সবাই, হুড়োহুড়ি পড়ে গেল। সঙ্গীত জগতে বেগম আক্তারের স্বপ্নের উড়ানের সেই শুরু।

একেবারেই শ্রোতা বন্ধুরা, যেতে তো আপনাদের একদমই দেব না, কিন্তু আমাদের ঘড়ির কাঁটা বলছে আমাদের মজলিশ একটুখানি বিরতি চাইছে। তাহলে সেই বিরতিতে জানিয়ে দিই আগামীকাল 7ই অক্টোবরের হারানো দিনের গানের বিষয়। রাতের বৃন্ত থেকে কমল দলের মতো যখন ফুটে ওঠে মহালয়ার আলোয় আশ্চর্য সকাল, তখন টান পরে আমাদের স্মৃতি সুতল। শারদীয় পিতৃতর্পণের পাশাপাশি এ যেন বাঙালির এক চিরন্তন সাংস্কৃতিক তর্পণ, আকাশবাণীর মহিষাসুর মর্দিনী। এই অমর সৃষ্টির নেপথ্যে যে মানুষটির কলম বাঙালির শারদ চেতনাকে শব্দ দিয়েছিল, তিনি বাণী কুমার। কিন্তু তার সৃষ্টির জগৎ শুধুই মহিষাসুর মর্দিনীতে সীমাবদ্ধ নয়। একজন অসামান্য গীতিকার, অসংখ্য নাটক ও আলেখ্য রচয়িতা বাণী কুমার। আগামীকাল ফিরে দেখা হারানো দিনের গানে আকাশবাণীর শ্রুতি বিনোদনের সেই সৃজনশীল মানুষটিকে, যার শব্দ আমাদের স্মৃতিতে অনুরণিত। আলাপনে কেয়া মুখোপাধ্যায়। তাহলে পুজোর আগে পুজোর মেজাজ পেতে অবশ্যই শুনবেন হারানো দিনের গান। আবারও পুজোকে পিছনে রেখে আমাদের মজলিশকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার পালা। সৈয়দ আসগর হোসেন ও মুস্তারি বেগমের মেয়ে আক্তারি বাইয়ের গায়কী, জলসায় ঘণ্টার পর ঘণ্টা মুগ্ধ শ্রোতাদের বসিয়ে রাখত। নিজস্ব গায়কীর স্বতন্ত্র মায়াজালে গজলের সুরের ডানায় ভর করে তিনি বাই থেকে ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বেগম। বেগম আক্তারের অসাধারণ প্রতিভা অন্যভাবে প্রস্ফুটিত হয়েছিল অভিনয় জগতে। এখানেও শুরুটা কলকাতাতেই থিয়েটারে। গানে অভিনয়ে ব্যক্তিত্বে সীতার ভূমিকায় তিনি অনবদ্য। তারপর বলিউড যাত্রা, টকিতে অভিনয়, নল দময়ন্তী, রোটির মতো কয়েকটি ছবিতে অভিনয় করেন, কিন্তু তারপরেই ফের ঘরমুখী। কিন্তু হঠাৎ অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেন? আসলে স্বয়ং সম্পূর্ণা মানুষটির নাচের প্রতি অনীহা ছিল, কারণ তিনি সত্যিকারের অভিনেত্রী হতে চেয়েছিলেন। সত্যিকারের অভিনেত্রী যার সমস্ত অভিনয় অভিব্যক্তিতে। সিনেমার সঙ্গে তার শেষ সংযোগ 1958-তে সত্যজিৎ রায়ের জলসাঘরে। দুর্গাবাইয়ের চরিত্রে অনবদ্য তিনি। তার কণ্ঠে পিলু ঠুমরিতে ভারী ভারী আই মরিয়া খিয়া এক অন্য মাত্রা আনে।

তা তিনি ভালোবেসে ভুল করেছিলেন কি না আপনারাই বিচার করুন। কাকুরির নবাব বিপত্নিক ব্যারিস্টার ইস্তিয়াক আহমেদকে বিয়ে করে আখতারি বাই হলেন বেগম আখতার। শর্ত ছিল গান গাইতে পারবেন না। একের পর এক সন্তান হারানোর যন্ত্রণা, গানের সঙ্গে বিচ্ছেদ, প্রতিনিয়ত অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন বেগম আখতার। আর সেই জন্যই নবাব সাহেব আখতারিকে গান শেখানোর অনুমতি দেন। এরপরে আবার এসে যায় রেকর্ডিংয়ের সুযোগ। বেগম আখতার গান শুরু করেছেন। খবর পেয়ে লখনৌ রেডিও স্টেশন ডিরেক্টর সুনীল বসু এবং সঙ্গীত বিভাগের প্রধান এল কে মালহোত্রা তাকে অনুরোধ করলেন রেকর্ডিং করার। এবারও মানা করেননি নবাব। আসলে বুঝতে পেরেছিলেন যে সঙ্গীত ছাড়া আখতারির জীবন অসম্পূর্ণ। রেকর্ডিং হয়ে গেল, এক পিঠে কোয়েলিয়া মত কর উপকার, আর অন্য পিঠে সৈয়দ ছোড় দে নকরিয়া। আবার নতুন জন্ম হল বেগম আখতারের।

একেবারেই শূন্য হাতে ফেরাব না, এখনো অনেকটা সময় বাকি। আরও অনেক গান শোনাবো আপনাদের, অনেক তথ্য দেব। আবার একটু স্মৃতিচারণে ফিরি। এবার শুনব সাউন্ড রেকর্ডিস্ট সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের কথা। চোখ বুঝলে তিনি মনে করতেন গজল সম্রাজ্ঞীকে। পরনে শাড়ি, ডান নাকে নীল রঙা হীরের নাকছাবি, পানও চিবতেন খুব। তার ছাত্রছাত্রীরা তাকে মা বলে ডাকতেন, সেই সন্তান সম অনুভূতি পেতেন তার কাছে। তাদের বারবার বলতেন, গলে মে মিঠে আওয়াজ লাও। কলকাতায় সঙ্গীত সম্মেলনের আয়োজন, সেই আয়োজনের স্মৃতি বেগমের শিষ্যা রীতা গঙ্গোপাধ্যায়ের কথায়। শ্রোতারা সারা রাত জেগে থাকতেন, বড় বড় শিল্পীরা একের পর এক রাগে ভাসিয়ে নিয়ে যেতেন তাদের। ভোর রাতে উস্তাদ বরে গোলাম আলীর সারেঙ্গির সঙ্গে বেগম আক্তারের মধ্য সপ্তকের ভৈরবী সারা রাত্রির গায়নকে লান করে দিত। তাই তো তিনি অনন্যা।

আক্তারি বাই সকলকে বলতেন, বায়া আপনা, অর্থাৎ আমাকে নকল না করে নিজস্ব গায়কিতে গাও। নকল করে কেউ কোনো দিন সাফল্য পায় না, একেবারেই ঠিক কথা। আসলে নিজেও তো সেইভাবেই শিক্ষায় ব্রতী ছিলেন। ছোটবেলায় ওস্তাদ আতা মোহাম্মদ কণ্ঠচর্চার

কৌশলের উপর বিশেষভাবে জোর দিতেন এবং তাকে নিম্ন সপ্তকে অনুশীলন করাতেন। ছোট বিবির তো পালাই পালাই দশা। সেই বিবিকেই ওস্তাদের মুখে স্মৃতিবিধুর রাগ গুঙ্কালির বিশদ বর্ণনা সম্পূর্ণ বদলে দেয়। পরে বেগম আক্তার নিজেই বলেন, ওস্তাদের প্রতি আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে ওঠে, যিনি এত ধৈর্য ধরে আমার কণ্ঠকে গড়ে তুলে এত নমনীয় করে তুলেছেন। সে তো একেবারেই ঠিক কথা। সন্ধ্যা মুখোপাধ্যায় একদিন বেগম আক্তারের লালবাগের বাড়িতে গিয়ে দেখলেন অনেক ছেলে মেয়ে বসে পড়াশোনা করছে। অবাক হয়ে গেলেন, এত ছেলে মেয়ে। তারপর বুঝলেন বেগম আক্তারের চরিত্রের এই দিকটিও, একজন সন্তানহীনা মার যন্ত্রণা। সন্ধ্যা জিজ্ঞাসা করলেন, আপনাকে কি বলে ডাকব? বেগম জানিয়েছিলেন আমাকে মা বলেই ডাকবে, কারণ তিনি তো শুধু বেগম নন, আক্তারি বাই নন, তিনি সকলের আম্মী।

একটু আগে আপনাদের বেগমের এক শিষ্যার কথা বললাম, রীতা গঙ্গোপাধ্যায়। বেগমের মৃত্যুর পর তিনি রবিশঙ্করের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রবিশঙ্কর বললেন, আমরা বসে থাকতাম, কখন আখতারি একটু সুর ভুল করবে, কিন্তু ও ছিল বসরার মতির মতো, কখনো আমরা ওর সুরে ভুল ধরতে পারিনি, ওর সঙ্গে কারো তুলনা হয় না। সেই কথাই সত্যি হয়ে উঠছে আজকে বারবার আমাদের আসরে, বেগম আখতারের কণ্ঠে সুরের মূর্ছনায়। এই কণ্ঠ, এই নমনীয়তা, এই গায়কি বাঙালির হৃদয়ে আজীবন থেকে যাক, এবং তিনি আমাদের কাছে এইভাবেই চিরন্তন হোক। শেষ করলাম আজকের বেগম আখতারকে নিয়ে হারানো দিনের গান। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আমাদের জানাতে ভুলবেন না অনুষ্ঠান কেমন লাগছে। আমাদের মেল করতে পারেন maitribondhu23@gmail.com এ। আর ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 47 সেকেন্ড, বাংলাদেশ সময় 12:30 হয়ে 4 সেকেন্ড।

0: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: ডাবল নাইন জিরো থ্রি সিক্স ফাইভ ট্রিপল নাইন টু এই নাম্বারে তুমি মেসেজ করছো মহুলকে আর জানিয়ে দিচ্ছ এই মুহূর্তে তোমার কোন গানটা শুনতে ইচ্ছে করছে, শুনতে কি যাবে। তোমার হাতে রয়েছে চার মিনিট কুড়ি সেকেন্ড।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: মৌসুমী সরকার মেসেজ করেছে মধ্যমগ্রাম থেকে, আজকের প্রথম মেসেজ করেছে ও, আর শুনতে চেয়েছে অঞ্জন দত্তর গলায় আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়। তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে চটপট জানিয়ে দাও মহলকে, 9903653992 এই নাম্বারে তুমি মেসেজ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো।

0: পৃথিবী।
1: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
2: তলাশের সাউন্ডট্র্যাক থেকে বিশাল দাদলানির গলায় জিলে জড়া, এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছে কসবা হালতু থেকে সৌভিক সরকার।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: কিছু কিছু গান থাকে না, যেই গানগুলো শুনলেই বোঝা যায় যে পুজো আসছে, ঠিক এই গানটা, এর পরের গানটা আডি বর্মন আর আশা ভোসলের গলায় একদম সেই রকম গান, পুজোর প্যান্ডেলে বাজে, কারণ আকাশে বাতাসে পুজোর গন্ধ। আর এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছে বাঁকুড়া থেকে সোমনাথ চট্টোপাধ্যায়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: বারোটা বেজে ১৯ মিনিটে পরের গানের জন্য রিকোয়েস্ট করেছে ঢাকুরিয়া থেকে সৌভিক, শুনতে চেয়েছে রুদালির সাউন্ডট্র্যাক থেকে লতা মঙ্গেশকরের গলায় এই গানটা। আর তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903653992 এই নাম্বারে, সঙ্গে তোমার নাম আর লোকেশন লিখতে কিন্তু একদম ভুলো না।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজ অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিন, আর সেই কারণে বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে মেসেজ করে শুনতে চেয়েছেন শাহজাহান রিজেন্সি সাউন্ডট্র্যাক থেকে অনির্বাণ ভট্টাচার্যের গলায় কিচ্ছু চাইনি আমি এই গানটি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: উলুবেড়িয়া থেকে পরের মেসেজ করেছে রোহিত, শুনতে চেয়েছে কালিউগের সাউন্ডট্র্যাক থেকে আতিফ আসলামের গলায় আদাত.

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: লতা মঙ্গেশকরের গলায় পরের গানের জন্য রিকোয়েস্ট করেছেন অমৃতা বণিক ফ্রম টলিগঞ্জ।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানের রিকোয়েস্ট করেছে সোনারপুর থেকে প্রণয়, শুনতে চেয়েছে ব্লাড মানি সাউন্ড ট্র্যাক থেকে মুস্তাফা জাহিদের গলায় জ্যোতি রে সাঙ্গ।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: 12:45 তুমি রয়েছো মহুলের সঙ্গে, শুনতে কি চাও। আর এই মুহূর্তে মেসেজ করেছে মহেশতলা থেকে রাজকুমার দত্ত, শুনতে চেয়েছেন রঙ্গিলা সাউন্ড ট্র্যাক থেকে আশা ভোসলের গলায় তানহা তানহা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: কলকাতা থেকে মেসেজ করেছে মধুমিতা, শুনতে চেয়েছে ফসিলসের এই একলা ঘর আমার দেশ.

ঘড়িতে সময় 12:57 হয়ে 50 সেকেন্ড, আর সেই কারণে তুমি জানো যে শুনতে কি চাও এর সময় একেবারে শেষ। যেতে যেতে যার গানের রিকোয়েস্ট বাজিয়ে দিয়ে যাব, মেসেজ আমাদের করেছেন এক ভিলেনের সাউন্ড ট্র্যাক থেকে শুতে চেয়েছে এই গানটা ত্রিপর্ণা নলপুর থেকে বঞ্জারা মোহাম্মদ ইরফানের গলায়। আর এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে কথা হবে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় 1:03 হয়ে 40 সেকেন্ড। আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন খেয়াল, রাজেশ্রী দাসের পরিবেশনায় শ্যাম কল্যাণ রাগে। শুনবেন খেয়াল, পরিবেশনায় রাগেশ্রী দাস, শ্যাম কল্যাণ রাগে।

Rema bala mama, rema bani dani dani, ma bani dani dani dani.

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল, পরিবেশনায় ছিলেন শিল্পী রাগে শ্রী দাস, শ্যাম কল্যাণ রাগে। এখন শুনবেন শরৎবাদন, পরিবেশনায় শিল্পী পুষ্পেন দে, রাগ কৌশিকা নাড়া।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন শরৎবাদন পুষ্পেন্দ্রের পরিবেশনায় কৌশিক আনারার আগে। এর সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: अपना दिल तो हमारा।
0: গড়িত সময় দুটো বেজে এক, আর তোমার সঙ্গে রয়েছি মহুল, তোমার কানে আপকে লিয়ে। আপকে লিয়েতে আজকে শুরুতে হেমন্ত কুমারের গলায় থাকছে সোলভা সাল থেকে হ্যাঁ আপনা দিল।

পরপর দুটো গান শুনে নিলে তুমি। প্রথমের গান ছিল বাহারু কে স্বপ্নের সাউন্ডট্র্যাক থেকে লতা মঙ্গেশকরের গলায় আজা পিয়া, আর তারপর ছিল আজনবী সাউন্ডট্র্যাক থেকে কিশোর কুমারের গলায় এক আজনবী। তুমি শুনছো আপকে লিয়ে রয়েছে মহুলের সঙ্গে, আর এই মুহূর্তে তোমার জন্য জুয়েল থিফের সাউন্ডট্র্যাক থেকে আশা ভোসলের গলায় রাত আকেলি হ্যায়।

2:19 মল তোমার কানে রাখছে পরপর দুটো গান। এখন প্রথমের গান পেয়াসার সন্ট্রাক থেকে হেমন্ত কুমারের কলায় জানে ও কেসে লোক থে, আর তারপর অনামিকা থেকে বাহু মে চলিয়া।

दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए।

গীতা দা তার নুমত রফির গলায় পেয়াসা সংগ্রাত থেকে এতক্ষণ তুমি শুনছিলে হাম আপকে দিল মে, আর এরপর আনন্দের টাইটেল ট্র্যাক আনন্দের সংগ্রাক থেকে মান্নাদের গলায় এই গানটা থাকলো।

0: कभी तो हंसाए।
1: ছায়ার সাউন্ডট্র্যাক থেকে লতা মঙ্গেশকর আর তলত মাহমুদের গলায় পরের গান।

2:44 জাঙ্গলির সাউন্ডট্র্যাক থেকে তোমার কানে ছিল এতক্ষণ মোহাম্মদ রফির গলায় এহসান তেরা, আর এরপর হামদনু থেকে আশা ভোসলের গলায় থাকছে জাহাঁ মে আয়েশা। তুমি শুনছো আপকে লিয়ে রাত জাগছো মহুলের সঙ্গে।

পরপর দুটো গান থাকছে তোমার জন্য। প্রথমের গান প্রেম গীতে সাউন্ডট্র্যাক থেকে জগজিৎ সিং এর গলায়, আর তারপর দিলেক মন্দির থেকে লতা মঙ্গেশকরের গলায়।

2:57 আর সেই কারণে মহুলকে চলে যেতে হবে আপকে লিয়ে রি প্রথম ঘন্টা থেকে। যেতে যেতে তোমার জন্য রেখে যাবো ব্ল্যাকমেলের সাউন্ডট্র্যাক থেকে কিশোর কুমারের গলায় পাল পাল দিল কে পাস। আর তুমি কিন্তু কোথাও যেও না, কারণ বাকি রাতটুকু তোমার সঙ্গে জাগার জন্য স্টুডিও এন্ডে থাকছে সৌম্যকান্তি।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আশুর সাথে ফেমরেন মর্নিংজন এয়ার অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। মহুলের সাথে ছিলেন রাত 12টা থেকে 3টে পর্যন্ত, এখন 3টে থেকে সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে সৌম্যকান্তি আপনাদের সঙ্গে রয়েছি। একেবারে শুরুতেই শিল্পী আতিফ আসলাম একক কণ্ঠে দেখতে দেখতে।

জিৎ সিনেমার সাউন্ডট্র্যাক থেকে আলকা ইয়াগনিক, উদিত নারায়ণ, গীতিকার সুরকার সমীর নদীম শ্রবণ। শুনছেন হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব। সৌমকান্তির সঙ্গে রয়েছি 107 FM রেনবোয়।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

কবিতা কৃষ্ণমূর্তির এই গানটির সঙ্গে আজকের মতো শেষ হলো হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে। সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনওয়ে। আপকে লিয়ে শেষ হয়ে যাওয়া মানেই সময়টা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজকের প্রভাতীর প্রথম নিবেদনে শিল্পী তিয়াশা বসু রায়ের পরিবেশনায় খেয়াল রাগ।

107 FM রেনবো শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীর পরপর দুটি নিবেদনে শুনছিলেন, এক্ষুনি যে পরিবেশনাটি শেষ হলো পণ্ডিত তরুণ ভট্টাচার্যের পরিবেশনায় সন্তুর রাগ নাডভাইরা। এটি ছিল আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। আজকের প্রভাতীর প্রথম নিবেদনে শুনেছেন শিল্পী তিয়াশা বসু রায়ের পরিবেশনায় খেয়াল রাগ বৈরাগী, এবং দ্বিতীয় পরিবেশনায় সন্তুর বাদন পণ্ডিত তরুণ ভট্টাচার্য রাগ নাডভাইরা। এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজকে রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। সকাল ছটা পর্যন্ত, তিনটে থেকে চারটে পর্যন্ত হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, চারটে থেকে পাঁচটা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। বিগত অনুষ্ঠানে অর্থাৎ ঠিক এর আগের সকালটিতে, গতকাল সকালে 6 অক্টোবর 2026 মঙ্গলবার সকালে আপনাদের সঙ্গে ছিলাম, আজকে 7 অক্টোবর 2026 বুধবার, পরপর দুটি দিন মাঝরাতের এই দুটি অনুষ্ঠানে, দুদিনের পরপর দুটি আনন্দধ্বনি আপকে লিয়ে এবং প্রভাতীতে আপনাদের সঙ্গে রয়েছি। গতকালকে রবি ঠাকুরের লেখা প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত গড় ঠিকানি এই লেখাটির কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম।

মসৃণ অন্ধকারে এখানে সেখানে চোখে আলো খোঁচা মারে, তা দেখে চাঁদের ব্যথা যদি লাগে প্রাণে, বার্তা পাঠায় শৈল শিখর পানে, বলে আজ হতে জ্যোৎস্নার উৎপাতে আলোর আঘাত লাগাব না আর রাতে। ভেবে দেখো তবে কথাটা কি হবে ভালো, তাপের জ্বলন আনে কি সবারই আলো। এখানেই চিঠি শেষ করে যাই চলে, ভেবো না যে তাহার শক্তি কমেছে বলে, বুদ্ধি বেড়েছে তাহারই প্রমাণ এটা, বুঝেছি বেদম বাণীর হাতুড়ি পেটা। কথারে চওড়া করে বকুনির জোরে, তেমনি যে তাকে দেয় চ্যাপটাও করে, বেশি যাহা তাই কম এ কথাটা মানি, চেঁচিয়ে বলার চেয়ে ভালো কানাকানি। বাঙালি এ কথা জানে না বলেই ঠকে, দাম যায় আর দম যায় যত বকে। চেঁচানির চোটে তাই বাংলার হাওয়া, রাত দিন যেন হিস্টিরিয়ায় পাওয়া। তারে বলে আর্ট না বলা যাহার কথা, ঢাকা খুলে বলা সে কেবল বাচালতা। এই তো দেখো না নাম ঢাকা তব নাম, নাম যাদা খ্যাতি ছাপিয়ে যে ওর দাম। এই দেখো দেখি ভারতীর ছল গিয়ে, বকা ভালো নয় এ কথা বোঝাতে গিয়ে, খাতাখানা জুড়ে বকুনি যা হলো জমা, আর্টের দেবী করিবে কি তারে ক্ষমা। সত্য কথাটা উচিত কবুল করা, রব যে উঠেছে রবিরে ধরেছে জরা, তারই প্রতিবাদ করি এই তাল ঠুকে, তাই বকে যাই যত কথা আসে মুখে। এ যেন কলপ চুলে লাগাবার কাজ, ভিতরেতে পাকা বাহিরে কাঁচার সাজ। ক্ষীণ কণ্ঠেতে জোর দিয়ে তাই দেখাই, বকবে কি শুধু নাতনিজনেরা একাই, মানব না হার কোনো মুখরার কাছে, সেই গুমরের আজও ঢের বাকি আছে। প্রহাসিনী কাব্যগ্রন্থের গড় ঠিকানি রচনাটি শুনছিলেন অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী সুস্মিতা ভট্টাচার্য। এই গান দিয়ে আজকের আনন্দধ্বনি শুরু করছি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, মাঝরাত থেকে এতক্ষণ সঙ্গে রয়েছেন, তাদের সকলকে স্বাগত। আর একটি নতুন দিন 7ই অক্টোবর 2026 বুধবার, নতুন আশা উৎসাহ উদ্দীপনা, এভাবেই আবার নতুন করে আমাদের পথ চলা, এগিয়ে যাওয়া। শিল্পী একক কণ্ঠে সুস্মিতা ভট্টাচার্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছিলেন শিল্পী সুস্মিতা ভট্টাচার্যের কণ্ঠে এই গান। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ৬টা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ৬টা থেকে শুনবেন ভোরাই। প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত রঙ্গ, এত বড় রঙ্গ ছড়াটির অনুকরণে লিখিত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোনপাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার পষ্ট ভাষার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিত দেখাতে পারো যাব তোমার সঙ্গ। উচ্ছেতিত, পলতা তিত, তিত নিমের সুক্ত, তাহার অধিক তিত যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকিসুরের কান্না। এবারে শিল্পী সুমিত্রা সেন, একক কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছিলেন শিল্পী সুমিত্রা সেনের কণ্ঠে গান। ঘড়িতে 5:19। প্রহাসিনী কাপুর গ্রন্থের পরিণয় মঙ্গল। তোমাদের বিয়ে হলো ফাগুনের চৌঠা, অক্ষয় হয়ে থাক সিঁদুরের কৌটা, সাত চরে তবু যেন কথা ফুটে নাম, নাসিকার ডগা ছেড়ে ঘোমটাও না ওঠে। শাশুড়ি না বলে যেন কি বেহায়া বউটা, পাক প্রণালীর মতে করো তুমি রন্ধন। যেন ইহা প্রণয়ের সব সেরা বন্ধন, চামড়ার মতো যেন না দেখায় লুচিটা, সরচিত বলে দাবি নাহি করে মুচিটা, পাতে বসে পতি যেন নাহি করে ক্রন্দন। যাই কেন বলুক না প্রতিবেশী নিন্দুক, খুব কষে আটা যেন থাকে তব সিন্দুক। বন্ধুরা ধার চায় দাম চায় দোকানি, চাকর বাকর চায় মাসোহারা চোকানি, ত্রিভুবনে এই আছে অতি বড় তিন সুখ, বই কেনা শখটারে দিও না কো প্রশ্রয়, ধার নিয়ে ফিরিও না তাতে নাহি দোষ রয়। বোঝার নাই বুঝো কাছে রেখো গীতাটি, মাঝে মাঝে উল্টিও মনু সংহিতাটি, স্ত্রী স্বামীর ছায়া সম মনে যেন হুঁস রয়। যদি কোনো শুভ দিনে ভর্তা না ভর্তসে, বেশি ব্যয় হয় পড়ে পাকা রুই মৎসে, কালিয়ার সৌরভে প্রাণ যাবে উতলায়, ভোজনে দুজন শুধু বসবে কি দুতলায়, লোভিয়ে কবির নাম মনে রেখে বৎসে, দ্রুত উন্নতি বেগে স্বামীর অদৃষ্ট, দারোগা গিরিতে এসে শেষে পাক ইষ্ট। বহু পুণ্যের ফল যদি তার থাকে রে, রায়বাহাদুর খ্যাতি পাবে তবে আখেরে, তারপরে আরো কিবার হবে অবশিষ্ট। শুনছিলেন পরিণয় মঙ্গল। এবারে শিল্পী রমা মণ্ডল এবং তারপরে দেবব্রত বিশ্বাস একক কণ্ঠে পরপর দুই শিল্পী।

গাতা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে, মালিক গাতা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে, কুঞ্জ ছায়া গুঞ্জর।

অনুষ্ঠানের মধ্যপথ পর্যন্ত পৌঁছে গিয়েছি আমরা। সকাল ৬টা পর্যন্ত সৌম্যকান্তি ১০৭ এফএম রেনওয়ে আপনাদের সঙ্গে রয়েছি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ৬টা থেকে ১০৭ এফএম রেনওয়ে শুনবেন ভোরাই। এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস।